আকাশবাণী মুর্শিদাবাদ। আজ বৃহস্পতিবার, চৌঠা আষাঢ় 1948 শকাব্দ, 10ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, 25শে জুন 2026 খ্রিস্টাব্দ। শুরু হল আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 53 সেকেন্ড। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন অমৃতবাণী।

আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু চেষ্টা না করাকে মেনে নিতে পারি না, বলেছেন মাইকেল জর্ডান।

শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে, বলেছেন হযরত মুহাম্মদ। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, বলেছেন স্বামী বিবেকানন্দ। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকে নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে কঠিন, বলেছেন গৌতম বুদ্ধ।

যারা সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের এই না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি, বলেছেন আইনস্টাইন।

শুনলেন অমৃতবাণী আকাশবাণী মুর্শিদাবাদ, এখন ভক্তিগীতি। আজকের প্রথম গানটি শুনুন মনোময় ভট্টাচার্যের কণ্ঠে।

ব্যক্তিগতির অনুষ্ঠানটি এখনকার মতো এখানেই শেষ হল। আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভরাত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কথা বলবেন তারা। কলকাতার তারাতলায় নির্মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। প্রমাণ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা করেছে। অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণ, আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল, মরক্কো, সুইজারল্যান্ড ও কানাডা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। গতকাল ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এই প্রকল্পগুলির লক্ষ্য শিল্প পরিকাঠামোয় উন্নয়ন, জনকল্যাণ ও সর্বোপরি অর্থনৈতিক অগ্রগতি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রকল্প বাস্তবায়নে দেরি হলে ব্যয় বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ সময় মতো এর সুফল থেকে বঞ্চিত হয়। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে অমীমাংসিত বিষয়গুলি দ্রুত সমাধানের এবং প্রকল্পগুলি নিয়মিত তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি বৈঠকে যক্ষ্মামুক্ত ভারত অভিযানের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী যক্ষ্মা নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের উপর জোর দেন। জনসচেতনতামূলক প্রচারে এনসিসি ক্যাডেট ও মাই ভারত স্বেচ্ছাসেবকদের যুক্ত করার কথা বলেছেন শ্রী মোদী। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী সাইবার অপরাধ ও ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত অভিযোগগুলিরও পর্যালোচনা করেন। সাইবার জালিয়াতি প্রতিরোধে অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং বিভিন্ন সংস্থার মধ্যে উন্নত সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন তিনি। রাজ্যগুলিকে ই-জিরো এফআইআর ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান শ্রী মোদী। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। আগামী মাসের 15 তারিখ ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সেটা ও দ্বৈত অবদান বিষয়ক চুক্তি ডিসিসি কার্যকর হবে। এর আগে মন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফরে শ্রী গোয়েল ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী পিটার কাইলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বাণিজ্যমন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ চুক্তির বাস্তবায়ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে কথা হবে তাদের মধ্যে। পাশাপাশি শ্রী গোয়েল লন্ডনে আয়োজিত ইন্ডিয়া গ্লোবাল ফোরামের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেনিসন গ্রিয়ার এবং তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বাণিজ্যদূত গ্রিয়ারের নেতৃত্বের প্রশংসা করেন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টারও প্রশংসা করেন। কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে রপ্তানি উন্নয়ন পরিষদ ও শিল্প সংস্থাগুলির সঙ্গেও এক বৈঠক করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারতের রপ্তানি পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি খতিয়ে দেখা ও বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের কি কি পদক্ষেপ নেওয়া দরকার তা খতিয়ে দেখা হয় বৈঠকে। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা এমএসএমইকে আরও সহায়তা করা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে সুযোগ আরও সম্প্রসারিত করা, রপ্তানি ও সুযোগ বৃদ্ধি এবং ব্র্যান্ড ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশ্বব্যাপী শৃঙ্খলে ভারতের ভূমিকা আরও সম্প্রসারিত করার বিষয়েও আলাপ আলোচনা হয় বৈঠকে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা বিভাগের নির্দেশক উই সুই রাংয়ের সঙ্গে সাক্ষাৎ।

0: করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী জানান, আন্তর্জাতিক পরিস্থিতি এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্প্রতিক কৌশলগত পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন তারা।
1: As Prime Ministers, it is our responsibility to take this relationship forward, to oversee what different parts of the government and different parts of our economy, of our country, do with each other in their interaction. In coordinating that, fashioning a more forward-looking, a more contemporary relationship in a more difficult world. And that world requires countries that are like-minded, with shared values, to have mutual trust to work with each other.
0: গ্রামীণ উন্নয়ন বিভাগ নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক একটি জাতীয় কর্মশালার আয়োজন করছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিনের এই অনুষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন বিষয় উন্নয়নের লক্ষ্যে একটি মঞ্চ হিসেবে কাজ করবে। মন্ত্রক আরও জানিয়েছে, এই কর্মশালার লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার এমন সব ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করা যা বড় পরিসরে প্রয়োগ করা যাবে। অন্যদিকে এর মাধ্যমে দেশ জুড়ে প্রযুক্তি গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুতির পাশাপাশি ডেটা ইকোসিস্টেমের প্রস্তুতির বিষয়টিরও মূল্যায়ন করা হবে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। ১৯৭৫ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের ৩৫২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের ওপর সীমাহীন দমন প্রেরণ করা হয়েছিল, তাকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। বিকশিত ভারত আজীবিকা মিশন গ্রামীণ ভিবি জিডিজি আইনের খসড়া রূপরেখা নিয়ে আলোচনা করতে গ্রাম উন্নয়ন দপ্তরের সচিব রোহিত কানসাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। আগামী ১ জুলাই থেকে এই আইন গোটা দেশে কার্যকর হবে। বৈঠকে এই আইনের মাধ্যমে বিকেন্দ্রীকৃত পঞ্চায়েতিরাজ সংস্থার পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে গ্রামীণ বিকাশে সরকারের দৃষ্টিভঙ্গি নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২৮ জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের ১২৫তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তরের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যদি ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। কলকাতার তারাতলার ব্রিজ ব্রিজের কাছে নির্মাণ একটি গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫। দুর্ঘটনাস্থল থেকে মোট ২৩ জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে ৫ জন মৃত্যু হয়, বাকি ১৮ জন চিকিৎসাধীন। তার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। আহতদের ৮ জনের নাম জানা গেছে। মৃতদের মধ্যে আছে ৪৪ রোহিত চৌধুরী, ৩০ কৃষ্ণ চৌধুরী ও ১৭ রাহুল চৌধুরী। বাকিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ধ্বংসস্তূপের মধ্যে আরো কয়েকজন আটক থাকতে পারে বলে মনে করা হচ্ছে, ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সারা রাত ধরে চলে উদ্ধার কাজ। উপস্থিত ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল খা। ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর্মেনিয়ার সংসদীয় নির্বাচনে জয়ের জন্য সেদেশের প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান ও তার দলকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে শ্রী মোদী পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির জেরে ইরানে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সাহায্যের জন্য আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এর সঙ্গে প্রধানমন্ত্রী ভারত আর্মেনিয়া সম্পর্কের উন্নতির লক্ষ্যে পাশিনিয়ানের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করায় পাকিস্তানের কড়া সমালোচনা করেছে ভারত। নতুন দিল্লির অভিযোগ, ইসলামাবাদ ওই আন্তর্জাতিক মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। তারা সহ সভাপতির দায়িত্ব থেকে নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। ওমান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা করেছে। এর ফলে বাণিজ্যিক জাহাজ চলাচল ফের স্বাভাবিক করার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে বর্তমান সামুদ্রিক সংকট কিছুটা প্রশমিত হওয়ারও আশা দেখা দিয়েছে। ওমান সরকার জানিয়েছে, এই উদ্যোগটি ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বা আইএমও সহযোগিতায় নেওয়া হয়েছে। অরুণাচল প্রদেশে প্রবল বর্ষণ আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড প্রকল্পের প্রধান জানিয়েছেন, কেই পানিয়া জেলার পোসা ইয়াজালি এলাকার নিপকো কলোনিতে ৪ জন নিখোঁজ, ১৭ জন আহত। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহতদের চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে জিরুতে নিয়ে যাওয়া হয়েছে। কেই পানিয়া জেলার

0: ডেপুটি কমিশনার শ্বেতা নাগারকোটি মেহতা জানিয়েছেন, ভূমি ধসের কারণে দুর্গত এলাকা ইয়াজালি ও হোজ পোটিং উভয় দিক থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু সমাজ মাধ্যমে এক পোস্টে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে গুয়াদালুপে স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে এবং মেক্সিকো সিটি স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র খেলবে মেক্সিকোর বিরুদ্ধে। দুটি খেলা ভারতীয় সময় সকাল 6:30 শুরু হবে। অন্যদিকে গতরাতে গ্রুপ সি থেকে ব্রাজিল মরক্কো এবং গ্রুপ বি থেকে সুইজারল্যান্ড কানাডা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। মিয়ামি স্টেডিয়ামে ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা বিদ্যুৎ শিল্প করিডর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে কথা বলবেন তিনি। খবর শেষ হলো পরের খবর সকাল 7:25।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত। আজকের প্রথম শিল্পী পূর্বা দাম।

বাতাসে তোর সুর ছিল না, ছিল তাপে ভরা, পিপাসাতে বুক ফাটা তোর শুষ্ক কঠিন ধরা। তোর সুর ছিল না, বাতাসে তোর সুর ছিল না, ছিল।

0: পাপে ভরা পিপাসাতে মুখ ফাটা তোর শুষ্ক কঠিন ধরা কত চোর ছিল না এবার জাগে হতাশায় রে এবার জাগে হতাশায় রে ছুটে অবসাদের বাঁধন টুটে এলো এলো এলো তোমার পথের সাথী বিপুলত্ব আসে আসে আসে আসে হৃদয় ওই ওই ওই বুঝি তোর বৈশাখ ঝড় আসে আসে আসে হৃদয় বাতাস তোর সুর ছিল না ছিল তাপে ভরা পিপাসাতে মুখ ফাটা তোর শুষ্ক কঠিন ধরা কত সুর ছিল না বাতাসে তোর সুর ছিল না ছিল তাপে ভরা পিপাসাতে মুখ ফাটা তোর শুষ্ক কঠিন ধরা কত সুর ছিল না এবার জাগরে হতাশায় রে এবার জাগরে হতাশায় রে ছুটে অবসাদের বাঁধন।
1: রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান এখনকার মতো এখানেই শেষ হলো। আকাশবাণী মুর্শিদাবাদ এখন নজরুল গীতি। নজরুল গীতির অনুষ্ঠানে আজকের প্রথম শিল্পী মনীষা মুখোপাধ্যায়।

0: নজরুল গীতির অনুষ্ঠানে এবারের শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।
1: নিবদ্ধ এই গানটি বড়ই স্মৃতিমেদুর।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন কৃষি পরামর্শ। বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো কৃষি পরামর্শ। ধান, ইতিমধ্যে সংগ্রহ করা ফসল ত্রিপল দিয়ে ঢেকে রাখুন, আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। আম, বজ্রঝড় বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুত সংগ্রহ করুন। আবহাওয়ার সতর্কতা, ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, সবজি ও ফল ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে, জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, পাকা বা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে, কৃষি কার্যক্রম ব্যাহত হতে পারে। সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি অথবা সমর্থন দিন, যাতে গাছ না হেলে পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন, যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। ঝোড়ো হাওয়া বা বৃষ্টির সময় কীটনাশক বা সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগের আক্রমণ নজরে রাখুন। শুনলেন কৃষি পরামর্শ।

এবারে আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, আজ থেকে আগামী 30 জুন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জেলার বেশিরভাগ অঞ্চলে। অত্যাবশ্যকীয় জনসেবা সমূহের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আজ থেকে 30 জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে জেলার বেশিরভাগ অঞ্চলের উপর দিয়ে বয়ে যাবে। চাষী ভাইদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজ থেকে 28 জুন পর্যন্ত জেলার সর্বত্র হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুনলেন আবহাওয়ার খবর। এখন লোকগীতি, শিল্পী সহজ মা।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। তার আগে বিজ্ঞাপন।
1: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.nihfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে বলে দিই। একটু পরে অর্থাৎ 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। বাংলা ছায়াছবির গান শুনবেন 7:45। সকাল 8টায় শুভ সকাল। আজকের বিষয়, এমন বন্ধু আর কে আছে। সকাল 9টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ 9:05। 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 1:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 1:30 আবার আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 2:20 লাইভ ফোন ইন অনুষ্ঠান না বলা বাণী। 3:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ 3:05, 3:10 যোগা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠান, যোগে নির্ভর যুব সমাজ, একটি সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান। সাক্ষাৎকার দিয়েছেন মনীষা মুখোপাধ্যায়। বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 3:40। 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুলগীতি। কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণবাণী 5:30। 6:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 6:30 জীবিকার জন্য, 6:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ, 6:40 থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টারে ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ICC T20 মহিলা ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় ভারত ও বাংলাদেশের মধ্যে খেলার ধারা বিবরণী যথাক্রমে হিন্দি এবং ইংরেজিতে রিলে করে শোনানো হবে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে। 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ। 8:00 আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ 8:05। 8:40 থেকে আবার ভারত ও বাংলাদেশের মধ্যে T20 বিশ্বকাপ মহিলা ক্রিকেট প্রতিযোগিতার ধারা বিবরণী যথাক্রমে হিন্দি এবং ইংরেজিতে রিলে করে শোনানো হবে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে। 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9:15 থেকে আবার ভারত বাংলাদেশের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতার, বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার খেলার ধারা বিবরণী আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে খেলার শেষ পর্যন্ত রিলে করে শোনানো হবে। তারপর লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে, এবং 11:00 আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ। একটু পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, এবং তার পরপরই আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুবিনিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে ব্রিটেনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। পশ্চিমবঙ্গের কলকাতায় তারাতলায় নির্মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেপ্তার 2। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিথরাগড়ের লিপুলিক পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ 6 বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পথ পুনরুজ্জীবিত হবে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। বিশ্বকাপ ফুটবলে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে ব্রাজিল, মরক্কো, সুইজারল্যান্ড ও কানাডা। গতকাল ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে তিনি রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকার বিনিয়োগ প্রকল্প নিয়ে পর্যালোচনা করেন। আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি এই প্রকল্পগুলির লক্ষ্য শিল্প পরিকাঠামোয় উন্নয়ন, জনকল্যাণ ও সর্বোপরি অর্থনৈতিক অগ্রগতি। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রকল্প বাস্তবায়নে দেরি হলে ব্যয় বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষ সময় মতো এর সুফল থেকে বঞ্চিত হয়। এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্য সরকারগুলিকে অমীমাংসিত বিষয়গুলি দ্রুত সমাধানের এবং প্রকল্পগুলির নিয়মিত তদারকি নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি বৈঠকে যক্ষামুক্ত ভারত অভিযানের অগ্রগতি নিয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী যক্ষার নির্মূলে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের উপর জোর দেন। জনসচেতনতামূলক প্রচারে এনসিসি ক্যাডেট ও মাই ভারত স্বেচ্ছাসেবকদের যুক্ত করার কথা বলেছেন শ্রী মোদী। এদিনের বৈঠকে প্রধানমন্ত্রী সাইবার অপরাধ ও ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত অভিযোগগুলিও পর্যালোচনা করেন। সাইবার জালিয়াতি প্রতিরোধে অভিযোগের দ্রুত নিষ্পত্তি এবং বিভিন্ন সংস্থার মধ্যে উন্নত সমন্বয় উপর গুরুত্বারোপ করেন তিনি। রাজ্যগুলোকে ই-জিরো এফআইআর ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার আহ্বান জানান শ্রী মোদী। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ 3 দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। আগামী মাসের 15 তারিখ ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি সেটা ও দ্বৈত অবদান বিষয়ক চুক্তি ডিসিসি কার্যকর হবে। এর আগে মন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফরে শ্রী গোয়েল ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী পিটার কাইলের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বাণিজ্যমন্ত্রক জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ চুক্তির বাস্তবায়ন ও পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। দুই দেশের মধ্যে বিনিয়োগ সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে কথা হবে তাদের মধ্যে। পাশাপাশি শ্রী গোয়েল লন্ডনে আয়োজিত ইন্ডিয়া গ্লোবাল ফোরামের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমস ইয়েন গ্রিয়ার এবং তার প্রতিনিধি দলের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল জানান, বৈঠকে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা কতদূর এগিয়েছে তা পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে। তিনি বাণিজ্যদূত গ্রিয়ারের নেতৃত্বের প্রশংসা করেন এবং গঠনমূলক ও ভবিষ্যৎমুখী আলোচনাকে এগিয়ে নিয়ে যেতে উভয় পক্ষের ধারাবাহিক প্রচেষ্টারও প্রশংসা করেন। কেন্দ্রীয় শিল্প বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল নতুন দিল্লিতে রপ্তানি উন্নয়ন পরিষদ ও শিল্প সংস্থাগুলির সঙ্গেও এক বৈঠক করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারতের রপ্তানি পরিকাঠামো আরও এগিয়ে নিয়ে যাওয়ার পন্থা পদ্ধতি খতিয়ে দেখা ও বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ভারতের কি কি পদক্ষেপ নেওয়া দরকার তা খতিয়ে দেখা হয় বৈঠকে। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সংস্থা এমএসএমই কে আরও সহায়তা করা, মুক্ত বাণিজ্য চুক্তির মাধ্যমে সুযোগ আরও সম্প্রসারিত করা, রপ্তানি সুযোগ বৃদ্ধি এবং ব্র্যান্ড ইন্ডিয়াকে আরও শক্তিশালী করে তোলার জন্য বিশ্বব্যাপী শৃঙ্খলে ভারতের ভূমিকা আরও সম্প্রসারিত করার বিষয়েও আলোচনা হয় বৈঠকে। গ্রামীণ উন্নয়ন বিভাগ নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বিষয়ক একটি জাতীয় কর্মশালার আয়োজন করছে। গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, একদিনের এই অনুষ্ঠানটি অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন বিষয়ে উন্নয়নের লক্ষ্যে একটি মঞ্চ হিসেবে কাজ করবে। মন্ত্রক আরও জানিয়েছে, এই কর্মশালার লক্ষ্য কৃত্রিম বুদ্ধিমত্তার এমন সব ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করা যা বড় পরিসরে প্রয়োগ করা যাবে। অন্যদিকে এর মাধ্যমে দেশজুড়ে প্রযুক্তি গ্রহণ

প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুতির পাশাপাশি ডেটা ইকোসিস্টেমের প্রস্তুতির বিষয়টিরও মূল্যায়ন করা হবে। এই কর্মশালায় নীতি আয়োগ, ইন্ডিয়া এআই মিশন, শীর্ষস্থানীয় প্রধান অংশীদার, প্রযুক্তি স্টার্টআপ, শিক্ষাবিদ সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন। ভারত আজও আগামীকাল হরিয়ানার গুরুগ্রামে একাদশ ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠকের আয়োজন করছে। এই বৈঠকে জ্বালানি নিরাপত্তা, স্থায়িত্ব, জ্বালানির সহজলভ্যতা এবং প্রযুক্তি ও উদ্ভাবনী প্রয়োগ নিয়ে আলোচনা হবে। 26 জন ভারতীয় ব্যবসায়ীদের প্রথম দল আগামীকাল উত্তরাখণ্ডের পিথরাগড়ের লিপুলেক পাস দিয়ে চীনে প্রবেশ করতে চলেছে। এর মাধ্যমে দীর্ঘ ৬ বছর পর ভারত ও চীনের মধ্যে সীমান্তবর্তী বাণিজ্য পুনরুজ্জীবিত হবে। পিথরাগড়ের ধারচুলায় বাণিজ্য আধিকারিক আশিস যোশী জানান, 26 জনের জন্য বাণিজ্য অনুমতি বা ট্রেড পাস ইস্যু করা হয়েছে। এর মধ্যে 17 জন ব্যবসায়ী ও 9 জন সাহায্যকারী। দুই দেশের বাণিজ্য সংক্রান্ত কাজের অগ্রগতি নিয়ে ধারচুলার গুঞ্জিতে একটি শুল্ক দপ্তরের অফিসও খোলা হয়েছে। দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশনের আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলতি মাসের 30 তারিখ থেকে শুরু হবে। এই উপলক্ষে গতকাল নতুন দিল্লিতে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক। মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে ভারতীয় জনতা পার্টি, আম আদমি পার্টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের উপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল তাকে স্মরণ করতে এবং সেইসব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। জরুরি অবস্থা জারির 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী যে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল নতুন দিল্লিতে আজ তার সমাপ্তি অনুষ্ঠান। এই উপলক্ষে সংবিধান হত্যা দিবস ও গণতন্ত্র দীর্ঘজীবী হোক শীর্ষক প্রদর্শনীর পাশাপাশি সংবিধান হত্যা দিবস নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। পশ্চিমবঙ্গের কলকাতার তালাক তরার ব্রিজের কাছে নির্মীয়মাণ একটি গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 5। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, বাকি 18 জন চিকিৎসাধীন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী খবর পেয়ে ঘটনাস্থলে যান। তিনি জানিয়েছেন সেনাবাহিনী, এনডিআরএফ, অসামরিক প্রতিরক্ষা, দমকল ও কলকাতা পুলিশ সমন্বয় করে উদ্ধার কাজ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে কলকাতা পুরসভার ইঞ্জিনিয়ারদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নির্মাণ নকশায় ত্রুটি থাকার ইঙ্গিত মিলেছে। অন্যদিকে তালাতলা কাণ্ডে সিট গঠন করেছে কলকাতা পুলিশ। এখন থেকে এই ঘটনায় সিট তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দমন কুয়াল আগরওয়াল এর নেতৃত্বে কাজ করবে সিট। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, জহির ইমাম সৈয়দ মোহাম্মদ গুলজার এবং কমল সামন্ত। ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্ব ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা 7টায়। ভারত পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে জয়ের পর গত ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে। 3 ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করে ভারত গ্রুপ এতে দ্বিতীয় স্থানে রয়েছে। আজকের ম্যাচ জিতলে ভারতের সেমিফাইনালের পথ অনেকটাই প্রশস্ত হবে। অন্যদিকে সমসংখ্যক ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ চতুর্থ স্থানে রয়েছে। ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপের ম্যাচে গুয়াদালুপে স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে এবং মেক্সিকো সিটি স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র খেলবে মেক্সিকোর বিরুদ্ধে। দুটি খেলায় ভারতীয় সময় সকাল 6:30 শুরু হবে। অন্যদিকে গতরাতে গ্রুপ সি থেকে ব্রাজিল, মরক্কো এবং গ্রুপ বি থেকে সুইজারল্যান্ড, কানাডা পরের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। মিয়ামি স্টেডিয়ামে ব্রাজিল 3-0 গোলে স্কটল্যান্ডকে হারিয়ে দিয়েছে। ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র ও একটি গোল করেন ম্যাথিউস কুনহা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল প্রগতির 52তম বৈঠকে সভাপতিত্ব করেন। রাস্তা, বিদ্যুৎ, শিল্প করিডোর ও মেট্রো রেল ক্ষেত্রে 30,000 কোটি টাকা

আলোচনা করেন তিনি। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ তিন দিনের ব্রিটেন সফরে লন্ডন যাচ্ছেন। ভারত ব্রিটেনের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে ব্রিটেনের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। খবর শেষ হলো এরপর সংস্থা ও সংবাদ।

আকাশ নামা কলকাতা স্থানীয় সংবাদ পড়ছেন সৃজন মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। তাড়াতাড়ি একটি মূল্যমান বোধনে সিট ভেঙে পড়ায় পাঁচজনের মৃত্যু। গ্রেপ্তার দুই, সিট গঠন কলকাতা পুলিশের। চলতি অধিবেশনের অধিবেশনে ষষ্ঠ দিনে আজও রাজ্য বাজেটের উপর আলোচনা হবে। একদিনে কি খাবার দেওয়া হবে তা এখন স্থির হয়নি বলে জানিয়েছে ইসকন। উদ্ধার কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে। সক্রিয় মৌসুম বায়ু এবং বাতাসে যদিও বৃষ্টির পরিমাণ বেশি থাকায় আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরো বাড়তে পারে। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আজ সে বিস্তারিত খবরে। কলকাতার তারাতলা রাজবাজার কাছে গতকাল নির্মাণ একটি গোদামে সেট ভেঙে পড়ার ঘটনায় এখনো পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনাস্থল থেকে মোট 23 জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে, বাকি 18 জন চিকিৎসাধীন। তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃতদের মধ্যে রয়েছে রোহিত চৌধুরী, কৃষ্ণ চৌধুরী, রাহুল চৌধুরী, চন্দ্রমা চৌধুরী ও পাপ্পু রাজক। মুখ্যমন্ত্রী সৌমেন্দ্র অধিকারী খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন। সেখান থেকে তিনি এসএসকেএমে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। দ্রুত উদ্ধার কাজ পরিচালনার জন্য তিনি সেনাবাহিনী, এনডিআরএফ এবং অন্যান্য পুলিশ অধিকারীদের ধন্যবাদ জানান। তারাতলার ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকার কলকাতা পৌর এলাকায় বাণিজ্যিক ও নির্মাণাধীন প্রকল্পগুলির ক্ষেত্রে 31 জুলাই পর্যন্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তারাতলাকাণ্ডে সিট গঠন করছে কলকাতা পুলিশ। এখন থেকে এই ঘটনায় সিট তদন্ত করে রাজ্য সরকারকে রিপোর্ট দেবে। অতিরিক্ত পুলিশ কমিশনার অপরাধ দহন কুমার অগ্রওয়ালের নেতৃত্বে কাজ করবে সিট। অন্যদিকে তারাতলা থানায় 5 জন ব্যক্তি ও অন্যান্যদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত এফআইআর দায়ের করা হয়েছে এবং এখনো পর্যন্ত এফআইআর এর নাম থাকা 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম কমল সামন্ত, যিনি নির্মাণের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ছিলেন, এবং আরও একজন ব্যক্তি হলেন সৈয়দ মোহাম্মদ নজার। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আরো 4 জনকে আটক করা হয়েছে। কলকাতা পুলিশের ডিএমজি, কেএমসি কর্মীরা, দমকল বাহিনী, সিভিল ডিফেন্স এবং এনডিআরএফের যৌথ প্রচেষ্টায় উদ্ধার কাজ এখন চলছে। গতকাল মাঝরাতে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ডক্টর ইন্দ্রনীল খাঁ। বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে আজও বিধানসভায় রাজ্য বাজেটের উপর আলোচনা হবে। গতকাল ও আজ 2 দিন ধরে মোট 10 ঘন্টা আলোচনা হবে। গতকাল প্রথম দিনের আলোচনায় শাসক ও বিরোধী শিবিরের মোট 32 জন সদস্য অংশ নেন। গতকাল আলোচনার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের সমীর কুমার জানা। এরপর বিজেপির ডক্টর হিরণ্ময় চট্টোপাধ্যায় বক্তব্য রাখেন। আন্দোলিত উন্নয়ন পার্টির পক্ষ থেকে হুমায়ুন কবির এবং কংগ্রেসের পক্ষে মহতাব শেখ আলোচনায় অংশ নেন। প্রায় 6 মাস বন্ধ থাকার পর ব্যারাকপুরের কাকিনাড়া জুবলি আগামী 1 জুলাই থেকে ফের খুলতে চলেছে। কলকাতা মিউনিসিপ্যাল সেক্রেটারিয়েটে গতকাল রাজ্যের শ্রমমন্ত্রী অর্জুন সিং, সহপ্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্যের উপস্থিতিতে শ্রম সচিব রচনা ভগত, বিশেষ শ্রম ও কমিশনার আশিস সরকার, মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছর 26 ডিসেম্বর ওই জুবলিটি বন্ধ হয়ে যায়। এর ফলে অন্তত 3,000 শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। কলকাতা সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে পরিবারের মিড ডে মিলে কি খাওয়ানো হবে তা নিয়ে এখন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে গতকাল ইসকন জানিয়েছে। সংগঠনের কলকাতার সহসভাপতি রাহুল রহমান দাস সমাজ মাধ্যমে জানিয়েছেন, মেনু ঠিক হওয়ার পরে ইসকনের তরফে তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ভুল তথ্য শেয়ার করা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন তিনি। উল্লেখ্য, চলতি অর্থবর্ষে 8 মাসের বাজেট প্রস্তাবে কলকাতা পৌরসভার আওতাধীন বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের দায়িত্ব ইসকনকে দেওয়ার কথা ঘোষণার পরে পরিবারদের কি খাওয়ানো হবে তা নিয়ে সমাজ মাধ্যমে বিতর্ক তৈরি হয়।

0: সুকান্তনগরের নগরের কাছে নাগরীয় ওরালপুর মেট্রো প্রকল্পের কাজের জন্য ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের চিলিমঘাটে ওরালপুর দুদফায় বন্ধ থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম দফায় আগামীকাল রাত 8টা থেকে 29 তারিখ সকাল 8টা এবং দ্বিতীয় দফায় 3রা জুলাই রাত 8টা থেকে 6ই জুলাই সকাল 8টা পর্যন্ত এই সেতু সম্পূর্ণ বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছি ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএমএল এআই নিউজ কলকাতাতে। নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে 6 বছরের তামান্না খাতুনের মৃত্যুর ঘটনায় পুলিশ মঙ্গলবার রাত থেকে মোট 5 জনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে জিয়ারুল শেখ ও সাবির শেখকে গতকাল কৃষ্ণনগর আদালতে তোলা হলে তাদেরকে ইতিমধ্যে 10 জনের পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। অন্য দুজন হাফিজুল শেখ ও ফকর শেখকে আজ কৃষ্ণনগর আদালতে তোলা হবে। অন্যদিকে অপর একজন অভিযুক্ত নুরুল শেখকে ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে গুরগাঁও আদালতে পেশ করা হবে বলে জেলা পুলিশ সুপার অতুলজি জানিয়েছেন। উল্লেখ্য, এর আগে এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই বীরভূমে 2022 সালে বকটি গণহত্যা মামলায় অন্যতম অভিযুক্ত লালন শেখের ছেলে রোহন শেখ ওরফে কিসমত শেখকে গ্রেপ্তার করেছে। সিবিআই এর চার্জশিটের নাম ছিল তার, এবং এই কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হল 23। এখনো দুই অভিযুক্ত অধরা। লালন শেখ সহ আর এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। গতকাল কলকাতার মির্জাকালী বোর্ড এলাকা থেকে রোহনকে গ্রেপ্তার করে বর্ধমানের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের আদালতে পেশ করা হলে বিচারক রাজস্থান ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে আগামী 30 জুন ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন। রাজ্য সরকার কলকাতা ও রাজ্য পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের যোগ্যতা পুনরায় যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক সক্ষমতা সহ নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক সুপারিশ ছিল কিনা তাও 90 দিনের মধ্যে যাচাই করে দেখার কাজ শেষ করতে হবে, এমনটা জানিয়ে স্বরাষ্ট্র দপ্তরের তরফে জেলা পুলিশ, পুলিশ কমিশনারেট ও কলকাতা পুলিশের নির্দেশিকা পাঠানো হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি গত 2 বছরে তাদের কাজের খতিয়ান পরীক্ষা করে দেখার কথাও বলা হয়েছে। পূর্ব বর্ধমানের কাল্লা থানার সাতগাছিয়া পঞ্চায়েতের তাঁতিপাড়া মল্লিক বাগান এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গতকাল 3 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। মৃতরা হল রফিক শেখ ওরফে সিরাজ ও তার স্ত্রী জরিনা শেখ এবং হানিফ শেখ। যদিও হানিফের স্ত্রী আকলিমা বিবির দাবি, তাদের বাড়ি উত্তর 24 পরগনার বনগার পাঁচপোতা এলাকায়। অন্যদিকে রফিক শেখ এবং তার স্ত্রী জরিনা শেখ দুজনেই স্বীকার করেছে যে তারা বাংলাদেশ থেকে এসে অর্থের বিনিময়ে এদেশে বেআইনিভাবে ভোটার কার্ড বানিয়েছিল। বর্ধমান 1 নম্বর পঞ্চায়েত সমিতির দুবারের প্রাক্তন কর্মাধ্যক্ষ ও ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সদস্য স্বরূপ রানার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, স্থানীয় বিজেপি কর্মীদের হুমকির জেরে মানসিক চাপে এবং আতঙ্কে তিনি মঙ্গলবার দেওয়ানদিঘি থানার জগাদাবাদ নিজের বাড়িতে বিষপান করেন। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সকালে তার মৃত্যু হয়। মহরম উপলক্ষে আগামীকাল মেট্রো রেল ব্লু, গ্রিন এবং ইয়েলো লাইনে অন্যান্য দিনের তুলনায় কম ট্রেন চালাবে। আগামীকাল ব্লু লাইনে 260টির পরিবর্তে মোট 216টি, গ্রিন লাইনে 228টির পরিবর্তে 186টি এবং ইয়েলো লাইনে 120টির পরিবর্তে 52টি ট্রেন চলবে। পার্পল ও অরেঞ্জ লাইনের পরিষেবা অপরিবর্তিত থাকবে। সব ক্ষেত্রেই প্রথম ও শেষ পরিষেবার সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে মেট্রো রেল সূত্রে খবর। পুরুলিয়ায় গতকাল 3টি পৃথক এলাকায় আকস্মিক বজ্রাঘাতে 3 জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরো 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। কিংবা থানার বান্দা গ্রামে গতকাল বিকেলে কীর্তন মাহাতো নামে এক ব্যক্তির বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলাকালীন প্রবল বজ্রপাতে পরিবারের একাধিক সদস্য আহত হন। গুরুতর আহত পোস্তবেলা সহিষ ও অমর সহিষ সহ সবাইকে নিকটবর্তী চাকলতর হাসপাতালে নিয়ে যাওয়া হলে পোস্তবেলা সহিষকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে কোটশিয়ার টাটুয়াড়া গ্রামে পুকুরে বাসন ধুতে গিয়ে 32-এর দুর্গামণি কুমারের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে। অন্যদিকে বড়াবাজার থানার অযোধ্যাবিহী গ্রামে মাঠে ছাগল চড়াতে গিয়ে আকস্মিক বজ্রপাতে গীতা মাহাতো নামের মহিলা প্রাণ হারিয়েছেন। সক্রিয় মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর ফলে দার্জিলিং এবং কালিম্পং জেলার ভূমিধস এবং তিস্তা, তোর্ষা, জলঢাকা ও রায়বাগ নদীতে জলস্তর বৃদ্ধির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে বা ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 28.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে প্রায় 1.5 ডিগ্রি বেশি। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল সিএবি পশ্চিমবঙ্গের ক্রিকেটারদের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে গৃহীত প্রকল্প ভিশন 2028-এর প্রধান এবং ফাস্ট বোলিং কোচ হিসেবে ভারতের প্রাক্তন ফাস্ট বোলার অশোক দিন্দাকে নিযুক্ত করেছে। আগামী মাস থেকে শুরু হতে যাওয়া এই ভিশন 2028 কর্মসূচির জন্য স্পিন বোলিং কোচ হিসেবে উৎপল চট্টোপাধ্যায় নাম ঘোষণা করেছে সিএবি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। তারা তোমার একটি মূল্যবান বোলিং সেট ভেঙে পড়ায়
1: অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গানটি শুনুন হৈমন্তী শুক্লার কণ্ঠে, ছবির নাম আমি সে ও সখা।

0: কপ হয়ে যাবে, এত সোজা
1: অন্যপাদে। অজানা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না, আরবিআই কথা বলে।
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: বাংলা ছায়াছবির গান শুনছেন। এবারের শিল্পী আরতি মুখোপাধ্যায়, ছবির নাম শত্রু।

ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে দেখি, সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে।

বেঞ্চে মরি, পালিয়ে যাবার রাস্তা ধরি, হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গোস্বামী কপাল দোষে, হয়তো মনের দরজা

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এখনকার শেষ গানটি শুনুন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, ছবির নাম ছুটি।

0: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান এখনকার মতো এখানেই শেষ হলো আকাশবাণী মুর্শিদাবাদ। এখন সময় শুভ সকালের। সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শুভ সকাল অনুষ্ঠান। আপনারা জানেন আজকের শুভ সকালের বিষয়, তবুও আর একবার জানিয়ে দিই। আজকের বিষয়, এমন বন্ধু আর কে আছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমরা মানুষ, সমাজবদ্ধ জীব, একসঙ্গে থাকতে বাস একসঙ্গে থাকতে বসবাস করতে ভালোবাসি। আবার বন্ধু ছাড়াও আমরা চলতে পারি না। আমরা যেখানে বড় হই তার চারপাশে যারা থাকে তাদের অনেকেই আমাদের বন্ধু হয়। তারপর স্কুলে যখন যাই তখন স্কুলে, অর্থাৎ প্রাথমিক স্কুলে তখন বন্ধু তৈরি হয়। আবার বাড়ির বন্ধুরা কিন্তু সঙ্গে থাকে, সেই বাড়ির বন্ধুদের কেউ কেউ কিন্তু আবার স্কুলেরও বন্ধু হয়ে যায়। প্রাথমিক স্কুল অতিক্রম করে যখন আমরা উচ্চ বিদ্যালয়ে অর্থাৎ হাই স্কুলে যাই তখন আবার নতুন করে বন্ধু জড়ো হয়, আবার নতুন করে বন্ধুত্ব তৈরি হয়। কেউ কেউ প্রাথমিক স্কুলে যে বন্ধু, সেই বন্ধুদের মধ্যে কেউ কেউ আবার হাই স্কুলে একসঙ্গে পড়তে যাই, অর্থাৎ প্রাথমিক স্কুলের বন্ধু ও হাই স্কুলের বন্ধু থাকে। এবার স্কুল শেষ করে যখন আমরা কলেজে প্রবেশ করি বা বিভিন্ন কি বলবো কারিগরি শিক্ষায় যাই তখন সেখানে আবার নতুন করে বন্ধুত্ব তৈরি হয়, আবার নতুন করে নিজেকে মেলে ধরার সুযোগ পাই। কলেজ পরিত্যাগ করে আবার যখন আরও উচ্চ শিক্ষায় অর্থাৎ বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো শিক্ষায়তনে আমরা যখন শিক্ষা নিতে যাই সেখানেও নতুন করে বন্ধু তৈরি হয়। অর্থাৎ আমাদের জীবনে চলার পথে প্রতিটা জায়গাতেই আমরা বন্ধুত্ব তৈরি করি। কিন্তু এই বন্ধুত্ব তৈরি করলেও এর মধ্যে সব বন্ধুগুলো কিন্তু ওই এমন বন্ধুর মতো আর বন্ধু হয় না। অর্থাৎ তাদের মধ্যে খুব কম সংখ্যক বন্ধু যা সত্যি প্রকৃত বন্ধু রূপে সারা জীবন থেকে যায়। আজকের এই বিষয় নিয়েই আমাদের আজকের বিষয়, এমন বন্ধু আর কে আছে। দেখি আজকের মোবাইলে প্রথমে কে আছেন। নমস্কার, শুভ সকাল।
1: হ্যাঁ নমস্কার দাদা।
0: হ্যাঁ বলুন।
1: আমি বীরভূমের দেবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: হ্যাঁ বলুন।

0: শুভ সকাল দাদা।
1: হ্যাঁ
0: হ্যাঁ, তোমার মতো বন্ধু কে আছে? তো বন্ধু এমন হওয়া উচিত যে সুখে দুঃখে সব সময় পাশে থাকবে। শুধু সুখের সময় বন্ধু আর দুঃখের সময় সঙ্গ ত্যাগ করে যাওয়া এটা কিন্তু বন্ধুত্ব নয় দাদা। হ্যাঁ, যেমন ধরুন আমি বন্ধুত্ব করেছি, হ্যাঁ, কিন্তু আমি তার পাশে দাঁড়িয়েছি সুখে দুঃখে সব সময়, এবং যখন সে বুঝতে পেরেছে সে আমার প্রকৃত বন্ধু, তখন সে আমাকে আরো আরো আপন করে কাছে টেনে নিয়েছে। তেমনি হ্যাঁ, আমাদের প্রকৃতিতেও কিছু কিছু বন্ধু আছে যাদের সাহায্য ছাড়া আমরা কিন্তু বাঁচতে পারি না। হ্যাঁ, যেমন ধরুন একটা ছোট্ট গাছ আমাকে যখন মানে ভীষণ অসুখে চলেছিল, মানে কাশি যখন আর সারছিলই না, তখন সেই বাসক গাছটি আমার বন্ধু হয়ে উঠেছিল এবং আমাকে সম্পূর্ণ নিরোগ করে তুলেছিল। সেই গাছ, সেই তুলসী গাছ, হ্যাঁ, যে আমার কাশিকে রক্ষা করে আমাকে তার মানে আমার যে অস্বস্তি সেটিকে আমাকে রক্ষা করেছিল। আর গাছেরা, শরীরে গাছেরা কারো আমাদের কিন্তু প্রকৃত বন্ধু, কারণ তাদের ছাড়া আমরা এক মুহূর্ত কিন্তু বাঁচতে পারবো না। কারণ বাঁচার জন্য যে জিনিসটা সর্বাগ্রে প্রয়োজন, সেই অক্সিজেন
1: গাছপালা এরা আমাদের পরম বন্ধু।
0: বন্ধু পশু আমার প্রাণ বাঁচিয়েছিল শীতকালের ভোরে, সর্পদ অংশনের হাত থেকে এক সারমেয় আমাকে বাঁচিয়েছিল, আর সেই জন্যই আমি আপনার সঙ্গে কথা বলতে পারছি। নাইলে এতদিন আমার হয়তো
1: এমন বন্ধু আর কে আছে?
2: হ্যাঁ দেখুন, সত্যি খুব সুন্দর বন্ধু। আমরা ছেলেবেলা থেকে স্কুলের বন্ধু পাই, প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় শেষ করে যখন বড় স্কুলে যায় বা হাই স্কুলে যায় তখনও নতুন বন্ধু পায়, আবার যখন তার থেকে আরো এইভাবে মানে বন্ধু একের পর এক আমরা পেয়ে থাকি। কিন্তু এই মুহূর্তে আমার কয়েকজন সত্যি পরম বন্ধু রয়েছেন। আর পরম বন্ধু বলতে আমি কিন্তু রেডিওকেই আমার পরম বন্ধু এই মুহূর্তে মনে করি, কারণ আমি এই রেডিওর কাছ থেকে অনেক শিক্ষা অনেক জ্ঞান পেয়েছি, এবং এই রেডিও থেকে আমি যা শিখেছি বা এই রেডিওর মারফত আমি অনেক বন্ধু এবং আমার কি বলবো আমার বড় দাদাদের দিদিদের, এবং তারা আমার কাছে অভিভাবকের মতন, তারা আমার মাথার ছাদ হয়ে রয়েছেন এবং প্রত্যেক সময়ে তারা আমাকে এমন ভালো ভালো যুক্তি পরামর্শ দেন। আমার কোনো বিপদে বা কোনো সমস্যার যখন সম্মুখীন হয়, আমার তো বাবা নেই, তো সেই মুহূর্তে কিন্তু তারা আমার সেই পিতার কাজটা কিন্তু তারা আমার করেন। তারা আমাকে বলেন অম্বিকা এইভাবে এই করো, আমার যে এত বড় অ্যাক্সিডেন্টটা হলো তো বললে বিশ্বাস করবেন না দাদা ভাই, সবাই শারীরিক ভাবে না হলেও মানসিক ভাবে প্রত্যেকটা শ্রোতা বন্ধু আমার পাশে ছিলেন, এবং তারা সব সময় আমাকে ফোনে না পেলেও আমার ছেলের সঙ্গে কথা বলে আমার ছেলেকে সাহস দিয়েছেন যে তুমি ভেঙে পড়ো না বাবা, তোমার মা বাবার এই অবস্থা, আমরা সবাই তোমার পাশে আছি। তো এই যে বন্ধু, এই যে একটা ভালোবাসা, সত্যি এগুলো আমি জীবনেও ভুলবো না, আর এগুলো পেয়েছি আমি সত্যি করি এই রেডিওর মারফত।
1: একদম একদম, এই এটাই হচ্ছে প্রকৃত বন্ধু। ভালো থাকবে, সঙ্গে থাকুন। হ্যাঁ, যারা সুখের সময়ে আছে দুঃখের সময়ে নেই, সেটা কিন্তু এমন বন্ধু নয়। আবার যারা সুখের সময়ে নেই অথচ দুঃখের সময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে, তারাই হচ্ছে এমন বন্ধু। সে মানুষ হতে পারে, সে গাছপালা হতে পারে, সে পশু হতে পারে, এই প্রকৃতিও হতে পারে। দেখি কে আছেন সঙ্গে। নমস্কার, শুভ সকাল।
3: নমস্কার।
1: হ্যাঁ বলুন।
3: আমি পূর্ব বর্ধমানের ডাইনহাট থেকে সুজয় চৌধুরী।
1: হ্যাঁ বলুন।
3: এমন বন্ধু আর কে আছে? সত্যি আমরা পৃথিবীতে যখন সৃষ্টি আসার পর থেকে ছোট্টবেলা থেকে আমাদের আমরা পরিবেশে যে সমস্ত মানুষ হই, সেই পরিবেশের সকলে কিন্তু আমাদের বন্ধু। তার মধ্যে

0: সকল সব থেকে প্রিয় বন্ধু হচ্ছে মা এবং বাবা। তারপরে লেখাপড়া করতে করতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বন্ধু জোটে, তা সেই বন্ধু জোটের মধ্যে আমি একটা চাণক্য শ্লোক পড়েছিলাম, যে প্রকৃত বন্ধু অর্থাৎ উৎসবে রেশনে চৈবে দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজের দ্বারে শচালে শ্মশানে চ ষষ্ঠী অন্তি সবান্ধব, অর্থাৎ মানুষের
1: সব সময়ের সঙ্গী যে বন্ধু।
0: উৎসবে শ্মশানে এইরকম সবসময় যে পাশে থাকবে সেই হচ্ছে প্রকৃত বন্ধু। আর সেই রকম বন্ধু পাওয়া সত্যি করে খুবই দুষ্কর। আজকে সকলেই পায়রার মতো যখন সুখের সময় তখন কিন্তু সবাই আসবে, কিন্তু যখন দুঃখ যখন শ্মশানে থাকবে তখন কিন্তু সেই রকম বন্ধু পাওয়া মুশকিল আছে। তবে আমি একবার দেখেছিলাম আমার বাবার এক বন্ধু ছিল, যে বন্ধুটি সব সময় মানে বাবার পাশে ছিল এবং মৃত্যুর পরেও মানে তখন অনেকদিন পরে সে কিন্তু মৃত্যুর পরেও সেই বন্ধুটি এসেছিল এবং দেখাশোনা করেছিল, আমরা ছোট ছিলাম আমাদের সঙ্গে মানে সমস্ত কিছু প্রয়োজনীয় সাহায্য করেছিল, সেই হচ্ছে প্রকৃত বন্ধু আমি দেখেছিলাম। নমস্কার,
1: ভালো থাকবেন, সঙ্গে থাকুন। নমস্কার, শুভ সকাল, বলুন।
2: আমি জয়নালাল থেকে বলছি। আজকের বিষয় হচ্ছে যে এমন বন্ধু আর কি আছে, তো পৃথিবীতে জন্মগ্রহণ করলেই বন্ধু পাওয়া যায় বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের। তো বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বন্ধুর মধ্যে থেকে যারা প্রাণের বন্ধু, যারা বিপদের বন্ধু, বিপদের আপনে পাশে থেকে যারা ভালোবেসে থাকে এবং যারা সবসময়ের জন্য মঙ্গল কামনা করে, যারা পরস্পর সহযোগিতা করে আরো সুন্দরভাবে গাঢ় চেতনার মধ্য দিয়ে আপন করে নিতে পারে, তারাই প্রকৃত বন্ধু।
1: একদম তাই।
2: তো আমার মতে প্রকৃত বন্ধু প্রথম বলতে গেলে মা বাবা। মা বাবার মতন প্রকৃত বন্ধু আর হতে পারে না। যাই হোক, প্রাথমিক স্কুল, মাধ্যমিক স্কুল, কলেজ স্তর, আরো উচ্চ স্তরে শিক্ষা অর্জন করতে গেলে বহু বন্ধু জুটে এবং পারিপার্শ্বিক জীবন কাটাতে গেলে অনেক বন্ধু জুটে। তার মধ্যে আমার ক্ষেত্রে বিশ্বনাথ বাগচি বলে একজন লোক, মানে তিনি আমার বন্ধু ছিলেন, মারা গেছেন। তো মারা গেছেন অনেকে। আর তাছাড়া বর্তমানে আমার বন্ধু বলতে গেলে রেডিও, সেই সঙ্গে আরো অকৃত্রিম বন্ধু আমার শ্রোতা বন্ধুদের মধ্যে আদিত্য মুখার্জি এবং রেখা মুখার্জি,
1: রেডিও শ্রোতা বন্ধু, রেডিও পরিবারের বন্ধু,
2: রেডিও পরিবারের বন্ধু। তো এইভাবে যারা আমাকে যেভাবে ভালোবাসে, যেভাবে আমাকে দেখাশোনা করে, যে চিন্তায় আমাকে ভালোবেসে আমাকে পরিচালনা করার চেষ্টা করে,
1: এই বন্ধুদেরকে নিয়েই আপনি সময় কাটান। ভালো থাকুন, সঙ্গে থাকুন।
2: নমস্কার।
1: শ্রোতা বন্ধু, একটা মেসেজ পড়ে ফেলি। মনিরা বেগম বহরমপুর গোড়াবাজার মুর্শিদাবাদ থেকে। আমার জ্ঞান হওয়ার পর থেকে তার প্রতি আমার চোখের আকর্ষণ, মনের আকর্ষণ, দেহের আকর্ষণ চিরকাল। আমি তার রূপে, তার গুণে, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার প্রতি অপলক নেত্রে চেয়ে থাকি। চোখাচোখি হতেই ইশারায় ডাক দেয়, ঠিক যেন শ্যামের বাসী। ঘরেতে থাকতে পারি না, তাই ছুটে যাই তার আহ্বানে, তার আকর্ষণে। তার সবুজ সমস্ত দেহ মনে রেখে, তার সবুজ সমস্ত দেহ মনে মেখে নিই। কষ্টের সময় বা দুঃখ পেলে তার কোলে মাথা রেখেই খুঁজি শান্তি। তার ফুল্ল কুসুমিত সৌরভ আমায় মুগ্ধ করে চিরদিন। তার পত্র পল্লবে হীরে সম

0: শিশির বিন্দু আমায় অভিভূত করে, সে হচ্ছে প্রকৃতি। তার মতো এমন বন্ধু আর কে আছে? তার মহাদান অক্সিজেন, যা আমাকে বা আমাদের বাঁচিয়ে রেখে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, সেই তো প্রকৃত বন্ধু। হ্যাঁ, সত্যি তাই। আমাদের এই প্রকৃতি বা সবচেয়ে বড় হচ্ছে প্রকৃতির মধ্যে একটা অংশ হচ্ছে উদ্ভিদ, গাছ। এ হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু, কেননা আমরা প্রতি মুহূর্তে যার সাহায্য নিয়ে থাকি। আমি বাতাস থেকে যে অক্সিজেনটা নিচ্ছি, সেই অক্সিজেনটা ওই উদ্ভিদের শালক সংশ্লেষ করার সময় বাতাসে যোগ করেছিল, সেই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে থাকি। আমরা যে খাবারটা খাই, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার সবটাই আসে উদ্ভিদ থেকে। তাহলে উদ্ভিদের মতো আর পরম বন্ধু আর নেই? তবে হ্যাঁ, এই যে আমাদের জীবনে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত যে মানুষরূপী বন্ধুগুলো আমাদের বন্ধুত্ব করে বা আমাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়, তাদের মধ্যে দু একজন কিন্তু আমৃত্যু থেকে যায়। সেই বন্ধুরাও কিন্তু কম নয়, সেও কিন্তু সেই এমন বন্ধুর পর্যায়ে পড়ে, সেও কিন্তু পরম বন্ধুর পর্যায়ে পড়ে। দেখা যাক, আরেকটি মেসেজ পড়ে ফেলি মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে। আমরা সবাই সমাজবদ্ধ জীব, আমাদের চারপাশে এমন অনেক বন্ধু ছড়িয়ে আছে যাদের ছাড়া আমাদের জীবন অচল। যেমন সূর্যোদয়ের আগেই ছেলে মেয়েগুলো রাস্তাঘাট ড্রেনের নোংরা পরিষ্কার করে, রাস্তার চারিপাশ পরিষ্কার দেখে মনটাও ভালো হয়। কাজের মেয়েটা সকালে এসেই হাসি মুখে বাসি বাসন মেজে ঘর পরিষ্কার করে দেয়। প্রসঙ্গত, আমার একটা চার পেয়ে ছোট্ট অবলা জীবের কথা বলছি যে আমার কাছে বন্ধু। তার সাথে আমি সুখ দুঃখের কথা শেয়ার করি। অনেক দিন পরে তার সঙ্গে দেখা হলে সে তার লেজ জীব দিয়ে অভ্যর্থনা করে। তার কাছে আমি কখনো আউট অফ সাইট আউট অফ মাইন্ড হই না, কিন্তু সবার উপরে ঈশ্বরই আমার পরম বন্ধু। তার ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। আমি সবসময় তার কাছে প্রার্থনা করি, তিনি পরম মমতায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সকলকে রক্ষা করেন, আশ্রয় দেন, পথ দেখান। একমাত্র তিনিই আমাদের সকলের পরম বন্ধু। প্রভাতী শুভেচ্ছা সহ মানসী বড়াল, মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে। এবারে দেখা যাক টেলিফোনে কে আছেন। নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল।
0: হ্যাঁ বলুন।
1: রানীনগর বাজার থেকে রফিকুল মন্ডল বলছি।
0: হ্যাঁ বলুন।
1: সত্যি এমন একটা বিষয় দিয়েছেন, মনকে সাড়া দিয়েছে, হৃদয় নড়িয়ে দিয়েছে। তবে এই বিষয়টা সম্বন্ধে আমি বলি, আমার যখন জ্ঞান বুদ্ধি হলো তখন থেকে অনেক বন্ধুর সঙ্গে সম্পর্ক হয়েছে, মিল হয়েছে, কিন্তু বন্ধু আমার কাছ থেকে হারিয়ে যায়নি। তো কারণ আমি চেষ্টা করি একটা বন্ধু ধরে রাখা খুব কষ্টকর, কিন্তু বন্ধুটা ছোটানো এক সেকেন্ডের কাজ নয়। তাই বন্ধুদের সঙ্গে সম্পর্ক করতে গেলে নিজের নিরলস পরিশ্রম এবং আর্থিক
0: নিজের সবটা দিয়ে বন্ধুত্ব করতে হয়, তাই না?
1: সবটা করতে হবে। আর বন্ধু বলতে গেলে এই সব বন্ধুগুলো ঠিকই আছেই, তারপর আবার নতুন করে বন্ধু পেয়েছি 1918 সাল এলে। তারপর 19 সালে তখন আমাদের সংগঠন হয়, সেটা বেতার ছোট পরিবারের বন্ধু। আর আরো একটা বন্ধু আমার কথা, সে বন্ধু না বললেই না, সে বন্ধু হচ্ছে বেতার। সেই বেতার এমন একটা বন্ধু হচ্ছে, আপনি ভাবতে পারবেন না, একটা বড় লোক
0: এখন যে কথা জীবনে চলার পথে এক পরম বন্ধু বেতার।
1: হ্যাঁ, সেই বন্ধুর কথা বলি, সেই বন্ধু একটা ভিখারি তাকেও সেই কথা বলে, একটা মৎস্যজীবী জলে মাছ মাছ নৌকাতে সেখানেও সেই কথা বলে, একজন চাষি তাকেও সেই কথা বলে, এবং একই কথা সবাইকে বলে, একই সঙ্গে বলে, এবং ছোট বড় কাউকে মানে তারা তুমি চোখে দেখে না, সেটা

0: বেতার, এই বেতার বন্ধু সবার জন্য কথা বলে, তাই বেতারকে আমরা খুব খুশি। আর বেতারের বেতার শ্রোতা পরিবার করতে পেরেও আমরা খুব আমরা আনন্দিত, এবং এই জন্য আমরা যেন যতগুলো আমাদের বন্ধু আছে বেতার শ্রোতা পরিবার আরো বাড়ুক, আমরা যেন রেডিওকে টিকিয়ে রাখতে পারি। এইরকম বন্ধু থাকলে আমাদের সত্যি এই বন্ধুর মধ্যে কোনো হিংসা নেই, যে কাকে কম বলবো তাকে বেশি বলবো, কাকে বেশি শব্দ দেবো কাকে কম শব্দ দেবো, না সবাই কি সমান ভাবে ভাগ করে যায়। এ যেন আমার প্রাকৃতিক এক দৃশ্য। তো সে যাই হোক, আমি সঙ্গে আছি, ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন। নমস্কার, রায়নগর বাজার থেকে রফিকুল মন্ডল। তবে আমি রায়নগর বাজারের রাস্তা চওড়া হওয়ার জন্য আমার যে রেডিওর দোকান ছিল সেটা কিন্তু একটু পঞ্চায়েতের পাশে চলে এসেছি, যারা রেডিও নিয়ে আসবেন তো এইভাবে ঠিকানা করে আসবেন। তাই নমস্কার, এইটুকুই বললাম, ভালো থাকবেন,
1: ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকুন।
2: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.nihfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: ফিরে আসি বিষয়ে। দেখি টেলিফোনে কে আছেন ল্যান্ডলাইনে। নমস্কার, শুভ সকাল। এমন বন্ধু আর কে আছে?
3: আমি পূর্ব বর্ধমান হাউস কোম্পানি দাদা, সর্বপ্রথম বলি বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেটা দেখবেন মানুষের জীবনে একান্তই অপরিহার্য একটা জায়গা। যেমন আমি বলি, আমি প্রথম থেকে বন্ধুত্ব নিয়ে বেঁচে আছি, বুঝলেন। অনেক বন্ধুর সঙ্গে আমার সুসম্পর্ক আছে, এমনকি 44 বছর ধরে দুটো বন্ধুর সঙ্গে আজও একই রকম সম্পর্ক প্রাইমারি থেকে।
1: এটাই তো প্রকৃত বন্ধু, যে এতদিন ধরে একটা বন্ধুত্ব টিকে আছে।
3: আর শুধু তাই না, মানে আমার
1: আর এই বন্ধুত্বের মধ্যে কোনো স্বার্থ নেই, কিন্তু
3: কোনো স্বার্থ নেই বা আনুষ্ঠানিক কাজে কি আপদ বিপদ যখন খুশি তারা আমার আমার সঙ্গে আছে, বা হেন কোনো এমন একটা দিন নেই যে ফোন হয় না, কম বেশি প্রায় ফোন হয়ে থাকে, বুঝলেন। এটা হচ্ছে বন্ধুত্বের সংজ্ঞা। আর সেই সঙ্গে বলবো যে মাঝে কিছুদিন একটা ভাটা পড়েছিল আমাদের বন্ধুত্বের, বুঝলেন। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে আপনার যে আমরা ওই বেতারকে কেন্দ্রবিন্দু করে আমাদের বন্ধুত্বটা আবার নতুনত্ব পেয়েছে, অনেক বেতার বন্ধু হয়েছে, যথেষ্ট মানে আলাপ আলোচনার মধ্যে আমরা থাকি। হ্যাঁ, অনেক বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি, কিন্তু আমাদের মধ্যে একটা আন্তরিকতা অলরেডি চলে এসেছে। আর বন্ধু বলতে শুধু মানুষ না, আমার বাড়ির যে পোষ্য বিড়ালটা আছে, কুকুরটা আছে, সেও আমার বন্ধুর মতোই কাজ করে। হ্যাঁ, আমার বাড়ির গাছগুলো আমার বন্ধুর মতো কাজ করে, আসবার আমাকে ছায়া দেয়। তা বন্ধুত্ব হচ্ছে মন থেকে আসা কোনো একটা কি বলবো ভালোবাসা, যেটা
1: মানে ভেতর থেকে অন্তর থেকে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করাটাই হচ্ছে বন্ধুত্ব।
3: আর একটা জিনিস দেখবেন যে এমন কিছু ঘটনা আছে আপনার জীবনে যেটা আপনি আপনার কোনো ঘনিষ্ঠ আত্মীয় ভাই বা বোনের সঙ্গে শেয়ার করা যায় না, সেটা বন্ধুর সঙ্গে শেয়ার।
1: একদম একদম একদম, সে মানে একদম খুব কাছে পরম বন্ধু যেটাকে বলে।
3: আমার জীবনে কি বন্ধু বললাম বা অনেকে আমার কাছে আছে, বললেন আমার দোকান আছে, আমাকে দাদা বলে সম্ভাষণ করে, আমার কাছে আসে, আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করে, দু পাঁচজন আমার সঙ্গে শেয়ার করে, কিন্তু আমি আমারটা সেই জায়গাতেই রেখে দিই, মানে এর কথা ওকে না, ওর কথা ওকে না, মানে একটা কেন্দ্রবিন্দু হয়ে বসে আছে।
1: হ্যাঁ, ভালো থাকবেন, সঙ্গে থাকুন,
3: ভালো থাকবেন দাদা, ধন্যবাদ।
1: নমস্কার,
4: হ্যালো,
1: এমন বন্ধু আর কে আছে?
4: হ্যাঁ নমস্কার দাদা ভাই, সুপ্রভাত।
1: বলুন।
4: হ্যালো, হ্যাঁ সুপ্রভাত।
1: হ্যাঁ বলুন।
4: নমস্কার, হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মন্ডল দাদা ভাই।
1: হ্যাঁ বলুন।
4: হ্যাঁ দাদা ভাই, প্রথমেই বলবো দাদা কাম বন্ধু আপনি আমার, আর কি রেডিও বন্ধুর মধ্যে

0: আপনাদের সাথে কথা বলা হয়, এটা হচ্ছে সব থেকে প্রথম বন্ধু, রেডিও কাম বন্ধু দাদা। হ্যাঁ, এইটা যদি সবার মধ্যে থাকে তাহলেই কিন্তু মানুষের মান হুঁচকা থাকবে। এবং রেডিওর মাধ্যমে অনেক বন্ধু আমি পেয়েছি, এবং আমার পুরনো বন্ধু সে হচ্ছে প্রদীপ কুমার সরকার, ও একসাথে পড়াশোনা করেছি, একসাথে সিনেমা দেখেছি, যা করেছি একসাথে শুয়েছি। তো সেই বন্ধু আজ আমার বিলাসপুরে আছে, মধ্যপ্রদেশে। তো সেই বন্ধু মাঝে মাঝে এলে সে একদম আমাকে ছাড়বে না আর। তো সেই বন্ধুত্বটা অটুট হয়ে আছে দাদা ভাই। আর রেডিও বন্ধুরা তো একদম আছেই। হ্যাঁ, তো
1: শুধু রেডিও বন্ধু না, রেডিও বন্ধু এবং রেডিওর বন্ধু দুটোই আছে
0: দাদা ভাই, রেডিও এ আছে বন্ধুরা। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এই যেমনি কিশোর দাস আছে আমার শরীর খারাপ, আদিত্য মুখোপাধ্যায়, তারপরে আপনার জয় চক্রবর্তী, জয়দেব চক্রবর্তী, এরা সব বন্ধু। আর বিশ্বজিৎ রোজ যে অন্ধ,
1: এরা জীবনে চলার পথে অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, তাই না?
0: একশোবার একশোবার দাদা ভাই, এরা সত্যি করে আমার বন্ধু কাম দাদা। হ্যাঁ, সত্যি করে এদেরকে সব সময় আমি ফোন করি এবং শতকোটি প্রণাম জানাই আপনাকেও দাদা ভাই। প্রণাম,
1: ভালো থাকবেন, সঙ্গে থাকুন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, ভালো থাকবেন।
1: নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার।
1: এমন বন্ধু আর কে আছে?
2: আমি শ্যামন শেষ মোহাম্মদ। এমন বন্ধু আর কে আছে
1: বলুন।
2: রেডিওর মতো বন্ধু আমার নেই, কারণ রেডিওর মাধ্যমে আমি অনেক বন্ধু খুঁজে পেয়েছি, অনেক বন্ধু। বৃত্ত আমার পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বাইরে চলে গেছে, বাংলাদেশ থেকেও
1: আমাকে কথা বলার চেষ্টা করে। আচ্ছা, আমি আপনাকে বিশেষ করে আপনাকেই বলছি, বয়সে অনেক ছোট কিন্তু বন্ধুত্বটা গভীর
2: আছে। আছে, আমার ছেলের ছেলে।
1: হ্যাঁ,
2: ক্লাস থ্রিতে পড়ে।
1: আচ্ছা,
2: আমাকে নাটকে চলে না, আমার কলম গুলো নেয়, আমার বই নিয়ে খেলা করে, স্কুল থেকে এসে মেডেল গুলো দেখায়, কোনোদিন দেখবো একটা চকলেট নিয়ে এসে আমাকে দিল, দাদা খাও। বন্ধু অবশ্য পাই। আর আমার সাইকেলটা আমার বন্ধু ছিল, আমার বুঝতো আমার টেম্পারমেন্ট, আমি কি চাইছি, আমি কতদূর যাবো, ঠিক মতন ঠিক সময়ে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। আজকে গোডাউন ঘরে সে পড়ে আছে, আমার মাঝে মাঝে খারাপ লাগে তাকে দেখে, কিন্তু সেই সাইকেল আমার কত শত
1: এক সময়ের সাথী ছিল।
2: ছিনতাই বাজের হাতে পড়েছি, সাইকেল নিয়ে জোরে চালিয়ে গেছি, সাইকেল আমাকে সাহায্য করেছে। আজ এইটুকুনি বললাম।
1: হ্যাঁ, ভালো থাকবেন, সঙ্গে থাকুন।
2: কথা বলা যায় বন্ধুর সঙ্গে, সবকিছু শেয়ার করা যায়,
1: একদম একদম
2: সঙ্গে শেয়ার করা যায়। বন্ধু হচ্ছে এমনই জিনিস, বন্ধু যত স্কুলে পড়বো কলেজে পড়বো বন্ধু বদলায়, বৃত্ত বদলায়, কিন্তু বন্ধু বন্ধুই থাকে। বিপদে পড়ে তখন সে আসল বন্ধুকে চিনতে পারে,
1: পরিষ্কার ভাবে বোঝা যায় এই আমার প্রকৃত বন্ধু।
2: হয় অসময়ে হাই হাই,
1: ভালো থাকবেন। সঙ্গে থাকুন। একটা মেসেজ পড়ে ফেলি। খাগড়াকান্ত নগর থেকে সুব্রত দত্ত। এমন বন্ধু আর কে আছে? একদম অন্য ধরনের বিশেষ আবেগের এক বিষণ্ণ আবেগের এক বিষয়। প্রকৃত বন্ধুত্বের অভিজ্ঞতা এক স্বর্গীয় অনুভূতি বলা যায়, যেখানে বিজ্ঞানের শেষ সেখান থেকেই শুরু হয় দর্শন। আর আমার মনে হয় আত্মীয় স্বজনের স্নেহ আর আবেগ পূর্ণ আবেষ্টনীর সঙ্গে সঙ্গে সমান্তরালভাবেই চলে বন্ধুত্বের সঙ্গে, পথে নেমে বাস্তবের মাটি চেনা এই বন্ধুদের স্তর, স্কুল কলেজ কর্মক্ষেত্র ইত্যাদি বিভিন্ন জায়গায় পাল্টে পাল্টে যায়। তার মধ্যে থেকেই একজন তার প্রকৃত বন্ধুদের বা বন্ধুকে চিনে নেয়। ছোট থেকেই আমরা জেনে

এসেছি, অসৎসঙ্গে শতগুণ নাশি, সৎসঙ্গে মোক্ষ লাভ। আমার সৌভাগ্য আমার জীবনে আমি এমন প্রকৃত বন্ধুর সান্নিধ্য লাভের সুযোগ পেয়েছি, যার কাছে সমস্ত ব্যথা বেদনা সমস্যা তুলে ধরে মনের ভার লাঘব করে হালকা হবার সুযোগ পাই, উপযুক্ত পরামর্শ পাই, মনে হয়েছে সেও আমাকে ভরসা করে। আসলে বন্ধু অনেক হয়, কিন্তু প্রকৃত বন্ধু অত্যন্ত মহার্ঘ। তাই এ কথা বলাই যায়, বন্ধুত্ব এক অদ্ভুত অনুভূতি। না বয়স দেখে হয়, না সৌন্দর্য দেখে হয়, না হয় রক্তের সম্পর্ক দেখে। তাই তো সব থেকে আলাদা ও শক্তিশালী সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক। তাই বন্ধুত্ব বজায় রেখে চলাই শ্রেয়। সকলে ভালো থাকবেন। লিখেছেন সুব্রত দত্ত, খাগড়াকান্ত নগর থেকে। এবারে মেসেজ পাঠিয়েছেন সৌভিক সরকার, কসবা হালতু থেকে। এমন বন্ধু আর কে আছে? জীবনের পথে অনেক মানুষের সঙ্গে দেখা হয়, কিন্তু সত্যিকারের বন্ধু খুব কমই মেলে। যে বন্ধু সুখে দুঃখে পাশে থাকে, মন খারাপের দিনে হাসি ফিরিয়ে আনে, ভুল করলে সঠিক পথ দেখায় এবং সাফল্যে আন্তরিকভাবে খুশি হয়, তেমন বন্ধু সত্যিই অমূল্য। সময় বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু প্রকৃত বন্ধুত্ব বদলায় না। তাই মাঝে মাঝে মনে হয় এমন বন্ধু আর কে আছে, যে নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বাস দিয়ে জীবনের প্রতিটি মুহূর্তকে সুন্দর করে তোলে। দুলাইনে হাজার মানুষের ভিড়ে খুঁজে পাই না তার মতো কাউকে। এমন বন্ধু আর কে আছে যে আপন করে রাখে সব সময় আমাকে? সৌভিক সরকার, কসবা হালতু থেকে। শ্রোতা বন্ধু, এবারে আমি আবহাওয়ার খবর জানিয়ে দিই। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে যে আজ থেকে 30 জুন পর্যন্ত জেলার বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। অত্যাবশ্যকীয় জনসেবা সময়ের উদ্দেশ্যে সতর্ক বার্তা জানানো হচ্ছে। আজ থেকে 30 জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে জেলার বেশ কয়েকটি অঞ্চলে বয়ে যেতে পারে। চাষি ভাইদের উদ্দেশ্যে জানানো হচ্ছে, আজ থেকে 28 জুন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে জেলার সর্বত্র। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাঠানো আবহাওয়ার খবর। এবারে ভালো খবর জানিয়ে দিই। জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব 17 ফুটবল লীগে বুধবারের খেলায় জলি হল আজিমগঞ্জ ডন বস্কো ওয়েলফেয়ার সেন্টার। ডন বস্কো 2-1 গোলের ব্যবধানে কান্দি বিবেকানন্দ পাঠচক্রকে হারায়। জয়ী দলের সুজয় হাঁসদা ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন। বুধবারের খেলায় দ্রুততম গোল করে রেকর্ড গড়ে ডন বস্কোর প্রভাত মুর্মু ম্যাচ শুরুর 3 মিনিটের মাথায় প্রবাস গোল করে। 30 মিনিটের মাথায় কান্দি বিবেকানন্দ পাঠচক্রের মনিরুল হাসান জালে বল ঠেলে সমতা ফেরায়। 86 মিনিটের মাথায় ডন বস্কোর মনোজিৎ মাড্ডি গোল করে ব্যবধান বাড়ায়। খেলার ফলাফল হয় 2-1।

পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছে। শূন্য পদের সংখ্যা 420টি। যোগ্যতা: প্রার্থীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, অ্যারোনটিক্যাল, ইলেকট্রিক্যাল বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ের স্নাতক ডিগ্রি থাকতে হবে, অথবা ইলেকট্রনিক্স ও পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি ও এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পরীক্ষা হবে আহমেদাবাদ, ভোপাল, চেন্নাই, দিল্লি, দিসপুর, গুয়াহাটি, জয়পুর, জম্মু, কোচি, কলকাতা, লখনৌ, মুম্বাই, নাগপুর, পোর্ট ব্লেয়ার, রাঁচি এবং বিশাখাপত্তনমে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে, সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে। বেতনক্রম লেভেল 10 অনুযায়ী। আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে। আবেদনের জন্য ফি দিতে হবে 25 টাকা। তবে এসসি, এসটি, পিডব্লিউবিডি ও মহিলাদের কোনো ফি দিতে হবে না। আবেদনের শেষ তারিখ আগামী 3 জুলাই 2026। আবেদনের জন্য বিশদ জানতে লগইন করুন https://upsc.gov.in এই ওয়েবসাইটে। শুনলেন কাজের খবর জীবিকার জন্য। এখন একটি গান শুনে নিই।

0: ফিরে আসি আবার বিষয়ে। এমন বন্ধু আর কে আছে জীবনের এই মহার্ঘ সম্পর্ক আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত মনে রাখতে সাহায্য করে। দেখা যাক মোবাইলে কে আছেন। নমস্কার, শুভ সকাল।
1: নমস্কার, শুভ সকাল।
0: এমন বন্ধু আর কে আছে?
1: হ্যাঁ, আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: বলুন।
1: হ্যাঁ, দেখুন, এমন বন্ধু আর কে আছে। তো বন্ধু আমার একটাই ছিল, ছোট থেকে যেখানে যেতাম দুজনে যেতাম, যেখানে যে জায়গায় যেতাম দুজনেই যেতাম। ছোটবেলা থেকে সে আমার প্রিয় বন্ধু ছিল, কিন্তু গত 3 বছর হলো ও মারা গেছেন। তো এখন আমার বন্ধু হচ্ছে রেডিও, সব থেকে প্রিয় বন্ধু হচ্ছে রেডিও। আমি কাজ করি, আপনাদের অনুষ্ঠান শুনি, আর তার সাথে আপনাদের সঙ্গে কথা বলি, এবং আপনারা হচ্ছে আমার প্রিয় বন্ধু। আর রেডিওর মাধ্যমে আমি অনেক বন্ধু পেয়েছি, তাদের সঙ্গে দৈনিক কথা হয়, হ্যাঁ, তারা খুবই ভালো, তাদের সঙ্গে কথাবার্তা বলে আমার কিন্তু অনেক জ্ঞান অর্জন হয়। তো ধরুন আমি তো খানিক শিক্ষিত কম, ওরা হচ্ছে খুব শিক্ষিত, তাদের কাছ থেকে আমি অনেক জ্ঞান পাই এবং রেডিওর মাধ্যমে আমি অনেক জ্ঞান পাই। তার জন্য অশেষ ধন্যবাদ আপনাদেরকে, এই যে আমি রেডিওর মাধ্যমে অনেক বন্ধু পেয়েছি। নমস্কার।
0: হ্যাঁ, সঙ্গে থাকুন। আমরা জীবনে অনেক বন্ধুত্ব তৈরি করি, সে বন্ধুত্ব ভেঙেও যায়। ধরুন কোনো মানুষ নয়, বাড়ির আশেপাশে থাকা কোনো পশু, আপনার বাড়ির নয় সেটা, যেমন রাস্তার একটি কুকুর, যার সঙ্গে আপনার বন্ধুত্ব তৈরি হয়েছে বা হয়েছিল, তারপর আপনি সেই অঞ্চল ছেড়ে অনেক দিন, বেশ কয়েকটা বছর হয়তো অন্যত্র চলে গেছেন, তারপর আপনি সেই কাজের ফাঁকে সেই অঞ্চলে যে বন্ধুত্বটা তৈরি হয়েছিল সেই অঞ্চলে ফিরে এসেছেন। সেই পশুটা, রাস্তার কুকুর, যার সঙ্গে আপনার বন্ধুত্ব হয়েছিল, দীর্ঘ বছর পরেও আপনাকে কিন্তু চিনতে তার এতটুকু অসুবিধা হবে না। অর্থাৎ সে কিন্তু আপনাকে প্রকৃত বন্ধু হিসাবেই মেনে নিয়েছিল, এবং তার জন্যই সে তার নিজের হৃদয়ে আপনাকে স্থান করে দিয়েছেন, বন্ধু হিসাবে, কাছের মানুষ হিসেবে। এরকম বন্ধুত্বও আছে। আবার ধরেন এমন অনেক মানুষ আছে যে আমার যা বয়স তার থেকে অনেক বেশি বয়সের মানুষের সঙ্গে বন্ধুত্ব, সেই বন্ধুত্ব আবার অন্যরকম। আবার একটা পুরুষের সঙ্গে একটা মহিলার বন্ধুত্ব, অন্য সম্পর্ক নয়, একদম শুদ্ধ বন্ধুত্ব, এটাও তৈরি হয়। দেখা যাক এবার লাইন লাইনে কে আছেন। নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল।
0: এমন বন্ধু আর কে আছে?
1: বীরভূম থেকে চন্দ্রমোহন।
0: বলুন।
1: এমন বন্ধু আজও আছে, আকাশবাণীর সামনে বসে আছি, টিভি আছে তাতে সবসময় চোখ রাখা, কানে শোনা শুধু আকাশবাণী, আজীবনের সঙ্গী, খবরের কাগজ আর পত্রিকা বই তো আছেই, প্রকৃতি নিশ্চয়ই অনিশ্চিত জীবনের নিশ্চয়তা দেয়, এইসব সামাজিক মেলামেশা বাড়িতে নয় মাঠে ঘাট।

0: বাজারে, দোকানে, ধর্মশালা এবং দেবালয়ে নির্ভরযোগ্য স্থান, সবাই কাজ নিয়ে ব্যস্ত, অতএব আলাদা করে আড্ডা দেওয়া যাচ্ছে না। কারো বাড়িতে গেলে ফোন করে যেতে হয়, সেটা আমার স্বভাব বিরুদ্ধ। অতিথি কারো বাড়িতে গেলে না জানিয়ে যাওয়াটা চিরকালে, সেখানেও ছেদ পড়ে গেছে। পরিস্থিতি পাল্টালে যা হওয়ার তা এখন দেখার অপেক্ষা। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
1: একদম তাই, সঙ্গে থাকুন। বন্ধুত্ব কখনো টেলিফোনে, চিঠি দিয়ে বা কোনো অনুষ্ঠানের ওপর নির্ভর করে হয় না। বন্ধুত্ব তৈরি হয় এমনি এমনি, বন্ধুত্ব গড়ে ওঠে বিনা কারণে, বন্ধুত্ব গড়ে ওঠে সমাজ, পরিস্থিতি, সৌন্দর্যের ওপর নির্ভর করে নয়। দেখি মোবাইলে কে আছেন। নমস্কার, এমন বন্ধু আর কে আছে বলুন।
2: আমি লক্ষ্মীনাথ গাজিলাল বর্ধমান ডাউনলোড পাড়া থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
2: বলছি আমার জীবনে অনেক বন্ধু এসেছে, আমার চলে গেছে, কিন্তু দু একজন বন্ধু আছে যারা আমার জীবনের সঙ্গী, তারা এখনো বেঁচে আছে এবং এখন পর্যন্ত তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে এবং তারা আমার কাছ থেকে যেমন উপকার পেয়েছে, আমিও তার কাছ থেকে অনেক উপকার পেয়েছি।
1: এইটা না ঠিক উপকার বলা যায় না, বন্ধুত্বের মধ্যে এরকম কোনো শর্ত থাকা ঠিক নয় যে আমি উপকার করেছি, ও উপকার করেছে, এগুলো নয়। বন্ধুত্ব মানে নিপাট বন্ধুত্ব, সে সব ব্যাপারে থাকবে, তার সঙ্গে সমান, কি বলবো, সমান অধিকার আর কি, তাই নয়?
2: হ্যাঁ নিশ্চয়ই, অধিকার তো বটেই, ঠিকই কথা বলেছেন আপনি।
1: আমি একটু একটা কথা বলি, ভালো থাকেন, সঙ্গে থাকুন। আমি একটু নিজের অভিজ্ঞতার কথা বলি। আমরা যখন বিশ্ববিদ্যালয়ে অতিক্রম করে যখন আমরা কাজের জীবনে প্রবেশ করছি, তখন আমার বিশ্ববিদ্যালয়ের তিন বন্ধু আমরা একসঙ্গে একটি কলকাতায় ঘর ভাড়া নিই এবং আমরা তিনজনাই তিন রকম পেশায় যুক্ত, তিন রকমের, কিন্তু বন্ধুত্বটা আমাদের মধ্যে এমনভাবে গড়ে উঠেছিল যে আমাদের পেশা থেকে অর্জিত অর্থ আমার নির্দিষ্টভাবে আমারটা আমার নয় বা আমার বন্ধুরটা আমার বন্ধুর ছিল না। প্রয়োজনে তার কাছ থেকে আমি নিয়েছি, প্রয়োজনে তাকেও দিয়েছি, মানে আমার প্রয়োজনে সে সিদ্ধ হস্তে দিয়েছে সেই অর্থ। আমার আমি একবারও জিজ্ঞাসা করিনি কেন রে, কি দরকার, বা তার ক্ষেত্রে যখন প্রয়োজন পড়েছে তখনও কিন্তু আমি একবারও জিজ্ঞাসা করিনি কেন, কি কারণে। অর্থাৎ আমাদের তিনজনের রোজকার যেন একটাই ছিল, এক জায়গায় ছিল। এইটাকে আমি বলছি প্রকৃত বন্ধুত্ব। এটা মানুষের ক্ষেত্রে, আবার উদ্ভিদের ক্ষেত্রে ধরুন গাছ তো আমাদের বন্ধু বটেই। আমরা অসুস্থ হলে আমরা বিভিন্ন ধরনের গাছপালা থেকে, বিভিন্ন রকমের মানে ঔষধি গাছ থেকে ওষুধ খেয়ে থাকি, সেখান থেকে আমাদের রোগ নিরাময় হয়। আমরা আমাদের প্রকৃত বন্ধু গাছ। আবার বাস্তবে চলার পথে, জীবনে চলার পথে এই রকম নিঃস্বার্থ বন্ধুত্ব গড়ে ওঠে, সেটা বয়সের কোনো বাধা মানে না, সেটা দর্শনের, দর্শন মানে সৌন্দর্যের কোনো বাধা মানে না, সেটা কোনো আর্থিক সচ্ছলতারও বাধা মানে না, বন্ধুত্ব এমনি গড়ে ওঠে। দেখা যাক এবার আমার টেলিফোনে কে আছেন, ল্যান্ডলাইনে। নমস্কার, এমন বন্ধু আর কে আছে।
3: শুভ সকাল।
1: শুভ সকাল, বলুন।
3: আব্দুল হাদি দালাইপাড়া খুঁটি মুর্শিদাবাদ থেকে বলছি।
1: হ্যাঁ বলুন।
3: এমন বন্ধু আর কি আছে, বর্তমান দিনে অত্যন্ত সঠিক বিষয় নির্ধারণ করেছেন। বন্ধু সেই হয় যে উপকার করে নিঃস্বার্থভাবে, আর সেই বন্ধুই প্রকৃত, সেই বন্ধুত্বই প্রকৃত বন্ধুত্ব।
1: মানে আমার বিপদকে সে নিজের বিপদ মনে করে,
3: যে বন্ধুত্বের মধ্যে কোনো শর্ত থাকে না,
1: একদম।
3: সেটা উদ্ভিদ হতে পারে, জীবজন্তু হতে পারে, বন্য প্রাণী হতে পারে, মানুষ হতে পারে, বই হতে পারে, রেডিও হতে পারে, যে

0: আমার উপকার করবে, সেই আমার প্রকৃত বন্ধু।
1: একদম তাই।
0: আর এই বন্ধুত্বের ডালা ভর্তি করতে অনেক কিছু প্রয়োজন, যার মধ্যে ত্যাগ,
1: ত্যাগটা বড় জিনিস আর কি, সবচেয়ে বড় হচ্ছে ত্যাগ,
0: প্রেম, ভালোবাসা, বিশ্বাস। বন্ধুত্বের মধ্যে এইগুলো একান্ত দরকার। এইগুলো যদি না থাকে তাহলে সেটা কোনোদিনই বন্ধুত্বে পরিণত হয় না, সে কোনোদিন বন্ধু হতে পারে না। তাই যে বন্ধু আমার ক্ষতি করতে পারবে না বা করে না, সেই তো আমার
1: ক্ষতি করার কথা মাথায় মানসিকতাতেই আসবে না।
0: হ্যাঁ, আর আপনি একটা ই শোনালেন যে তিন বন্ধুর একই যেন রোজগার,
1: হ্যাঁ
0: এটি বাস্তব। তাদের মধ্যে
1: এটা আমার জীবনের ঘটনা,
0: সেটা বিশ্বস্ততা আছে বলে এটা সম্ভব।
1: তাই
0: আমি মনে করি যে আমারও বন্ধু যারা আছে, আমার বিশাল বন্ধুত্বের মানে আমার বন্ধুদের যে পরিসীমা বিশাল, একদিকে রেডিও, অপর দিকে বই, অন্যদিকে সামাজিক পরিবেশ, অন্যদিকে আবার প্রাকৃতিক পরিবেশ, সবই আমার বন্ধু। তাই বন্ধুত্বের ডালা সাজিয়ে আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। ধন্যবাদ,
1: ভালো থাকবেন, সঙ্গে থাকুন, আর বন্ধুত্ব নিয়ে আজীবন বেঁচে থাকুন। দেখি কে আছেন। নমস্কার, শুভ সকাল।
2: নমস্কার।
1: এমন বন্ধু আর কে আছে?
2: এমন বন্ধু আর কে আছে? মা বাপ এগুলাই আছে, আদিত্য আছে।
1: আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি উত্তেহার খাতুন বলছি।
1: হ্যাঁ, কোথা থেকে?
2: বন্ধাইপাড়া থেকে।
1: হ্যাঁ বলুন।
2: মা বাপ এগুলাই বন্ধু সব থেকে প্রিয়। আবার আদিত্য আছে, শেখান আছে, কামরুল জামাল আছে, এগুলা আমরা খুব খোঁজলাই, আমাদের প্রচন্ড খোঁজলাই। এইটুকু বলে নমস্কার।
1: হ্যাঁ, ভালো থাকবেন, সঙ্গে থাকুন। এবার একটা মেসেজ পড়ে নি। নমিতা রায় খাগড়া থেকে বলছেন, আজকের বিষয় খুব সুন্দর, কারণ বন্ধু ছাড়া আমরা একটাও পা চলতে পারি না। ছোটবেলায় আমাদের বন্ধু মা বাবা, তারপর পাড়ার সমজুটি ছেলেমেয়েরা, পরে ক্লাসের বন্ধু, বিয়ের পর স্বামী, তাছাড়া খুব ঘনিষ্ঠরা, আর সবচেয়ে পরম বন্ধু আপনারা আর রেডিও। এই টপিকের মাধ্যমে মনে পড়ে যায় সেই গানটি, এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিষ্টি। লিখেছেন নমিতা রায় খাগড়া, মুর্শিদাবাদ থেকে। এরপরে একটা বড় মেসেজ দেখতে পাচ্ছি, দেখি কে লিখেছেন। কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। এমন বন্ধু আর কে আছে, ছোট্ট একটি শব্দ বন্ধু, কিন্তু তার বিস্তার জীবনব্যাপী। জীবনে চলার পথে সে শুধু একজন সঙ্গীই নয়, সুখে দুঃখে হতাশায় ও একাকিত্বে পাশে থাকার একজন বিশ্বাসযোগ্য সম্বল। শুধু রক্ত প্রবাহের মাধ্যমেই সম্পর্ক গড়ে ওঠে না, কিছু সম্পর্ক থাকে যার কোনো জাত, শ্রেণী বা স্থিতি কিছুই মানে না। শুধু মন আর হৃদয়ের এক অদ্ভুত যোগাযোগে নিঃস্বার্থ এক সম্পর্ক তৈরি হয়, যার স্থান অন্য সম্পর্কের অনেক উঁচুতে অবস্থান করে। যে সম্পর্কের প্রতিটি রন্ধ্রে থাকে ভালোবাসার এক অদৃশ্য আস্তরণ, যার পরিধি কোথাও সীমাবদ্ধ নেই। যে সম্পর্কে থাকে বেঁচে থাকার আনন্দ ও অনুপ্রেরণা। হৃদয়ের বাইরে কেউ যেন বলে, আমি আছি বন্ধু তোর সাথে। ব্যাস, শুধু এই একটি বাক্যেই সে জানিয়ে দেয় একই শ্বাসের অনুভূতি। সেই তো বন্ধু, শৈশবের বন্ধু থেকে শুরু করে জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছনো বন্ধু। প্রত্যেকের স্মৃতি আমাদের মনে কোঠায় জমা থাকে। হয়তো সব বন্ধুই সেভাবে বন্ধুত্বের জালে আটকে থাকে না, তবে কিছু বন্ধু প্রকৃত বন্ধু হয়েই থেকে যায় সারা জীবন, দেখা না গেলেও ভোলা যায় না। লিখেছেন চন্দ্রনাথ সাহা, কান্তনগর থেকে।

0: ইচ্ছে এসে আমার আসল বন্ধু হল দুই নাতনি ও এক নাতি আর মুর্শিদাবাদ FM বেতার কেন্দ্র। সকল সদা বন্ধু, এইটুকু বললাম। লিখেছেন খোরশেদ আলী মণ্ডল, তালপুকুর, হাড়িভাঙা, মুর্শিদাবাদ থেকে। একটু সঠিকভাবে লিখলে আমাদের পড়তে সুবিধা হয়। রজত বিশ্বাস, বানপুর, চাঁদপুর, নদিয়া থেকে। শুভ সকাল। জীবনের পথে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়, কিন্তু সত্যিকারের বন্ধু খুব কমই পাওয়া যায়। বন্ধু সেই মানুষ যে সুখের সময় যেমন পাশে থাকে, তেমনি দুঃখের সময়ও হাত ছেড়ে যায় না। যখন সবাই ভুল বোঝে, তখন বন্ধুই আমাদের কথা শোনে এবং সাহস দেয়। আমার জীবনে এমন একজন বন্ধু আছে যার কাছে আমি নির্দ্বিধায় সব কথা বলতে পারি। সে আমার সাফল্যে আনন্দ পায়, আমার ব্যর্থতার সময় আমাকে নতুন করে চেষ্টা করতে উৎসাহ দেয়। তার সঙ্গে কাটানো মুহূর্তগুলি হাসি, আনন্দ আর স্মৃতিতে ভরা। লিখেছেন রজত বিশ্বাস, মানপুর, চাঁদপুর, নদিয়া থেকে। শ্রোতা বন্ধু, হাতে আর সময় নেই, তাই একজনের কথা শুনে আমি আজকের নমস্কার।
1: হ্যালো,
0: শুভ সকাল, বলুন। খুব তাড়াতাড়ি
1: আমি খুব তাড়াতাড়ি বলবো দাদার নমস্কার। আমার বন্ধু আছে, আমি তাকে বন্ধুটাকে আমি বড় দাদা হিসেবে মানি, আর একটা আমার বান্ধবী তাকে আমি মা বুঝে মানি, আমি আর একটা বৌদি বড় বৌদি বুঝে মানি, আর একজনকে সর্বতল বন্ধু হিসেবে মানি। কিন্তু আমার
0: ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, হাতে আর সময় নেই, তাই এই গানটি শুনতে শুনতে আপনাদের কাছ থেকে আজকের শুভ সকাল অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আশিস ভৌমিক, এবং কারিগরি সহায়তায় ছিলেন মন্দার গোস্বামী।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্সে FM প্রচার তরঙ্গে। এখন আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং ঠিক তার পরপরই আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি।

কুমড়ো সাজিয়ে রন্ধের শ্রীরাধার অপেক্ষা, প্রাণনাথ আসিতে পারে আজ, তাজন্য সেজন্য সাজো সাজো লাভ, সেজন্য শ্রীরাধিকার অভিসার, তার বিরহ, তার অপেক্ষা সবটাই কাব্যিক রূপ পেয়েছে কতবার কতভাবে। আর এই যে অভিসারের পথ, তাও তো নিহাত সুগম নয়, সে পথ বেশ কঠিন। তাই সে পথ পেরিয়ে সবসময় যে শ্রীকৃষ্ণ এসে পৌঁছতে পারে।

আমি কোন জীবনে তাও তো না, কিন্তু তার আশার অপেক্ষায় শ্রীরাধার যে এমন অপেক্ষা উৎকণ্ঠা আগ্রহ না আসলে নিরহ এসবটা মানত হবে অভিমানত হবে। আর সে মান সে অভিমান শ্রীরাধার তার ভঞ্জনের দায়িত্ব ভগবান শ্রীকৃষ্ণের উপরে বর্তায়। আর তার মেয়ে তৈরি হয় পরিপূর্ণ শ্রীরাধার মানভঞ্জন। স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের গানে ভেঙে বৃহস্পতিবারে গানে ভেঙে আজ অবশ্যই লোকগীতি শোনার দিন, কিন্তু বাণীর নিজস্ব যে ধারা তার মধ্যে লোকগীতি নাট্য হিসেবে আমরা কত কিছু না পেয়েছি, কখনো কীর্তনের রূপে, কখনো মামন সিংহ গীতিকার রূপে, কখনো নেহাতে কোনো উপন্যাসকে সেখান থেকে গীতিনাট্যের রূপ দিয়ে অসাধারণ সব। আপনাদেরকে কথাও দিয়েছি মাঝে মাঝে বৃহস্পতিবার শোনাব, আপনারা চাইছেন শুনতে, চিঠি লিখে জানাচ্ছেন কি কি শুনতে চাইছেন। আমাদের এক শ্রোতা বন্ধু রামচন্দ্র দাস এবং শ্রীরাধার মানভঞ্জন শুনতে চেয়েছেন। আমিও ভাবছিলাম অনেকদিন শোনানো হয়নি, এমন সুন্দর একখানি আমাদের কাছে উপহার রয়েছে, যখন যে উপহার আজ নয় বহু বছর আগে আমাদের জন্য সাজিয়ে দিয়েছিলেন রবীন চট্টোপাধ্যায়। হ্যাঁ, শ্রীরাধার মানভঞ্জনের আজ সম্পূর্ণ গীতিনাট্যখানি তার পরিচালনায়, সঙ্গীত পরিচালনায় রবীন চট্টোপাধ্যায়। আর তারা রয়েছেন কণ্ঠে মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শিপ্রা বসু, নির্মলা মিশ্র, তরুণ বন্দ্যোপাধ্যায়, সুবোধ রায়, এমন আরো কত নাম যা নাম শুধু নাম নয়, প্রথিত যশা নাম বলা যায়। আপনাদের খুবই ভালো লাগে রে গীতিনাট্য আমি জানি, শ্রীরাধার মানভঞ্জন। চলুন শোনা যাক আজ

0: ওই সোনারা ধারানি
1: শুধু বাঁশি বাজলো সই আমার বংশীধারি কই
0: ওই যে আসছেন
2: সখা হে কি রূপ দেখিনু ঘাটে

0: ভালোবাসি রে গোর বিচারে রজনী মিশে মনে।
1: চলো গো কিশোরী রায়, বধূ আত্মারে কুঞ্জ সাজাই।

0: সখি, ওই না রাধা বলে কি ডাকলো? ওই না বাঁশি বাজলো? দেখ না সখি, সে কি এলো?
1: আসবে গো, আসবে। সে যে

0: কি শুনালে বৃন্দি? আমার হৃদয় সর্বস্ব শ্যাম চন্দ্রবলের কুঞ্জে ছিল, যার তরে আমি ঘর কইরু বাহির, বাহির কইরু ঘর, পর কইলু আপন, আপন কইলু পর। সে কিনা আমারই পর হলো? নানা বৃন্দে বলে মিথ্যে।
1: রাধারানী, সত্যি কি মিথ্যে নিজের চোখে যাচাই করে নাও না। ওই তো ঠাকুর আসছেন।
2: জয় রাধে, শ্রী রাধে।
0: তাই তো, শ্যামচাঁদের একই রূপ।

0: দুতি, চন্দ্রাবলী যে এক মনে আমাকে চেয়েছিল, ভক্তি আর প্রেম দিয়ে যে আমারে চায় সেই আমারে পায়।
1: জানি তুমি পুরুষোত্তম, তুমি প্রেমময়, তাই বলে কি শ্রীমতীকে ভুলে যেতে হয়?

0: ঠাকুর, রাধা স্বামীর যুগল মিলন দেখবো বলেই তো গোপিনী জন্ম নিয়েছি, কিন্তু যে দুর্জয় মান রাধারানীর দেখে বলে কয়ে।
1: রায় কমলিনী, আর কতকাল মান করে থাকবে।

0: যে করে সে জানে ব্যথা তাহারে, চল মনের গোড়ায় ছাই দিয়ে যাই রাই দর্শনে, ও প্রাণ কানাই রে তেনে রাধা বলে কাঁদিস নিরজনে।
1: সুদাম সখা, রাধা নাম আমার জপমন্ত্র। কেমন

0: জয় গোবিন্দ।
1: এসো প্রিন্তি, শ্রীমতীর কুশল এনেছ?
0: কুশল মধুসূদন, তুমি তো অন্তর্যামী, সবই জানো। বড়

0: গোবিন্দ, তোমার চোখে জল দেখে ত্রিভুবন যে কাঁদছে, কিন্তু মানিনীর মান তুমি ছাড়া তো কেউ ভাঙাতে পারবে না।
1: তবে চলো প্রিন্তি, রায়গুঞ্জে চাই চলো।
0: কিন্তু তুমি এই রাখাল রূপ ধরে গেলে মানময়ের মান তো ভাঙবে না।
1: তবে কোন রূপ ধরে যাব দুটি?
0: ঠাকুর, তোমার অনন্ত রূপ, কোন রূপে রায়কে দেখা দেবে তুমিই ভাবো। আমরা সন্ধ্যাকালে রায়গুঞ্জে প্রতীক্ষা করবো।

0: রাই, রাই কিশোরী,
1: রাধা রানী।
0: রাই বুঝি মূর্ছা গেল। হায় হায়, কি হবে কি হবে! থাম গো বৃন্দি, থাম। আয়, রায় কিশোরীর কানে কানে শুনাই প্রিয় নাম।

0: শোনাইলো
1: শ্রীমতী, এক ভিখারি যোগী কুঞ্জদার এসেছে, ভিক্ষা চায়।
0: আমি তো আজ নিজেই কাঙালিনী, আমি কি ভিক্ষা দেব দূতি?
1: তুমি রাজনন্দিনী ব্রজেশ্বরী, তোমার ভাণ্ডারে অমূল্য নিধি আছে গো। এসো যোগীবর, যা চাও আমাদের রানীর কাছে প্রার্থনা করো।

রাধানাথ, রাজ রাজেশ্বর হয়ে তুমি আজ দুঃখিনী রাধার পদতলে ওঠো, ওঠো প্রভু, মার্জনা করো, তোমাকে আমার অদেও কি আছে।

শ্রীরাধার মানভঞ্জন, রবীন চট্টোপাধ্যায়ের সামগ্রিক পরিচালনা অর্থাৎ সঙ্গীত এবং সঙ্গীতায়োজন সব সামগ্রিক পরিচালনায় রবীন চট্টোপাধ্যায়, আর কণ্ঠে যাঁদের শুনলাম মান্না দে, সন্ধ্যা মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শিপ্রা বসু, নির্মলা মিশ্র, তরুণ বন্দ্যোপাধ্যায়, সুবোধ রায় সহ আরও অনেক গুণীজন সকলে মিলে তৈরি করেছেন এই শ্রীরাধার মানভঞ্জন, যা বারে বারে ফিরে ফিরে শুনতে মন চায় এমনই এক প্রোডাকশন। শোনালাম, সময় খানিকটা বাকি এখনো গানের ভেলার, শোনা যাক স্বপন বসুর কণ্ঠে এই গানটি।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
3: আরে আস্তে, তুমি তো ধাক্কা টাক্কা দিয়ে মেঘবালিকা, বুঝতে পারছি তুমি খুব এক্সাইটেড আজকের বিষয়টা নিয়ে।
4: হ্যাঁ মানে বুঝে পেরেছি, কিন্তু মানে সরি সরি, ঠিক আছে, লাগেনি তো
3: না?
4: ঠিক আছে, এবার বলো

0: হাজরাক প্রিন্টে কুর্তি পরে এসেছো আজকে, বেশ ঐতিহ্য বলে খুব এক্সাইটেড, তাই তো?
1: কথাগুলো তুমি বলছো না, আসলে নিজে যে জামাটা পরে এসছে কলঙ্কারি।
0: হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু খুব প্ল্যান ট্ল্যান করেই পরেছি।
1: হ্যাঁ, মানে যে ধাক্কা লেগে গেল বলে যে কি সমস্যা হলো
0: বুঝলে, হাতি বাগানে। তো সেখানে কুর্তা কিনতে গিয়ে একটা দারুণ সুন্দর কুর্তা, মানে প্রিন্টটা ভীষণ সুন্দর, মানে অদ্ভুত নকশায় আঁকা, খুব সিম্পল, কিন্তু মানে খুব যে বিরাট কঠিন জটিল পেইন্টিং করা তা নয়, খুব সিম্পল, কয়েকটা জাস্ট রেখা এবং ওই যে নকশা দেওয়া, কিছুতেই চোখ সরানো যাচ্ছিল না। যথারীতি আমি কুর্তাটা কিনেছি, তারপর বাড়ি ফিরে যথারীতি কৌতূহলবশত গুগল করলাম লেন্সে ফেলে, তো তখন জানলাম যে এটা কোনো ফ্যাশন ডিজাইনের ট্রেন্ড নয়, মানে ভারতের খুব প্রাচীন একটা আর্ট ফর্ম এটা, সেটা হচ্ছে ওয়ার্ল্ডলি আর্ট।
1: ও আচ্ছা, দেখো মানে এই যে সুন্দর একটা কুর্তার নকশা, সেটাই তোমাকে পরিচয় করে দিল কত বছরের চলে আসা একটা ঐতিহ্য, সেই শিল্পটাকে ধারণ করে আসা একটা ঐতিহ্যের সঙ্গে, তাই না?
0: একদম। আর তখন আমি একটা বিষয়ই ভাবছিলাম, বা সেদিন থেকে ভাবছি বলা যায়, যে আমাদের চারপাশে এমন কত আর্ট ফর্ম রয়েছে যেগুলো ধরো এই জামা কাপড়ে, দেওয়ালে, বইয়ের মলাটে, এমনকি প্যান্ডেলেও দেখা যায় অনেক সময়, যেগুলো আমরা দেখি, ব্যবহার করি, কিন্তু তাদের গল্পটা জানি না।
1: হ্যাঁ, মানে দেখো সে অর্থে একটা নকশা যখন আমরা পড়ি একদমই কিন্তু সেই কথাটা ভাবি না যে এটার সঙ্গে একটা সম্প্রদায়, একটা গোটা জনজাতি, তাদের ইতিহাস রয়েছে, তো এইগুলো আমরা ভুলেই যাই, তাই না? শুধু ডিজাইনটা তো বেশ ভালো, এইটা ভেবেই খুশি হয়ে যায়, তাই না? অনেক সময় ভাবি না, সত্যি ঠিকই বলে।
0: আর সেই গল্পগুলোকেই আজ আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব, তাই না?
1: হ্যাঁ, একদমই তাই, একদমই তাই। তাহলে চলো খুঁজে দেখি ভারতের লোকশিল্পের রঙিন ক্যানভাসে লুকিয়ে থাকা ইতিহাস, সংস্কৃতি, মানুষের গল্পগুলো, তাই না?
0: একদম। আর এই নিয়েই তো আজ আমাদের আড্ডা। তোমরা শুনছো যুববাণীর অনুষ্ঠান ঐতিহ্য রং রীতি, আর তোমাদের সঙ্গে আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু, আর আমার সঙ্গে রয়েছে
1: মেঘ বালিকা। তবে স্টুডিওতে আমরা দুজন আছি বটে, ওপার থেকেও তো বন্ধুরা শুনছো, তাই তো? হ্যাঁ, তোমরাও চলে আসতে পারো আমাদের ফোনে সরাসরি। আমাদের ফোন নম্বর আরেকবার বলে দিচ্ছি, 0332213142 এই নম্বরে,
0: অথবা কমেন্ট করে জানাতে পারো আমাদের অফিশিয়াল ফেসবুক পেজ, অর্থাৎ যুববাণী কলকাতার যে অফিশিয়াল ফেসবুক পেজ রয়েছে, সেখানে আজকের প্রোগ্রামের যে পোস্টার রয়েছে ঠিক তার নিচে কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত, প্রশ্ন বা যা কিছু তুমি শেয়ার করতে চাও আমাদের এই অনুষ্ঠান নিয়ে, আমরা নিশ্চয়ই চোখ রাখবো। তবে হ্যাঁ, এই যে আমরা এত জমিয়ে আড্ডা দেবো আড্ডা দেবো বলছি, আড্ডা কিন্তু গান ছাড়া হতে পারে না কোনোভাবেই, তাই তো? শিল্পী ইমন চক্রবর্তীর হ্যাঁ কণ্ঠে তোমাদের জন্য থাকলো আমাদের খুব পছন্দের এই গানটা, ফিরে আসছি এক্ষুনি, সঙ্গে থাকো।

0: ফিরে এলাম গানের পর, আর তোমাদের সঙ্গে আছি আমি মেঘবালিকা, আর আমার সঙ্গে আছে
1: আমি শুভাশিস।
0: আর যেহেতু ঐতিহ্যের অনুষ্ঠান চলছে, আর ঐতিহ্য মানে কি সেটা একটু সহজ করে বলি নিজেদের মতো করে।
1: নিশ্চয়ই, ধরো তোমার ঠাকুমা তোমায় একটা গল্প বললেন, তোমার মা আবার সেটা তোমাকে বললো, তো এই যে তুমি সেটা পরের প্রজন্মকে আবার বললে, এই যে প্রজন্মে একবার প্রজন্ম ধরে কিছু একটা বয়ে চলা, সেটাই ঐতিহ্য। মানে
0: আমার একটা, আমার দিদা আমার মাকে বলেছে, মা আমাকে বলেছে, এরকম পরপর চলছে যেটা।
1: হ্যাঁ হ্যাঁ, একদম প্রজন্মের পর প্রজন্ম ধরে কিছু বয়ে চলছে, সেটাই হচ্ছে ঐতিহ্য। অর্থাৎ যেটা শুধু পুরনো নয়, মানে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনের একটা পার্ট হয়ে গেছে
0: একেবারেই। হ্যাঁ, তাই এগুলো মানে সত্যি কথা বলতে এগুলো শুধু শিল্পও তো নয় না, মানে আর
1: মানে ধরো এগুলো শুধু আমরা ধরে রেখেছি তা নয়, শত শত বছর ধরে এগুলো আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, তাই না?
0: হ্যাঁ, মানে সত্যি তো আমরা এগুলো নিয়ে তো চলছি, না হলে আমরা মানে আমাদের অস্তিত্বের সঙ্গেও তো জুড়ে রয়েছে কোথাও গিয়ে। আর এইসব নিয়ে কথা বলছি যখন, তাহলে এবার ঢুকি বলো আড্ডায় আমাদের।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো।
0: বিহারের মিথিলা অঞ্চল পরিচিত হই ভারতের অন্যতম জনপ্রিয় লোকশিল্প মধুবনী বা মিথিলা পেইন্টিং এর সঙ্গে, তাই তো?
1: আর এই নামটা তো আমরা অনেকবার শুনেছি অনেকেই, আর এর পিছনে কিন্তু
0: পরিচিত,
1: হ্যাঁ, গল্প আছে একটা। আর গল্প আছে বলেই এই আর্ট ফর্মটা এত আকর্ষণীয়। মানে লোককথা অনুযায়ী রাজা জনক তার কন্যা সীতার বিয়ে উপলক্ষে সমগ্র রাজ্যকে মানে সুন্দরভাবে সাজানোর নির্দেশ দেন, তো সেই সময় থেকেই নাকি এই চিত্রকলার সূচনা, মানে এমনটা মনে করা হয়।
0: মানে রাম সীতার কাহিনীর সঙ্গেও শিল্পের যোগ রয়েছে বলো?
1: একদম। আর এই শিল্পের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে উজ্জ্বল রং আর ওই সূক্ষ্ম রেখার কাজগুলো। জ্যামিতিক নকশা তো থাকেই এবং সূক্ষ্ম রেখার যে কাজ, তার জন্য এটা খুব পপুলার আর কি।
0: আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি লক্ষ্য করেছি মধুবনী শিল্পের যে শিল্পীরা ক্যানভাসে প্রায় প্রতিটি অংশই নানা নকশার মোটিভ দিয়ে ভরে তোলেন,
1: মানে একদমই ঠিক ধরেছো,
0: বাদ যায় না আর কি।
1: মানে ফুল, পাখি, মাছ, গাছপালা, দেবদেবী সবটাই মানে বিভিন্ন ওই প্রতীকী নকশা দিয়ে দিয়ে পুরো ছবিটাই ভরিয়ে তোলা হয়।
0: হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আর আগে কি তাহলে এটা মানে তখন কিভাবে করা হতো, প্রথম থেকে যখন শুরু হয়েছে তখন তো সে অর্থে কাগজ ছিল না, তাই না? মানে
1: তখন প্রথম দিকে না বাড়ির দেওয়াল আর মাটির মেঝেতে এই ছবিগুলো আঁকা হতো, পরে এটা ওই কাগজ, কাপড় আর ক্যানভাসে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে, কিন্তু সেই সময় শুধুমাত্র মাটির মেঝেতে এবং বাড়ির দেওয়ালেই এগুলো আঁকা হতো।

0: ভাবছি মানে সেই সময় মানুষজন কিভাবে এটার
1: সাথে আর শুধুমাত্র ক্যানভাস নয় রঙের ব্যবহারও তো আলাদা ছিল মানে তখন ধরো তোমার ওই ঐতিহ্যগতভাবে গাছপালা ফুল হলুদ চালের গুঁড়ো এই সব উপাদান দিয়ে রং ব্যবহার করা হতো
0: মানে একদম মানে সেই কারণে মধুবনী আজও ভারতের অন্যতম জনপ্রিয় লোকশিল্প বলতে পারি মানে একটা সমাদৃত আর এর পরে আমরা একটু অন্যদিকে যাই
1: হ্যাঁ অন্যদিকে আমরা যাব কিন্তু এই কথা বলতে বলতে ফোন লাইনে বন্ধু এসে হ্যাঁ শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে না যাই হোক আমরা যেটা বলছিলাম মধুবনীর পরে আমরা আমরা তো এখনো আজকে অনেক আর্ট ফর্ম নিয়ে কথা বলবো এক এক করে তবে এই যে মধুবনী মেঘবালিকা বললো যে শুধুমাত্র আমাদের একটা ওই আর্ট ফর্ম আর মানে হয়ে রয়ে নেই আর কি ইতিহাস এবং এই যে সংস্কৃতি মানুষের জীবনযাপনের গল্প সবটাই তো মিশে রয়েছে এবং যে কারণে সেটা এত সমাদৃত এরপরে আমরা একটু উত্তরাখণ্ডের দিকে চলে যাই সেখানের একটা খুব খুব খুব জনপ্রিয় লোকশিল্প হচ্ছে আইপন আর্ট
0: আইপন নামটা কিন্তু অনেকের কাছেই মানে শোনা নাম পরিচিত নাম তাই না
1: হ্যাঁ আবার অনেকের কাছে নয়ও আইপন তার কারণ হচ্ছে এই শিল্পের জন্ম হচ্ছে উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে
0: হ্যাঁ
1: বিশেষ করে আলমোড়া এলাকায় এর প্রচলন সব থেকে বেশি এবং বলা হয় যে এই শিল্প ধারা বহু শতাব্দী ধরে সেখানকার মানুষের এই যে সংস্কৃতি বা বিশ্বাস তার সঙ্গে জড়িয়ে রয়েছে এবং এই শিল্পের বিশেষত্ব যদি বলতে হয় সেটা হচ্ছে লালচে রঙের একটা পটভূমির উপর চালের গুঁড়ো দিয়ে সাদা নকশা হয় তুমি ভাবো লালের উপর সাদা এমনি কি অদ্ভুত সুন্দর লাগে এবং সেটা তারা সাধারণত বাড়ির ওই প্রবেশদ্বার মানে দরজার সামনে পূজোর ঘরে বা বিভিন্ন শুভ অনুষ্ঠানে নকশাগুলো আঁকতো
0: তার মানে কোথাও গিয়ে একটা ধর্মীয় বিশ্বাসের জায়গাও রয়েছে বলতে পারো সাংস্কৃতিক গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে তাই না এবং মানে আমাদেরও যেমন অনেকেরই এই মানে পশ্চিমবঙ্গেও তো দেখতে পাই না লাল মেঝেতে সাদা
1: আলপনা
0: মানে কোথাও গিয়ে সেটার সাথে কানেক্ট করলাম আর কি এই যে শুভ শক্তিকে আহ্বান করা সৌভাগ্য বয়ে আনে এইগুলোর মধ্যেও তো একটা জড়িয়ে রয়েছে
1: একদম একদম মানে শুধু আর শিল্পরীতি হয়ে নেই
0: হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে তুমি আইপন বলছো এটা কিন্তু মূলত স্থানীয় মহিলারাই প্রজন্মের পর প্রজন্ম ধরে রেখেছেন তাই
1: মানে ভাবো মানে দরজার সামনে আঁকা ছোট্ট একটা নকশার মধ্যে যে এত ইতিহাস আর সংস্কৃতির গল্প লুকিয়ে থাকতে পারে আইপন আর্টে কিন্তু তার প্রমাণ
0: একদম তাই না আর এবারে যদি একটু অন্যদিকে যাই মানে
1: বলো কোথায় যাব আচ্ছা চলো
0: ঘুরে আসি আসামে
1: ঘুরে আসি চলো
0: দারুণ শিল্পধারা তাই না মিনিয়েচার পেইন্টিং
1: হ্যাঁ
0: শুনেছো নিশ্চয়ই মানে আমরা এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেকেই পরিচিত
1: এবং খুব অবাক হই আমি দেখে যে কি করে করা সম্ভব এত ছোট ছোট
0: আমার একটা জিনিস মনে হয় জানো তো সুভাষী অসীম ধৈর্য
1: হ্যাঁ এবং কি পারফেকশন মানে ওইটুকু স্পেসে মানে আমি অবাক হয়ে যাই
0: মানে ওই সূক্ষ্ম কারুকার্যতা মানে এইটা যে এবং সবথেকে বড় কথা এটা কত পুরনো বলো তো
1: হ্যাঁ মানে এর বিকাশ মানে আমরা যেটার কথা বলছি মানে অসমীয়া মিনিয়েচার পেইন্টিং সেটা হচ্ছে মূলত ষোড়শ শতকে ভাবো মানে সেই সময় মনে করা হয় যে শঙ্করদেবের ভক্তি আন্দোলনের প্রভাবে আসামে হচ্ছে ওই সাহিত্য সংস্কৃতি এবং শিল্পকলার একটা ব্যাপক চর্চা শুরু হয়েছিল আর তার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এই ক্ষুদ্র চিত্রকলা
0: হ্যাঁ আচ্ছা তখন তাহলে মানে এখানে তাহলে শুরুটা কি দিয়ে হয়েছিল তখন তো ক্যানভাস ছিল না
1: তাহলে রেডিমেড রঙও ছিল না সেটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার মানে সেই সময় রং কিভাবে ব্যবহার করা হতো বা কিভাবে সবটা আঁকা হতো
0: মানে প্রাকৃতিক রং কি
1: হ্যাঁ সে তো বটেই এবং শিল্পীরা আগর গাছের ছাল থেকে তৈরি সাঁচিপাত নামে একটা ওই বিশেষ লেখার উপকরণ দিয়ে ছবি আঁকত আর রং কালি তুলি সবই যেমনটা তুমি বললে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হতো
0: মানে ছবি আঁকার আগে রং তুলিও নিজে বানাতো বলো
1: হ্যাঁ মানে বাঁশের কলম হাতে তৈরি তুলি তারপর গাছের তৈরি নির্যাস থেকে কালি মানে সব মিলিয়ে পুরো প্রসেসটাই একটা শিল্প ছিল আর কি
0: সত্যি তাই আর সত্যি যদি আমরা দেখি তার পিছনে কতটা পরিশ্রম দক্ষতা ছিল সেটাও তো বলতেই হয় না
1: একদম আর সেই কারণেই তো এই মিনিয়েচার সাইজ হলো পেইন্টিং গুলো এগুলো কিন্তু শুধু ক্ষুদ্র ক্ষুদ্র পেইন্টিং হয়েই রয়ে নেই এই ফর্মটা মানে আসামের যে ঐতিহ্য বা শিল্প তার একটা অমূল্য সম্পদ হয়ে রয়ে গেছে
0: হ্যাঁ আর এবার আড্ডা তো হচ্ছে এবার একটু কি গান শুনবো সুভাষেশ
1: কি গান শোনা যায় বলো চলো একটা গান তো হতেই হবে কিন্তু এই যে আমরা লোকশিল্প নিয়ে কথা বলছি তাহলে শোনা যাক একটা একটু লাল মাটির জায়গার গান
0: হ্যাঁ সেটা হতেই পারে
1: চলো তাহলে শিল্পী শিলাজিতের কণ্ঠে একটা গান শুনে ফিরে আসছি এক্ষুনি

0: ফিরে এলাম গানের পর। আজকের ঐতিহ্যের অনুষ্ঠানে আমি তোমাদের বন্ধু মেঘবালিকা রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি শুভাশিস। স্যার, আমরা কথা বলছি রং রীতি নিয়ে, মানে এই যে ইন্ডিয়ান ফোক আর্ট ফর্মসগুলো রয়েছে আমাদের সারা ভারত জুড়ে, সেসব নিয়ে কথা বলছি আজ।
0: হ্যাঁ, আর কথা বলতে বলতে দেখছি ফোন লাইনে বন্ধু রয়েছে, চলো একটু কথা বলে নিই। বন্ধু কি বলতে চাইছে?
1: না
0: না, পাওয়া গেল না বন্ধুকে।
1: কিন্তু যাই হোক, আমরা কিন্তু এই গানে যাওয়ার আগে আর কি আমরা কি নিয়ে কথা বলছিলাম?
0: মিনিয়েচার পেইন্টিং। আসলে
1: এবার আমরা একটু যাব মধ্যপ্রদেশ।
0: হ্যাঁ, তুমি তো বলে দিচ্ছ, তাহলে বলো কোনটা গেস করো দেখি কোনটা বলছি।
1: ভিল পেইন্টিং।
0: ঠিকই বলেছো মোটামুটি। হ্যাঁ, এই এই যে ভিল পেইন্টিং, আচ্ছা এইটা তো মানে ভিল আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে যুক্ত, তাই না?
1: একদম একদম, মানে ভিল সম্প্রদায় হচ্ছে মূলত মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে যারা বসবাস করেন, এবং তাদের ইতিহাসেও মানে বেশ প্রাচীন, এবং শিল্প কিন্তু তাদের দৈনন্দিন জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ছিল।
0: আর এই যে ভিল পেইন্টিং, এটার একটা বিশেষত্ব যদি দেখি তাহলে প্রথমেই চোখে পড়বে কিন্তু অসংখ্য রঙিন বিন্দু বা ডট। আসলে এই ডটগুলো ভিল শিল্পের সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য, তাই না? মানে আমি যখন ভিল পেইন্টিংয়ের কথা বলছি আমার ওই ছবিটার কথা মনে হচ্ছে, যেটা আমি দেখেছিলাম অবভিয়াসলি গুগল করে। তুমি কি বুঝতে পারছো?
1: না, আমি তুমি গুগল করে কি দেখেছিলে সেটা আমি কি করে বুঝবো বলো?
0: আমি সেটা বলতে চাইনি, আমি বলতে চাইছি যে ডট ডট দিয়ে যে ব্যাপারটা, তুমি সেটা
1: কারণ প্রতিটি ডটের মধ্যেই একটা গল্প আছে, এবং মানে মনে করা হয় যে কখনো কখনো পূর্বপুরুষদের স্মরণ করতেও এই ডটগুলোর ব্যবহার হয়, এবং ভুট্টার দানার আকৃতি থেকেই নাকি এই ডট ব্যবহারের অনুপ্রেরণা এসেছিল, কারণ ভুট্টা তাদের অন্যতম প্রধান ফসল।
0: আচ্ছা, বেশ মজার তো। আচ্ছা, এই যে বিষয় আঁকা হয়, মানে ছবিগুলোতে প্রকৃতি সবচেয়ে বড় অনুপ্রেরণা, ধরো সূর্য, চাঁদ, গাছ, পাখি, পশু পাখি, সমস্ত কিছু, দেব দেবীর লোককথা সবটাই তো উঠে আসছে, এবং সবটাই ছোট ছোট ডট দিয়ে ভুট্টা দানার আকারে।
1: হ্যাঁ হ্যাঁ, মানে এবং খুব সুন্দর তুমি বললে যে প্রকৃতি যেহেতু অনুপ্রেরণা, তাই তাদের জীবন আর প্রকৃতি যেন কোথাও একটা কি একসঙ্গে না মিলেমিশে গেছে। মানে একটা বিষয় আমরা বুঝতে পারছি যে ভিল শিল্পে কিন্তু শুধু ছবি আঁকা হয় না, ওই সম্প্রদায়ের জীবন কথাও বলা হয় কোথাও গিয়ে, তাই না?
0: বেশ ভালো বলেছো তো। আর সেই কারণেই বোধহয় 2000 বছরেরও বেশি পুরনো এই শিল্পধারা, তাই না? আজও ভারতীয় লোকশিল্পের একেবারে উজ্জ্বল উদাহরণ ভিল শিল্প।
1: হ্যাঁ, এবার একটু আমরা বলি অন্য ধরনের পেইন্টিং এর কথা, সেটা হচ্ছে ভোজপুরি পেইন্টিং।
0: আচ্ছা,
1: যেটা হচ্ছে বিহার আর ওই পূর্ব উত্তরপ্রদেশের লোক সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ।
0: আচ্ছা, উত্তরপ্রদেশ। আচ্ছা,
1: হুম।
0: আচ্ছা, এই শিল্পের তাহলে বৈশিষ্ট্য বা বিশেষত্ব কি?
1: সেটা হচ্ছে এই ভোজপুরি পেইন্টিং মূলত মানুষের জীবন, বিশ্বাস, উৎসব, যেমনটা আমরা বলছি, এর সঙ্গে সঙ্গে সামাজিক যে রীতিনীতি সেটাকেও রিফ্লেক্ট করে, মানে তার প্রতিফলন কোথাও একটা। এবং এর কিন্তু দুটো প্রধান ধারা রয়েছে, তার একটা নাম হচ্ছে কোহবর আর একটা হচ্ছে পিড়িয়া।
0: আচ্ছা, মানে কোহবর চিত্র, মানে সেটাই সাধারণত ওই বিবাহের সঙ্গে যুক্ত কি, মানে আমি ঠিকঠাক গেস করছি?
1: একদম একদম একদম, কোহবরটা বিবাহের সঙ্গে যুক্ত, ঠিকই বলেছো। মানে ভালোবাসা, দাম্পত্য জীবন, তারপর ধরো এই আমাদের বিভিন্ন যে শুভ কামনা থাকে সেইগুলোর প্রতীকগুলোই দেখা যায় এই আঁকাতে।
0: পিড়িয়াতে
1: দেবদেবী, পশু পাখি, গাছপালা, ফুল, লোকজ জীবন এসবই থাকে। তবে একটা বিষয়, এই যে আমরা বিয়ের কথা বলছি আর লোক গাথা, লোক জীবন, লোক সংস্কৃতি, এর সঙ্গে তো বিয়ের গান একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, তাই একটা বিয়ের গান শুনতেই হবে। চলো, আমরা তাহলে মাদল লোকগানের যে দল, তাদের একটা গান শোনা যাক, কি বলো?
0: নিশ্চয়ই।
1: ফিরে আসছি গানের পর, সঙ্গে থেকো।

0: ফিরে এলাম গানের পর। খুব সুন্দর একটা বিয়ের গান মাদল লোকগানের দলের। আর তোমাদের সঙ্গে আজকে ঐতিহ্য অনুষ্ঠান নিয়ে আড্ডায় রয়েছি আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আমার সঙ্গে রয়েছে মেঘবালিকা, আর কথা বলছি ঐতিহ্য অনুষ্ঠানের রং রীতি নিয়ে। আর এই যে শুরু থেকেই আমরা বলছিলাম, শুধুমাত্র আমরা দুজন নেই, ওপার থেকে তোমরাও যারা শুনছো তারা চলে আসতে পারো ফোন লাইনে ফোন করে। আমাদের ফোন নম্বর 0332213132 এই নম্বর। আর ফেসবুকে কিন্তু বেশ কিছু বন্ধু কমেন্ট করেছে, যেমন বন্ধু অনুপম ঘোষ বেশ কিছু আর্ট ফর্মের নাম লিখেছেন, মধুবনী আইপান, অসমীয়া মিনিয়েচার পেন্টিং, এগুলো সবই কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি, তাই তো মেঘবালিকা?
1: কিন্তু তাহলে আমরা তো বলে ফেলেছি, আরো যদি আইডিয়া দিতে পারে তো মন্দ না।
0: হ্যাঁ, আরো যদি জানতেও চায় তাহলে শুনতে হবে এখন আমাদের অনুষ্ঠানটা, কারণ এর পরেই আমরা বলবো তেলেঙ্গানার একটা অসাধারণ লোকশিল্পের কথা, সেটা হচ্ছে চেরিয়াল স্ক্রোল পেইন্টিং। স্ক্রোল পেইন্টিং মানে বোঝাই যাচ্ছে,
1: মানে ওই স্ক্রোল করে ছবির মাধ্যমে গল্প বলা, যেরকম কমিক্সে পড়ি, গ্রাফিক নভেলে দেখি, সেরকম।
0: একদম একদম। আর মানে সেই সময় চেরিয়াল স্ক্রোল

0: একটু সেই যুগের গল্প বলার মাধ্যম আর কি।
1: আচ্ছা হ্যাঁ, বেশ মজার কিন্তু, হ্যাঁ তাই কি থাকতো বলতো বিষয়বস্তুগুলো, মানে
0: রামায়ণ মহাভারত শ্রীকৃষ্ণের লীলা বিভিন্ন লোককাহিনী, মানে সবই ছবি এঁকে ওই ধারাবাহিক ভাবে তুলে ধরা হতো, মানে একটা স্ক্রোল ধরো 40-45 ফুট পর্যন্ত দীর্ঘ হতো এবং তাতে গল্প থাকতো।
1: তাহলে তো একটা স্ক্রোল খুললেই যেন একটা গল্পের বই, তাই না?
0: একদম, মানে ছবিগুলো আলাদা আলাদা প্যানেলে আঁকা থাকতো আর গল্পকার এক একটি প্যানেল দেখিয়ে দেখিয়ে গল্প শোনাতেন। তো একে অনেকেই ভারতের প্রাচীন কমিক স্ট্রিপ বলে থাকেন।
1: আচ্ছা, আর মানে এই যে ছবিগুলোর কথা বলছো, এটার কিন্তু একটা মানে বেশ ব্যাপার আছে বলো, লাল রঙের পটভূমি হয়, প্রাণবন্ত চরিত্রগুলো, তাই না? বেশ আলাদা করে চেনা যায়, তাই না?
0: একদম একদম। আর এই কথা বলতে বলতেই আমরা একটু কর্ণাটকের দিকে চলে যাবো, কারণ ওখানেও খুব ইউনিক একটা লোকশিল্প হয়, সেটা হচ্ছে চিত্তারা আর্ট।
1: আচ্ছা, চিত্তারা নামটা বেশ সুন্দর।
0: হ্যাঁ, নামটা যেমন সুন্দর, এই চিত্তারা এর বিশেষত্বও আছে। চিত্তারা মূলত কর্ণাটকের পশ্চিমঘাট অঞ্চলে বসবাসকারী যে দিভারু সম্প্রদায় রয়েছে তাদের ঐতিহ্যবাহী শিল্প, এবং বিশেষ করে এই শিল্পচর্চার প্রধান ধারক এবং বাহক যারা ধরে রেখেছেন তারা হচ্ছেন সেই সম্প্রদায়ের মহিলারা।
1: আচ্ছা দেখো, একটা কথা বলি যে মানে এর আগেও কিন্তু আমরা পাচ্ছি মানে শিল্পে ধারা ধরে রাখার বহন করার ক্ষেত্রে মহিলাদের ভূমিকাটা কিন্তু দেখতে পাচ্ছি।
0: একদম একদম।
1: আচ্ছা, কি ধরনের ছবি আঁকা হয় সেটা যদি বলি এবার, তাহলে ওই মানে এখানেও জ্যামিতিক নকশা প্রতীক, তাই না?
0: শিল্পের মাধ্যমে তুলে ধরা আর কি। আর এর থেকে এই বিষয়টা তো পরিষ্কার যে শুধুমাত্র ওই একটা আর্ট ফর্ম হয়েই থাকেনি, তাদের জীবন সংস্কৃতির সঙ্গেও তো জুড়ে গিয়েছিল, তাই না? আর ওই উপাদানগুলো প্রাকৃতিক ব্যবহার করা হতো শিল্পের, যেমন সাদা রঙের জন্য চালের গুঁড়ো, লাল রঙের জন্য লাল মাটি, কালোর জন্য পোড়া চাল, সবই কিন্তু প্রকৃতি থেকে সংগ্রহ করা।
1: হ্যাঁ, আর মনে হচ্ছে যে ওই প্রকৃতি আর শিল্প যেন মানে একেবারে হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছে, তাই না?
0: আর আমরা একটু হাত ধরাধরি করে চলে একটু মহারাষ্ট্রে চলে যাই এবং সেখানে একটা শিল্প ধারার কথা বলা যাক, চিত্রকথি পেইন্টিং। নামটা বেশ মজার।
1: হ্যাঁ, চিত্রকথি শব্দটা এসছে চিত্র অর্থাৎ ছবি, আর কথা অর্থাৎ গল্প থেকে, অর্থাৎ ছবির সাহায্যে গল্প বলার যে একটা ঐতিহ্যবাহী শিল্প।
0: আচ্ছা, কি ধরনের গল্প সেটাও একটু বলো।
1: হ্যাঁ, মানে এই যে ধরো রামায়ণ মহাভারত বিভিন্ন পৌরাণিক কাহিনী, অধিকাংশ ক্ষেত্রেই আমরা সেটা দেখতে পাচ্ছি, যেমন ধরো এই যে একাধিক ছবি একে সেগুলোকে দেখিয়ে দেখিয়ে গল্প শোনানো,
0: মানে সেই ঘুরে ফিরে একরকম প্রাচীন কমিক্স বা ভিজুয়াল স্টোরি টেলিং বলাই যায়, তাই না?
1: একদম একদম। এবার এটার সঙ্গে না আমার একটা কথা মনে পড়ছে, মানে বাংলার, বুঝতে পারছো কিসের কথা বলছি
0: বলো,
1: পটের, মানে সেখানেও তো এরকম ছবি দেখিয়ে দেখিয়ে বলে, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম।
1: আর মহারাষ্ট্রের যে ঠাকুর সম্প্রদায়ের মধ্যে এই শিল্পটাও কিন্তু চর্চা ছিল, আর ওই যে গল্প সংস্কৃতির প্রজন্মে প্রজন্ম ধরে বলে যাওয়া এই ব্যাপারটা ছিল, মানে ওই সম্প্রদায়ের মধ্যে আরো বেশি করে পরিচিত ছিল।
0: মানে চিত্রকথি কোথাও একটা গিয়ে আমাদের এটাই বোঝাচ্ছে যে ছবি কিন্তু কখনো কখনো হাজার শব্দের থেকেও বেশি কথা বলতে পারে, তাই না? সহজেই। আর যেহেতু তুমি পশ্চিমবঙ্গের কথা তুললি একটু আগে, পশ্চিমবঙ্গের একটা কারুশিল্পের কথা বলাই যায় এখানে খুব ইউনিক, সেটা হচ্ছে ডোকরা। ডোকরা নামটা কোথা থেকে এসেছে? এই শিল্পের নাম এসেছে ডোকরা বা ধোকরা সম্প্রদায় থেকে।
1: আচ্ছা, ধোকরা সম্প্রদায় থেকে।
0: তারা ছিলেন ঐতিহ্যবাহী ধাতু শিল্পী।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
0: আর যাদের হাত ধরে এই শিল্পের সূচনা বা বিকাশ সবটুকুই।
1: তবে ডোকরা শিল্পে লস্ট ওয়ার্কস যে কাস্টিংটা, সেইটা একটা প্রাচীন পদ্ধতিতে ধাতুর মূর্তি শিল্পকর্ম তৈরি করা হয়। আর সবথেকে অবাক করার বিষয় কোনটা বলতো, এই যে প্রযুক্তি ভারতে প্রায় 4000 বছরেরও বেশি সময় ধরে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু, তাই না?
0: হ্যাঁ, এটা একদমই ঠিক যে এটি ভারতের অন্যতম প্রাচীন শিল্প ধারাগুলোর মধ্যে একটি। ধরো প্রথমে মাটির একটি মডেল তৈরি করা হয়, তারপর মোমের ওই সূক্ষ্ম নকশা দিয়ে সেটাকে সাজানো হয়, পরে বিশেষ প্রক্রিয়ায় মোম গলে বেরিয়ে যায় এবং তার জায়গায় গলিত ধাতু ঢেলে তৈরি হয় একদম ওই আলটিমেট যে ফর্মটা আমরা দেখি।
1: হ্যাঁ, মানে বিশাল পদ্ধতি, তাই না?
0: হ্যাঁ, মানে ধরো এই মানুষের মূর্তি, পশু পাখি, লোকজ জীবন বা পৌরাণিক চরিত্রের কথা আমরা যখন বললাম, সবটাই কিন্তু ডোকরা শিল্পে খুব সুন্দরভাবে ফুটে ওঠে।
1: হ্যাঁ, এইবার যদি একটু অন্যদিকে যাই সুভাষী।
0: হ্যাঁ, অন্যদিকে যাবো আমরা, তবে পশ্চিমবঙ্গের কথা হচ্ছে, মাটির কথা হচ্ছে, শিল্পের কথা হচ্ছে, তাহলে একটু গানও এই সময় হতেই হয়।
1: হ্যাঁ, গান হলে মন্দ হয় না।
0: হ্যাঁ চলো তাহলে একটু শুনে নেওয়া যাক একটা লোকগান, খুব পছন্দের গান আমাদের, দোহারের।

0: কিন্তু বন্ধু এসেও হাজির। শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে।
1: হ্যাঁ, কে বলছেন? কোথা থেকে বলছেন?
2: নমস্কার,
1: নমস্কার।
2: বহরমপুর কাসিম বাজার পালপাড়া থেকে মনোরাজ বলছি।
0: হ্যাঁ বলুন।
2: শ্রীকৃষ্ণের লীলা ইতিহাস বলাই চলে, বলে না আমি ইতিহাসই, যা নিয়ে পৃথিবীর সবাই লোক, আমরা সনাতন ধর্ম লোক যারা আছি সবাই আমরা এই নামেই নিহিত, এই নামেই যাওয়ার সময় স্মরণ করি, এটুকুই বলা ছিল।
1: ধন্যবাদ।
0: বেশ, আর আজ আমরা কথা বলছি কিন্তু মূলত একটু আর্ট ফর্ম গুলো নিয়ে, তাই না মেঘবালিকা?
1: একদমই তাই,
0: তো সেদিকে আমরা চলে আসি এবার একটু।
1: হ্যাঁ, আর তার আগে তো কথা বলছিলাম ডোকরা নিয়ে, মানে আমাদের পশ্চিমবঙ্গের কথা। এবার যদি একদম দক্ষিণ ভারতের দিকে যাই তাহলে অন্যতম পরিচিত শিল্প কি কোলাম, বুঝতে পারছো কোথাকার কথা বলছি?
0: হ্যাঁ হ্যাঁ বল, একটু শুনি কোলামের গল্প।
1: হ্যাঁ, কোলাম মানে বাড়ির সামনে আকাশে সুন্দর সাদা নকশাগুলো।
0: হ্যাঁ,
1: তামিলনাড়ুর বাড়ির উঠোনগুলোতে প্ররবেশ পথে ওই যে বিন্দু রেখা বক্ররেখা দিয়ে
0: নকশাগুলো করা হয়,
1: এটাও কিন্তু সেই শুভ সৌভাগ্যের প্রতীক হিসেবেই ধরা হয়। আর আঁকা হয় কিন্তু ঐতিহ্যগত ভাবে চালের গুঁড়ো দিয়ে।
0: আচ্ছা, আর এর পিছনে কিন্তু সুন্দর ভাবনাও আছে, সেটা আমি একটা এতে তথ্যটা জেনেছিলাম পড়তে গিয়ে। সেটা হচ্ছে এই যে নকশাগুলো তৈরির কথা তুমি বলছো চালের গুঁড়ো দিয়ে, চালের গুঁড়ো শুধু নকশা তৈরির জন্য নয়, পিঁপড়ে পাখি এবং ছোট প্রাণীদের খাদ্য হিসেবেও নাকি ব্যবহৃত হতো। মানে কোলাম এই মানুষ এবং প্রকৃতির যে সহাবস্থান সেটা একটা সুন্দর বার্তা বহন করে।
1: আচ্ছা, মানে এটা একটা সাধারণ নকশার মধ্যেও কতটা চিন্তা ভাবনা লুকিয়ে আছে, তাই না বলো? আর এবার যদি একটু অন্যরকম শিল্পের কথা বলি শুভাশিস, গোদনা আর্ট যেটা, অন্যরকম কেন বলি দাঁড়াও, কারণ এটার এখানে ক্যানভাস হলো মানুষের শরীর। ছত্তিশগড়ের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রচলিত এই শিল্পটা ঐতিহ্যবাহী উল্কি বা ট্যাটুর রূপ, জানো তো।
0: মানে শুধু বলছো যে সৌন্দর্যের জন্য নয়, সংস্কৃতি আর বিশ্বাসের সঙ্গে এটা জড়িয়ে রয়েছে।
1: একদম একদম, মানে অনেক আদিবাসী সম্প্রদায়ের বিশ্বাস যে গয়না বা অলংকার একদিনে হারিয়ে যেতে পারে, তো কিন্তু শরীরের এই চিহ্নগুলো সেগুলো তো আজীবন থেকে যায়।
0: মানে কি ধরনের নকশা মূলত দেখা যায়?
1: মানে ধরো এই যে ফুল, চাঁদ, তারা, ময়ূর, হরিণ, মানে কিছুটা প্রাকৃতিক আর জ্যামিতিক নকশাও থাকে, নানান মোটিভ দেখা যায় আর কি।
0: বাহ, খুবই ইন্টারেস্টিং। তাহলে এবার একটু আমরা মধ্যপ্রদেশে যাই আবার, এবং সেখানকার গন্ড পেইন্টিং সম্পর্কে আমরা জানি। এবং এই শিল্পের বিশেষত্ব হলো মানে প্রকৃতি আর জীবজগৎ যেন একে অপরের সঙ্গে মিশে গেছে, মানে পাখি পশু গাছপালা সব কিছুকেই অসংখ্য ডট রেখা আর ওই সূক্ষ্ম নকশার মাধ্যমেই ফুটিয়ে তোলা হয়।
1: আচ্ছা, মানে শুনেই মনে হচ্ছে বেশ প্রাণবন্ত, রঙিন, তাই না?
0: হ্যাঁ, আগে মূলত বাড়ির দেয়ালের মেঝেতেই আঁকা হতো, পরে গোল্ড শিল্পী এই যে গন্ধ শিল্পী জাঙ্গর সিং শ্যাম এই শিল্পকে ক্যানভাস ও কাগজে নিয়ে আসেন এবং আন্তর্জাতিক স্তরে পরিচিত করে তোলেন।
1: আচ্ছা, মানে আজ যে গোল্ড আর্ট বিশ্ব জুড়ে পরিচিত, তার পিছনে তার অবদান বড় রয়েছে বলো?
0: একদম একদম, তার অবদান তো রয়েছে। আর এই কথা বলতে বলতে ফোন লাইনে বন্ধু এসে হাজির, শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
0: নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? না, বন্ধুর কথা কোনো কারণে ইকো হয়ে আসছে, কারণ রেডিও থেকে একটু দূরে গিয়ে ফোন করলে হয়তো আমাদেরও আপনাদের কথা খুব পরিষ্কারভাবে শুনতে একটু সুবিধা হয়। যাই হোক, আমরা এবার একটু ঝাড়খণ্ডের একটা ফর্ম নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে যাদুপেটিয়া পেইন্টিং। আর এর বিশেষত্ব হচ্ছে এটা মূলত স্ক্রোল বা পটের মাধ্যমে গল্প বলার শিল্প।
1: আচ্ছা, মানে একটু আগে যে বলছিলে স্ক্রোল, সেটা কিন্তু ঝাড়খণ্ডেও রয়েছে, তাই না? আঁকা হতো মানে ওই যে প্রাকৃতিক রং হাতে তৈরি তুলি দিয়ে। আচ্ছা, তার মানে তো এক্ষেত্রেও সেই রকমই না, যে কাপড়ে তারপরে কাগজে আঁকা শুরু হয়।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ছবি দেখিয়ে গল্প বলা হতো।
1: হ্যাঁ, আর সেই কারণেই যাদুপিটিয়া শুধু চিত্রকলা নয় বলো, গল্প বলা, লোকঐতিহ্য,
0: স্টোরি টেলিংটা থাকতোই আর কি।
1: আর এবার যদি একটু কেরালার দিকে যাই, মানে একদম লোকশিল্প কালামেজুথুরু, এইটা নামটা বেশ অদ্ভুত বলো, আমাদের কাছে একটু খটোমটো যদিও, তবে এর বিশেষত্ব কিন্তু ওই রকমই তামিলনাড়ুর মতো চালের গুঁড়ো, তবে এর সঙ্গে থাকে হলুদ, কাঠকয়লা, পাতার রং সব দিয়ে দেবদেবীর ছবি আঁকা হয়, সব রঙই কিন্তু প্রাকৃতিক, তাই না?
0: হ্যাঁ, এবং এর সঙ্গে ধর্মীয় আচারেরও একটা যোগ রয়েছে, মানে মন্দিরে উৎসবের সঙ্গে এই শিল্প গভীরভাবে আর কি জড়িত।
1: আচ্ছা, হ্যাঁ সে তো বটেই।
0: আর শুরুর দিকে তুমি আমার শার্ট নিয়ে যেটা বললে, কলমকারী, এবার একটু পরিচিত হই তাহলে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার সেই বিখ্যাত কলমকারী শিল্পের সঙ্গে।
1: আনন্দ পেয়ে গেছে, নাও শুভাশিস তুমিই বলো।

0: শুধু আনন্দ পাইনি, উত্তেজিত হয়ে গেছি, মনে হচ্ছে আমি সেই আর্ট ফর্মের সঙ্গে যুক্ত, শুধু শার্ট পরে ভাবো
1: তুমি একে তৈরি করে বানিয়ে পড়ে নিয়েছো।
0: না না, কলমকারী, কলম মানে হচ্ছে কলম, আর কারী মানে হচ্ছে কারিগরি, অর্থাৎ কলম দিয়ে আঁকা যে শিল্প, এবং এখান থেকে এসেছে কলমকারী শিল্প। এবার এই শিল্পের একটা বিশেষত্ব রয়েছে, সেটা তুমিই বলো।
1: আচ্ছা বলছি, যদিও তোমার জামাটা, তবুও আমি বলছি, হ্যাঁ মূলত প্রাকৃতিক রং ব্যবহার করে আঁকা হতো, আর ব্লক প্রিন্টের মাধ্যমে তৈরি করা হয় জামাকাপড়গুলো। আর মজার বিষয় হলো কি বলতো, এই কলমকারী তৈরিতে 20টিরও বেশি ধাপ অনুসরণ করতে হয়, মানে কতটা লেন্দি প্রসেস বুঝতে পারছো?
0: হ্যাঁ, এবং সেখানে রামায়ণ মহাভারত দেবদেবীদের কথা, প্রকৃতির কথা, লোককাহিনী সমস্ত দৃশ্য ফুটিয়ে তোলেন।
1: হ্যাঁ সত্যি তাই,
0: এবং সূক্ষ্ম রেখার কাজ, মানে অবাক হতে হয়। আর এবার একটু আমরা হিমাচল প্রদেশে যাই, চলো, সেখানকার বিখ্যাত কাংড়া পেইন্টিং।
1: হ্যাঁ কাংড়া মানে এর যে লেখা রেখা, উজ্জ্বল রং, সূক্ষ্ম সৌন্দর্য, এইসবের জন্যই বিখ্যাত আর কি। আর বিকাশটা মূলত অষ্টাদশ শতকের কাংড়া উপত্যকায়।
0: আর এই কথা বলতে বলতে আমার মনে পড়ছে রাজস্থানের একটা অভিনব লোকশিল্প, যেটা হচ্ছে কাভার্ড পেইন্টিং। কাভার্ড মানে ছোট কাঠের বাক্স, যারা একের পর কি দরজা খুললেই বেরিয়ে আসে একটা করে গল্প। কাভার্ডের বিশেষত্ব কেন বলছি, মানে এটা একটা চলমান গল্পের বইয়ের মতো। কাঠের তৈরি এই রঙিন কাঠামোর বিভিন্ন প্যানেলে রামায়ণ মহাভারত দেবদেবী লোককাহিনী ছবি আঁকা থাকে, এবং গল্পকাররা ওই এক একটি দরজা খুলে খুলে গল্প শোনাতেন।
1: আচ্ছা মানে কাভার্ড, তার মানে কিভার্ড শব্দ
0: মানে সেই দেওয়ালে আঁকা বড় বড় ছবিগুলো, কেরালার মন্দির, ঐতিহাসিক স্থাপনার দেওয়ালে এইগুলো আঁকা আছে। এগুলোর ইতিহাস প্রায় 2000 বছরেরও বেশি পুরনো,
1: ভাবা যায় সেই সময় থেকে চলছে। মূলত পুরাণ দেবদেবীর ধর্মীয় কাহিনী ইত্যাদি সবই তো ছাপ দেখা যায়, তাই না?
0: হ্যাঁ, আর ছবিগুলোর রং খুব আলাদা, মানে
1: খুব উজ্জ্বল,
0: মানে লাল হলুদ সবুজ কালো সাদা, এই পাঁচটা প্রাকৃতিক রং ব্যবহার করা হতো,
1: আর ভীষণ উজ্জ্বল হয় তাই না, মানে দেখলেই একটা বিশেষত্ব আছে তাই না?
0: হ্যাঁ হ্যাঁ একদম। আর ওদিকের কথা যেহেতু বলছি, তামিলনাড়ু নীলগিরি পাহাড়ের একটা সুন্দর উপজাতীয় শিল্পের কথা বলি, কুরুম্বা।
1: হ্যাঁ,
0: কুরুম্বা সম্প্রদায়ের এই শিল্পে যে নকশা বা রঙের ব্যবহার, সেখানে কিন্তু তাদের দৈনন্দিন জীবনের যে দৃশ্য সেগুলো ফুটে ওঠে, এবং ছবির মানুষগুলোকে দেখলে মনে হয় তারা যেন নাচছে।
1: আর এই যে মানে ঐতিহ্যগুলো, মানে আমরা না এগুলোকে ফেলে আসতে পারি না আমাদের, আর সেই যে মনে হওয়া, সেই থেকেই বোধ হয় এত বেশি মানে এই মুহূর্তে সত্যি কথা বলতে ট্রেন্ড ফ্যাশনেট কিন্তু ইন এই ধরনের আর্ট ফর্মগুলো, তাই না, কি বলো শুভাশিস?
0: একদম। আর এই যে এত সময় ধরে আমরা এত আর্ট ফর্ম নিয়ে কথা বলছি,
1: তোমার জামাটা,
0: এবং সেই সঙ্গে কিন্তু আরো চমক রয়েছে, যেটা রোজ যুববাণী করছে ফিফা নিয়ে তোমাদের একটা বিশেষ প্রতিবেদন। এবার আমাদের যুববাণীর বন্ধু ঋত্বিক একটা প্রতিবেদন তৈরি করেছে আজকের, সেটা শুনে নেওয়া যাক। মেঘবালিকা, ফিরে আসছি তারপর।
2: ওয়ার্ল্ড কাপের উত্তেজনা কিন্তু এখন জাস্ট নেক্সট লেভেলে পৌঁছে গেছে, আর আজকের ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপে আমি ঋত্বিক চলে এসেছি তোমার সঙ্গে। গতকাল রাত থেকে মাঠে যে সমস্ত অনবদ্য খেলা ঘটে গেছে তা ছিল এক কথায় অবিশ্বাস্য। রুদ্ধশ্বাস জয় থেকে শুরু করে গোল বন্যা, ফুটবলের ম্যাচে যেই সমস্ত থ্রিলার আমরা এক্সপেক্ট করে থাকি সেই সমস্ত কিছুই কিন্তু আমরা পেয়েছি। আর সব থেকে বড় কথা, কাল রাতে ফুটবল বিশ্ব কিন্তু সাক্ষী ছিল এমন এক ঐতিহাসিক মুহূর্তের, যেই মুহূর্তের জন্য আমরা সবাই কিন্তু বেশ কয়েক বছর ধরে অপেক্ষা করছিলাম। সেই সমস্ত কথা নিয়েই থাকবো তোমার সঙ্গে আজকের রাউন্ড আপে। তবে চলো শুরু করা যাক আজকের রাউন্ড আপ। শুরুতেই কথা বলা যাক, গত রাত 12:30টায় শুরু হয়েছিল গ্রুপ বির, যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড বনাম কানাডা। সুইজারল্যান্ড তাদের দুর্দান্ত ট্যাকটিক্যাল গেমের জোরে 2-1 ব্যবধানে ম্যাচটা তাদের পকেটে করে নেয়। ম্যাচের সেকেন্ড হাফের শুরুতেই 46 মিনিটে রুবেন ভার্গাসের গোলে লিড নেয় সুইজারল্যান্ড। এরপরে আবারও 57 মিনিটে মানজম্বির চমৎকার ফিনিশে স্কোর লাইন হয় 2-0 এবং সুইজারল্যান্ড এগিয়ে যায়। 76 মিনিটের কানাডার একমাত্র প্রাইম স্ট্রাইকার এবং তাদের অধিনায়ক জোনাথন ডেভিড গোল শোধ করেন ঠিকই, তবে সেই ডিফেন্স লক কিন্তু তারা আর ভাঙতে পারেন।

সেই কারণে সুইজারল্যান্ড কিন্তু 3 পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল। ঠিক এই সময় কিন্তু রাতে অন্যদিকেও কিন্তু ম্যাচ হচ্ছিল বসনিয়ার সঙ্গে কাতারের। কাতার যেখানে এশিয়ান চ্যাম্পিয়ন, সেই কাতারকে গতকাল রাতে 3-1 ব্যবধানে হারতে হয়েছে বসনিয়ার কাছে। ম্যাচের 29 মিনিটে এলাস বেগভিচের গোলে শুরুতেই এগিয়ে যায় বসনিয়া। এর ঠিক পরেই অর্থাৎ 34 মিনিটে কাতারের অ্যাল ব্রেক একটি ওন গোল করে বসনিয়াকে 2-0 এগিয়ে দেন। তবে 42 মিনিটে অ্যাল হাইদিস কাতারের হয়ে একটি গোল শোধ করলে ফার্স্ট হাফে গোল লাইন হয় 2-1। সেকেন্ড হাফে কাতার ম্যাচে ফেরার চেষ্টা করলেও ম্যাচের একদম শেষ দিকে অর্থাৎ 80 মিনিটে মেহবেক দুর্দান্ত এক গোল করে বসনিয়াকে 3-1 ব্যবধানে জয় নিশ্চিত করে দেন। এরপর ভোর রাতে কিন্তু আমাদের চোখ ছিল গ্রুপ সির দুটো বিগ ম্যাচের দিকে। প্রথম ম্যাচেই খেলতে নেমেছিল হেক্সা জয়ের লক্ষ্যে আসা আমাদের সবার প্রিয় ব্রাজিল, সামনে ছিল স্কটল্যান্ড। আর এই ম্যাচে স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। ম্যাচের শুরুতেই জাস্ট 7th মিনিটে দুর্দান্ত এক গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর ফার্স্ট হাফের ইনজুরি টাইমে নিজের এবং টিমের সেকেন্ড গোলটি করে স্কোর লাইন 2-0 করে দেন সেই ভিনিসিয়াসই। এই জোড়া গোল করার পর এই ওয়ার্ল্ড কাপে কিন্তু ভিনিসিয়াসের গোল সংখ্যা কিন্তু এখন 3 হয়ে গেছে, আর গোল্ডেন বুটে দৌড়ে কিন্তু সেও এখন রয়েছে। আর সেকেন্ড হাফে অর্থাৎ 60 মিনিটে ম্যাথিউস কুনহার পা থেকে আসে আরো একটা অসাধারণ গোল এই ওয়ার্ল্ড কাপের সিজনে, যার সাহায্যে ব্রাজিল কিন্তু 3-0 ব্যবধানে জয় নিশ্চিত করে ফেলে। তবে ম্যাচের আসল হাইলাইট অপেক্ষা করছিল ঠিক 74 মিনিটের মাথায়, যখন পুরো স্টেডিয়ামের গ্যালারি আবেগ প্রবণ হয়ে গর্জে উঠেছিল। দীর্ঘ বেশ কয়েক বছর পর সব চোট আঘাত আর কঠিন সময় পেরিয়ে আবারও ব্রাজিলের সেই চেনা হলুদ জার্সিতে মাঠে নামলেন আমাদের সবার প্রিয় তারকা নেইমার দস সান্টোস জুনিয়র। নেইমার যখন মাঠে ঢুকেছিলেন তখন গ্যালারির ফ্যানদের মুখে যা ইমোশন ছিল তা সত্যি দেখার মতো। তোমরা যদি এটা লাইভ না দেখে থাকো এইটা কিন্তু তোমাদের কাছে অনেক বড় মিস। তবে হ্যাঁ, দীর্ঘদিনের চোট কাটিয়ে আবার নেইমার আন্তর্জাতিক মঞ্চে এতদিন পর যে ফিরলো, স্বাভাবিকভাবেই কিন্তু চেনা রিদিম বা ড্রিবলিং এর ধার কিন্তু আমরা দেখতে পারলাম না মাঠে। তার মাঠে নামাটাই কিন্তু ফুটবল দুনিয়ার সব থেকে বড় খবর। আর এই 3-0 গোল জয়ের সঙ্গেই ব্রাজিল কিন্তু গ্রুপ স্টেজে এক রেকর্ড তৈরি করলো। টানা 14টা ফিফা ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজে ব্রাজিল এখনো পর্যন্ত একটা ম্যাচও হারেনি। এই অবিশ্বাস্য ওয়ার্ল্ড রেকর্ড ধরে রেখেই তারা রাজকীয় ভাবে নকআউট স্টেজে টিকিট কনফার্ম করে নিল। ব্রাজিলের এই দাপটের মাঝে গ্রুপ সির আরেকটা ম্যাচে মুখোমুখি হয়েছিল মরক্কো এবং হাইতি। আর এই ম্যাচটা জাস্ট গোল বন্যা উপহার দিল আমাদের মতো ফুটবল ফ্যানদের। ম্যাচের শুরুতেই 10 মিনিটে মরক্কোর গোলকিপার ইয়াসিন বোনোর ওন গোলে 1-0 আচমকা লিড পেয়ে যায় হাইতি। তবে 39 মিনিটে আশরাফ হাকিমি মরক্কোকে 1-1 সমতায় ফেরান। ঠিক এর পরেই 43 মিনিটে হাইতির ইসিবার গোল করে তাদের আবার 2-1 ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু ফার্স্ট হাফে ইনজুরি টাইমে সাইবারির গোলে মরক্কো আবার 2-2 সমতায় ফেরে। হাফ টাইমের পর মরক্কোর কাছেই পুরো বল পজিশন ছিল, আর ম্যাচের 78 মিনিটে রাহিমি এবং 89 মিনিটে ইয়াসিনের ব্যাক টু ব্যাক গোলে মরক্কো কিন্তু শেষ পর্যন্ত 4-2 ব্যবধানে এই হাই স্কোরিং থ্রিলার ম্যাচটি জিতে নিয়ে 3 পয়েন্ট নিজেদের পকেটে মুছে নেয়। এই 4টে ম্যাচের পর আমরা যদি গ্রুপ টেবিলের পরিস্থিতি দেখি, সুইজারল্যান্ড এবং বসনিয়া কিন্তু সরাসরি নকআউট স্টেজে টিকিট কনফার্ম করে নিয়েছে, আর অন্যদিকে কানাডা 3 নম্বরে থেকে তাদের নকআউটের আশা টিকিয়ে রেখেছে, আর কাতার কিন্তু এই টুর্নামেন্ট থেকে এইবারের মতো বিদায় জানিয়ে নিল। গ্রুপ সি থেকে কিন্তু রাজকীয় ভাবে 1 নম্বরে থেকে কোয়ালিফাই করলো ব্রাজিল, আর তার সঙ্গে সেম পয়েন্টেই 7 পয়েন্টেই সেকেন্ড পজিশনে শেষ করলো মরক্কো। স্কটল্যান্ড কিন্তু টেবিলের 3 নম্বরে শেষ করায় তাদের এখন তাকিয়ে থাকতে হবে অন্যান্য গ্রুপের ফলাফলের উপরে। হাইতিকে কোনো পয়েন্ট না পেয়েই এবছরের মতো ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিতে হচ্ছে। আজকের মতো ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ এখানেই শেষ করছি আমি ঋত্বি। তোমার কি মনে হয় নেইমার ফেরায় ব্রাজিলের হেক্সা জয়ের স্বপ্ন কি এইবার সত্যি হবে, আর সুইজারল্যান্ড কি পারবে তাদের নকআউটে এই উইনিং মোমেন্টাম ধরে রাখতে? তোমার মতামত কিন্তু আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। টিল দেন কিপ লাভিং ফুটবল।

0: মানে পজিশনটা তাহলে কি হচ্ছে গ্রুপে? এতে মেক্সিকো 6 পয়েন্টে শীর্ষে রয়েছে, সাউথ আফ্রিকা 3 পয়েন্টে দ্বিতীয় স্থানে রয়েছে, সাউথ কোরিয়া তৃতীয় স্থানে রয়েছে, চেকোস্লোভাকিয়া চতুর্থ স্থানে রয়েছে। আর আজ রাতে 1টায় ইকুয়েডর বনাম জার্মানি খেলা রয়েছে। বুঝতেই পারছো হাড্ডাহাড্ডির লড়াই তোমরা দেখছো নিশ্চয়ই, দেখতে থাকো। এই ছিল আজকের ফুটবল আপডেট। তাহলে
1: একদম। আর এই যে আজকে আমরা ঐতিহ্য অনুষ্ঠানে কথা বলছিলাম রং রীতি নিয়ে, মানে ভারতবর্ষের এই যে বিভিন্ন ফোক আর্ট ফর্ম গুলো, সেটা নিয়ে আমরা কথা বললাম। আর এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু। আমার সঙ্গে ছিল মেঘ বালিকা। আর তোমরা, তোমাদের অনুষ্ঠান কেমন লাগছে সেটা জানাতে গেলে কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আজকে যে পোস্টার রয়েছে সেখানে তোমাদের মতামত জানিয়ে রাখতে পারো। আজ কিন্তু আর খুব বেশি সময় আমাদের হাতে নেই, আমাদের বিদায় জানাতেই হবে, কারণ ঘড়ির কাঁটা যথারীতি চোখ রাঙাচ্ছে। কাল ঠিক এই সময়ে, মানে 11টা থেকে 12টায় যুববাণীর আরো দুজন বন্ধু তোমাদের সঙ্গে থাকবে আড্ডা দিতে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে রেখো যুববাণী। ফলো করতে ভুলো না আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজ।
0: হ্যাঁ, একদমই তাই। আর তাহলে সময় তো একেবারে শেষ হয়ে এসছে, শুভাশিস, বেশি কথা বলতে পারবো না মনে হচ্ছে। আজকের মতো টাটা, বাই বাই।
1: একদম।

0: শুনলেন যুববাণীর অনুষ্ঠান আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.nihfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভজন। শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আবারও আপনারা শুনবেন বিজ্ঞাপনের পর।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.nihfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: উৎস ঘোষের কণ্ঠে শুনলেন ভজন, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
1: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষা যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর তিনটি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন লোকগীতি শুনবেন অনিতা পালের কণ্ঠে।

0: অনিতা পালের কণ্ঠে শুনলেন লোকগীতি। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ দেশের ছোট ও প্রান্তিক কৃষকদের চাষের খরচ মেটাতে ও তাদের আর্থিক সুরক্ষা যোগান দিতে ভারত সরকারের একটি কেন্দ্রীয় প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, যার মাধ্যমে প্রতি বছর তিনটি কিস্তিতে 6,000 টাকা সরাসরি সুবিধাভোগী যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়।
0: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গ্রামীণ সংবাদ।
2: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। কেন্দ্রের গ্রামোন্নয়ন দপ্তর নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সংক্রান্ত একদিনের জাতীয় কর্মশালার আয়োজন করছে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন বিষয়ে উন্নয়ন নিয়ে এই কর্মশালায় আলোচনা হবে। এর মাধ্যমে দেশজুড়ে কৃষিক্ষেত্রে এবং গ্রামীণ উন্নয়নে প্রযুক্তি গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিকাঠামো প্রস্তুতির পাশাপাশি ডেটা ইকোসিস্টেমের প্রস্তুতির বিষয়টিরও মূল্যায়ন করা হবে। গ্রামোন্নয়ন দপ্তরের সচিব রোহিত কনসাল গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা ভিবিজি রামজি আইন 2025-এর অধীনে একটি উচ্চ পর্যায়ের আন্তঃমন্ত্রক আলোচনা সভার পৌরোহিত্য করেন। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, আগামী 1 জুলাই থেকে ভিবিজি রামজি আইন কার্যকর হওয়ার আগে প্রস্তুতিমূলক কার্যক্রম খতিয়ে দেখার উদ্দেশ্যেই এই বৈঠক। বিকেন্দ্রীকৃত ও পঞ্চায়েতিরাজ প্রতিষ্ঠান চালিত পরিকল্পনা এবং বিভিন্ন কর্মসূচির মধ্যে সমন্বয়ের মাধ্যমে গ্রামীণ উন্নয়নে সরকারের সর্বস্তরের সম্মিলিত দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের উপর এই সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, সভায় এই আইনের অধীনে বিষয়ভিত্তিক অগ্রাধিকার এবং অনুমোদিত কাজের কাঠামো নিয়েও পর্যালোচনা করা হয়েছে। এছাড়া আইনটি কার্যকর করার সুবিধার্থে দপ্তর 318টি অনুমোদিত কাজের একটি অন্তর্বর্তীকালীন তালিকা প্রকাশ করেছে। এই কাজের তালিকায় প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, সেচ ব্যবস্থা, গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা, সামাজিক পরিকাঠামো, জীবিকা সহায়ক সম্পদ সৃষ্টি, জলবায়ু সহনশীলতা এবং দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে। সক্রিয় মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। 40-50 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। এর ফলে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধস এবং তিস্তা, তোর্সা, জলঢাকা ও রায়ডাক নদীতে জলস্তর বৃদ্ধির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক NH10-এর বাঘপুল সংলগ্ন কালীমন্দির এলাকার পথে আজ সকালে ফের ধস নামায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে। ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ায় জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুরুলিয়ায় গতকাল 3টি পৃথক এলাকায় আকস্মিক বজ্রাঘাতে 3 জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরও 3 জন হাসপাতালে চিকিৎসাধীন। পুরুলিয়ার মফস্বল থানা এলাকায় 2টি পৃথক ঘটনায় 2 শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। মামার বাড়িতে বেড়াতে এসে ডাবর বলরামপুর গ্রামের কাছাকাছি গতকাল পুকুরে ডুবে 9 বছরের এক শিশু প্রাণ হারায়। মৃত আকাশ কৈরির বাড়ি বিহারে বলে জানা গেছে। এদিকে ওই থানা এলাকার শীতপুর গ্রামে গতকাল সর্পাঘাতে 4.5 বছরের এক শিশুর

0: মৃত্যু হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার সতর্কতায় জানানো হয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোথাও কোথাও। ঘণ্টা 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে জলপাইগুড়ি, কোচবিহারের কিছু এলাকায়। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই, একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও প্রায় সব জেলায়। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর আকাশবাণী কলকাতা। শুরু হচ্ছে গ্রামের যুবা বন্ধুদের অনুষ্ঠান।
2: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রাম বাংলার বুকে যে সমস্ত তরুণ বন্ধুরা রয়েছেন, সত্যি কথা বলতে বর্তমানে তারা অনেকেই দিকভ্রষ্ট। কিভাবে নিজের জীবনযাপন শুরু করবেন, নতুন কোনো দিশা সে অর্থে দেখতে পাচ্ছেন না। কিন্তু আবার সেই সমস্ত তরুণ বন্ধুদের মধ্যে এমন অনেক তরুণ বন্ধু রয়েছেন যারা আজকের আমাদের এই অনুষ্ঠান শুনবেন। আমাদের মধ্যে এমন একজন তরুণ বন্ধু এসে উপস্থিত হয়েছেন যিনি আপনাদের একজন পথপ্রদর্শক হতে পারেন। তার কর্মকাণ্ড এমনটাই। আর তেমনি আমি যদি একটু কথার মাধ্যমে আপনাদেরকে বলার চেষ্টা করি, আমার সামনে একটি সুদৃশ্য টি টেবিল রয়েছে, তেমনি দুটো কাঠের টুকরো দিয়ে তৈরি করা, এবং এর পাশাপাশি আরও অনেক কিছু জিনিস রয়েছে, সেগুলো যারা তৈরি করেন সেই সমস্ত মানুষদের দেখানো পথে আপনারাও হয়তো কখনো কখনো নিজেদের জীবনের দিশা দেখতে পাবেন। আর তেমনি একজন মানুষকে আজকের আমরা পেয়েছি, আমাদের যুব বন্ধুদের পথ দেখাতে এসেছেন নদিয়া জেলার কৃষ্ণনগর কালীপুর ভাতজংলা গ্রাম থেকে, শিশির বসাক। শিশিরবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই।
3: নমস্কার।
2: নমস্কার। আর সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু সুব্রত। এই যে আমি এত কিছু বললাম, একটা সুন্দর চকচকে ঝাঁচকচকে জিনিস আমরা দেখছি এবং আমার সামনেও রয়েছে, এবং এটার কারিগর হচ্ছে আপনি, বা আপনি একজন কারুশিল্পী। আমি যদি একটু শুরু থেকে জানতে চাই, এই এত সুন্দর জিনিস তৈরি করার পিছনের গল্পটা কবে থেকে আপনার মনের মধ্যে দানা বাঁধল?
3: এটা 2021 সালের পরে, 22 সাল থেকে শুরু করেছি আমি।
2: আচ্ছা।
3: তো আমি টেক্সটাইল একজন টেকনিক্যাল পার্সন, সেই সুবাদে আমাকে দেশের বাইরে একবার যেতে হয়েছিল। তো সেখানে এই বিষয়টা আমি দেখতে পাই এবং তাদের কারুকার্য কাজকর্মগুলো দেখতে পাই। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বিষয়টা, বা সেখানে আমি ছিলাম, যে সাইডটাই গেছিলাম সেখানে কিছু মানুষকে এই কাজটা করতে দেখেছিলাম।
2: আচ্ছা। সেগুলো দেখে
3: সেখানে দেখে ভালো লেগেছে, এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকে সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করে আমি 15-20 দিনের মধ্যে যখন দেশে ফিরে আসি, তারপরে আমার এর প্রতি একটা ভালোবাসা জন্মে যায়।
2: সেই থেকে
3: আমার পথ চলা শুরু।
2: বা এখন ধরুন 4-5 বছর হয়ে গেল আপনি এই কাজটা করেই আসছেন। যদি একটু শুরুর দিকে বলেন যে আমরা যারা তরুণ প্রজন্ম হয়তো এখন সেভাবে কিছু করতে পারছেন না, আপনার আজকের অনুষ্ঠান শুনে হয়তো তারা কেউ আগ্রহী হলেন, একটা যেহেতু সুন্দর জিনিস এবং আপনি সুন্দর করে একটা অভিজ্ঞতার কথা আমাদের সঙ্গে ভাগ করবেন, তাহলে তারা হয়তো আগ্রহী হবে যে আমরা অন্তত তৈরি করার চেষ্টা করে দেখি। তাহলে এই জিনিস যদি কেউ তৈরি করতে চায়, বা আমাদের কোনো তরুণ বন্ধু যদি আগ্রহী হয়, সেক্ষেত্রে তার কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে, কীভাবে শুরু করবে, যে একদম শুরুটা যদি করতে চায়?
3: শুরুর দিকটা যদি বলতে হয় তাহলে সর্বপ্রথম তার ইচ্ছাশক্তি।
2: হ্যাঁ, এটা তো সর্বোপরি থাকবে,
3: আমার
2: ভালোবাসা
3: দরকার, বা ইচ্ছাশক্তি, তাছাড়া এর কোনো বাধ্যবাধকতা আমি দেখি না। এবং এই কাজটাতে এর চাহিদা প্রচুর পরিমাণে আছে, আমিও জানি, কিন্তু সেই চাহিদা পূরণ করার মতো প্ল্যাটফর্ম, মানে সেই চাহিদাটাকে আমরা যে মার্কেটে এগিয়ে নিয়ে যাবো, সেই জায়গাটা আমাদের নেই। মানে কমিউনিকেশন গ্যাপ যেটা বলা হয়, আমাদের সেই জায়গাটা হয়ে গেছে। একটা ভালো যদি প্ল্যাটফর্ম আমরা পাই, তাহলে এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
2: হ্যাঁ, নিশ্চয়ই। আপনারা যারা তৈরি করছেন এবং বাজারে যখন চাহিদা রয়েছে, দেশ বিদেশের বাজারে যখন চাহিদা রয়েছে, নিশ্চয়ই একটা প্ল্যাটফর্ম পাবেন। আমি যেটা শুরুতে জানতে চাইছি, যদি একজন তৈরি করেন তাহলে সেক্ষেত্রে তার কী কী সামগ্রী লাগবে?
3: সামগ্রী বলতে যেমন রেজিন, হার্ডনার, রং, এবং ছোটোখাটো যে ডাইস ফাইস যেগুলো, সেগুলো নিজেকেই বানিয়ে নিতে হয়, বা কাঠ সে যেটা বানাতে চাইবে। এর জুয়েলারি হয়, অনেকেই আছে আমাদের ওখানে জুয়েলারি কম বেশি তৈরি করছে, এবং আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এর একটা ট্রেনিং সেন্টারের যদি সরকারিভাবে কোনো সহযোগিতা পাই আমি এর একটা ট্রেনিং সেন্টার করব, সেই ইচ্ছাটাও আছে।
2: সেটা তো আপনার ইচ্ছা রয়েছে, কিন্তু আপনি তো সেভাবে কোনো ট্রেনিং পাননি।
3: না, আমি কোথাও কোনো ট্রেনিং পাইনি,
2: মানে ব্যক্তিগত।

0: একদম ব্যক্তিগত উদ্যোগে আমি করেছি এটা।
1: বেশ, আপনি চাইছেন ব্যক্তিগত উদ্যোগে শিখে আজকের এই রকম জিনিসগুলো তৈরি করছেন, বিদেশের বাজারে বিক্রি করছেন বা স্থানীয়ভাবে বেচাকেনা করছেন, কিন্তু যারা নতুন প্রজন্ম যারা আছে তাদের জন্য আপনি ভাবছেন যে একটা প্রশিক্ষণ কেন্দ্র হোক?
0: অবশ্যই, এবং এটাকে সরকারিভাবে আমাকে সাহায্য করা হোক।
1: বেশ, সেটা দেখা যাক, নিশ্চয়ই আপনারা যারা
0: আশাবাদী আশা আছি।
1: তাহলে আমাদের লাগছে রেজিন, লাগবে হার্ডনার, লাগবে রং, লাগবে
0: কাঠের টুকরো।
1: আচ্ছা, এইটা এই যে কাঠের টুকরো বলছেন, কাঠের টুকরো ছাড়া কি অন্য কোনো কিছু দিয়ে তৈরি করা যায়?
0: অবশ্যই করা যায়।
1: সেগুলো কি?
0: কাঠ, বাঁশ বা নুড়ি পাথর, বা আপনি যেটার মানে যেটা দিয়ে তৈরি করতে চাইবেন। রেজিনটা এমন একটা কেমিক্যাল যেটা কি বলবো আপনাকে, একটা তরল পদার্থ, কিন্তু সেটাকে অ্যালকিন নিজেকে কঠিন করে নিতে পারে
1: কিছুক্ষণের মধ্যে।
0: কিছুক্ষণের মধ্যে।
1: আচ্ছা, এই যে জিনিসটা আপনি তৈরি করেছেন, এখানে কোন ধরনের রেজিন? তো দু রকম রয়েছে, তা আপনি এখানে কোন ধরনের?
0: আমি এপক্সি রেজিন ব্যবহার করেছি,
1: কেমিক্যাল যেটা,
0: কেমিক্যাল। কিন্তু এপক্সি রেজিনের মধ্যে কিছু গুণগত মান ভাগ আছে, তো আমার এটা যেটা আছে একদম খুব ভালো কোয়ালিটির রেজিন আছে, এবং এটা আমার বাইরের থেকে আনা হয়েছে।
1: এবারে বাইরের দেশ থেকে এনেছেন, এবং সেখানে তাহলে তো আপনার একটা বেশ খরচ সাপেক্ষ।
0: অবশ্যই খরচ আছে।
1: আমি যদি এই ধরুন এটা 1 ফুট বাই 1.5 ফুট সম্ভবত হবে, 1 ফুট বাই 1.5 ফুটের একটা ছোট টি টেবিল যদি আমি করি, সেক্ষেত্রে আমার এই যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসের কথাগুলো বললেন, যে সামগ্রীর কথা বললেন, কী কী প্রয়োজন হবে, কত পরিমাণে প্রয়োজন হবে?
0: কী কী প্রয়োজন হবে বলতে, রেজিন, হার্ডনার, কাঠ, বা যে আমি যে ডিজাইন করব সেই ডিজাইন,
1: তার জন্য একটা ছাঁচ বা ফ্রেম থাকা দরকার।
0: হ্যাঁ, ফ্রেম তো আমার মানে আমাদের বানানোই আছে ওটা।
1: আচ্ছা আচ্ছা,
0: তো এর সঙ্গে সবচেয়ে বড় বেশি দরকার যেটা মানে মেন যে বিষয়টা, রেজিন কতটা লাগবে, এটা আমার নির্ধারণ হবে সেই ডিজাইনটার উপরে। এবার রেজিন যদি কম লাগে এর কস্টিংও কমে যাবে, রেজিন যদি বেশি লাগে তাহলে কস্টিং বেড়ে যাবে। এবার এর মধ্যে যদি আমি নিজে কিছু, যেমন সমুদ্রের সাইড, সেটা যদি করতে যাই, পরিশ্রম যেটা বেশি লাগবে, সেখানে আরো খরচাও বেশি লাগবে। এইভাবে
1: সেগুলোর জন্য কি প্রয়োজন হয়? যদি একটা সিনারি,
0: সিনারি টোটালটাই নিজের কারুকার্য, নিজের হাতের বা কাজ।
1: আমরা নর্মাল যে ছবি যেগুলো হয় সিনারি ছবি, সেগুলো দিয়ে কি করা যেতে পারে?
0: না, ছবি এর মধ্যে কোনো কিছুই অ্যালাউ নেই, ছবিতে হবে না। ছবি ওটা টোটালটাই আমরা হাতে তৈরি করি।
1: ও,
0: কিছু কিছু যন্ত্রাংশ আছে যেগুলো আমরা, যেমন আছে ধরুন যেগুলো দিয়ে চুল শুকাই, এয়ার ড্রায়ার, তো ওই দিয়ে আমরা সমুদ্রের যে ঢেউটা
1: আছে সেই
0: ঢেউটাকে তৈরি করি, এফেক্টটা নিয়ে আসি, এবং আমার অভিজ্ঞতার উপরেই সেটা করি, যেটা যে কোন টাইমটায় রেজিনটা কতটা জমেছে, কোন জায়গাটায় আমি ওই এয়ার ড্রাইটা মারলে একটা সমুদ্রের ঢেউয়ের সঙ্গে পুরোপুরি মিশে যাবে, বা একটা সমুদ্রের ঢেউ মনে হবে, এটা সম্পূর্ণই নিজের।
1: হ্যাঁ, এটা একটা অভিজ্ঞতা, দীর্ঘ অভিজ্ঞতার ফল। আপনি দীর্ঘদিন ধরে যেহেতু এত বছর ধরে কাজ করছেন, সেটা একটা হয়েছে আপনার। তা এই ধরুন 1.5 ফুট বা 1 ফুটের একটা টি টেবিল করতে গেলে আমাদের এই সমস্ত জিনিসগুলো প্রয়োজন, এটা করতে কত সময় লাগবে?
0: করতে দেখুন, রেজিনের কাজ করতে গেলে কমসে কম আপনাকে 7 দিন সময় লাগবে। সে আপনি
1: এটাই করতে,
0: সে আপনি যদি 1 ফিট বাই 1.5 ফিটের টি টেবিল বানান, 1.5 ফিট বাই 3 ফিটের টি টেবিল বানান, বা ডাইনিং টেবিল বানান, যাই বানান, কারণ এই রেজিন টোটালটাই জমতে আপনার 30 থেকে 36 ঘন্টা সময় লাগবে। এবার এই রেজিনটা তো সম্পূর্ণ একবারে তো কাজ হয় না, বিভিন্ন ধাপে ধাপে করতে হয়, তাতে মিনিমাম আপনার মানে কম করে 1 সপ্তাহ সময় লাগবে।
1: আচ্ছা, এই যে ধাপে ধাপের কথাটা বললেন, তাহলে যদি আমরা একটু ধাপগুলো একটু বলেন পরপর। সাপোজ ধরুন আমি শুরু করলাম, এই কাঠের টুকরো নিলাম এবং রেজিন নিলাম, বা আর যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস যেগুলো বললেন সেগুলো নিলাম, তারপরে যদি একটু স্টেপটা বলেন।
0: যেমন ধরুন আমি 1 ইঞ্চি পুরো যদি একটা টেবিল বানাতে চাই, 1 ইঞ্চি মোটা, তো আমি 1 ইঞ্চি পুরোটাই কেমিক্যাল একবারে ঢালতে পারবো না। 1 ইঞ্চিটাকে আমি 3 ভাগে বা 4 ভাগে ভাগ করবো।
1: মিক্সচারটা কি একেবারেই করে নিতে
0: হবে? মিক্সারের প্রসেস তো সব এক, কিন্তু ওই 1 ইঞ্চি যে পুরো জায়গাটা, ওটা পুরোটাই রেজিন দিয়ে ঢালতে আমার 4টে স্টেপ লাগবে। প্রথম স্টেপ দেখা গেল, আর 3 ভাগে ভাগ করে নিয়ে 1 ভাগ ঢাললাম, 24 ঘন্টা রেখে দিলাম বা 30 ঘন্টা রেখে দিলাম, তারপরে দ্বিতীয় স্টেপ আবার ঢাললাম, তারপরে তৃতীয় স্টেপ ঢাললাম। তো এর মধ্যে কিছু কাজ আছে, যেমন বাবেল থাকে বা কোথাও কোনো পোকামাকড় পড়ে যায় বা ধুলোবালি পড়ে যায়, সেগুলোকে জল দিয়ে বা শিরিশ কাগজ দিয়ে পরিষ্কার করে এনে তারপরে ঢালতে হয়, এরকম প্রসেস আছে।
1: মোটামুটি 4 বার ঢালতে হবে?
0: 4 বার, 3 বার বা 4 বার,
1: 4 বার ঢালতে হবে। আচ্ছা বেশ, ঢালার হয়ে যাওয়ার পরে তারপর?
0: তারপরে এটাকে মোটামুটি যে জমে গেল, ওটাকে ফ্রেম থেকে বের করে আমরা চার সাইডে কাটিং করে পলিশ করে, তারপরে লাস্ট লেয়ার,
1: টপ লেয়ার যেটা হচ্ছে ফিনিশিং।
0: তো কেউ টপ লেয়ার দিতে বলে, কেউ বলে পলিশে তুলে দিতে হয়, কিন্তু পলিশে তুলতে গেলে কস্টিং বেড়ে যাবে, এবং টপ লেয়ার দিয়ে দিলে কস্টিং কমে যাবে।
1: টপ লেয়ার বলতে মানে একেবারে যেটা আমরা এখন দেখছি আমার হাতে যেটা রয়েছে,
0: এটা আপনার পলিশের উপরে আছে,
1: পলিশের উপরে। আর টপ লেয়ারটা থাকলে তখন কি হতো?
0: একটু হালকা গ্লেজটা কমে যায়,
1: ম্যাট মতো হতো, মানে খুব একটা চকচকে হতো না। আচ্ছা, আমরা যদি এই যে আমার হাতে
0: এই সাইডটা যেটা আছে, এইটা দেখুন,
1: হ্যাঁ আমাদের
0: এটা একদম
1: গ্লেজি আছে, ঠিক ঠিক,
0: এটা পলিশে আছে, কিন্তু এই সাইডটা দেখুন।

0: হালকা একটু ম্যাট রয়েছে, খুব একটা গ্লেজি
1: হ্যাঁ
0: নেই।
1: গ্লেজি নেই,
0: ঠিক, আচ্ছা আচ্ছা, এটা টপ লেয়ার।
1: টপ লেয়ার
0: এইরকম দুভাবে হতে পারে। আপনার ক্ষেত্রে ডিমান্ড কোনটার বেশি রয়েছে?
1: পলিশে,
0: পলিশের উপরে। আচ্ছা, 7 দিন সময় নিয়ে এই টেবিলটা, ছোট্ট একটা টেবিল তৈরি হলো, তাহলে আপনি এটা এইরকম কত প্রোডাক্ট তৈরি করতে পারবেন?
1: দেখুন, আমার যে এই প্রোডাক্টগুলো যেটা বলছেন 7 দিন করে, তো 7 দিনে দেখা গেলো আমি 3টে টেবিল বা 4টে টেবিল নিয়েছি একসঙ্গে, বা 5টা টেবিল নিয়েছি। তো একটা টেবিলে আমার যা লাগবে সেই 5টা টেবিলেও সেই
0: সেই একই। হ্যাঁ, যেহেতু একদিনেই সেগুলো করছেন, তারপর এইগুলো তৈরি হয়ে যাবার পর, 7 দিন হোক বা যাই যে দিনটা আপনার সময় লাগছে, হয়ে যাবার পর এগুলোর কারুকার্য কী করার আছে, বা এগুলো এরপরে কী করবেন?
1: এরপরে কিছুই না, এরপর মার্কেটিং।
0: এবার মার্কেটিং, মার্কেটিংটা তাহলে আপনারা কোথায় করছেন?
1: মার্কেটিং আমার ব্যক্তিগত যে জায়গা চেনা জানা হয়েছে, বা যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়েছে। আজকে আকাশবাণীর মাধ্যমেও আমি যখন রেডিও চ্যানেলে 2024 সালে এসেছিলাম, তো সেখান থেকে আমি কিছু কাস্টমার পেয়েছি।
0: বাহ,
1: সেইভাবে চলছে।
0: এই চেনা জানা হয়েছে বলতে গেলে, আপনি একটা উদাহরণ দিলেন যে আমাদের আকাশবাণীতে একটা প্রোগ্রাম করে আপনার কিছু চেনা জানা হয়েছে। একেবারে যদি এই আকাশবাণী আসার আগে হোক, বা যখন আপনি শুরু করলেন 21-এর পরে, তখন এই জিনিসটা তৈরি করলেন, সেই সময় মানুষের মধ্যে কি ছিল, মন্তব্য ছিল যে এটা কারা নেবে, কি রকম কাজে লাগবে না লাগবে?
1: এটার প্রতি আগ্রহ প্রত্যেকেরই ছিল, এবং প্রত্যেকেই এর প্রতি একটা মানে ভালোবাসা, এর মধ্যে মানে
0: ভালো লাগছে সেটা না,
1: কিন্তু সেইভাবে তারা কেউ প্রথম দিকে যে ফেস মানে বিষয়গুলো ফেস করেছি আমি, এর লংজিভিটি কি আছে, এ টিকবে তো, এত কস্টলি জিনিস নিয়ে থাকবে তো, বা নষ্ট হয়ে যাবে না তো, এই বিষয়গুলো আমি কিন্তু এই সমস্যাগুলো মানে
0: ফেস করেছি। আচ্ছা, এই যে লংজিভিটির কথা বললেন বা এর একটা কস্টলির কথা বললেন, কস্টলি বলতে এটা ঠিক কতটা কস্টলি?
1: এই যেমন ধরুন, এই ছোট্ট 1 ফিট বাই 1.5 ফিট, এটা আপনি 1,500 থেকে আপ টু 5,000 টাকা হতে পারে।
0: এই যে দামটা, এত পার্থক্য হয় কেন?
1: পার্থক্য যেমন ধরুন, এটা যদি আমার 3 লিটার লাগে রেজিন, বা 3 কেজি লাগে, তো 3 কেজির রেজিন যেমন আমি যেটা ইউজ করি, একটা 800 টাকা আছে কেজি, একটা 1,000 টাকা, একটা 1,200 টাকা। তো এইবার সেইখানে যদি 3 কেজি লাগে কোয়ালিটি, তাহলে 3 কেজি লাগলে 3,2400 টাকা, 800 টাকাটাও যদি ব্যবহার করি তাহলে এইটাই তখন 2,400 টাকা। কিন্তু এই যে রেজিনের এই যে গ্যাপটা আপনি দেখছেন, এখানে দেখা গেল আমার 1 লিটার লাগবে
0: শুধু, এই এই যে গ্যাপটা, এটাই এটাই এখানে আপনার 1 লিটার লেগে যাচ্ছে।
1: এই যে গ্যাপটা আপনি দেখছেন, এখানে দেখা গেলো এই গ্যাপটা পূরণ করতে আমার 1 লিটার রেজিন লাগবে, তাহলে 1 লিটার রেজিন লাগলে এখানে 800 টাকা লেগে যাচ্ছে, বা যেটাই আমার 2 লিটার লাগবে
0: সেখানে তো 1600 টাকা।
1: যেমন আপনাকে আর একটা বিষয় দেখাই, এই যে টেবিলটা আছে, এটা দেখতে কিন্তু ওটার থেকে কম মনে হচ্ছে, কিন্তু ওর থেকে এটাই বেশি লেগেছে।
0: হ্যাঁ, যেহেতু এখানে কাঠের টুকরোটার গ্যাপটা অনেকটা বেশি রয়েছে, তাহলে আমাদের দামটা নির্ধারিত হয় তার কতটা পরিমাণ রেজিন বা যেগুলো ব্যবহার করছে সেই সামগ্রীগুলো কতটা লাগছে, তার উপরে দামটা ডিপেন্ড করে। বেশ, কিন্তু এই যে এত মূল্যবান, ধরি যে হ্যাঁ বেশ কস্টলি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি বাজারটা কেমন পাবেন? সবাই তো এটা তো হয়তো পছন্দ হবে, বহু মানুষের পছন্দ হবে, কিন্তু সবাই তো পকেট পারমিট করবে না।
1: দেখুন, বাজার যেটা আজকের ডেটে দাঁড়িয়ে, বাজারটা খুব ভালো জায়গায় আছে,
0: মার্কেটের ডিমান্ডটা রয়েছে জিনিসটার তো, কিন্তু আমি যেটা বলতে চাইছি, হয়তো ডিমান্ড রয়েছে, কিন্তু আপনাদের যদি একটা এত দামের হয়, এই সামান্য 1.5 ফুট বা 1 ফুটের একটা টি টেবিল যদি আপনি বলেন 1,500 কি 2,000 টাকা, সেটা তো সবার পছন্দ হবে, কিন্তু সবাই তো কিনতে পারবেন না, সেক্ষেত্রে তো আপনাদের এত মাল তৈরি করা খুব একটা প্রফিটে আসবে না।
1: না, সেটা তো অবশ্যই, সেটা খুব একটা প্রফিটে আসবে না, কিন্তু আমরা চেষ্টা করছি এটাকে আরও মানে কস্টিং কমানোর জন্য চিন্তাভাবনা নিচ্ছি, কিন্তু কস্টিং কমাতে গেলে এর লংজিভিটি একটু কমে যাচ্ছে ঠিকই, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি যে এর মধ্যে আরও কিছু কস্টিং কমিয়ে।
0: হ্যাঁ, কারণ আপনি তো তৈরি করছেন, যাই করুন একটা হয়তো ভালো লাগা থেকে তৈরি করছেন বা ভালোবাসা থেকে তৈরি করছেন, কিন্তু যাই সেগুলো তো তৈরি করলে তো ঘরের মজুত করার জন্য না, বাজারজাত করবেন,
1: একদম,
0: কিন্তু বাজারে গেলেন সেখানে বিক্রি হলো না, আলটিমেটলি তো নাথিং বাট এ বিগ জিরো। সেই কারণে যদি একটু কস্টিংটা কমানোর
1: চেষ্টা করছি পুরো দামে এটার কস্টিংটা কমানোর জন্য।
0: তাহলে আপনি দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে যে চেষ্টা করে এত সুন্দর জিনিসগুলো তৈরি করছেন, আমাদের যারা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম যারা তৈরি করতে আগ্রহী হবেন, তারা তো শুনছেন যে এটা বাজার মানে জিনিস ভালো রয়েছে, বাজার ভালো রয়েছে, কিন্তু দাম অনেক, খরচা অনেক বেড়ে যাচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে এটাকে করে কি কখনো জীবন জীবিকা নির্ধারণ করা সম্ভব হবে?
1: আমি এখনও আশাবাদী একদম, যদি আমি সরকারিভাবে আমাদের সহযোগিতা করা হয়, মানে এটা বিক্রির জন্য যে জায়গাটা, আমাদের যদি একটা প্ল্যাটফর্ম দেয়া হয় বিক্রির জন্য, যেমন কৃষ্ণগড়ে একটা প্ল্যাটফর্ম দেওয়া হয়েছে মৃত্তিকা, হস্তশিল্পী মাটির যে পুতুল টুতুল যারা তৈরি করে তাদের জন্য, তো ঠিক এর উপরে যদি আমাদেরও কোনো কিছু সরকারি কোনো সহযোগিতা যদি আমরা পেয়ে যাই বা আমি পাই, তাহলে এটাকে নিয়ে অবশ্যই আমি অনেক দূর পৌঁছাতে পারবো, আমি আশাবাদী।

0: মানে আমাদের যারা তরুণ প্রজন্ম স্বপ্ন দেখছে নতুন কিছু করে, তারাও যদি এই এই শিল্পে আসে, কারুশিল্পে নিজেদেরকে নিয়োজিত করে আপনাদের মতো, তারা হয়তো পথ দেখতে পারে।
1: অবশ্যই।
0: এবারে আপনারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, এখনো পর্যন্ত আপনার কথা যদি ধরি, তাহলে কি নতুন কোনো প্রজন্মকে আপনি তৈরি করতে পেরেছেন?
1: হ্যাঁ, আমার এলাকায় আমার দু একজন বন্ধু বান্ধব বা আমার পুরো ফ্যামিলি যে আছে, আমার বোন দাদা এরাই, তাছাড়া ওই বন্ধু দু একজন বন্ধু যা আছে তাদের নিয়ে আমি কাজটা করছি। কারণ যা অনেকেরই শেখার ইচ্ছা আছে, আমি জানতে পারি বা শুনতে পারি, কিন্তু
0: জিনিসটা খুবই আগ্রহের,
1: তারা আমার কাছ থেকে শিখতেও চায়, কিন্তু আমার সেই পরিকাঠামোটা নেই।
2: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলির প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন এখন বিজ্ঞাপন।
3: June is month for National Infertility Awareness. Let's listen from infertility expert.
4: Hello, I am Dr. Rajsekhar Sarkar, obstetrician and gynecologist from the city of Bahrampur, Murshidabad, West Bengal. If voice of fertility, if voice for complete family, every couple dreams of having a family. For many, infertility kids is silent today. Clinically, infertility means not achieving a pregnancy after a year of trying. Affected one in six couples. Remember, it is never just human issue. Both the partners are equal here. From lifestyle changes to advanced medical therapies like IVF, infertility treatments are available. It's time to break the stigma, start the conversation, and seek timely medical advice. Let's come together to be a voice for complete families.
3: Issued in public interest by Zenova, a division of Gufic Biosciences.
0: আমরাও চাইবো আপনারা যারা এগিয়ে আসবেন, আপনারাও নিশ্চয়ই আশার আলো দেখতে পাবেন, শিশিরবাবুর মতো মানুষজনদের পথ ধরে বা হাত ধরে তাদের দেখানো পথে এগিয়ে যেতে পারেন। এবারে যারা আমাদের অনুষ্ঠান শুনে, আপনার কথা শুনে অনেক শ্রোতা বন্ধু হয়তো আগ্রহী হয়েছেন যে আজ থেকেই লেগে পড়বেন, তাহলে আপনি তো বললেন একটা প্রশিক্ষণের প্রয়োজন, তারা যদি ভাবে যে আপনাকে প্রশিক্ষক হিসেবে পেতে, সেক্ষেত্রে কীভাবে পাবে?
1: অবশ্যই, আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি বা আমার অ্যাড্রেস, সেই সঙ্গে আমাকে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবে।
0: বেশ, তাহলে আপনার যোগাযোগ নম্বরটা একটু বলুন।
1: 6294535103।
0: বেশ, আরেকবার।
1: 6294535103।
0: এটা তো আমাদের সারা ভারতবর্ষে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যারা শুনবেন আমাদের অনুষ্ঠান, তারা হয়তো ফোন করে আপনাকে পাবেন, কিন্তু যারা হয়তো আপনার কাছাকাছি মানুষজন যারা রয়েছে আপনাকে সেইভাবে চেনেন না, এখনো পর্যন্ত ঠিকানাটা জানেন না, ঠিকানাটা যদি বলে দেন।
1: আমার ঠিকানা কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্ট, কৃষ্ণনগর, ভাটজাংলা, কালীপুর।
0: ভাটজাংলা,
1: আচ্ছা,
0: বসাকপাড়া
1: বাস স্টপ।
0: বসাকপাড়া
1: বাস স্টপ কালীপুর সাইড।
0: হুম হুম, বেশ, তাহলে সেখানে গেলে সরাসরি আপনার সঙ্গে কথা। তাহলে যারা আমাদের তরুণ বন্ধুরা যদি কেউ ভেবে থাকো যে হ্যাঁ আমরা এইভাবে শুরু করতে চাই বা রেজিনে কাজ শিখতে চাই শিশিরবাবুর কাছ থেকে, সরাসরি ঠিকানা তো বললেন, সেই সঙ্গে মোবাইল নাম্বারও বলে দিলেন, তোমরা যারা শিখতে চাও তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো। বেশ, আপনার এই যে শিল্পকলা এবং আপনার ভালোবাসাটা এবং এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার যে তাগিদটা, সেটা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক এবং নিশ্চয়ই ভালো কিছু হবে। তরুণ প্রজন্ম যারা শুনছে আমাদের অনুষ্ঠান, তাদের উদ্দেশ্যে আপনি সংক্ষেপে কি বলবেন?
1: তাদের উদ্দেশ্যে সংক্ষেপে কি বলবো, তাদের উদ্দেশ্যে সংক্ষেপে এটাই বলবো যে নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে অনেক কিছুই করা যায়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, হৃদয় আর মস্তিষ্ক দিয়ে সকল কার্য সম্পন্ন হইয়া থাকে। তো হৃদয় আর মস্তিষ্ক দিয়ে আমি যখন এতদূর পৌঁছতে পেরেছি, আমি আশাবাদী যদি আমার মতো কেউ থাকেন সেরকম ভালোবাসার, এর প্রতি ভালোবাসা যদি কাউর থেকে থাকে, শিল্পের প্রতি কেউ ভালোবাসা থেকে থাকে, সেও নিশ্চয়ই পারবে, কিন্তু তাকে এগিয়ে আসতে হবে,
0: ইচ্ছা শক্তি মনের জোর এটা থাকতে
1: হবে। এখানে আরেকটা কথা আমি বলতে চাই, দশরথ মাঝি তীরকে সিনেমাটায় একটা লাস্ট ডায়লগ ছিল, তো উনি বলেছিলেন, হাম তো ঠেরে বাবাল হাম কে জানে, তো হাম তো খেতে হ্যাঁ ভগবান কে ভরোসে মত বৈঠো, কেয়া পাতা ভগবান তোমারে ভরোসে বৈঠে হ্যাঁ।
0: বাবা, কেয়া বাত।
1: সেইখানে দাঁড়িয়ে এটাই বলতে চাই, কিছু করতে গেলে নিজেকেই এগিয়ে আসতে হবে,
0: হাত মুঠো করে বসে না থেকে
1: এগিয়ে আসতে,
0: আগে এগিয়ে আসতে হবে ইচ্ছা শক্তি ভর করে। একদম, খুব শেষটা খুব বাস্তব কথা বলেছেন ইচ্ছা শক্তি দিয়েই। আচ্ছা শিশিরবাবু, আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আপনি এই যে জিনিসগুলো টি টেবিলগুলো যেগুলো তৈরি করছেন, আপনি মাঝে বললেন যে একটা ডাইনিং টেবিলও তৈরি করেন।
1: হ্যাঁ, শুধু টি টেবিল নয়, টি টেবিল,
0: ডাইনিং টেবিল যখন তৈরি করছেন তার মানে তার উপরে পোর্শনটা, এই যে ফিনিশিং পার্টটা, এটা তৈরি করছেন নাকি?
1: না, পায়া সমস্ত কিছু।
0: আচ্ছা, পুরো টোটাল
1: একদম
0: ডাইনিং সেট।

0: করে দিচ্ছেন
1: দরজা?
0: ও আচ্ছা, আপনারা মানে কাঠের কাজও জানেন তো নাকি?
1: একদম, অফিসের যে ডেস্ক হয় এ টোটালটাই।
0: বাহ,
1: এবং এর সঙ্গে আরো কিছু, যে ফ্লোরিং আজকে 3D ফ্লোর যেটা তৈরি হয়েছে, এই 3D ফ্লোরটাও তৈরি করছি আমরা।
0: এবং এটাও ঠিক কিছুটা 3D ডিজাইন আর কি,
1: একদম রেজিনের, ইপক্সি রেজিনের উপরে যা যা কাজ আছে সহযোগিতা করে
0: না? সেটা কি শুধু সহযোগিতা নাকি তাদের একটা লেবার হিসেবে?
1: না, সহযোগিতা, কোনো লেবার আমাদের কাছে নেই, কারণ আমরা সেইভাবে এখনো মার্কেটে উঠতে পারিনি, বা আমরা মার্কেটে সেইভাবে পৌঁছাতে পারিনি, সেই প্ল্যাটফর্ম
0: সেটা তো আমরাও তো চাইছি। আমাদের অনেক শুভকাঙ্ক্ষা রইল যে আপনারা এইভাবে এগিয়ে যান, এবং সবচাইতে এটা বলা ভালো যে আপনাকে যদি কেউ ধরে আর কি, আপনার কাছ থেকে এই প্রশিক্ষণটা তো পাচ্ছে, সেই সঙ্গে আপনার যাবতীয় 3D ফ্লোরিং এর কথা বললেন, দরজা, অফিস সেটআপ যেগুলো, সেগুলো করে নিতে পারবে বা সেগুলো শিখতে পারবে।
1: একদম,
0: ঠিক আছে। তাহলে আমরা কথা বলছিলাম একজন কারুশিল্পী, কারুশিল্পে রেজিনের ব্যবহার এই বিষয় নিয়ে এতক্ষণ আমাদের মধ্যে উপস্থিত ছিলেন নদিয়া জেলার কৃষ্ণনগর কালীপুর ভাতজংলা থেকে শিশির বসাক। শিশিরবাবু, আপনার ব্যবসা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক,
1: ধন্যবাদ,
0: এই কামনা রইল। আজকের মতো আপনাকে নমস্কার জানাই।
1: নমস্কার।
0: আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগে তা আমাদের ফেসবুক পেজে সেখানে কমেন্ট করে জানাতে পারেন, কিংবা আমাদেরকে মেল করুন বা চিঠি লিখুন। যে অনুষ্ঠানের জন্য লিখছেন তার নাম লিখুন, তারপরে প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা মেল করুন aircoalagri@gmail.com। আর আমাদের আকাশবাণী কলকাতা এগ্রিকালচার হাব ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজকের মতো নমস্কার।
2: গ্রামের যুববন্ধুদের অনুষ্ঠান এখানেই শেষ হল। পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
4: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
5: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
6: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো, ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে, কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
5: কান রাখতে ভুলো না, প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
3: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
7: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
8: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11:00। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা।

পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত ৮টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা।

শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান। তার আগে জানিয়ে দেব চলতি অধিবেশনের পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানের কথা। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আবারও আপনারা শুনবেন 1:30 থেকে। 2:20 রয়েছে না বলা বাণী। 3:05 হিন্দি এবং ইংরেজি খবর। 3:10 যোগ বিষয়ে একটি বিশেষ অনুষ্ঠান, বিষয় যোগে নির্ভর যুব সমাজ। মনীষা মুখোপাধ্যায়ের সাক্ষাৎকার নিয়েছেন মানসী বিশ্বাস। আবারও বলি, অনুষ্ঠানটি শোনা যাবে 3:10। 3:40 বিবিধ ভারতীর অনুষ্ঠান। 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, 5:30 কিষাণবাণী, 6:00 হিন্দি খবর, 6:05 লোকগীতি, বিভিন্ন শিল্পীর গাওয়া। কর্মখালির ঘোষণা জীবিকার জন্য 6:30, 6:35 গ্রামীণ সংবাদ, 6:40 টি-20 মহিলা ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এর খেলার ধারা বিবরণী শুনবেন। আজকের খেলা ভারত বনাম বাংলাদেশ, ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড ম্যানচেস্টার থেকে এই খেলা সরাসরি আপনার কানে 6:40। ধারা বিবরণী যথাক্রমে হিন্দি এবং ইংরেজিতে। বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান 7:30, 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, স্থানীয় সংবাদ 7:50, রাত 8:00 এবং 8:05 হিন্দি এবং ইংরেজি খবর দিল্লি কেন্দ্র থেকে, 8:10, 8:25 বিজ্ঞাপনদাতার দুটি অনুষ্ঠান পরপর। আবারও আপনাদের ফিরিয়ে দেব ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড ময়দানে, ম্যানচেস্টারে ICC ওমেন্স টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026-এর খেলায়। আজকের খেলা ভারত বনাম বাংলাদেশ, ধারা বিবরণী যথাক্রমে হিন্দি এবং ইংরেজিতে। News@9 দিল্লি কেন্দ্র থেকে। এরপর আবার খেলার মাঠে। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি, এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: इस कार्यक्रम के बाद अब हमारा आज का उमंग कार्यक्रम यहीं पर समाप्त होता है। तो अब अपने मित्र अजीत को उमंग की तकनीकी टीम के साथ कल तक के लिए आज्ञा दीजिए। नमस्कार।
1: उमंग उमंग उमंग उमंग।
2: শুনলেন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। আপনাদের সঙ্গে কথা হবে ঠিক 2:20 সঙ্গে নিয়ে না বলা বাণী। এখন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পরই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত 700 বেশি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। 1975 সালের 25 জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে আজ দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু আজ উত্তরপ্রদেশে বারাণসীতে লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। হরিয়ানার গুরুগ্রামে শুরু হয়েছে একাদশ ব্রিক্স জ্বালানি শক্তি মন্ত্রীদের বৈঠক। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়কে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা রাজ্য সরকারের। ফুটবল বিশ্বকাপে আজ কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সেদেশে ভয়াবহ ভূমিকম্পের পরই জরুরি অবস্থা ঘোষণা করেছেন। 7.2 এবং 7.5 মাত্রার পরপর দুটি কম্পনে কারাকাস ও তার আশপাশের এলাকায় আজ সকালে বহু বাড়ি ভেঙে পড়ে। পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং জরুরি নয় সেরকম পরিষেবা বন্ধ থাকবে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে দ্রুত ত্রাণ, উদ্ধার ও চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। ভয়াবহ এই ভূমিকম্পে বহু বড় কাঠামো ভেঙে পড়েছে। রাষ্ট্রপতি রড্রিগেজ জানিয়েছেন, শক্তিশালী পরপর দুটি ভূকম্পনে এ পর্যন্ত 32 জনের মৃত্যু হয়েছে, আহত 700 বেশি। ভূমিকম্প বিধ্বস্ত এলাকায় আপতকালীন ভিত্তিতে ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভেনেজুয়েলার এই ভয়াবহ বিপর্যয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী এই ঘটনায় নিহতদের পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। ভারত সবরকমভাবে ভেনেজুয়েলার পাশে আছে বলেও আশ্বাস দেন মোদী। অন্যদিকে জাপানের উত্তরাঞ্চলেও আজ সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপানের আবহাওয়া দপ্তর জেএমএ জানিয়েছে, ভূকম্পটির উৎপত্তিস্থল ছিল ইওয়া প্রিফেকচারের উপকূল থেকে দূরে, মাটির 50 কিলোমিটার গভীরে। আওমরি প্রিফেকচার হাসিকামি শহরের এই ভূমিকম্পের তীব্রতা ছিল রিক্টার স্কেলে 7। দেশজুড়ে আজ সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। 1975 সালে এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানে 352 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির কারণে দেশে সংকটজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারতের সংবিধানকে অবজ্ঞা করে যেভাবে জরুরি অবস্থার সময় দেশের জনগণের ওপর সীমাহীন দমনপীড়ন করা হয়েছিল, তাকে স্মরণ করতে এবং সেই সব নিপীড়িত মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এই দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করা হয়। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন 1975 সালে জরুরি অবস্থার সময় যারা গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করে সে সময়

0: যারা এর বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। সে সময় অসংখ্য নাগরিক এর বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন এবং সংবিধানের মর্যাদা রক্ষায় একত্রে লড়াই করেছিলেন বলেও উল্লেখ করেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি অবস্থা চলাকালীন যারা তার বিরুদ্ধে লড়াই করেছিলেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে তিনি বলেন, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে 1975 পঁচিশে জুন একটি কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে রয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ক্ষমতার লোভ ও দম্ভ এবং কংগ্রেস দলের সংবিধান, সংবাদ মাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার ইতিহাস রূপে এই সময় চিহ্নিত হয়ে থাকবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু উত্তরপ্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ প্রথম ইজি কানেক্ট উড়ানের সূচনা করেছেন। দিল্লি হয়ে বারাণসীকে বিশ্বের সঙ্গে সংযোগকারী এই হাব অ্যান্ড স্পোক উড়ানটির লক্ষ্য ভারতের প্রতিটি প্রান্তকে বিশ্বের সঙ্গে এবং বিশ্বকে ভারতের সঙ্গে যুক্ত করা। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, নতুন হাব অ্যান্ড স্পোক মডেলটি ভ্রমণ পদ্ধতিতে এক যুগান্তকারী পরিবর্তনের পথ প্রশস্ত করেছে।
1: अगले छह हफ्ते में हम छह नए डेस्टिनेशन को मॉडल में ही कन्वर्ट करके वो सारे एयरपोर्ट को भी इसी तरह वो ताकत भी हम देने वाले हैं। और यही विश्वास हमारे प्रधानमंत्री मोदी जी भी इस सेक्टर पे रखते हैं कि एक सिविल एविएशन सेक्टर में एक रिफॉर्म, एक कार्यक्रम अगर करते हैं तो इसका प्रभाव पूरे इकोनॉमी पे पड़ता है।
0: হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্সভুক্ত দেশগুলির বিদ্যুৎ মন্ত্রীদের একাদশতম বৈঠকের সূচনা করেছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল। তিনি বলেন, ভারত জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ব্রিক্সের পারস্পরিক সহযোগিতা জোরদার করতে চায়। জ্বালানি ক্ষেত্রে ভ্যালু চেনে ভারতের বিনিয়োগের কথা তুলে ধরে তিনি জানান, ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম ডিজিটাল চালিত বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তোলার ভিত্তি স্থাপন করেছে।
2: Excellencies, recognizing that future energy systems must balance sustainability with reliability, India is making significant investments across the entire energy value chain. As part of this effort, India is laying the foundation for one of the world's largest digitally enabled electricity systems. More than 60 million smart meters have already been deployed, and this transformation will continue at scale in the coming years, empowering consumers while strengthening utility.
0: আগামীকালও এই বৈঠক চলবে। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে আর্থিক অনিয়মের আদালত নিরীক্ষণে তদন্তের দাবিতে একটি জনস্বার্থ মামলা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। তবে আদালত আবেদনকারীকে আশ্বস্ত করেছে যে বিষয়টি যথাসময় শুনানির জন্য তালিকাভুক্ত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার তারাতলার নির্মীয়মাণ গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে নয়। আজ বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে বিস্তৃত বিবৃতি দেওয়ার সময় সরকারি হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, এখনও 20 জন হাসপাতালে চিকিৎসাধীন।
3: এখন অবধি মোট 29 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে, 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারের কে হস্তান্তর করা হয়েছে, বাকি 4টি আন্ডার প্রসেস, 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, একটু আশঙ্কাজনক আছেন আরো 1। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আমরা আর্থিক সাহায্য, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাতলার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তায় সরকার সর্বতোভাবে পাশে আছে বলেও তিনি জানান। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় কর্ণাটক, ঝাড়খণ্ড, কোঙ্কন ও গোয়া, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বিহার, ঝাড়খণ্ড, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক NH10-এর বাঘপুল সংলগ্ন কালীমন্দির এলাকার পথে আজ সকালে ফের ধস নামায় যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ায় জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তি

মুখে পড়েন যাত্রীরা। এবার ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ 2026 গ্রুপ পর্বের খেলায় আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাওয়া আইভরি কোস্টের বিরুদ্ধে এবং ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। অন্যদিকে আগামীকাল ভোর 4:30 টিউনিশিয়া নেদারল্যান্ডসের বিরুদ্ধে এবং জাপান সুইডেনের মুখোমুখি হবে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে। ওল্ড ট্র্যাফোর্ডে খেলা শুরু হবে ভারতীয় সময় সন্ধে 7:00। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের পরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ পর্যন্ত 32 জনের মৃত্যুর খবর মিলেছে, আহত 700 বেশি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ এই বিপর্যয়ে গভীর শোক প্রকাশ করেছেন। 1975 সালের 25 জুন জাতীয় জরুরি অবস্থা ঘোষণার প্রেক্ষিতে আজ দেশজুড়ে সংবিধান হত্যা দিবস পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় মৃতদের নিকটাত্মীয়কে 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা সহায়তা দেওয়া হবে। মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা রাজ্য সরকারের। খবর পড়া এখনকার মতো শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। কলকাতার তারাতলার নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে নয়। আজ বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে বিস্তৃত বিবৃতি দেওয়ার সময় সরকারি হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 20 জন হাসপাতালে চিকিৎসাধীন, তাদের মধ্যে 15 জন স্থিতিশীল, 4 জনের অবস্থা গুরুতর, 1 জনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধার কাজ এখনও চলছে উল্লেখ করে তিনি মৃতদের পরিবার পিছু 10 লক্ষ টাকা এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুরবোর্ডকে দায়ী করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সংশ্লিষ্ট ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। তার দাবি, কাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও নির্মাণ পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছিল। প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের সইসহ বিভিন্ন নথির উল্লেখ করে তিনি বলেন, পুরো বিষয়টির ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট সরকারের হাতে এসেছে। সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এবং আধিকারিকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আগের সরকার এরকম বিপর্যয়ের ক্ষেত্রে উদ্ধার কাজ ত্বরান্বিত করার জন্য কোনো অত্যাধুনিক ব্যবস্থা নেয়নি বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
1: আপনাদের সরকার 15 বছরে অনেক কাণ্ড করেছেন, লোহা কাটার মেশিনটা পর্যন্ত কেনেননি, কেন এই ক্ষতিটা করে দিয়ে গেছেন বাংলায়? কোন আধুনিক যন্ত্রপাতি নেই, কোন পেশাদার টিম নেই, আর্মি 215 পার্সোনাল এসেছেন, তারা সমস্ত মডার্ন ইকুইপমেন্ট নিয়ে এসে হাত লাগিয়েছেন বলে 20টা লোককে জীবিত বের করতে পেরেছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এরা তো ভগবানের দূত হিসেবে কাজ করেছে।
0: শ্রী অধিকারী জানান, ঘটনার জেরে আগামী 4 সপ্তাহ কলকাতা পুর এলাকা, রাজারহাট, নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালী, বিষ্ণুপুর, সোনারপুর, বারুইপুর সহ বিস্তীর্ণ এলাকায় জরুরি পরিষেবা ছাড়া সমস্ত নির্মীয়মান প্রকল্পের কাজ বন্ধ থাকবে। এই সময় সংশ্লিষ্ট সমস্ত অনুমোদিত নির্মাণ পরিকল্পনার অডিট হবে। এজন্য অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হচ্ছে বলেও শ্রী অধিকারী জানিয়েছেন।
1: কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, রাজারহাট, নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালি, বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সাউথ 24, সোনারপুর, বারুইপুর পুর এলাকায় সমস্ত নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া আমরা বন্ধ রাখলাম। সমস্ত স্যাংশন প্ল্যান অডিট হবে, এই অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। কমিটি হেড করবেন রাজেশ পাণ্ডে, IAS, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারাতলার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সহায়তায় সরকার সর্বতোভাবে পাশে আছে বলেও তিনি জানিয়েছেন। তারাতলার নির্মীয়মান গুদাম ধসের ঘটনার দ্বিতীয় দিনেও যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার অভিযান। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, অনেককে নিরাপদে উদ্ধার করা গেলেও ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাস্থলে 7টি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল মোতায়েন রয়েছে। আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য ঘটনাস্থলেই 10 সজ্জার একটি অস্থায়ী জরুরি চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। বিধানসভায় আজ রাজ্য বাজেটের উপর দ্বিতীয় দিনের আলোচনা শুরু হয়েছে। মোট 5 ঘণ্টার আলোচনায় শাসক

0: বিরোধী মিলিয়ে 41 জন সদস্য অংশ নিচ্ছেন। শাসক বিরোধী উভয় পক্ষের অনেক সদস্যই রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবিতে সরব হয়েছেন। আলোচনা শেষে জবাবি ভাষণ দেবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। পশ্চিমবঙ্গের নতুন রাজ্য নির্বাচন কমিশনার হলেন ডক্টর কৃষ্ণ গুপ্ত। রাজ্য সরকারের স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তরের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে সমবায় দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পদে কর্মরত ডক্টর কৃষ্ণ গুপ্ত অবসর গ্রহণের পর আগামী 30 জুন থেকে রাজ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন। সক্রিয় মৌসুমী বায়ু এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারী এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভূমিধ্বস এবং তিস্তা, তোর্সা, জলঢাকা, ডায়ডাক নদীতে জলস্তর বৃদ্ধির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। সিকিম ও কালিম্পংগামী গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক NH10-এর বাঘপুল সংলগ্ন কালীমন্দির এলাকার পথে ধস সরিয়ে কিছুক্ষণ আগে থেকে যান চলাচল শুরু হয়েছে। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আজ সকালে ওই এলাকায় ধসের ফলে রাস্তার উপর বিপুল পরিমাণ মাটি ও পাথর এসে পড়ায় জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সেনাবাহিনীর সক্রিয় উদ্যোগে প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গের মিরিকে বালাসন নদীর জলে ভেসে যাওয়া ধুদিয়া সেতু স্বাভাবিক করা হয়েছে। 12 নম্বর রাজ্য সড়কের উপরে নির্মিত এই বেলি ব্রিজের ক্ষতিগ্রস্ত 34 মিটার অংশ সংস্কার করায় পর্যটক এবং সাধারণ মানুষ গত সন্ধ্যা থেকে নিরাপদে হেঁটে নদী পারাপার করতে পারছেন বলে নবান্নে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর সূত্রে জানা গিয়েছে। উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবী এবং স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় আজ মন্দারমণিতে ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীর তরফে বিশেষ কমিউনিটি সংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে নৌবাহিনীর তরফে দুর্যোগ, ঝড় বা খারাপ আবহাওয়ায় সমুদ্রে কীভাবে নিজেদের জীবন রক্ষা করা যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অলিভিয়া নার্সিং হোম। অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগির বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
4: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আইবিআই এ কথা বলে,
5: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন মহিলা মহল, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত।

0: দুপুরসাথী মহিলা মহলের প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার প্রতিদিনের বন্ধুরা এতক্ষণে জেনে গিয়েছেন আজকের মহিলা মহলে কথা বলবো বেড়ানোর বিষয়ে, ভ্রমণের কথা। একটা সময় ছিল যখন মানুষেরা কেবল নিজেরাই বেড়াতে যেত, কিংবা খুব বড় জোর জনা কয়েক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই আর কি। কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে সে চল একেবারেই বদলে গেছে। এখন বিভিন্ন জায়গা থেকে চেনা অচেনা একদল মানুষ একত্রিত হয়ে বেড়াতে যান, আর সে বেড়ানোকে বা সে ভ্রমণকে নিরুদ্বেগ মনে আরামদায়ক মেজাজে নিয়ে যেতে ট্রেন বা প্লেনের টিকিট বুকিং থেকে শুরু করে হোটেল বুকিং, খাওয়া দাওয়া, ঘোরা, বেড়ানো, সবটা দায়িত্ব নিয়ে সুসংগঠিতভাবে যারা সামলে দেন বা যারা আয়োজন করেন তারা হলেন ট্যুর অপারেটর বা ভ্রমণ আয়োজক। আমাদের আজকের ভ্রমণ কথা অনুষ্ঠানে আমরা কথা বলবো এমনই এক ট্যুর অপারেটর বা ভ্রমণ আয়োজক সৌরভ মিত্রর সঙ্গে। আকাশবাণী কলকাতার আজকের মহিলা মহলের ভ্রমণ কথা অনুষ্ঠানে সৌরভ আপনাকে স্বাগত।
1: অবশ্যই অসংখ্য ধন্যবাদ আকাশবাণীকে যে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, ভ্রমণ কথা বলার জন্য।
0: সৌরভ, আজকের আড্ডা বা আজকের আলাপচারিতার একেবারে শুরুতে একটু জানতে চাইবো যে আপনার এই ভ্রমণ আয়োজক বা ট্যুর প্ল্যানার হওয়ার যাত্রা কিভাবে শুরু হয়েছিল প্রথম?
1: আসলে আমি ছোট থেকেই ইস্টার্নে ভারত স্কাউটস অ্যান্ড গাইডে নিজেকে তৈরি করেছিলাম, তো সেখান থেকেই এখানে গ্রুপ তৈরি করা, সেখান থেকে বাচ্চা ছেলে মেয়েদেরকে নিয়ে একসাথে থেকে বড় হয়ে তারপরে তাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া, তো সেটা থেকেই মনে হয়েছিল একটা সময় যে নিজেরাও একটু ঘুরতে যেতে পারি। তো তখন ওই পার্শ্ববর্তী যারা খুব ভালোবাসে কাকু দাদা তারা মিলে ঘুরতে গেলাম, তো ঘুরতে যাওয়ার পর বিভিন্ন জায়গায় যাওয়ার পর সৌরভ তো ভালোই হচ্ছে, এটাকে তুমি একটু প্রফেশনাল নাও না। তো আজকের ডেটে আমি আয়োজক হিসাবে রয়েছি ট্যুরের, কিন্তু প্রফেশনাল ভাবি না, কিন্তু এটাকে আমি ঠিক ফ্যামিলি ফ্রেন্ড হিসেবেই একটা সংস্থা বানিয়ে ফেলেছি সৌরভস, তো এভাবেই বেড়ে ওঠা আর কি। বাকিটা চলতে চলতে আপনাদের সহযোগিতা চেষ্টা করবো আরো বড় কিছু প্রোগ্রাম করার।
0: উনি যারা প্রথমে পরিকল্পনাটা মাথায় দিলেন সে জেঠু কাকুরা, তারা কি সেই সময়টাতে আপনার সঙ্গে ভ্রমণের সাথী হতেন?
1: হ্যাঁ অবশ্যই, ভ্রমণের সাথী শুধু নন, তারা কেউ কেউ ফটোগ্রাফার ছিলেন। তারা বলতো এরকম এরকম জায়গাগুলো তোরা আমাকে একটু দিবি, যে আমি বললাম আনকমন জায়গাতে একটু ভালো ভালো ছবি পাবো, কারণ যেখানে মানুষ পৌঁছে গেছে সেখানটা একটু এলোমেলো হয়ে যায়, আমরা মানুষ বড্ড এলোমেলো করে ফেলি, কিন্তু আমি পাহাড়ের এমন এমন কোনায় চলে যাই যেখানে মানুষের বাসস্থান খুব কম থাকে, সেখানে প্রকৃতিটাও খুব সাধারণ থাকে। এবং আরো কিছু ভ্রমণ পিপাসু যারা আছেন তারা ঠিক এরকম জায়গাগুলোকে বেশি সিলেক্ট করতেন, যে সুন্দর ফুলের ছবি বা সুন্দর সিনারি, সুন্দর কিছু কিছু সিকুয়েন্স, এগুলো নিয়ে আর কি আমরা ভ্রমণ আড্ডাটা তৈরি করে ফেলি, তারপর থেকেই চলা আর কি।
0: আচ্ছা, আপনার কথার সূত্র ধরেই একটু জানতে চাই যে এমন কোনো বিশেষ ভ্রমণ বা এমন কোনো বিশেষ অভিজ্ঞতা যা আপনাকে ট্যুর আয়োজনে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল বা যেখান থেকে মনে হয়েছিল যে আমি এটাকে নিয়েই পথ চলতে পারি?
1: হ্যাঁ, এমন ট্যুর আমি অ্যারেঞ্জ করেছিলাম যেটা বাংলাদেশ থেকে একটা গ্রুপ এসেছিল, আমার যেহেতু বাংলাদেশে প্রচুর ট্যুরের ভালোবাসার মানুষ আছে তারা আসতেন, সেই সময় তাদের একটা গ্রুপ নিয়ে আমি যখন কাশ্মীরে ভ্রমণ করেছিলাম সেই পথে আমি খুব বিপদভাবে আটকে গেছিলাম, যেটা হয় পাহাড়ি ধস বিভিন্ন কারণে। তো তখন মনে হয়েছিল অনেক কষ্ট এবং আড়াই দিন ধরে একটা রাস্তায় বসে থাকা, সেই সময় দাঁড়িয়ে তাদেরকে সঙ্গে নিয়ে, তারা একটা আমাদের দেশকে অতটা চেনে না জানে না, কিন্তু তাদের মধ্যে একাত্ম আমাকে রেখে আমি সামনে থেকে তাদেরকে যখন নেতৃত্ব দিচ্ছি বা তাদেরকে যা বলছি তারা খুব অনুপ্রাণিত হচ্ছে, আমি ফলো করছি, যেন তারা মনে হচ্ছে আমি তাদেরকে যা বলবো তাই করবে। তখন মনে হলো তাহলে এই মুহূর্তে বস আমি, মানে এটা আমার মনে হয়েছিল, কিন্তু আমি বস নয়, বন্ধুত্ব হিসেবে তাদের সাথে মিশছি। এবং তাদেরকে দেখলাম বিভিন্ন রকম কালচারাল পারফর্ম করতে করতে কি করে আমরা আড়াই দিন ওই পথে কাটিয়ে দিলাম, এবং অবশ্যই ভয় ছিল সাথে, সমস্তটা নিয়েই সুন্দর জার্নি করে যখন ফিরলাম, অনেক কষ্টের হলেও শেষে এসে কলকাতায় যখন আমরা সবাই নামি, তারা বলেছিল আমরা কোনোদিন যদি ভ্রমণে যাই তোমাকে নিয়েই যাব। খুব ভালো লেগেছিল, এটাই একটা বড় পাওনা, এবং তারপর থেকে যেন আরো বেশি ভ্রমণটার মধ্যে আমি হচ্ছে মনোনিবেশ করেছি।
0: আপনার সাথে যারা নিয়মিত বেড়াতে যান অথবা আপনার সাথে যারা বেড়াতে যাবেন, পর্যটকেরা আপনার সঙ্গে বেড়াতে গেলে কি কি বিশেষ সুযোগ সুবিধা পান এবং ভবিষ্যতেও পাবেন?
1: সুযোগ সুবিধা বলতে এখন খুবই কম্পিটিশন, সবাই ট্যালি করে ওখানে এই এখানে সেই, আর আমি যাদের নিয়ে যাই তাদের আগে থেকেই বলে দিই ট্যালি করবেন না, ফ্যামিলি ফ্রেন্ড হিসেবে যাবো, যেখানে আমি যেতে পারি, যেখানে না যেতে পারি সেক্ষেত্রে আমার প্রতিনিয়ত তাদের

0: খবর রাখা। যেটা পেতে পারেন সেটা হচ্ছে আমার সাথে গেলে যেটা হয় গ্রুপে, যে আমি প্রথমত কালচারাল সাইডটাকে বেশি রাখি, যেরকম ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সেখানকার বর্ণনাটা দিই এবং সেখানকার যেগুলো খুব বিখ্যাত জিনিস হয় সেগুলোকে চেষ্টা করি তাদেরকে উপলব্ধিতে আনার এবং বোঝানো। তার সাথে হচ্ছে সেই পরিবেশের সাথে মানিয়ে কিছু কালচারাল প্রোগ্রাম করি, বিশেষ করে গান আবৃত্তি নাচ এগুলোকে মিলিয়ে দিয়ে, তো তখন একটা আলাদা মাত্রা পায় আর তারাও বেশ আনন্দ পায়। এইগুলো আমার ক্ষেত্রে বেশি থাকে এবং তার চেয়ে বড় কথা বিশ্বাস, কোথাও আপনি বিপদে পড়লে তার জন্য সাবস্টিটিউট ব্যবস্থা বা সেখানকার মানুষের সাথে আমার বন্ধুত্ব রাখা, মানে আমি যেখানে ঘুরতে গেছি প্রতি অঞ্চলে আমার বিশেষ করে ফ্রেন্ড তৈরি হয়ে যায়, আর আমরা যেহেতু সমস্ত বন্ধুত্ব পাতাতে ভালোবাসি সেই জন্য আমি ট্যুরটাকে অনেকটাই বন্ধুদের সাথে মেলামেশার মতো করি।
1: এবার একটু যে কথাটা জানতে চাইবো তা হলো, বর্তমান সময়ে দাঁড়িয়ে খরচ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, পর্যটকদের খরচের কথা মাথায় রেখে আপনি কিভাবে বাজেট পরিকল্পনা করেন?
0: এটা তো সবচেয়ে কঠিন সাবজেক্ট, কারণ সত্যি কথা বলতে এই টাকার অভাবেই অনেকে ঘুরতে যান না, আবার অনেকে টাকাটা বড় কথা না ঘুরতে চান। এবার ব্যাপার হচ্ছে বেশিটাই ব্যালেন্স করে আমাকে করতে হয়, কারণ যেরকম পয়সাওয়ালা লোক এবং কম পয়সার মানুষও থাকে, সমস্তটা মিলিয়েই একটা গ্রুপে, আবার এরম নজরে দেখা যায় না যে উনি কম পয়সার মানুষ বলে ওনাকে সেই সুবিধা দেওয়া যাবে না, আবার উনি বেশি পয়সার মানুষ বলে বেশি সুবিধা দিতে হবে, এটা করতে গেলে আমার ভারসাম্য হারিয়ে যায়। তো সবটা বুঝেই আমাকে চিন্তা করতে হয় পার্শ্ববর্তী সমস্ত ট্যুরের কি বাজেট করছে, আর আমি সবসময় তাদের থেকে বেশি নিজের চিন্তা ভাবনা এটা করি যে দৈনন্দিন জীবনে আমাদের একটা অঞ্চলে নিজের বাড়িতে থাকলেও কত টাকা খরচা হতে পারে, সেই প্ল্যানিং এর সাথে যদি আমরা একটা কোথাও ঘুরতে যাই তার একটা বাজেট, এই টোটালটা যোগ করে আমি তখন চিন্তা করি যে পাহাড়ে বা সমুদ্রে বা জঙ্গলে গেলে সেখানকার বাজেটের সাথে একটা ব্যালেন্স করি যে কত টাকা এক্সেস হলে যে তিনি পারবে পারমিট করতে পারবে। তো এরকম ভাবে অ্যাকোমোডেশন করে আমি চিন্তা ভাবনা করি, হচ্ছে বাজেটটা করি যেন তারা অ্যাকসেপ্টেবল, মানে অ্যাকসেপ্ট করতে পারে যে হ্যাঁ এটা ঠিক আছে, প্লাস পরবর্তী সময় যেন ঘোরার পরে এসেও তার কোনো বাজেটে আঘাত না পড়ে। এভাবেই আমি চেষ্টা করি যতটা যে বাজেটটাকে কাটেল করে হোক ম্যানেজ করে হোক একসাথে থোকা, মানে গ্রুপ প্রোগ্রাম করি, মানে আমি ওই ইন্ডিভিজুয়াল প্রোগ্রামের থেকে বেশি বেশি ছোট ছোট গ্রুপে করি, বেশি বড় করি না আবার ছোট ছোট গ্রুপে করি, যাতে গাড়ির অ্যাকোমোডেশন এবং ওখানকার থাকার অ্যাকোমোডেশনটা যেন ম্যাচিং করে। এই ম্যাচিংগুলোর ক্ষেত্রেই হচ্ছে পয়সা কাটেল হয়, তো সেইটা করেই আমি হচ্ছে টোটাল বাজেটটা করি।
1: সেটা যে কোনো ট্যুরের ক্ষেত্রে?
0: হ্যাঁ, যে কোনো ট্যুরের ক্ষেত্রে, সেটা 2-3 দিনের হোক কি 15-20 দিনের হোক, সেটা কোনো ব্যাপার না।
1: এই যে আমরা এতক্ষণ কথা বলতে গিয়ে শুনছিলাম পাহাড় অথবা সমুদ্র দুটো জায়গার আবহাওয়া দুরকম হয়, আবহাওয়া খারাপ হওয়া অথবা যাত্রাপথে কোনো জরুরি অবস্থার মতো অপ্রত্যাশিত পরিস্থিতি, সেগুলোকে একজন ভ্রমণ আয়োজক হিসেবে কিভাবে মোকাবিলা করেন?
0: খুবই কঠিন, কারণ মানুষ বেড়াতে যাওয়ার যে যারা ভ্রমণ পিপাসু তাদের ক্ষেত্রে একরকম হয়, আবার ইন জেনারেল ছুটি পেয়েছি বেড়াতে গেলাম সময় কাটাবো তার একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে তাদের টাইম নষ্ট হয়, সেক্ষেত্রে তারা অনেক মানে থাকা বা রাত কাটানোর ক্ষেত্রে অনেক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, সমস্ত সুবিধা পাওয়া যায় না, এইসব প্রতিকূলতাকে নিয়েই আমরা চেষ্টা করি যে সেখানে সিদ্ধান্ত নিয়ে আগে থেকেই ওয়েদারটা বুঝে নিই। আমি যেক্ষেত্রে অনেক অনেক জায়গা পয়সার লোভ থাকলেও আমরা কি করি, আমি সেই সব ট্যুরগুলোকে সাজেস্ট করি না, সেক্ষেত্রে আমরা কাটাল করেই প্রোগ্রামটা করাই যাতে অন্য ওয়েতে নিয়ে যায়, যে যেদিকটা নেই যেদিকটা আবহাওয়া পূর্বাভাস দেখে নিই, পরিস্থিতিটা দেখে নিই বা লোকাল পিপলের থেকে কনসাল্ট করে নিই, ওখানকার যারা আমার বন্ধু থাকে গাইড থাকে তাদের থেকে কনসাল্ট করে নিই, করে আমি প্ল্যানিংটা করি। আর তারপরেও যদি মানুষের বিপদ আসতেই পারে যে কোনো মুহূর্তে, পাহাড়ের ক্ষেত্রে বেশিটা হয়, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অল্টারনেটিভ অবশ্যই ব্যবস্থা থাকে। আমার লাস্ট একটি ট্যুরে এরকম ঘটনা ঘটেছিল যে আমার ড্রাইভার সেক করা হয়েছিল, সে একটা অন্য ড্রাইভারকে দেওয়ার জন্য সে গাড়ি নিয়ে একটা জায়গায় পৌঁছে দিয়ে একটা অনেক টাকা ক্লেম করে পরবর্তী ভোরবেলা এমন একটা জোন যেখানে কোনো গাড়ি পাওয়া যায় না সে সেই জোন থেকে চলে যায় আমার পর্যটকদের ফেলে দিয়ে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে পরবর্তী সময় রেস্কিউ করে পাঠালো, এটা আমার ক্ষেত্রে খুবই চিন্তার ছিল। কিন্তু এই যে বললাম আমার কিছু বন্ধু ওই অঞ্চলে তৈরি করা আছে, যারা আমাকে বিপদে সাথ দিয়েছিল তারা ওখান থেকে গাড়ি ব্যবস্থা করে পরবর্তী সময় তাদেরকে একটু ডিস্টারবেন্স বুঝতে দেওয়া হয়নি, হয়তো সময় সামান্য বিরতি হয়েছিল, সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পর তিনি যখন কলকাতায় ফিরেছিলেন বলেছিল তোমার সাথেই আমি আবার যাবো সৌরভ, তুমি আমাদের বিপদটা

0: চাহিদা সবচেয়ে বেশি। আর একই সঙ্গে একটু জানতে চাইবো যে এটা কি সিজন ওয়াইজ, মানে গ্রীষ্মকালে একরকম, শীতকালে একরকম, সিজন ওয়াইজ কি চাহিদাটা বাড়ি কমে? দুটো প্রশ্নের একসঙ্গে উত্তর নেব।
1: একদমই ঠিক কথা। প্রথমটা বলি যে ভ্রমণের জন্য আমরা, চলতি কথাই আছে যে সমুদ্র মানে পুরী বা দীঘা, আর পাহাড় মানে হয় কাশ্মীর নয় সিকিম বা নৈনিতাল, এসব বলা হয়। কিন্তু যেহেতু রাজনৈতিক পরিস্থিতি দেশের এমন যে কাশ্মীর এবং কিছু বর্ডার অঞ্চলে সমস্যা হওয়ার পর মানুষের মধ্যে এখন প্রবণতা এসে গেছে, কিন্তু আমাদের মানে বিশেষ করে নর্থ বেঙ্গল অথবা সিকিম, এটা হচ্ছে এখন ডেস্টিনেশন বেশি, তার চেয়েও বেশি ডেস্টিনেশন হচ্ছে অফবিট। এখন একটা খুব ফলো করা হচ্ছে যে মানুষ এত স্ট্রেস এত পাওয়ার জন্য, মানে এত জ্যাম জট, এত আমাদের কম্পিটিশনে দৌড়াদৌড়ির মধ্যে রয়েছি জীবনটা, সেখানে দাঁড়িয়ে প্রত্যেকেই চায় একটু নিরিবিলি, একটু শান্ত, একটু দুদিন পাহাড়ের কোলে বসে আসবো, প্রত্যেকেই একটু অফবিট সেখানকার।
2: শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন বিজ্ঞাপন।
3: June is month for National Infertility Awareness. Let's listen from infertility expert.
4: Hello, I am Dr. Shoykat Kumar Sarkar, consultant gynecologist and obstetrician from Bohrampur. A voice for fertility, a voice for complete families. Every couple dreams of having a family. For many, infertility creates a silent delay. Clinically, infertility means not achieving pregnancy after a year of trying. Affecting one in six couples, remember, it's never just a woman's issue, both partners are equal here. From lifestyle changes to advanced medical therapies like IVF, infertility treatments are available. It's time to break the stigma, start the conversation, and seek timely medical advice. Let us come together to be a voice for complete families. Thank you.
3: Issued in public interest by Zenova, a division of Gufic Biosciences.
1: তো সেটা আমি বলবো যে সিজন ওয়াইজ এভাবে ভাবুন যে শীতের দেশে শীতের সময় যেয়ে দেখুন, সেদিক থেকে একটা বেনিফিট হচ্ছে আপনার, আর্থিক দিক থেকে অনেকটা সুবিধা, সেই সময় দেখবেন একটা কমের মধ্যে পাওয়া যায়। এটাই আমি সাজেশন করবো যে সমস্ত শীত বা বর্ষাকালে বর্ষার জায়গায় যান, যেরকম আমরা বলতে পারি মেঘালয়ে যান বর্ষার সময়, কারণ বর্ষা তো ওখানে সারাক্ষণই, তার মধ্যেও একটা আলাদা মজা পাবেন। তো এইভাবে যদি আপনারা ঠিক করেন ট্যুরের, তাহলে আমি বলবো ভ্রমণের ক্ষেত্রে আপনার যেটা চাহিদা সেটা পূরণ হবে।
0: আচ্ছা, সৌরভের সঙ্গে কেউ বেড়াতে গেলে পরে সেটা ট্রেন ভ্রমণ হয় না বাস ভ্রমণ হয়, নাকি প্রয়োজন অনুযায়ী যানবাহন নির্ধারিত হয়?
1: আমাদের ক্ষেত্রে এখন ট্যুরের যে পরিস্থিতি হয়েছে সময়ের কাটেল করার ক্ষেত্রে, ওটা আমরা সবসময় যিনি ঘুরতে যাবেন তার উপর ছেড়ে দিই বেশিটাই, ছোট ছোট গ্রুপের ক্ষেত্রে, ছোট ছোট ট্যুরের ক্ষেত্রে, কম দিনের ক্ষেত্রে। কিন্তু লম্বা দিনের ট্যুরের ক্ষেত্রে আমরা অবশ্যই ট্রেনটাকে সাজেস্ট করি, বিশেষ করে যেহেতু কাশ্মীরের ক্ষেত্রে আমরা, কিন্তু এখন অনেক মানুষ কাশ্মীরে একটা ফ্লাইটে যান তাদের সময় বাঁচাতে। তো যাই হোক, সেটা সিদ্ধান্ত থাকে হচ্ছে যিনি বেড়াতে যাবেন তার উপরে,
0: সেটা না হয় তার উপরে, কিন্তু টিকিটের ব্যবস্থা এটা আপনারাই করেন?
1: হ্যাঁ, টিকিটের এখন এটা একটা সবচেয়ে মানে মূল্যবান কথা বললেন,
0: তারপরে হোটেল,
1: হ্যাঁ মূল্যবান কথা বললেন। এটা এখন অতটা প্রায়োরিটি না থাকলেও টিকিট হচ্ছে প্রায়োরিটি, কারণ দু মাসের বেশি টাইমে আমরা টিকিট করতে পারি, ওপেনিং ডেটেই হচ্ছে হাউসফুল হয়ে যায়। এটা একটা সবচেয়ে কষ্টের দিক আমাদের এই ট্যুরের ক্ষেত্রে, আমাদের এই ট্রাভেল ক্লাবগুলোর অবস্থা এই কারণে খুব আমরা মানে খুব বিপদে আছি। তো তা ক্ষেত্রেও আমাদেরকে আগে থেকে বলে দেন, আগে থেকে যদি প্রস্তুতি রাখেন, আমরা সেক্ষেত্রে টিকিটের পুরো দায়িত্ব নিই এবং যেরকম ডেট সেরকমভাবেই আমরা সব করে দিই, কারণ টিকিট বুকিং হয়ে গেলে হোটেল তখন অটোমেটিক বুকিং হয়ে যায়, কারণ হোটেলওয়ালারাও এখন জানেন, মানে হোটেল যারা ব্যবসা করে তারাও জানেন যে টিকিট কনফার্ম হলে তাদেরকে টিকিটের শো করলেই তারা হোটেলগুলো ফাইনাল করে। তো একে অপরের পরিপূরক, এটা নিয়ে কোনো অসুবিধা হয় না।
0: আচ্ছা সৌরভ, এবারে একটু জানতে চাইবো যে একজন ভ্রমণ আয়োজক হিসেবে ভ্রমণ পিপাসুদের জন্য আপনার অভিজ্ঞতা থেকে পরামর্শ কি থাকবে, বিশেষ করে যারা নতুন নতুন জায়গায় বেড়াতে যেতে চান, সেটা শীত হোক বা গরম হোক?
1: প্রথমত ভ্রমণের ক্ষেত্রে প্রথম পরামর্শ হচ্ছে, আগে আমি মাথায় রাখতে হবে যে বাড়িতে থাকবো না, ওটা ঘুরতে যাচ্ছি, অর্থাৎ ঘুরতে যাওয়ার জন্য আমার মানসিকতাটা যেন ঘোরার মতোই হয়,

0: সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেক কিছু চাওয়া পাওয়ার থেকে একটু এদিক ওদিক হলেই যেন ঘোরাটা আমার ঠিক থাকে, মানে ঘোরার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবো না। কিন্তু আমরা অনেকে কি করি, সেক্ষেত্রে থাকা খাওয়াটা আমি আগে মাথায় রাখি, সেটার থেকে অন্য ঘুরতে গেলে কিন্তু কিছুটা এদিক ওদিক হবে, সেক্ষেত্রে ভালো হতে পারে মন্দ হতে পারে, কিন্তু ঘোরাটা যেন ঠিক ঠিক হয়, এটা আমার কাছে প্রথম সাজেশন। আর দ্বিতীয়টা থাকবে যে আপনার এই ঘোরার ক্ষেত্রে যে নতুন নতুন জায়গায় যাব, কিন্তু সেখানকার আমি অবশ্যই এখন অনেক আধুনিক সময়ে আমরা বিজ্ঞানের দৌলতে আমাদের সেই জায়গা সম্পর্কে আগে অভিজ্ঞতা করে নেব, আমরা কিছুটা ওয়াচ করে নেব যে ওখানে কি পরিস্থিতি তৈরি হয়, কি কি মোকাবিলা এবারে, সেটা ওয়েদারের কারণে হোক বা রাস্তার ক্ষেত্রে হোক, সেখানকার পারিপার্শ্বিক পরিস্থিতি হোক, নতুন জায়গা হলে সেটা অবশ্যই জানতে হবে। কারণ একটা নতুন জায়গায় নিয়ে যাওয়া মানে সেখানকার পরিস্থিতি না জেনে অযথা বিপদে পড়লে, কারণ ঘুরতে যাওয়া মানে মনের আনন্দ করার জন্য, মনের বিকাশের জন্য, আর সেখানে যদি অসুবিধা তৈরি হয় তখন কিন্তু খুবই সমস্যা হবে। তাই সবাইকে বলবো নতুন জায়গায় অবশ্যই যাবেন, নতুন জায়গায় যত বেশি দেখবেন নতুনকে জানার ইচ্ছা সবার, কিন্তু সেখানকার সম্পর্কে অবশ্যই ওয়াচ করে মানে জেনে। আর যেখানে আপনি যে সমস্ত জায়গা মনে টানছে যেগুলো কমন জায়গা সেখানেও যাবেন, যে সময় সবাই যায় সে সময় না যাওয়াটা আমার মতে ভাল লাগে, কারণ সেখানে সবের বেশি বিচরণ হলে দেখবেন সেই জায়গাটা ভালো থাকে না, যেখানে লোকের বিচরণ একটু কম হয় সেটা দেখবেন সেটা কমন জায়গাই হোক আর যদি নতুন জায়গাই হোক দেখবেন ঘোরার একটা আলাদা মজা পাবে, এটাই আমার বলার।
1: এর সঙ্গে আরো দুটো বিষয় একটু জানতে চাইবো, যে যারা বেড়াতে যাচ্ছেন তাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষেরা থাকেন অথবা কোনো বাচ্চারা থাকেন, তাদের নিয়ে যাওয়ার বা ঘোরার প্রস্তুতি হিসেবে কি পরামর্শ থাকবে?
0: অবশ্যই আমি সবার আগে সেটা তো জেনেই নিই, আমরা যখন কোনো বুকিং করি তখন আগে থেকেই জেনে নিই বয়স্ক কজন আছেন আর বাচ্চা কজন আছেন, এবং সেটারও বয়সের ডিফারেন্স বুঝে নিই যে একদম বাচ্চা কারা আছে তার মিডিয়াম বাচ্চা কারা আছে। এইগুলো আমাদের ক্ষেত্রে সমস্তটা, কারণ যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, টাইমিং এদিক ওদিক হয় খাওয়া দাওয়ার, সেগুলোর ব্যাপার থাকে, তাদের ওষুধপত্র নেওয়ার ব্যাপার থাকে, সেগুলো আমরা আগে থেকে ওয়াকিবহল করে দিই, এবং তার পরবর্তী সময়ে আমরা তার কিছু প্রিপারেশন হিসেবে আমরা নিজস্বভাবে কিছু সাপোর্টের জন্য রেখে দিই। সেগুলো আমার ক্ষেত্রে অনেকেই জানে আমার সাথে যারা ভ্রমণ করে, যে সবার হয়তো রাস্তায় বেরিয়েছি আমি কিছু টপি দিতে থাকি রাস্তায় যেতে যেতে গাড়িতে, আবার অনেক সময় কি করি খাওয়া দাওয়া হয়ে গেলে বয়স্কদের ক্ষেত্রে আগে গিয়ে একটু আমলকি এরকম আমি আমার কাছে ওগুলো নিজস্ব মতো করে রাখি, মানে এগুলোই হচ্ছে ব্যাপার যে সবাই যেন সুস্থ থাকে। ওই জন্য আমরা সবসময় খোঁজ রাখি বয়স্কদের এবং বাচ্চাদের ক্ষেত্রে একটু আগে থেকে ওয়াকিবহল করে নিই, তাহলে আর কোনো অসুবিধা হয় না।
1: বেশ বেশ, আজকের আড্ডার বা আজকের আলাপচারিতার একেবারে শেষ প্রশ্নে আসবো, যে আগামী দিনে ভ্রমণ আয়োজনে নতুন কি চমক বা নতুন কি পরিকল্পনা আপনার রয়েছে?
0: আমার একটু আমি ট্রায়াল দিয়েছি নতুন চমকের মধ্যে রেখেছি, যেটা হচ্ছে এখন যেতে যেতেই না আমরা একটু পারফরমেন্স শুরু করে দিচ্ছি, মানে ধরুন আমরা এক গাড়িতে যাচ্ছি বা এক ট্রেনে যাচ্ছি, ছোট ছোট সাউন্ড সেট আপ নিয়ে আমি চেষ্টা করছি ওইগুলোর মধ্যেই সবাইকে মাইক্রোফোন এগিয়ে দিচ্ছি, তাদের অভিজ্ঞতার কথা শুনছি, তাদের কিছু পারফর্ম দেখছি, এটার মধ্যে দেখছি সবার মধ্যে একটা খেতে খাওয়ার টাইম চলে যাচ্ছে, বলছে না একটু পরে খাবো আগে একটু গান গেয়ে নিই, তো এই ব্যাপারগুলো নতুনভাবে আমি তৈরি করতে চেষ্টা করছি এবং ভালোও লাগছে সবার ক্ষেত্রে, সাড়াও পাচ্ছি, এটা যেরকম আছে তার সাথে আমি চেষ্টা করছি কিছু নতুনভাবে যেটা করার, সেটা হচ্ছে প্রত্যেককে যে অঞ্চলে যাব সেই অঞ্চলে ঘুরতে যাওয়ার কিছু ছবি অ্যাটাচমেন্ট করে তার নিজস্ব ছবিকে দেওয়া, এটা প্রত্যেকের হাতে তুলে দেবো উপহার হিসেবে, এটা এখন আস্তে আস্তে ভাবনায় আনছি, আর তার সাথে সংবর্ধিত করা, এটা নতুন আমার পরিকল্পনায় আছে আগামী ট্যুরগুলোর ক্ষেত্রে।
1: একেবারে সামনে কোথায় কোথায় যাওয়ার পরিকল্পনা?
0: এই মুহূর্তে আমাদের একটু অফবিটে একটা প্রোগ্রাম দুটো চলছে, একটা সিকিমে আছে একটা অফবিটে আছে, সেখানে আমাদেরই কিছু নিজস্ব বন্ধু বান্ধবরা মিলে প্রোগ্রামিং চলছে, শিটং থেকে একটা অফবিট এবং রংবুল থেকে একটা অফবিট, এই জায়গাগুলোর মধ্যে আমাদের একটু নিজস্ব একটা হোমস্টে করার পরিকল্পনা নিয়ে যাচ্ছি এবং তার সাথে তাদেরকেও ঘোরানোর ব্যাপার আছে।
1: এতক্ষণ সময় দেওয়ার জন্য, এত ব্যস্ততার মধ্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
0: অবশ্যই আপনাকেও ধন্যবাদ, শ্রোতাদের উদ্দেশ্যে বলবো বেশি বেশি করে ঘুরুন, মনের বিকাশ ঘটান, ঘোরা মনের শান্তি আনে, মনের সমৃদ্ধি হয়।
1: ভ্রমণ কথা অনুষ্ঠানে এতক্ষণ কথা বললাম ট্যুর অপারেটর

ডিরেক্টর বা ভ্রমণ আয়োজক সৌরভ মিত্রর সঙ্গে। একটা সময় ছিল যখন বাঙালির কাছে বেড়ানো মানেই ছিল দ্বীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, আর দীঘার সমুদ্র সৈকত এবং দীঘার ঝাউবন কত যে স্বপ্নের, কত যে প্রেমের কাহিনীকে বাস্তবের মাটি ছুঁতে দেখেছে, তারই সাক্ষী কেবল ওই ভারত মহাসাগরটি, থরি বঙ্গোপসাগরটি। এই রে, স্মৃতিকাতর হয়ে পড়লেন নাকি? তাহলে আপনাকে আরও খানিক স্মৃতি মেদুর করে শোনাই পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে ইতিহাস হয়ে যাওয়া এই গানটি।

আজকের ভ্রমণ কথা অনুষ্ঠানে যেমন বল চিঠির বিষয়, প্রস্তুত কাগজ কলম নিয়ে আসলে চিঠি মিলে পূর্ণ অনুষ্ঠানটি অসম্পূর্ণ থেকে যায়, কারণ বন্ধু বিনি প্রাণ বাঁচি কই, আর আপনাদের সঙ্গে আমাদের বন্ধুত্বের রক্ষার সব এই আপনাদের মনের অনুভূতি জানা বলে ফেলি। জুলাই মাসের আমার কলমের বিষয় জীবনের সন্ধ্যা তারা, সূর্য।

ওঠার আগে পূর্ব সূর্যাস্তের পর যে নক্ষত্র দেখা যায় সেটা হলো সন্ধ্যা তারা। এরকমই সন্ধ্যা তারা আমাদের জীবনের সফলতার পূর্বে আর ব্যর্থতার পরেই যে সব সমুদ্রের মতো পুত্রটি যদি অন্য কেউ না হয় তাতেই বা ক্ষতি কি? আপনি আমি আমরা নিজেরাও তো হতে পারি নিজেদের পথ দেখানোর সেই নক্ষত্রটি। হ্যাঁ বন্ধু, তোমাদের সেই সন্ধ্যা তারার গল্প আমাদের জানাতে লিখে পাঠাও জীবনের সন্ধ্যা তারা শিরোনামে 150 শব্দের মধ্যে। কিভাবে আমাদের লিখে পাঠাবে? যদি মনে করো মেইল করবে তাহলে আমাদের মেইল আইডি mohilamahul.airkolkata@gmail.com। আর যদি মনে করো আমাদের চিঠি লিখে পাঠাবে তাহলে আমাদের চিঠি পাঠানোর ঠিকানা আমার কলম, মহিলা মহল, প্রযুক্তি কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 1। চিঠি লিখো অথবা মেইলে পাঠাও, তা আমাদের কাছে এসে পৌঁছানোর শেষ তারিখ 23 জুলাই 2026। এবারে বলি জুলাই মাসের এক কলমে দুই নারীর বিষয়, মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা উপন্যাসের মাধবীলতা এবং রত্নাবতী চরিত্র। নারীর চরিত্রে অনেক বেশি আলোচিত বা সমালোচিত হয় আমাদের সমাজ ব্যবস্থা বা সাহিত্যে, সেরকমই এই উপন্যাসের মধ্যে দিয়ে আমরা তাঁদের জীবনযাপন মানসিকতাকে তথাকথিত নারীদের অনুভবে বুঝে নিতে চেষ্টা করব। পাঠকের অনুভবে এই দুই চরিত্রের বৈপরীত্য, তাদের অন্তরের উপলব্ধি আমাদের লিখে পাঠাও 150 শব্দের মধ্যে। যদি মনে করো মেইল করবে তাহলে আমাদের মেইল আইডি mohilamahul.airkolkata@gmail.com। আর যদি মনে করো চিঠি পাঠাবে তাহলে আমাদের চিঠি পাঠানোর ঠিকানা এক কলমে দুই নারী, মহিলা মহল, প্রযত্নী কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 1। চিঠি অথবা মেইল পাঠানোর শেষ তারিখ দুটি ক্ষেত্রেই 23 জুলাই 2026। তোমাদের চিঠি অথবা মেইলের প্রতীক্ষায় থাকব আমরা, আকাশবাণী কলকাতার মহিলা বিভাগ। আজকের ভ্রমণ কথা অনুষ্ঠানে ভ্রমণ বিষয়ক আলোচনা শুনলাম, গান শুনলাম, জুলাই মাসের চিঠির বিষয় তাও জানলাম। আজকের অনুষ্ঠান শেষ করব যে উপসংহারটি দিয়ে, অন্তত আমার অনুভূতিতে, তা হলো সমুদ্র হোক অথবা পাহাড়, গ্রাম হোক অথবা সফর, কোথাওই বেড়াতে যেতে, কোথাওই হারিয়ে যেতে নেই মানা।

শুনছিলেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, শুনলেন মহিলা মহল আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:20 হয়ে 34 সেকেন্ড। সমস্ত বন্ধুরা দূরে কাছে যে যেখানে রয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত আজকের না বলা বাণী অনুষ্ঠানে। মাঝে মধ্যে নেব বিজ্ঞাপনের বিরতি, আর তারই মাঝে যে কথা বলার ছিল ফোনে কিছুতেই লাইন পাওয়া গেল না, বলা হয়ে উঠল না, অথচ মনের মাঝে বিজবিজ করছে সেই সব কথাগুলো কলমের আঁচড়ে, তাই তো লিখে পাঠিয়েছেন, মেল করেছেন akashbani@gmail.com। বসে পড়েছি আপনাদের পাঠানো বেশ কিছু মেইল সঙ্গে নিয়ে। শুরু করি একে একে, বন্ধুদের সেই না বলা কথা, মনের মাঝে বিজবিজ করা সেই কথাগুলো তুলে ধরব আপনাদের সকলের কাছে। প্রথম চিঠি রেখা মুখার্জি 8ই মুর্শিদাবাদ থেকে লিখছেন, সখী না বলা বাণী, 24 জুন 2026 বুধবার। শুভ সকালের বিষয়টি ছিল যেন আমারই কথা। ফোনে লাইন পেলাম 7 বার, কিন্তু কথাগুলো বলার সুযোগ পেলাম না। তুমি তো আছো আমার কথাগুলো শুনবার জন্য। বিষয় ছিল আমি তারেই খুঁজে বেড়াই, আমার মধ্যে যে আমিটা আছে, যে কখনো কখনো বাস্তবের মাটিতে হাঁটার বদলে উড়ে চলে যায় অতীতে এবং কল্পনার জগতে। সে খুঁজে চলে সেই ভাণ্ডার যা গচ্ছিত রেখে এসেছিল শিশু এবং যুবাকালে। মন খুঁজে বেড়ায় পুতুল খেলার বান্ধবীদের, যাদের অনেকের সাথেই পরবর্তীতে আর যোগাযোগ হয়ে ওঠেনি। খুঁজে বেড়ায় শ্বশুর বাবা, শাশুড়ি মা, বাবা মা, দুই দাদাকে, যারা আজ না জানা দেশের বাসিন্দা। তাদের অনেক কথা বলার ছিল যা বলে উঠতে পারিনি কোনো দিন। আমার মন আজও খুঁজতে খুঁজতে পৌঁছে যায় ঝাড়খণ্ডের কোয়ার্টারে, যেখানে জীবনের অনেকটা সময় আমরা কাটিয়ে এসেছিলাম, যেখানে নিজে হাতে তৈরি করেছিলাম ফুল ফলের বাগান। বর্তমানে সেই কোয়ার্টারে যারা আছেন, তারা যখন সেই বাগানের গোলাপ, অন্য ফুল, আম, পেয়ারা, কলার ছবি তুলে আমাদের পাঠান, তখন মন উড়ে যেতে চায় সেইখানে, দু চোখ ভরে দেখতে চায় সেই সৃষ্টিকে। আমি খুঁজি আমার মেয়ের ছোটোবেলা, তার মুখের প্রথম অস্পষ্ট মা ডাক, অ্যালবামের ছবিগুলো দেখতে দেখতে আমি খুঁজি অনেক অনেক মুহূর্ত, যেগুলোকে আর কোনো দিন ফিরে পাব না। কিন্তু আমার আমিটা বড্ড পোকা, সে বুঝেও বুঝতে চায় না যা হারিয়ে গেছে চিরতরে তাকে আর খুঁজে পাওয়া যায় না। সে জীবনের শেষ দিন পর্যন্ত থেকে যাবে আমার আবেগ, আমার মনের অন্ধকার কুঠুরিতে, সেইখানে সে কেবল কাঁদবে ডুকরে ডুকরে। ভালো থেকো সখী, তোমাকে জানাই ধন্যবাদ, তুমি আমার মনের কথাগুলো মন দিয়ে শুনলে। লিখলেন রেখা মুখার্জি 8ই মুর্শিদাবাদ থেকে। পরের চিঠিতে আসব, তার আগে নেব বিজ্ঞাপনের বিরতি।

চলে যাব চলে যাব পরের চিঠিতে। এবারের চিঠি লিখছেন আদিত্য মুখোপাধ্যায় ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। লিখছেন 19/6/2026 শুক্রবার। শুভ সকালের বিষয় ছিল নিজের সাথে কিছুক্ষণ। বন্ধু না বলা বাণী, আমি মনে করি নিজের সঙ্গে কিছুক্ষণ কাটানোর মধ্যে লুকিয়ে আছে নিজের মনকে বোঝার ও মানসিক ক্লান্তি দূর করার সব থেকে সুন্দর উপায়, যা আমার আত্মবিশ্বাস বাড়ায়, দৈনন্দিন জীবনের চাপ মুক্ত করে। জীবন কখনো সরল রেখায় চলে না, জীবনের প্রতিটি ধাপে পেয়েছি চাপযুক্ত জীবন। মনে হয়েছে এর থেকে হয়তো মুক্ত হতে পারবো না, কিন্তু প্রতিবারই সে চাপ মুক্ত হয়েছি নিজের প্রচেষ্টা ও ভাবনার হাত ধরে। নিজে নিজের আত্মসমালোচনা করে খুঁজে বের করেছি সেই পথ। আমার অবসর সময়ে যখন নিজের সঙ্গে কিছুক্ষণ কাটাই, নিজেকে একটা কথা বলি, আজকের দিনটি গতকালের থেকে ভালো করার চেষ্টা করব। আমি নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি। আমি অন্যের সঙ্গে নিজের তুলনা করি না, মনে করি আমি আমার একমাত্র সম্বল। যখন নিজের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাই, মনে পড়ে চার্লি চ্যাপলিনের কথাগুলো। তিনি বলেছিলেন, জীবন চমৎকার, যদি তুমি ভয় না পাও এর জন্য প্রয়োজন সাহস, কল্পনা শক্তি ও অল্প টাকা করি। আমি একটি লাইন যোগ করে দিই, যদি তিনি পেরে থাকেন আমি কে, কেন পারবো না? এই কথাই বলতে চেয়েছেন তো আদিত্যবাবু? অনেক ধন্যবাদ, আপনার এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেবার জন্য। আদিত্য মুখোপাধ্যায়ের চিঠি পড়লাম, শুনছেন না বলা বাণী। আদিত্যবাবু লিখলেন ছোট সাটুই মুর্শিদাবাদ থেকে। ঠিক তাই, ভুলে যায় জানেন, ভুলে যায় এই দামি কথাগুলো, জীবন চমৎকার, জীবন খুব সুন্দর। আঁকাবাঁকা পথ থাকবে, আসবে সমস্যা, কিন্তু তবুও সেই সমস্যা মুক্তির পর এক অদ্ভুত আনন্দ। যে জীবন রয়েছে

কর্দমাক্ত, কাঁটা বেছানো সে পথ পাড়ি দিতে পথের শেষে পৌঁছে মন্দ লাগে না বলুন? আদিত্য মুখোপাধ্যায় চিঠির পর পরের চিঠিতে যাওয়ার আগে এটি গানের অংশ।

0: আকাশবাণী মুর্শিদাবাদ শুনছেন নাবলা বাণী। এখন বিজ্ঞাপনের বিরতি।
1: June is month for National Infertility Awareness. Let's listen from infertility expert.
2: Hello, I am Dr. Shoykot Kumar Sarkar, consultant gynecologist and obstetrician from Bahrampur. A voice for fertility, a voice for complete families. Every couple dreams of having a family. For many, infertility creates a silent delay. Clinically, infertility means not achieving pregnancy after a year of trying, affecting one in six couples. Remember, it's never just a woman's issue. Both partners are equal here. From lifestyle changes to advanced medical therapies like IVF, infertility treatments are available. It's time to break the stigma, start the conversation, and seek timely medical advice. Let us come together to be a voice for complete families. Thank you.
1: Issued in public interest by Zenova, a division of Gufic Biosciences.
0: বিজ্ঞাপনের পর চলে এলাম আপনাদের চিঠিতে। এবারের চিঠি পড়ব, লিখেছেন শেষ মোহাম্মদ শেশান, বাড়ির নাম ড্রিম হাউস, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। লিখছেন আজ 22 জুন, শুভ সকাল, বিষয় নবাবের শহর আমাদের মুর্শিদাবাদ নিয়ে আলোচনা। সোমবার 2022। প্রিয় নাবলা বাণী, তুমি না থাকলে আমার আজকের কথা লেখাই হতো না। 2022-এর উল্লেখ করেছেন, 2026-এ। আচ্ছা, খুব ছোট্ট, প্রাইমারিতে পড়ি, দিদির বাড়ি গেছি আজিমগঞ্জ, কড়া নেটে দুপুরবেলা বেড়া ভাসানো দেখতে যাব। গেলাম নৌকো করে আজিমগঞ্জ থেকে লালবাগ, মনে আছে হাজারদুয়ারির ঘাটে নৌকো লেগেছিল। দেখলাম দুটি নৌকোতে সাজিয়ে ওরা চলে যাচ্ছে। পরবর্তীতে জেনেছি জলের দেবতা খেজির খাজার কাছে সোনার প্রদীপ উৎসর্গ করা হয়। পরবর্তীকালে একলা একলা গেছি, কিন্তু একটি অভিজ্ঞতা হলো যখন আমি চাকরি পেলাম, সাইকেলে করে যেতে যেতে দেখি বিরাট মাঠ। কী নাম তার? গিরিয়ার মাঠ। ওহো, ওখানে মীর কাসিমের সঙ্গে ইংরেজি যুদ্ধ হয়েছিল তো। 32.5 বছর চাকরি করেছি, অনেক কিছু শুনেছি দেখেছি, যেমন কর্ণ সুবর্ণ, শশাঙ্কের রাজধানী, তেমনই পালযুগের মহিপাল এবং একটা জায়গায় মাটি খুঁড়ে গুপ্তযুগের স্বর্ণ মুদ্রা পাওয়া গেছে। আজও ইতিহাস ফিসফিস করে ঘুরে বেড়াই, চমৎকৃত হই যখন জনার্দন কর্মকারের সৃষ্ট জাহানকোষা কামান, বাচ্চাওয়ালি কামান, নবাব

বংশের এক ছেলে কোমর, যা সাহেব আমার সঙ্গে পড়ত, তার কাছে অনেক গল্প শুনেছি। এখনও উর্দুভাষী লোক লালবাগে থাকে, থাকে ইরানি সম্প্রদায়ের কিছু লোক, মুর্শিদাবাদের বিখ্যাত আম, কহিতুর, রানি, সাদুল্লা, বিখ্যাত বড়ুয়ার মনোহরা, বহরমপুরের ছানাবড়া, ঔরঙ্গাবাদের চমচম, রসকদম্ব, জঙ্গিপুরের বেড়ামাখার সন্দেশ, এছাড়া অনেক। অনেকে বলতো পেছিয়ে পড়া জেলা, কিন্তু গত বছর মেডিকেলে 212 জন এই জেলা থেকে চান্স পেয়েছে, ইঞ্জিনিয়ারিং পড়ে অনেক ছেলে মেয়ে। হাজার পিছিয়ে পড়া জেলা কেন বলব, পশ্চিমবঙ্গের মধ্যে অন্যতম অগ্রসর এই জেলা। লিখলেন শীষ মোহাম্মদ শীশান, ড্রিম হাউস, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে এই চিঠি। আচ্ছা, 22 জুনের অনুষ্ঠান শুনে আপনার এমনটাই বলবার ইচ্ছে হয়েছে। ধন্যবাদ, আপনার চিঠির মাধ্যমে আমরাও অনেক নতুন কিছুর সঙ্গে পরিচিত হলাম। এবারের চিঠি লিখছেন কাজী আবু জাফর, আত্রাই, বাংলাদেশ থেকে। লিখছেন, নাবালা বানি, আকাশবাণী মুর্শিদাবাদ আজকের বিষয়, এমন বন্ধু আর কে আছে। আচ্ছা, আজকের অনুষ্ঠান শুনে আপনার অভিব্যক্তি উপস্থাপনায় ছিলেন আশিস ভৌমিক। বন্ধুত্ব হয় মনের আকর্ষণে, বন্ধুত্ব হয় দেয়া নেয়ার মাধ্যমে, আবার কোনো লেখকের লেখা পড়েও বন্ধুত্ব গড়ে ওঠে। একবার একটি ছবি দেখেছিলাম, ছবি ঘরে বসে, ছবি দেখতে দেখতে, আচ্ছা ছবি ঘরে বসে, ছবি দেখতে দেখতে নায়ক নয়, নায়িকা নয়, ওই ছবির পরিচালকের সঙ্গে এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম। একদিন গিয়ে উপস্থিত হলাম সেই চিত্র পরিচালকের বাসায়। এত বড় নাম করা চিত্র পরিচালক, অথচ তার সাধারণ জীবনযাপন দেখে মুগ্ধ হয়ে গেছিলাম। তবে কষ্টের কথা এই যে, তিনি সেদিন বাসায় ছিলেন না, ছিলেন দেশের বাইরে। আমি আমার বক্তব্য সেই চিত্র পরিচালকের পরিবারের সদস্যদের কাছে জানিয়ে এসেছিলাম, এটাই আমার সান্ত্বনা। তাই তো, বন্ধুত্ব কত ভাবেই না গড়ে ওঠে, ভাবনার মিলও নতুন নতুন বন্ধুকে কাছের করে তোলে। কাজী আবু জাফরের লেখা পড়লাম, আপনি লিখেছেন আত্রাই, বাংলাদেশ থেকে। আসবো পরের চিঠিতে, তার আগে বোধহয় একটি বিজ্ঞাপন, হ্যাঁ 2:35 আরও একটি বিজ্ঞাপন রয়েছে।

23শে জুন 2026, পলাশী দিবস উপলক্ষে শুভ সকালের বিষয় ছিল অস্তমিত স্বাধীনতা। পলাশী, অস্তমিত স্বাধীনতা। সঞ্চালিকা ছিলেন মানসী দিদিভাই। বিষয় প্রসঙ্গে স্মরণে আসে।

আপনি লিখছেন, স্বাধীনতা কথার অর্থ স্ব অর্থাৎ নিজের অধীনে থাকা, কিন্তু কখনোই স্বেচ্ছাচারিতা নয়। যিনি স্বেচ্ছাচার করেন তিনি স্বেচ্ছাচারী। বিপরীতে স্বাধীনতা শব্দের অপব্যবহারে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার অপপ্রয়োগ দ্বারা বৃহৎ স্বার্থ বিসর্জনে নিজের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করাকে সাধারণভাবে বিশ্বাসঘাতকতা বলা হয়, যার প্রতিফলন দেখা গিয়েছিল মুর্শিদাবাদের পলাশী প্রান্তরে 23 জুন তারিখে, যেটি ইতিহাসে পলাশী দিবস নামে স্থান পেয়েছে। 1757 খ্রিস্টাব্দের 23 জুন তারিখে মুর্শিদাবাদের ভাগীরথী নদীর তীরে পলাশী রামবাগানে নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশদের যুদ্ধ ইতিহাসে কালো অধ্যায়ের সূচনা করে। এই যুদ্ধে স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ে বাংলার তথা দেশের স্বাধীন সূর্য অস্ত যায়। পরিণামে পলাশীর অস্তমিত সূর্যের পুনরুদ্ধারে অপেক্ষা করতে হয় দীর্ঘ 190 বছর। এর জন্য অকথ্য অত্যাচার নির্যাতন সহ্য করতে হয়েছে। দেশের বহু তাজা অমূল্য প্রাণ দান করেছেন। রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে পরাধীনতার গ্লানি মুছে নতুনভাবে দেশের স্বাধীন সূর্যের উদয় হয় 1947 সালের 15ই অগাস্ট তারিখে।

0: আমাদের দেশের এক পুরনো ইতিহাস আপনি আমাদের সামনে আবার তুলে ধরলেন। সোমনাথ দাস সম্বলপুর ওড়িশা থেকে লিখছেন এ চিঠি। চলে আসে এবারে আমাদের প্রবীণ শ্রোতাবন্ধুর চিঠিতে। বন্ধাইপাড়া গোয়ালজান বহরমপুর থেকে লিখছেন আকাশবাণী মুর্শিদাবাদকে। তবে তার আগে আবারও নেব বিজ্ঞাপনের বিরতি।
1: Let's listen from infertility expert.
2: Hello, I am Dr. Rajshekhar Sarkar, obstetrician and gynecologist from the city of Bahrampur, Murshidabad, West Bengal. If voice of fertility, if voice for complete family, every couple dreams of having a family. For many, infertility kids is silent today. Clinically, infertility means not achieving a pregnancy after a year of trying, affecting one in six couples. Remember, it is never just human issue, both the partners are equal here. From lifestyle changes to advanced medical therapies like IVF, infertility treatments are available. It's time to break the stigma, start the conversation, and seek timely medical advice. Let's come together to be a voice for complete families.
1: Issued in public interest by Zenova, a division of Gufic Biosciences.
0: এবারের চিঠি পড়ব। বন্ধাইপাড়া গোয়ালজান বহরমপুর থেকে লিখছেন জয়নাল আবেদিন। লিখছেন আকাশবাণী মুর্শিদাবাদের সকল শ্রোতাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 15/6/2026 তারিখের শুভ সকাল অনুষ্ঠানের বিষয় ছিল প্রবীণদের সম্মান, মানবিকতার মান। উপস্থাপিকা ছিলেন অর্চিতা ঘোষ। বিষয়টি আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে, তাই আজ এই বিষয়ে আমার কিছু না বলার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। বন্ধুরা, একটি গাছ যেমন তার শিকড়ের ওপর দাঁড়িয়ে থাকে, তেমনি একটি পরিবারও দাঁড়িয়ে থাকে তার প্রবীণ মানুষদের অভিজ্ঞতা, স্নেহ ও আশীর্বাদের ওপর। তারা শুধু পরিবারের সদস্য নন, তারা জীবনের পথ প্রদর্শক। আজ আমার বয়স প্রায় 90 বছর। জীবনের অনেক উত্থান পতন দেখেছি,

0: অনুভব করেছি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় সম্মান, ভালোবাসা, একটু আন্তরিক সঙ্গ। অর্থের চেয়ে অনেক বড় হলো পরিবারের মানুষের স্নেহভরা দুটি কথা। কিন্তু দুঃখের বিষয়, আজকের ব্যস্ত জীবনে অনেক সময় প্রবীণ মানুষরা একাকিত্বের শিকার হন, তাদের অভিজ্ঞতার মূল্য কমে যায়, তাদের কথা শোনার সময়ও যেন অনেকের থাকে না। অথচ তাদের জীবন সংগ্রাম, তাদের ত্যাগ, তাদের ভালোবাসার ওপরেই তো আমাদের আজকের অবস্থান। প্রবীণদের সম্মান করা শুধু সামাজিক দায়িত্ব নয়, মানবিকতার পরিচয়। যে পরিবারে বয়োজ্যেষ্ঠদের সম্মান করা হয়, সেই পরিবারে শান্তি, শিক্ষা এবং মূল্যবোধের বিকাশ ঘটে। উপস্থাপিকা অর্চিতা ঘোষ অত্যন্ত সুন্দরভাবে বিষয়টি উপস্থাপন করেছিলেন। তার আলোচনা আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে। মানুষের জীবনে মানবিকতার চেয়ে বড় সম্পদ আর কিচ্ছু নেই। তাই বলবো, প্রবীণদের সম্মান করুন, তাদের পাশে থাকুন, কারণ আজ যারা প্রবীণ, একদিন আমরাও তাদের জায়গায় পৌঁছব। মানবিকতার প্রকৃত মান সেখানেই, যেখানে প্রবীণরা পান সম্মান, ভালোবাসা, মর্যাদা। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, একেবারে ঠিক। সত্যি তো, আমরা অনেক কিছুতে বিদেশের দিকে তাকাই যে ওরা কত সুখে আছে, কত ভালো আছে, কত অর্থ ওদের, কি সুন্দর বাড়িঘর, সব কিছু ঝাঁচকচকে। কিন্তু করোনাকালে আমরা অনেকেই লক্ষ্য করেছি, ইতালির মতন দেশে রাস্তাঘাটে পড়ে রয়েছেন যারা পড়েছিলেন, যে সমস্ত মৃতদেহ, তাদের বেশিরভাগই আমরা বলতে পারি প্রবীণ নাগরিক। আমরা এমন এক উজ্জ্বল দেশের বাসিন্দা যেখানে এখনও পরিবার আছে, যেখানে এখনও দাদু ঠাকুমা, ঠাকুরদা ঠাকুমা, দাদামশাই, এই ডাকগুলো আছে, সেই মানুষগুলো আছে, তাদের আদর আছে। ঠিক তাই, তো সকলেই যে প্রবীণদের সম্মান করে সে কথাই বা বলি কী করে, তাহলে দেশে এত বৃদ্ধাশ্রম কেন তৈরি হচ্ছে? এই প্রশ্ন তো মনে মনে আমারও ঘুরপাক খায়। কিন্তু তবুও বলবো, আছে। আজও গ্রামে মফস্বলে একটি বাড়িতে গিয়ে আমরা প্রবীণ মানুষদের দেখা পাই, দুদণ্ড তার পাশে বসি, কথা বলি, পুরনো দিনের গল্প শুনি, ভালো লাগে শুনতে। বললাম না, আমরা এক উজ্জ্বল, এক আনন্দময় দেশের বাসিন্দা, যেখানে এই প্রবীণরা আমাদের পরিবারেই থাকেন। হ্যাঁ, অবহেলা নয়, শ্রদ্ধা, সম্মান, সহমর্মিতা। তারা হয়তো একই কথা বারবার বলেন, কিন্তু তবুও এই যে আছেন, রয়েছেন আমাদের সঙ্গে, এটাই তো আমাদের মস্ত বড় প্রাপ্তি, তাই না? ভালো থাকুন আপনি, খুব ভালো লাগলো আপনার চিঠি পড়ে। আমার শ্রদ্ধা জানবেন, নমস্কার নেবেন। পড়লাম জয়নাল আবেদিনের লেখা চিঠি, বুন্ধাইপাড়া গোয়ালজান বহরমপুর থেকে লিখলেন। এবারে আসবো পরের চিঠিতে, তবে তার আগে কিন্তু একটু বিজ্ঞাপনের বিরতি নেব, কেমন?
1: June is month for National Infertility Awareness. Let's listen from infertility expert.
2: Hello, I am Dr. Ashok Sarkar, obstetrician and gynecologist from the city of Bahrampur, Murshidabad, West Bengal. A voice for fertility, a voice for complete family. Every couple dreams of having a family. For many, infertility kids is silent today. Clinically, infertility means not achieving a pregnancy after a year of trying, affecting one in six couples. Remember, it is never just a woman's issue. Both the partners are equally here. From lifestyle changes to advanced medical therapies like IVF, infertility treatments are available. It's time to break the stigma, start the conversation, and seek timely medical aid.

0: Let's come together to be a voice for the families.
1: Issued in public interest by Zenova, a division of Gufic Biosciences.
2: বিজ্ঞাপনের পর ফিরে এলাম আপনাদের চিঠির কাছে। বিজ্ঞাপন বাজাতে বাজাতে মনে পড়ল, আমরা এমন এক দেশের বাসিন্দা যে দেশের সাহিত্যের নামও হয় প্রবীণ মানুষটির নামে, ঠাকুমার ঝুলি, যা আমাদের শৈশব, আমাদের ছেলেবেলা, আমাদের কাছে স্বপ্নের জগৎ আজও খুলে ধরে, তাই না? এবারে পড়ব উসনেহার খাতুনের লেখা চিঠি। আপনিও লিখছেন বন্ধাইপাড়া, গোয়ালজান, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে লিখছেন। আকাশবাণী মুর্শিদাবাদের সকল শ্রোতাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। 23/6/2026 তারিখের শুভ সকাল অনুষ্ঠানের বিষয় ছিল 1757, আজকের দিনে পলাশীর যুদ্ধ। এই ঐতিহাসিক বিষয়টি শুনে আমার কিছু না বলা কথা আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। বন্ধুরা, 1757 সালের 23শে জুন মুর্শিদাবাদের পলাশীর প্রান্তরে সংগঠিত হয়েছিল ভারতবর্ষের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ঘটনা, পলাশীর যুদ্ধ। এই যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘর্ষ হয়। কিন্তু যুদ্ধক্ষেত্রে বিশ্বাসঘাতকতা এবং ষড়যন্ত্রের কারণে নবাব পরাজিত হন। এই পরাজয় শুধু একজন নবাবের পরাজয় ছিল না, বরং ভারতবর্ষে ব্রিটিশ শাসনের ভিত্তি স্থাপনের সূচনা। পলাশীর যুদ্ধ আমাদের ইতিহাসের এক বেদনাময় অধ্যায়। এই ইতিহাস আমাদের শেখায় জাতির ঐক্য, সততা, দেশপ্রেম কতখানি গুরুত্বপূর্ণ। আজও পলাশীর নাম উচ্চারিত হলে ইতিহাসের সেই দিনটির কথা মনে পড়ে। ইতিহাস জানাতে চাই অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারে ইতিহাস। লিখলেন উসনেহার খাতুন বন্ধাইপাড়া, গোয়ালজান, বহরমপুর থেকে। ঠিক তাই, কত কিছুই তো ভুলে যায়, তাই না? ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, কবিতার লাইন। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় হে, কে পরিবে পায়? চলে আসবো আজকের শেষের চিঠিতে। আর সাতজনের চিঠি পড়লাম, আরও একটি চিঠি রয়েছে আমার হাতে। তবে তার আগে আবারও নেব বিজ্ঞাপনের বিরতি। বিরতির পর আসছি চিঠিতে।
1: June is month for National Infertility Awareness. Let's listen from infertility expert.
3: Hello, I am Dr. Shoykot Kumar Sarkar, consultant gynecologist and obstetrician from Bahrampur. A voice for fertility, a voice for complete families. Every couple dreams of having a family. For many, infertility creates a silent delay. Clinically, infertility means not achieving pregnancy after a year of trying, affecting one in six couples. Remember, it's never just a woman's issue. Both partners are equal here. From lifestyle changes to advanced medical therapies like IVF, infertility treatments are available. It's time to break the stigma, start the conversation, and seek timely medical advice. Let us come together to be a voice for complete families. Thank you.
1: Issued in public interest by Zenova, a division of Gufic Biosciences.
2: বিজ্ঞাপনের পর আজকের শেষের চিঠি, 8 নম্বর চিঠি। লিখছেন শশাপোতা খানাকুল হুগলি থেকে অভিজিৎ মণ্ডল। অভিজিৎবাবু লিখছেন না বলা বাণী বিষয় তারই খুঁজে বেড়াই। শিরোনাম মনসা পূজা। সকাল থেকেই চলতো উপোস, তবু তোমার মুখে থাকত লেগে লম্বা একটা হাসি। আমিও খুব হিমশিম খেতাম সেদিন, করতে জোগাড় বেলপাতা আকন্দ ধুত্রা ফুলের মাসি। জল আনতে যেতাম চলে দলে তলে, রূপনারায়ণ মুণ্ডেশ্বরী নদীর মিলন স্থলে। আমার কষ্ট সহ্য করতে পারতে না তুমি মোটেই, রোদ্দুর থেকে বাঁচাতে ঢাকতে আমার মাথা তোমার রঙিন আঁচলে। ব্রত শেষে আমার মুখে প্রথম

তুমি প্রসাদ দিতে তুলে। চুপি চুপি বলতাম আমি, এবার তুমি কি চাইলে গো বাবার মাথায় জল ঢেলে? আজও আসি মনসা পুজো, মনে পড়ে সেদিনের সেই প্রেম প্রেম মাখা স্মৃতি। জানি না তুমি আছো গো কোথায়, একটি ভুলে আর কতকাল দেবে গো সাজা, কবে গো আমার এই বিরহের হবে আবার ইতি। আজও আসে মনসা পুজো, মনে পড়ে যায় সেদিনের সেই প্রেম প্রেম মাখা স্মৃতি। অভিজিৎ মণ্ডল, শশাপোতা, খানাকুল, হুগলি। স্মৃতিমেদুরতায় ভরপুর একটি চিঠি নাবলা বাণীতে উপহার দিয়েছেন। কত কিছুই তো মনে পড়ে যায়।

0: in Manchester today. The match is scheduled to begin at 7 p.m. Indian time. And with that, we end this news bulletin.
1: খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন শুনবেন একটি বিশেষ অনুষ্ঠান, যোগে নির্ভর যুব সমাজ। আজকের বিষয়,
2: নমস্কার, আন্তর্জাতিক যোগ দিবস। আমরা জানি প্রতি বছরই 21 জুন বিশ্বজুড়ে অত্যন্ত উৎসাহের সাথে এই দিবসটি পালন করা হয়। শরীর ও মনের সুস্বাস্থ্য বজায় রাখতে যোগ ব্যায়ামের গুরুত্বকে বিশ্ব মঞ্চে তুলে ধরাই এই দিনটির বিশেষ উদ্দেশ্য। এবছরও 21 জুন বিশ্ব যোগা দিবস পালিত হচ্ছে, আর সেই উপলক্ষেই আকাশবাণী মুর্শিদাবাদে গত 14 জুন থেকে যোগ নিয়ে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। আজকের যে বিষয়ে আমাদের আলোচনা, যোগে নির্ভর যুব সমাজ, এ বিষয়ে আজকে আমরা কথা বলব। আমরা জানি যুব সমাজের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার জন্য যোগব্যায়াম অত্যন্ত কার্যকারী। আর আজকের এই যে তীব্র প্রতিযোগিতামূলক জীবনযাত্রা, পড়াশোনা, ক্যারিয়ারের একটা চাপ, সব মিলিয়েই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেগুলো নিয়ন্ত্রণ করতে গেলে যোগের একটা গুরুত্ব থেকেই যায়। তো সেজন্যই আজকে যোগে নির্ভর যুব সমাজ এই বিষয়েই আমরা কথা বলবো। আমাদের মধ্যে আজকে স্টুডিওয় উপস্থিত রয়েছেন সম্মানীয় অতিথি, রয়েছেন আমাদের মধ্যে মনীষা মুখোপাধ্যায়, যোগ প্রশিক্ষক। নমস্কার।
3: নমস্কার।
2: প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আসার জন্য। আর আজকে যে বিষয়, যোগে নির্ভর যুব সমাজ, এই বিষয়ে আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে আপনি প্রথমে যদি একটু জানান যে এই যে যোগে নির্ভর যুব সমাজ যে বিষয়টা, এটা বলতে আমরা ঠিক কি বুঝব, আমাদের শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে যদি আপনি বলেন।
3: দেখুন, যোগা আমাদের প্রত্যেকের দরকার, ছোট থেকে বড় প্রত্যেকেরই যোগা প্রয়োজন। কারণ যোগা করলে শরীর বলুন মন সব কিছুই ভালো থাকে। আজকালকার দিনে কি হয়, সারা আমরা এত ব্যস্ততার মধ্যে থাকি যে যোগাতে যাব সেই সময়টা হয়তো হয়ে ওঠে না। কিন্তু আমি পার্সোনালি, আমি যেদিন থেকে প্রায় 5 বছর ধরে যোগা করছি, তো আমার মনে হয় যে এখন এই জায়গায় দাঁড়িয়ে, এই এজে দাঁড়িয়ে আমি যদি এটা যদি আরও 5 বছর আগে থেকে যদি শুরু করতাম তাহলে ভালো হতো।
2: হ্যাঁ, মানে আপনি আরও আগে থেকে শুরু করলে, মানে যে সময়টা আমরা, এই যে বিষয়টাই আজকে রয়েছে যুব সমাজে, মানে আপনি সেক্ষেত্রে নিজেই মনে করছেন আপনি আরও উপকৃত হতেন।
3: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম।
2: আচ্ছা, একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে যে আজকের যে যুব সমাজ, মানে যুবক যুবতী, তারা একটা তাদের এই যে যে একাডেমিক বলুন বা ক্যারিয়ার বলুন, সেদিকে তাদের প্রচণ্ডই একটা ব্যস্ততা, মানে সে একটা ইঁদুর দৌড়ের মতো তারা দৌড়ে বেড়াচ্ছেন। তো সেখানে অনেক সময় হয়তো একটা মানসিক চাপ, একটা অবসাদ, এগুলো এসেই পড়ে। তো সেগুলো কমাতে গেলে এক্ষেত্রে তাদের যোগব্যায়ামের দিকে কতটা ঝুঁকতে হবে বা কতটা গুরুত্বপূর্ণ এই মানসিক অবসাদ বা এই চাপ যদি তারা কমাতে চায়, আপনি কি বলবেন তাদের জন্য?
3: দেখুন, প্রত্যেকের লাইফেই চাপ আছে, তো আমারও লাইফেও চাপ আছে। আমি মনে করি যে এত চাপের মাঝেও নিজেকে সময় দেওয়াটা দরকার। তো আমি যদি সারাদিন কাজের মাঝে আমি যদি 1 ঘন্টা সময় দিই বা হয়তো 40 মিনিট সময় দিলাম, যোগা করলাম, প্রাণায়াম করলাম, তাতে কি হয়, মনও শান্তি থাকে, মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। শরীর সুস্থ থাকলে বিভিন্ন কাজও করতে ইচ্ছে হবে।
2: শরীর মন ওতপ্রোতভাবে জড়িত, এটা তো আমরা জানি। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনি প্রাণায়ামের কথাই বললেন, তো এই তরুণ প্রজন্মের জন্য প্রাণায়ামটা কতটা গুরুত্বপূর্ণ, মানে কতটা জরুরি, তাদের কি এটা করা উচিতই প্রাণায়াম?
3: অবশ্যই, তাদের
2: সেটা যদি একটু আমাদের বিস্তারিত বলেন।
3: সকালে উঠে কোনো কাজে বেরোনোর আগে যদি কেউ 10 মিনিটও যদি কেউ প্রাণায়াম করে, ভামরি করলো বা অন্য কোনো প্রাণায়ামের মধ্যে দিয়ে যদি সে যায়, অনেক ভালো, অনেক, সে কিছুদিন পর 1 মাসের মধ্যে সে রেজাল্ট পাবে যে তার কতটা জরুরি প্রাণায়াম করা। প্রত্যেকটা, আমার মেয়ে আছে 6 বছর বয়স, তো আমার

0: মেয়েও যোগা শেখে, তো আমি তাকে যখন ভর্তি করি, অনেকে অনেক কথাই বলেছিল যে কেন করছেন বা কোন কারণে, তো আমি বলেছিলাম যে না, নিজের জন্য দরকার। এখন থেকে আমি সেই বাচ্চাটাকে যদি আমি প্রথম থেকে যদি সেইভাবে গাইড করি, সে যখন আস্তে আস্তে বড় হবে তো সেও তো সেই সেটাই শিখবে। আজকে এখন থেকে যদি যোগা শেখাচ্ছি আমি, প্রাণায়াম করে সে যোগা করে, তার শরীরও ভালো থাকে, তার মনও ভালো থাকে, সে যতটা টাইম খেলা করতো সেই টাইমটা সে যোগা করে, সেও আনন্দের সাথেই যোগা করে। তার ওখানে অনেক বন্ধু বান্ধব থাকে, তাদের সাথে মেশে, আমিও নিজে করি তো তাকেও করাই। তো আমার মনে হয় যে যোগা, প্রাণায়াম, ব্যায়াম বলুন, প্রাণায়াম প্রত্যেকের জন্যই জরুরি। আজকে আমার এই এজে দাঁড়িয়েও দরকার, আবার যখন 40+ হয়ে যাবে তাদেরও দরকার।
1: মানে এটা মানে সর্বজনীনই আমরা বলতে পারি, ছোট থেকে বড়, মানে আবার বৃদ্ধ বনিতা, খুব শারীরিক কোনো সমস্যা না থাকলে তারা নিশ্চয়ই এটা করতে পারেন। আর এই যে প্রাণায়ামের কথাটা আপনি বললেন না যে সকালে উঠেই করবে তারা, সেক্ষেত্রে ভালো হবে, কিন্তু ধরুন এমন কোনো ক্ষেত্রে যে আমরা জানি যুব সমাজরা তারা শুধু এখন পড়াশোনার পাশাপাশি তারা কিন্তু তাদের ক্যারিয়ারের দিকে বা আর্থিক কারণেই বলুন অন্যান্য কাজের সঙ্গে যুক্ত হয়, তো এমন কি হতে পারে যে সে দিনের যে কোনো একটা সময় নির্দিষ্ট বের করে নিয়ে প্রাণায়ামটা করতে পারে?
0: হ্যাঁ, আমি ধরুন আমি নিজেই হয়তো সকালের দিকে সময় দিতে পারি না, কারণ বাড়িতে চাপ থাকে, তো আমি সন্ধ্যাবেলা প্রাণায়াম করি। সন্ধ্যাবেলাতে প্রাণায়াম করলে, সকালে করলে অবভিয়াসলি ভালো, তো সকালে যদি কেউ সময় দিতে না পারে সে বিকেল বা সন্ধ্যাবেলা বা দুপুরে সে করতেই পারে।
1: মানে যখনই হোক সে তার মতো করে সময়টা যদি বের করে নিতে পারে তাহলে সে সেই সময়টাতেই যোগাভ্যাসটা করতে পারে। কোনো
0: বেটার হয় সকালে,
1: সেটা তো অবশ্যই, যদি না পারে,
0: যদি না পারে সে যে কোনো টাইম করতে পারে।
1: আচ্ছা, ইদানিং আমরা তো দেখছি ধরুন আমরা সবাই সামাজিক মাধ্যমের সঙ্গে ভীষণভাবে যুক্ত, তাই তো? আর বিশেষ করে যুব সমাজরা, যুব সমাজই বা বলি কেন, আমরা সকলেই অল্প বিস্তর যুক্তই থাকি, তো এইটা মানে এটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে যে এতটা সামাজিক মাধ্যমে ইনভলভ থাকার ফলে না, মানে ওই যে ল্যাপটপ বলুন বা মোবাইল স্ক্রিনের সামনে তারা থাকছে, তো অনেক সময় তাদের একটা মধ্যে মানসিক অস্থিরতা তৈরি হয়, এটা কাটাতে গেলে এই যুব সমাজের ক্ষেত্রে যোগাটা কতটা উপকারী হতে পারে? মানে নিজেদের ধীর স্থির করা, সেক্ষেত্রে যদি বলি ধৈর্য বাড়িয়ে তোলার কথা, এটা যদি একটু বলেন।
0: অনেকটাই জরুরি, কারণ হচ্ছে দেখুন, আমরা আমরা যে টিচারের কাছে যোগা করি, তো তিনি বলেন ব্যায়াম করার পরে যখন আমরা প্রাণায়াম শুরু করি তো তখন আমাদেরকে বলা হয় যে আপনারা মন স্থির করুন, মন স্থির করে 10 মিনিট মন স্থির করে চোখ বন্ধ করে আপনারা বসুন, তারপরে প্রাণায়াম শুরু করবেন। তো আমরা যখন যোগা করতে শুরু করি, যখন ব্যায়ামগুলো করতে শুরু করি, তো করার পরে না নিজেরই মনে হয় যে চাপ তো প্রত্যেকের লাইফেই আছে,
1: কম বেশি
0: প্রত্যেকের লাইফেই আছে। তো আমার মনে হয় যখন যোগা করতে আমি শুরু করি, তো কিছুটা টাইম যাওয়ার পরে, হয়তো 15-20 মিনিট পর যাওয়ার পর, তখন মনে হয় যে আমি একটা অন্য জগতে আছি। কিছুটা টাইম, 1 ঘন্টা হলেও ওখানে যদি যোগা করা হয় বা যদি প্রাণায়াম করা হয়, অনেকটা মন স্থির হয়। আপনি তারপরে ওখান থেকে বেরিয়ে আপনার নিজেরই অনেকটা রিল্যাক্স ফিল হবে, যে আপনি তারপরে আপনার অন্য কাজ বলুন, প্রত্যেকটা কাজ করতে আমার ইচ্ছে হবে, আপনার মনে হবে না যে আপনি টায়ার্ড আছেন, করতে পারবেন না, এগুলো মনে হবে না।
1: আচ্ছা, এই অনেকে যারা কর্মক্ষেত্রে রয়েছেন বলুন, তো অনেক সময় হয় না অনেকক্ষণ একভাবে বসে রয়েছেন, তাদের কম্পিউটারে হোক বা ল্যাপটপে হোক তারা কাজ করছেন, সেক্ষেত্রে অনেক সময় তাদের পিঠ, ঘাড়ের ব্যথা বা স্পন্ডেলাইটিস, এ সমস্ত সমস্যাগুলো দেখা যায়, তো সেক্ষেত্রে আমি একদম যুব সমাজের কথাই বলছি, তাদের ক্ষেত্রে যোগব্যায়ামটা কীভাবে কাজে লাগবে?
0: দেখুন, তাদের ক্ষেত্রে যোগব্যায়ামটা তো অবভিয়াসলি কাজে লাগবে, কারণ বিভিন্ন প্রবলেমের জন্য বিভিন্ন ব্যায়াম। তো আমার যদি ধরুন হয়তো কাঁধের দিকে কোনো প্রবলেম থাকলো, তো আমি যদি শোল্ডার ঘোরাই প্রতিদিন 10-15 মিনিট করে যদি, বা আমরা হয়তো কাউন্ট করলাম যে 20টা বা 25টা যদি শোল্ডার অপোজিট সাইড বা সামনের দিকে যদি ঘোরাই, তো অনেকটা সেখান থেকে ব্যথা রিলিফ পাওয়া যায়।
1: আচ্ছা, মানে এটা হয়তো কোনো প্রশিক্ষকের দ্বারা প্রশিক্ষিত হয়ে করাই ভালো, যদি ইদানীং কোনো সমস্যা তাদের মধ্যে দেখা যায়।
0: দেখুন, আমাদের থেকে তো তারা অবশ্যই বেশি জানবে, তো আমার মনে হয় যদি কোনো টিচারের কাছে যাওয়া হয়, তো সেখানে যাওয়ার পর তাকে যদি বলা হয় যে, সে তিনি সাজেস্ট করবেন যে আপনার কোনটা করলে বেটার হবে।
1: হ্যাঁ, সেটাই আমি বলতে।

0: চাইছি যে তারা যদি মনে করেন সেক্ষেত্রে নিজেরা না করে তারা কারো সাহায্য অবশ্যই।
1: এবার দেখুন সময় যদি না হয় তখন কি করা যায়, হয়তো বেশ কিছুদিন টিচারের কাছে শেখা গেল, তো তারপরে সে নিজেই বাড়িতে করতে পারে যদি তার সময়ের প্রবলেম, যে কোনো টাইমে সে করতে পারে, বা এখন তো বিভিন্ন অনলাইনে ক্লাসও হচ্ছে।
0: হ্যাঁ, অনলাইনে যে ক্লাসগুলো হয় সেগুলো তারা অ্যাভেল করতে পারে। আরেকটা যেটা বলবো এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই যে কথাটা এলো এই মোবাইল স্ক্রিনিং টাইম বলুন বা ল্যাপটপ স্ক্রিনিং টাইমের, আমাদের অনেকটা রাত হয়ে যায় ঘুমোতে ঘুমোতে, বিশেষ করে এই যে যুব সমাজ যারা, তারা নিজের কাজেই হোক বা যে কোনো কারণেই হোক, ভালো লাগা থেকেই হোক, তো ঘুমটা পর্যাপ্ত হয় না, সেক্ষেত্রে ঘুমের একটা ডেফিসিয়েন্সি তাদের থেকেই যায়। তো এই ক্ষেত্রে তারা কি করতে পারে, এই যে তারা নিয়মিত তাদের যে ঘুমের ব্যাঘাত থেকে যাচ্ছে, আবার সকালে ওঠা, আবার দৌড়ঝাঁপ শুরু, সেক্ষেত্রে যোগা কি সেই ঘুমের ঘাটতিটা পূরণ করতে পারে, বা নিয়মিত যদি যোগাভ্যাসটা করে তাহলে তাদের ঘুমটাও নিয়মিত একটা নির্দিষ্ট সময় হবে?
1: একদম।
0: কিরকম হবে,
1: ধরুন আমি প্রতিদিন ভোরবেলা উঠছি, তো ভোরবেলা উঠে বাড়ির কাজটাজ বলুন করে বা অফিস যাচ্ছি, অফিস থেকে ফিরে বাড়িতে বাচ্চা থাকলে তাকে সামলে, আমি যখন যোগাতে যাই তো যোগাতে যে আমি এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় দিই, তো ওখান থেকে আসার পরে আপনার আপনি ধরুন বাড়ির যে সমস্ত কাজগুলো থাকলো করা হয়ে গেল, তো আপনি যখন ঘুমোতে যাবেন না, তো তখন না আপনার ইচ্ছে হবে না যে আমি ফোন দেখি, তখন আপনার মনে হবে যে না আমার একটু রিল্যাক্সের দরকার আছে, আমি ঘুমিয়ে যাই। আপনি প্রতিদিন যদি যোগা করেন আপনার ঘুমও খুব ভালো।
0: সেটাই আমি বলতে চাইছিলাম যে এরকম কি কোনো নির্দিষ্ট যোগব্যায়াম রয়েছে যে যেটা ঠিক ঘুমের জন্যই উপকারী, না প্রতিনিয়ত যদি তারা করেন সেটাই তাদের উপর প্রভাব ফেলবে, সেক্ষেত্রে আর মনে হবে না যে মোবাইল বা ল্যাপটপ খুলে বসে আমার এখন ঘুমের সময়, আমি ঘুমিয়েই পড়ি। ঠিকই তাই। আর একটা বিষয় আমরা এখন আমাদের সবারই কম বেশি যুব সমাজকেই বা বলবো কেন, জাঙ্ক ফুড ফাস্ট ফুডের দিকে আমাদের এখন একটা ঝোঁক, তাই না? এর ফলে আমরা অনেক সময় একটু যে দেখছি স্থূলতা এসে যাচ্ছে। তো এক্ষেত্রে দেখুন ঘরের খাবার তো আমরা খেয়েই থাকি, তো মাঝে মধ্যে হয় বাইরে কোথাও গেলাম বা অফিস ক্যান্টিনে বলুন স্কুলে বলুন হয়ে যায় একটু জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাওয়া, বা যুব সমাজদের একটু ভালো লাগা আছেই এখন মানে ঘরের তৈরি থেকে বাইরের খাবারের প্রতি। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা একটু দেখছি যে ওই যে মানে একটু মোটা হয়ে যাওয়ার ধরন কি ছেলে কি মেয়ে উভয়ের, তো সেক্ষেত্রে তারা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে যোগকে কাজে লাগাবে?
1: দেখুন জিম হচ্ছে আলাদা জিনিস, যোগা হচ্ছে আলাদা জিনিস। আমি যদি মনে করি যে আমি হেলদিটা কমাবো কিছুদিন যোগা করে, সেটা পসিবল না, কারণ আমাকে মেনটেন করতে হবে। আমি খাবারও অবভিয়াসলি আমিও বাইরের খাবার খাই, আরও যারা যোগা করে অনেকেই হয়তো খাই, তো তাতে কি হয় আমরা যেহেতু প্রতিদিনই যোগা করছি, তাতে আমি যদি সপ্তাহে দুদিনও ফাস্ট ফুড খাই তো সেটা না আমার অ্যাডজাস্ট হয়ে যায়। তার মানে এটা না যে আমি হেলদিটাকে কমিয়ে ফেলতে পারবো একবারে, যোগার পক্ষে পসিবল না যে একেবারে দু তিন মাস করে তাকে হেলদিটা পুরো একবার নর্মালের মতো এনে দিতে। হ্যাঁ, যোগা করলে কি হয় শরীর ফিট থাকে।
0: আচ্ছা, আপনি তো একজন প্রশিক্ষিকা, তো আপনার যে প্রতিষ্ঠান রয়েছে সেখানে তো নিশ্চয়ই যুবক যুবতীরা আসেন, হ্যাঁ, তারা যোগব্যায়াম করে, তাদের কি প্রতিক্রিয়া আপনি লক্ষ্য করেন এই যে তারা যোগটা করতে আসে, তাদের মধ্যে কি ধ্যান ধারণা তৈরি হচ্ছে এই যোগ ব্যায়াম নিয়ে আপনি মনে করছেন বা দেখছেন যেটা প্রতিনিয়ত?
1: দেখুন তারা যোগ ব্যায়াম করে, আমারই চেনা কিছু দিদি ভাই আছে যারা যোগা করে, তো তারা নিজেই বলে যে আমি আগে আমার প্রচুর প্রবলেম ছিল, তো যার কারণে আমাকে ডক্টর বলেছিলেন যে যোগা করার জন্য, তো এখন আমি যোগা করে অনেক ভালো আছি। মানে ও বলতে চায় কি যে আমাকে যোগা করার পরে আমাকে মেডিসিন খুব কম খেতে হয়, মেডিসিন খেতেই হয় না আমার, আগে যেরকম ব্যথা ছিল শরীরে যোগা করার পর আমার কোনো ব্যথা নেই, আমাকে পেনকিলার খেতে হয় না, আমাকে অ্যাসিডিটির কোনো ওষুধ খেতে হয় না। এখনকার প্রায় মানুষই অ্যাসিডিটি খায়, পেনকিলারও খাচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে তখনও মেডিসিন খাচ্ছে, তো নিয়মিত যদি কেউ যোগা করে তাতে এই ওষুধগুলোকে সে অ্যাভয়েড করতে পারে।
0: মানে যোগাভ্যাসটা থাকলে ওষুধের প্রতি প্রবণতাটা কমে যায়। আমাদের হয় যে একটু চুমা ঢেকুর উঠলো সঙ্গে সঙ্গে অ্যান্টাসিড কিটুইনো গুলি আমরা খেয়ে নিলাম, এটা হয়। আচ্ছা, এই যে তরুণ তরুণী, এরা না অনেক সময় ভাবেন বা একটা ধারণা হয় যে যোগা ও আবার কি করবো ওটা বয়স্করা করবে, তো এটা একটা মিথ থাকে কারো কারোর মধ্যে, আমি সবার কথা অবশ্যই বলবো না, তো সেটাকে ঠিক
1: যোগা 6 বছর বয়স থেকে 60 বছর বয়স পর্যন্ত প্রত্যেকে যোগা করতে পারে। আমার এজে দাঁড়িয়ে আমারও

0: অনেক রিলেটিভ আছে যারা আমাকে বলেছিল যে এই বয়সে এসে যোগা করে কি করবি, আর একটু বয়স হোক তারপরে করবি। কিন্তু এটা
1: মানে এটা এই প্রশ্নটা ওই জন্য এলো, আমি এরকম শুনেছি আর কি, আমি সেজন্যই আপনার কাছে প্রশ্নটা রাখলাম।
0: যোগা প্রত্যেকের জন্য প্রযোজ্য, যোগা প্রত্যেকে করতে পারে।
1: আজকে অনুষ্ঠান শুনছেন আমাদের যারা শ্রোতা বন্ধু রয়েছেন সকলেরই, আপনি তাদের জন্য একটু বলেন, যেহেতু আজকে যোগী নির্ভর যুব সমাজে এই বিষয়ে রয়েছি, আমাদের একদম নির্দিষ্ট তাদের জন্য বলা যে যোগ তাদের জন্য কতটা উপকারী, এটা একটু আপনার কাছে আমি শুনতে চাইবো।
0: যোগ তো প্রত্যেকের জন্যই উপকারী। আমার এজে দাঁড়িয়ে, এই এজে দাঁড়িয়ে আমি বলবো যে যোগ এই এজে সমাজে প্রচুর প্রয়োজন। যোগ যদি কেউ করে তার সে নিজেই ফিল করতে পারবে যে সে কতটা ভালো আছে। তার জন্য এখন থেকে যদি কেউ যোগ শুরু করে তো সে ইন ফিউচারও সে অনেক বেটার থাকবে, অনেক ভালো থাকবে সে।
1: আর এক্ষেত্রে যারা যোগাভ্যাস করছেন বা করবেন বা হয়তো করবেন, তাদের কি খাদ্যাভ্যাসের কোনো পরিবর্তন করার দরকার আছে, না নিয়মিত যেভাবে তারা যে খাদ্য গ্রহণ করে থাকেন সেগুলোই?
0: নিয়মিত যেভাবে খাচ্ছে বাইরের খাবারটা একটু অ্যাভয়েড করতে হয়। বাড়িতে ধরুন খুব রিচ, এবার যদি কেউ মনে করে যে ডেইলি আমি ফাস্টফুড খাবো, তো তাতে তো যোগাতে কোনো কাজ হবে না। মাঝে মাঝে খেলো ঠিক আছে, কারণ প্রত্যেকেই এখন খায়। তো বাড়িতেও থাকতে গেলে যদি কেউ মনে করে যে আমি ফ্যাট কমাবো বা আমার ফ্যাট কমানোর প্রয়োজন আছে, তাহলে তাকে কি করতে হবে, তাকে ডায়েট চার্ট করতে হবে, তার সাথে যোগা করতে হবে। আদারওয়াইজ আমাদের, আমরা যেরকম নর্মালি করছি, দীর্ঘদিন ধরে যখন যোগা করতে শুরু করবে তাতে খাবারের উপর কোনো এফেক্ট পড়ে না। আমি বাড়িতে নর্মালি যা রান্না করি আমি সেই রান্নাই খাই, আমার জন্য এক্সট্রাভাবে কোনো ডায়েট চার্ট অনুযায়ী আমি কোনো খাবার রান্না করি না।
1: একটু তেল মশলা যত খাবার আমরা একটু কম খাই সেক্ষেত্রে, মানে এটা শুধু যোগাভ্যাস তো নয়, এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি। আচ্ছা, এই যোগকে যদি কেউ ধরুন পেশা হিসেবে নিতে চায়, আমরা যেহেতু আজকে যুবদের জন্যই কথা বলছি, তো সেটা কিভাবে তারা করতে পারে?
0: দীর্ঘদিন যোগ করতে করতে তারপরে সে পেশা হিসেবে নিতেই পারে, তাতে না নেওয়ার কিছু নেই। কিন্তু আমার আমার যেটা মনে হয়, কারণ সে অ্যাজ আ টিচার, তো সেই টিচার আমাদেরকে যেভাবে সাজেস্ট করবে আমরা সেভাবেই করব। তো সে যদি সেটাকে পেশা হিসেবে নিতে চায়, তাকে আগে ভালো করে যোগ হিসেবে জানতে হবে, বুঝতে হবে, তারপরে সে পেশা হিসেবে সেটাকে নিতে পারে।
1: আপনিও তো নিশ্চয়ই দীর্ঘদিন একটা প্রশিক্ষণের পরেই, আজকে প্রশিক্ষিত হওয়ার পরেই নিশ্চয়ই সকলকে প্রশিক্ষণটা দিচ্ছেন, তো যারাই আসে আপনার কাছে, তো নানা বয়সের নানা ধরনের ছাত্রছাত্রী বলুন বা যারা যোগাভ্যাস করতে আসতেন, তাদের মধ্যে আপনি কি লক্ষ্য করছেন, এই যোগ নিয়ে তাদের মনোভাবটা কি?
0: দেখুন, আগে এতটা ছিল না, এখন যোগ নিয়ে প্রত্যেকের কোথাও হয়তো মনে হচ্ছে যে তাদের জন্য যোগটা প্রয়োজন। তো আমি ধরুন আজকে করছি, তো আমাকে আপনি হয়তো আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি যোগ করেন, তো আপনি কি কি পাচ্ছেন, তখন আমি হয়তো বললাম যে আমি আমার শারীরিকভাবে আমি অনেক উপকৃত হয়েছি, তাতে আমার মনে হয় যে আমার জন্য যোগটা হচ্ছে বেস্ট, তখন হয়তো আপনিও করছেন। এরকম করে এখন যোগটাই হয়ে গেছে প্রত্যেকের জন্য।
1: এবার যে প্রশ্নে আমি আসছি আপনার কাছে, মানে ঠিক প্রশ্ন বলবো না, এটা একটা আলোচনাই আমাদের, এই যে যুব সমাজকে যোগে নির্ভর করতে হলে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে আপনার মনে হয়? তাদেরকে যদি আমরা এই যোগাভ্যাসের মধ্যে আনতে চাই, বা যুব সমাজ এই যোগাভ্যাস তাদের জীবনের একটা অঙ্গ হিসেবেই নিয়ে নিক, তাদের সাথে পথ চলুক এই যোগা, সেটা করতে গেলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত সর্বস্তরে?
0: সব থেকে প্রথমে হচ্ছে তাকে, যিনি এটা করবেন তো তাকে এটা ভাবতে হবে যে আমি যোগাটাকে করব, কারণ হচ্ছে আমি আমার ভালোবেসে আমি যোগাটাকে করব। কোনো জিনিসই ভালোবাসা ছাড়া পসিবল না, আমি জোর করে কাউকে কোনো কিছু করাতে পারবো না। তো আমি যদি নিজে ভাবি যে ঠিক আছে আমি যোগা করব, আমি নিজের জন্য করব, তাহলে সে যোগা করতে পারে। সে যদি যোগাটাকে ভালোবাসে, সে অবশ্যই, সে যত দিন বাঁচবে তার মনে হবে যে না, আমার যোগাটা আমার জন্য প্রয়োজন।
1: যারা ভালোবাসেন তারা তো করছেনই, ধরুন কারো সেই সদিচ্ছাটা নেই, তার মধ্যে যদি এই সদিচ্ছাটা জাগাতে হয় সেক্ষেত্রে কী করণীয়?
0: তাকে আসতে হবে, তাকে হয়তো, সে যদি নাও আসে তো সে ধরুন বিভিন্ন, আজকে যেরকম আমি এখানে এসে
1: বলতে চাইছি যে এই যোগাভ্যাসটা তার জন্য কতটা উপকারী, বিশেষ করে একদম তার ব্যক্তিগত ক্ষেত্রেই এটা উপকারে আসে, সেটা যদি তাদের মধ্যে আমরা জাগিয়ে তুলতে পারি, তাই তো?

0: সেটা মানে কিভাবে হতে পারে, যারা করছেন তারা সচেতন করতে পারেন?
1: হ্যাঁ, তারা বলতো আজকে যেরকম আমি এখানে এসে বলছি, তো অনেকে শুনছেন, তো তাদের যদি মনে হয় যে আমি একবার দেখতেই পারি যে আমার কি উপকারিতা হচ্ছে, তাহলে সে প্রথমে একটু কোনো টিচারের কাছে যাক। তো যাওয়ার পরে সে কথা বলুক, কথা বলার পর সে নিজেই এক মাসের মধ্যে বুঝতে পারবে যে আমার জন্য কতটা যোগা উপকারী।
0: এরকম তো হতে পারে কি যে ছোট থেকেই যদি তাকে অভ্যাসটা করানো হয়, ধীরে ধীরে তার মধ্যে সেই ভালোবাসাটা কি জন্মাতে পারে বা সে বুঝতে পারে এর উপকারিতাটা কি?
1: অবশ্যই। আজকে আমার মেয়ের বয়স হচ্ছে 6 বছর, আমি 5 বছর বয়স থেকে তাকে যোগা শেখাই। তো প্রথমে আমি যখন তাকে নিয়ে গেছিলাম, সে হয়তো বুঝতে পারতো
0: না,
1: সে ভয় পেত। তো তারপরে আস্তে আস্তে যখন 1 বছর হয়ে গেছে, এখনও নিজেই যায়, নিজেই যোগা করে, বাড়িতে ব্যায়াম প্র্যাকটিস করে, এখনও নিজেই বুঝতে পারছে। যদি হয়তো কোনোদিন না যাওয়া হয় তখন বলে, মা তুমি যাচ্ছ না কেন, চলো যোগাতে চলো। কারণ ওখানে অনেক বন্ধু থাকে, ও নতুন নতুন ব্যায়াম শিখতে পারে, তাতে কি হয় বাচ্চারা অনেক সেই ব্যায়ামটাকে ভালোবেসে নেয়, তাতে কি হয়
0: ওর আগ্রহটাও জন্মায়।
1: হ্যাঁ, ওর মনে হয় যে না এটা তো আমার জন্য খুব ভালো, ও করছে তাহলে আমিও করব, এরকম ভাবেই ভালোবাসা জন্মায়।
0: মানে এক্ষেত্রে আমরা প্রতিষ্ঠানগুলোতেও যদি যোগ শেখানোর যে প্রয়োজন আছে যোগ ব্যায়ামের, সেই উপকারিতাগুলো যদি বোঝাতে পারি ছোট থেকেই, তাহলে হয়তো একটা দিন এসে সেই ভালো লাগাটা সকলের মধ্যে জন্মাবে। আমরা তো অনেক কথাই হলো, আলোচনাই হলো, তো আমরা বুঝতে পারছি যে যোগা কতটা প্রয়োজনীয় আমাদের মানে দৈনন্দিন জীবনের সঙ্গে, এটা যেন জুড়ে রয়েছে। তো আমি একদম আপনার কাছে শেষে জানতেই চাইব এটা যে যোগে নির্ভর যুব সমাজ যে বিষয় নিয়ে আজকে আমরা কথা বললাম, তাদের প্রতি যদি কোনো বার্তা দিতে হয় বা মেসেজ যদি আপনার দিতে হয় বা আমরাও দিতে চাই তাদেরকে আকাশবাণীর পক্ষ থেকে, সেক্ষেত্রে সেই বার্তাটা কী হবে?
1: আমি বলবো প্রত্যেকেরই যোগা প্রয়োজন। আপনারা প্রত্যেকেই চেষ্টা করুন সারাদিনের কাজের মাঝে নিজেকে একটু সময় দেওয়া। আমরা প্রত্যেকেই চাই যে নিজের একটু সময়, আমি যদি নিজেকে একটু সময় দিতে পারি,
0: মানে যারা ধরুন স্কুল কলেজ অথবা কোনো কর্মসংস্থানে যুক্ত রয়েছে, তাদের জন্য বিশেষ করে কিভাবে তারা যোগাভ্যাসটাকে তাদের নিয়মিত রুটিনে আনবে?
1: দেখুন, যারা ধরুন স্কুলে যায়, স্কুল কলেজ বা আপনি যেটা বললেন যে বিভিন্ন কাজে বেরোয়, তো তারা যদি মনে করে যে আমি করব, আমি ভালোবেসে, দেখুন একদিনে কোনো কিছুর প্রতি ভালোবাসা জন্মায় না, তাকে সময় দিতে হয়। আপনি প্রথম দিন করলেন, আপনি প্রথম দিন করে নিজেই বুঝতে পারলেন যে হ্যাঁ এটা হয়তো আমার জন্য দরকার আছে, তখন আস্তে আস্তে কী হবে, আপনি যদি সেটাকে ভালোবাসেন, আপনার হাজার কাজের মাঝেও আপনার মনে হবে যে আমার যোগের জন্য একটু সময় দেওয়া দরকার আছে, কারণ ওটা আমার দরকার। তাহলে আস্তে আস্তে কী হবে, আপনি স্কুল থেকে আসছেন, একটু রেস্ট নিচ্ছেন, রেস্ট নেওয়ার পর আপনি হয়তো কোনো টিচারের কাছে যাচ্ছেন বা আপনি নিজেই বাড়িতে হয়তো অনলাইনে ক্লাস করছেন বা বাড়িতে এমনি আপনি যেটা জানেন হয়তো সেরকমভাবে ব্যায়াম করছেন, আপনারা করতে পারেন। আস্তে আস্তে কী হবে, আপনারা যখন করতে শুরু করবেন, দীর্ঘদিন করার পরে হয়তো 5 বছর 6 বছর আপনাদের এটাই মনে হবে যে এটা হয়তো আমাদের আরও আগে করা উচিত ছিল, তাহলে অনেক বেটার হতো।
0: মানে সেক্ষেত্রে শারীরিক মানসিক এবং আত্মিক সব দিক দিয়ে তারা একটা সুফল অবশ্যই পাবেন। অর্থাৎ যে যুব সমাজ আমরা বারবার যেটা বলছি, তারা অত্যন্ত একটা চাপের মধ্যে থাকেন সব দিক দিয়ে, পড়াশোনা বলুন, কাজের কথা বলুন, পারিবারিক বাহ্যিক আভ্যন্তরীণ, তো সেক্ষেত্রে যোগ ব্যায়াম তাদের পক্ষে সহায় হবেই হবে, এটা আমরা বলতে পারি
1: অবশ্যই,
0: তাই তো? তো আমরা আজকে যে আলোচনায় ছিলাম যে যোগে নির্ভর যুব সমাজ, এক্ষেত্রে আমরা দেখলাম আমাদের বিশিষ্ট অতিথি ছিলেন, তিনি যে আলোচনা করলেন যে যুব সমাজের ক্ষেত্রেও কিন্তু যোগাভ্যাসটা অত্যন্ত জরুরি, ওই তাদের মানসিক শারীরিক এবং আত্মিক নিয়ন্ত্রণ এক্ষেত্রে সহায় হবে এবং তারা নিশ্চয়ই অনেক মানসিকভাবে শক্ত হয়ে উঠবেন এবং সমস্ত পরিস্থিতির মোকাবেলাও তারা করতে পারবেন। আর সর্বোচ্চ যেটা বলার যে ধৈর্য, যেটা আমাদের অনেকের এখন কমে যাচ্ছে, তাই না? যোগা সেক্ষেত্রে নিশ্চয়ই সাহায্য করে।
1: হ্যাঁ একদম,
0: হ্যাঁ মানে যোগা করলে আমাদের ধৈর্য শক্তিও কিন্তু
1: অনেকটা
0: বাড়ে। তো এইগুলো নির্ভর করেই এই যোগা সঙ্গে আপনারা এগিয়ে চলুন। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট অতিথি যোগ প্রশিক্ষক মনীষা মুখোপাধ্যায়, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের যোগে নির্ভর যুব সমাজ

0: যোগা দিবস নিয়ে যে অনুষ্ঠান চলছে, বিশেষ অনুষ্ঠান ছিল, এখানে শেষ করছি। নমস্কার, সঙ্গে ছিলাম আমি মানসী বিশ্বাস, সম্পাদনায় উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।
1: শুনলেন যোগ বিষয়ে বিশেষ অনুষ্ঠান, যোগে নির্ভর যুব সমাজ, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন।
2: June is month for National Infertility Awareness. Let's listen from infertility expert.
3: Hello, I am Dr. Shoykat Kumar Sarkar, consultant gynecologist and obstetrician from Bohampur. A voice for fertility, a voice for complete families. Every couple dreams of having a family. For many, infertility creates a silent delay. Clinically, infertility means not achieving pregnancy after a year of trying, affecting one in six couples. Remember, it's never just a woman's issue. Both partners are equal here. From lifestyle changes to advanced medical therapies like IVF, infertility treatments are available. It's time to break the stigma, start the conversation, and seek timely medical advice. Let us come together to be voice for complete families. Thank you.
2: Issued in public interest by Zenova, a division of Gufic Biosciences.
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, তার আগে বিজ্ঞাপনের বিরতি।
2: June is month for National Infertility Awareness. Let's listen from infertility expert.
3: Hello, I am Dr. Shoykat Kumar Sarkar, consultant gynecologist and obstetrician from Bohampur. A voice for fertility. A voice for complete families. Every couple dreams of having a family. For many, infertility creates a silent delay. Clinically, infertility means not achieving pregnancy after a year of trying, affecting one in six couples. Remember, it's never just a woman's issue. Both partners are equal here. From lifestyle changes to advanced medical therapies like IVF, infertility treatments are available. It's time to break the stigma, start the conversation, and seek timely medical advice. Let us come together to be voice for complete families. Thank you.
2: Issued in public interest by Zenova, a division of Gufic Biosciences.
1: এখন শুনুন বিবিধ ভারতীর অনুষ্ঠান। এই অনুষ্ঠান বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।
4: না তো যে রিশতেদার যাতে হ্যাঁ উনকো সিফ ব্যাঠ কে আলোচনা করলে কি বজায় শামিল হো জানা চাই কি লাও হাম এক জিম্মেদারি উঠা লেতে খানে পিনে কা নাশতে কা ইন্তজাম হাম কর লেতে হ্যাঁ কি হাম সবকে হাথো মে নাশতা পৌঁছায়েঙ্গে তো কিতনা আচ্ছা লাগতা হ্যায়
5: অর ইসকে বাদ জব শাদি বিয়াহ কে বাদ সারে মেহমান চলে যায়েঙ্গে তো পুরা জো পসরা হুয়া ঘর হ্যায় ইয়া জিতনে ভি চিজে ফেলি হুই হ্যায় উনকো সমেটতে সমেটতে ভি উনকো এক হফতা দশ দিন লাগ জাতা হ্যায় কই বার তো জো ঘর কে লোগ হোতে হ্যায় উনকি তবিয়ত ভি খারাপ হো জাতি
4: হ্যায় আমুমান এসা হোতা হ্যায়
5: চলিয়ে ফিলহাল হম এক আনন্দ কি বাত কর রহে হ্যায় শাদি বিয়াহ কে মজে কি বাত চল রহি হ্যায় তো গানে সুন লে
4: সুনতে হ্যায়

পাবেন দুভাবে। 102.2 মেগাহার্টসে প্রচারিত হবে মহিলা টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপে আজ ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড ম্যানচেস্টারে আয়োজিত হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ক্রিকেট ম্যাচ। এই ম্যাচের হিন্দি এবং ইংরেজি ধারা বিবরণী শুনবেন সন্ধে 6:40, রাত 8:40 এবং রাত 9:15 থেকে ম্যাচের শেষ পর্যন্ত। এবং নিউজ অন এআইআর অ্যাপে 6:40 থেকে আপনারা শুনবেন, 6:40 শুনবেন ভক্তিগীতি, সন্ধে 7:10 আজ সন্ধ্যায়, রাত 8:40 বাংলা আধুনিক গান, এবং রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানে, বিষয় রাতের আকাশ দেখা। এবার জানাই বিজ্ঞাপনী অনুষ্ঠান এবং হিন্দি ইংরেজি ও বাংলা খবর একযোগে শুনবেন 102.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপে। 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা খবর, 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা স্থানীয় সংবাদ, রাত 8:00 দিল্লি কেন্দ্র থেকে হিন্দিতে সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্র থেকে ইংরেজিতে সংবাদ, 8:10 বিজ্ঞাপনী অনুষ্ঠান, 8:25 বিজ্ঞাপনী অনুষ্ঠান, রাত 9:00 দিল্লি কেন্দ্র থেকে নিউজ অ্যাট 9, রাত 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। এখন আপনাদের শোনাব বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, প্রথম গানে শ্রীকান্ত আচার্য।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীতের আসরে শিল্পীরা ছিলেন শ্রীকান্ত আচার্য, শাশা ঘোষাল এবং বিক্রম সিং। আকাশবাণী

0: এতক্ষণ নজরুলগীতির আসরে শিল্পীরা ছিলেন রামানুজ দাশগুপ্ত, সন্ধ্যা মুখোপাধ্যায়, শঙ্কর ঘোষাল এবং ফেরদৌসী রহমান। আকাশবাণী মুর্শিদাবাদ।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এ সব কিছু

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। বন্ধুরা, আমরা যারা চাষবাস করি বা চাষবাসের সঙ্গে যারা যুক্ত আছি, আমরা বেশ কিছুদিন ধরে আমরা একটা কথা শুনতে পাচ্ছি যে ক্ষেত বাঁচাও অভিযান। ক্ষেত বাঁচাও অভিযানটা কী, কেন আমাদেরকে ক্ষেত বাঁচাতে হবে, কী পরিস্থিতি রয়েছে ক্ষেতের, এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ আবু তালেবকে। তালেবদা, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।
1: নমস্কার সকল কৃষক বন্ধুদেরকে।
0: যে কথা বলছিলাম যে ক্ষেত বাঁচাও অভিযান, মানে ক্ষেত বাঁচাও অভিযান, এই যে সরকারের পক্ষ থেকে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে একটা অভিযান চালানো হবে, যে ক্ষেতকে আমাদের বাঁচাতে হবে, আমাদের ক্ষেতের কী এমন পরিস্থিতি হলো যে আমাদের ক্ষেতকে বাঁচাতে হবে, এই অভিযানের মূল লক্ষ্যই বা কী?
1: অ্যাকচুয়ালি ক্ষেত বাঁচাও অভিযানটা এটা হঠাৎ করে এসেছে সেটা সেরকম কোনো ব্যাপার নয়, এটা পরিকল্পনা অনেক আগে থেকেই ছিল। এটা ক্ষেত বাঁচাও অভিযান, তো এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে একজন কৃষকের, আমাদের যে মাটি আছে সেই মাটি, ক্ষেত বাঁচাও মানে আমার জমিকে বাঁচাতে হবে, মাটিকে বাঁচাতে হবে, আর ক্ষেত যদি বাঁচে, মাটি যদি বাঁচে, তাহলে আমাদের ফসলটাও বাঁচবে, স্বাস্থ্যকর হবে এবং সেটা কৃষকের জন্য লাভজনক হবে এবং আমরা যারা উপভোক্তা আছি, যারা এটাকে খাচ্ছি, তাদের ক্ষেত্রেও লাভজনক হবে এটা। এবার মাটির ক্ষেত্রে যদি আমি বলি, তো ক্ষেত বাঁচাও অভিযানে বলছে মাটি বাঁচাও, চাষ বাঁচাও এবং কৃষককে বাঁচাও, এটা হচ্ছে মেন আমাদের কেন্দ্র সরকারের তরফ থেকে মেইন লক্ষ্য একটা, যে আমাকে মাটিটাকেও বাঁচাতে হবে, চাষটাকেও বাঁচাতে হবে এবং আমার সঙ্গে কৃষককেও বাঁচাতে হবে। তো এই আজকে হঠাৎ করে ক্ষেত বাঁচাও অভিযান যে লঞ্চ করলো, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং কৃষিমন্ত্রীর সহায়তায় এটা জুন মাসের 1 তারিখ থেকে 30 তারিখ অবধি গোটা ভারতবর্ষে একসঙ্গে এই পরিকল্পনা নেওয়া হয়েছে, যে আমরা যারা কৃষিবিজ্ঞান কেন্দ্র বা রাজ্য সরকারের তরফ থেকে যে কৃষি দপ্তর আছে, তারা সরাসরি কৃষকদের সঙ্গে, কৃষকদেরকে অ্যাওয়ার করবে, তাদেরকে জাগ্রত করবে, কী বিষয়ে, যে কীভাবে মাটিটাকে আমরা ভালো করব, কী করে রাসায়নিক সারের ব্যবহার আমি কমাবো এবং সঙ্গে আমি কীভাবে জৈব সারের ব্যবহার বা জৈব পদ্ধতিতে বা বিভিন্ন এমন কিছু কিছু পদ্ধতি আছে যেগুলো অবলম্বন করে আমরা বিনা রাসায়নিক সার বা বিনা আপনার হচ্ছে রাসায়নিক কীটনাশক এইসব কমিয়ে দিয়ে বা এইসব বন্ধ করে আমরা কীভাবে আমরা জৈব পদ্ধতিতে চাষবাস করতে পারবো, যেটা পরিবেশ বান্ধব হবে, এটা সেইটাই আমাদের উদ্দেশ্য কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার।
0: তো তার মানে আমরা বলতে পারি যে আমরা যে দীর্ঘদিন ধরে রাসায়নিক সার মানে ব্যবহার করেছি এবং যথেচ্ছ পরিমাণে ব্যবহার করেছি, যার জন্যই আজকে মনে হচ্ছে আমাদের মাটির স্বাস্থ্যটা খারাপ হয়ে গেছে, আমরা যে কাঙ্ক্ষিত যে ফলন আমরা আশা করি যে জমি থেকে, সেই ফলনটা কিন্তু আজকে আমরা পাচ্ছি না, যার জন্যই আজকে আমাদেরকে নতুনভাবে চিন্তাভাবনা করতে হচ্ছে, বিভিন্নভাবে চিন্তাভাবনা করতে হচ্ছে যে কীভাবে আমরা আমাদের জমিটাকে বাঁচাবো। শুধু ক্ষেত বাঁচাও অভিযানের মধ্যে জৈব তো আছেই, জৈব সারের মাধ্যমে আমরা করতে পারি, এছাড়াও যে বিভিন্ন পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে যে ন্যাচারাল ফার্মিংয়ের মাধ্যমেও ক্ষেতকে আমাদের বাঁচাতে হবে। যদি আমরা ধরি যে মাটির কার্বন, মাটিতে একটা কার্বন থাকে, সেই মাটির কার্বন বলতে আমরা কী বুঝি?
1: দেখেন অ্যাকচুয়ালি কী হয়, মাটিতে আমাদের কার্বনের পরিমাণ যতই দিন যাচ্ছে কমে যাচ্ছে। অ্যাকচুয়ালি মাটি পরীক্ষার ভিত্তিতে আমরা দেখেছি যে কার্বনের পরিমাণ থাকা উচিত 0.5 থেকে 0.75% থাকা উচিত, কিন্তু বর্তমানে আমাদের গোটা ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গারই মাটি হচ্ছে 0.3-এর বা ওর ধারে কাছে আছে, মানে 0.5 কমপক্ষে থাকতে হবে, সে 0.5% না থেকে ওর নিচে সব চলে এসছে, কার্বন কমে গেছে। এর অনেকগুলো কারণও আছে, এর কারণ বলতে সব থেকে বেশি যদি বলা হয় যে রাসায়নিক সার যে ক্রমাগত আমরা ব্যবহার করছি, রাসায়নিক সারের মধ্যে সব থেকে বেশি হচ্ছে ইউরিয়া আমরা ব্যবহার করি, নাইট্রোজেন ঘটিত সার, কৃষকরা নাইট্রোজেন ঘটিত সারের ওর প্রভাবটা খুব তাড়াতাড়ি চোখে পড়ে, এই জন্য প্রচুর পরিমাণে নাইট্রোজেন ঘটিত সার দেয়,

0: আমাদের আদর্শ সারের যদি অনুপাত দেখা যায়, আমাদের ব্যবহারের অনুপাত, সেটা হচ্ছে 4:2:1। মানে নাইট্রোজেন হচ্ছে চার ভাগ, 2 ভাগ হচ্ছে ফসফরাস আর 1 ভাগ হচ্ছে পটাশিয়াম। এটা হচ্ছে আদর্শ। কিন্তু আমাদের ভারতবর্ষের কৃষকরা ম্যাক্সিমাম জায়গাতে কী হচ্ছে, সেটা এমন দাঁড়িয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, এরকম অনেক রাজ্য আছে, প্লাস আমাদের রাজ্যেই, পশ্চিমবঙ্গেই অনেক কিছু কিছু, বর্ধমান, হুগলি, যেখানে সারের পরিমাণটা এতটাই বেশি ব্যবহার হয়, দেখা যাচ্ছে সেটা 29, মানে নাইট্রোজেন হয়েছে 29%, 29 ভাগ, ফসফরাস হয়েছে 7 ভাগ, পটাস হয়েছে 1 ভাগ। মানে যেখানে নাইট্রোজেন থাকা উচিত ছিল 4 ভাগ, সেখানে 29 ভাগ হয়েছে। মানে এতটা নাইট্রোজেন ব্যবহার হচ্ছে, কারণ বারবার চাপান দিচ্ছে, তারপর মূল সার হিসাবে ব্যবহার করছে, নাইট্রোজেনের প্রভাবটা বেশি পড়ে যাচ্ছে। এতে কি হচ্ছে, মাটির কার্বন যেমন কমছে, সঙ্গে সঙ্গে মাটির স্বাস্থ্য টোটালি খারাপ হয়ে যাচ্ছে। এবং আমাদের শুধু নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এই কয়েকটা সারই কৃষকরা বেশি ব্যবহার করছে, কিন্তু সেই জায়গায় গিয়ে আপনার অনুখাদ্য ব্যবহার করছে না। তো এই জন্যই সমস্যাটা গিয়ে দাঁড়িয়েছে যে অর্গ্যানিক কার্বন যেটা আছে, এবং অন্যদিক দিয়ে দেখা গেছে যে অর্গ্যানিক কার্বন কমে যাওয়ার সবথেকে বড় আরেকটা কারণ যে কৃষকরা ধীরে ধীরে ধীরে জৈব পদার্থ দেওয়ার, সেটা আপনার জৈব সার হিসাবে হোক, সেটা সবুজ সার হিসাবে হোক, সেটা আমাদের ন্যাচারাল ফার্মিংয়ের মাধ্যমে হোক, সেই প্রবণতাটা অনেক কমে গেছে আগের থেকে, নাই বলতে গেলে খুবই কম। তার জন্যই হচ্ছে আমাদের মাটির মধ্যে জৈব কার্বনের পরিমাণ কমে গেছে। এবং আরও একটা জিনিস, কৃষক ক্রমাগত চাষ করে চলেছে একটা জমিতে, 1 বছরে 2, 3, কিছু কিছু সবজির ক্ষেত্রে 4 পর্যন্ত ফসল নিয়ে নিচ্ছে বছরে, মাঝখানে গ্যাপটা পড়ছে না, প্লাস ওই জায়গায় শুধু রাসায়নিক ব্যবহার চলছে, কোনো জৈব দেওয়া হচ্ছে না, কোনো জৈব পদার্থ দেওয়া হচ্ছে না, তার জন্যে কার্বনের পরিমাণ দিনে দিনে কমে যাচ্ছে। এই গাছ তো কার্বন টানছে মাটি থেকে, কিন্তু আমি দিচ্ছি না আমি, সেটাই বড় সমস্যা হয়ে গেছে এখন কার্বনের ক্ষেত্রে।
1: এই কার্বনের যে ঘাটতি, এই ঘাটতিটাকে আমাদেরকে কমাতে হবে। তো আরেকটা কথা আমরা শুনি যে মাটির লুকানো সুধা বা হিডেন হাঙ্গার, এই জিনিসটা কি, বা এটাকে আমরা কিভাবে দূর করতে পারি?
0: মাটির হিডেন হাঙ্গার বলতে, এরা গাছের ক্ষেত্রে ওটা ইউজ করি আমরা, যে সুপ্ত খিদে, এটাকে আমাদের বাংলায় যদি বলি আমরা, সবুজ বিপ্লবের পরে যখন চাষবাসে, যখন আমাদের সবুজ বিপ্লব শুরু হলো, সার ব্যবহার শুরু হলো, তখন থেকে ক্রমাগত রাসায়নিক সার ব্যবহার হতে হতে হতে হতে এমন একটা জায়গায় দাঁড়িয়ে গেছি আমাদের, যে ক্রমাগত আমরা শুধু ইউরিয়া, ফসফেট, পটাশ, ডিএপি, 10-26 এইসব রাসায়নিক সারগুলো, যার মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম আছে, সেগুলোর উপর কৃষকরা বেশি ফোকাস করেছে। এবং ধীরে ধীরে আমাদের গাছের যে 17 খাওয়ার দরকার, সেই 17 মধ্যে নাইট্রোজেন, ফসফেট, পটাশ বাদ দিয়ে, এই 3 খাওয়া বাদ দিয়ে যে বাকি খাওয়ারগুলো আছে, সেগুলোর প্রতি কৃষকদের কোনো দিন আমরা বলেছি, কিন্তু কৃষকরা সেই বিষয়ে অতটা জাগ্রত হয়নি এবং দেয়নি। এর ফলে যেটা সমস্যা দাঁড়িয়েছে, একটা ইমব্যালেন্স তৈরি হয়ে গেছে মাটির মধ্যে, সেখানে ধরেন বোরন, জিঙ্ক, কপার, এই যে খাওয়ারগুলো আছে, মলিবডেনাম, এই খাওয়ারগুলো ধীরে ধীরে কমে গেছে। এর ফলে কী হচ্ছে, কৃষক ক্রমাগত রাসায়নিক সার দিচ্ছে, ইউরিয়া, ফসফেট, পটাশ, ডিএপি, 10-26 দিচ্ছে, কিন্তু জিঙ্ক, বোরন, কপার এইসব জিনিস দিচ্ছে না। এতে হচ্ছে একটা সুপ্ত খিদে থেকে যাচ্ছে, বাইরে থেকে দেখছি গাছটা খুব ভালো, খুব সুন্দর, কিন্তু গাছটা ভালো থাকলেও ওই যে বিভিন্ন বোরন বা জিঙ্কের যে ঘাটতিটা আছে, সেই ঘাটতিটা কিন্তু পূরণ হচ্ছে না। তার ফলে কী হচ্ছে, হ্যাঁ থেকেই যাচ্ছে। তার ফলে কী হচ্ছে, যখন ফলন হচ্ছে তখন দেখছি কৃষক বা ফলন তো কম পেলাম, ফলন ভালো হচ্ছে না, গাছ তো খুব ভালো ছিল। এইটাই হচ্ছে গাছের বা মাটির আপনার হিডেন হাঙ্গার বা সুপ্ত খিদে। তার জন্য আমাকে কী করতে হবে, আমাকে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম তো দিচ্ছি আমি, ঠিক আছে, সঙ্গে আমাকে অনুখাদ্য সারগুলো দিতে হবে, জিঙ্ক দিতে হবে, বোরন দিতে হবে। আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম দেখা গেছে কি, যে 33% মাটিতে আমাদের বোরনের ঘাটতি আছে, এবং সেই জায়গায় 45% মাটিতে আমাদের জিঙ্কের ঘাটতি আছে, বিশেষ করে যেখানে ধান, গম, ভুট্টা চাষ হয় সেইসব জমিতে বেশি করে জিঙ্কের ঘাটতি। তাহলে সেই সব জমিতে আমাকে মাটি পরীক্ষার ভিত্তিতে অবশ্যই যদি দরকার লাগে জিঙ্ক, বোরন এইসব দিতে হবে, সঙ্গে যেই সব অনুখাদ্যের ঘাটতি আছে, তাহলেই ওই সুপ্ত খিদেটা গাছের মিটবে এবং ফলন ভালো আসবে।
1: এটা খুব ভালো বলেছেন যে সুপ্ত খিদে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের অনুখাদ্যের ঘাটতি, যেটা আমরা সহজে বুঝতে পারি না, এবং সেটা কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। আর একটা বিষয় আমরা খেয়াল করি, দেখি যে 4R নিউট্রিয়েন্ট স্টিওয়ার্ডশিপ, এটা কি বা এটা কিভাবে আমরা মাটির স্বাস্থ্য রক্ষা করতে পারি?
0: আমরা ক্ষেত বাঁচাও অভিযানের মাধ্যমে যখনই আমরা কোনো প্রোগ্রামে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা ট্রেনিং প্রোগ্রামে যাচ্ছি, আমরা কৃষকদেরকে বারবার একই কথা বলে যাচ্ছি যে সার দেওয়াটা

0: যতটা না ক্ষতিকারক তার থেকে বেশি ক্ষতিকারক আমরা কিভাবে দিচ্ছি, ওটা কোন সময় দিচ্ছি তার সবথেকে বেশি ক্ষতিকারক। তার জন্য এই যে আমাদের ফর আর স্টুয়ার্ডশিপ আছে সেটার উপর আমরা জোর দিচ্ছি। এটার মানেটা কি? ফর আর ইংরেজিতে আর যে হয় মানে রাইট সোর্স, রাইট রেট, রাইট টাইম, রাইট প্লেস, মানে সঠিক উৎস আমাকে দিতে হবে সারের, সঠিক মাত্রা দিতে হবে, সঠিক সময়ে দিতে হবে, মানে কোন সময় দরকার আমার, আমার গ্রোথের যে বৃদ্ধির বিভিন্ন দশাগুলো আছে কোন সময় আমাকে কোন সার দিতে হবে সেটা আমাকে জানতে হবে, এবং সঠিক স্থানে। সঠিক স্থানে বলতে অনেক কৃষক আছে উপরে ছড়িয়ে দিল সারটাকে, উপরে যদি সার ছড়িয়ে দেয় তাহলে সেটা বাতাসের মধ্যে উড়ে চলে যেতে পারে, জলের মাধ্যমে মাটির নিচে চলে যেতে পারে, কিছুটা আপনার এমনি নষ্ট পরিবেশের মাধ্যমে নষ্ট হতে পারে। সেই জন্য সঠিক মাত্রায় ঠিক গোড়ার মধ্যে সারটাকে প্রয়োগ করতে হবে, যেখানে গাছের শিকড় আছে এবং মাটির নিচে প্রয়োগ করলে, শিকড়ের কাছে প্রয়োগ করলে সেটা ঠিক সময়ে ঠিক স্থানে প্রয়োগ করলে গাছ তাড়াতাড়ি নিতে পারবে। ঠিক সময় বলতে যখন যেটা বৃদ্ধির দশায় আমাকে নাইট্রোজেন দিতে হবে, যখন ফুল আসার দশায় আছে সেই সময় আমাকে ফসফরাস বা পটাশিয়াম এগুলো বা অন্যান্য যে অনুখাদ্যগুলো আছে সেগুলো দিতে হবে। এরকম বিভিন্ন দশা আছে, প্রথমেই সাধারণত যেমন আমরা ফসফরাস এবং পটাশিয়াম প্রথমেই দিয়ে দিতে বলি আমাদের মূল সার হিসাবে, পরবর্তীতে চাপান হিসাবে নাইট্রোজেন দিতে বলি, সেই সময়গুলো কোন সময় দিবে সেটা ভালো করে জানতে হবে। সঠিক মাত্রায়, মাত্রাটা খুব দরকার। আমার গাছের চেহারা হচ্ছে না আমি শুধু নাইট্রোজেন দিয়ে চলে গেলাম বা ইউরিয়া দিয়ে চলে গেলাম, সেটা করলে হবে না। আমাকে সঠিক মাত্রায় কোন সময় কোনটা দিব আমি সেটা আমাকে খুব ভালো করে জানতে হবে এবং মাত্রাটা ঠিক রাখতে হবে। এবং উৎস আমি জৈব হিসাবে দিব না আমি রাসায়নিক হিসাবে দেবো, গাছ বুঝে না যে এটা রাসায়নিক, আমার গাছ বুঝে আমি নাইট্রোজেন মাটি থেকে খাবো, ফসফরাস মাটি থেকে খাবো, পটাশিয়াম মাটি থেকে খাবো, এইসব খাবো, কিন্তু আপনি ইউরিয়া হিসাবে দিচ্ছেন না, আপনি ডিএপি হিসাবে দিচ্ছেন না, আপনি গোবর সার হিসাবে দিচ্ছেন না, আপনি কেঁচো সার হিসাবে দিচ্ছেন সেটা বুঝে না। তার জন্য আমাকে সঠিক উৎসটা আমাকে নির্বাচন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা সবসময় আমাদের ক্ষেত বাঁচাও অভিযানে আমরা বলছি যে আপনি সঠিক উৎস হিসাবে আপনি জৈবটাকের দিকে যান। আপনি যদি পারেন আপনি গোবর সার দেন, যদি আপনি তাও না পারেন আপনি কেঁচো সার দেন, তাও যদি না পারেন আপনি সবুজ সার দেন। সবুজ সার বলতে ধনচে চাষ করেন আপনি, একটা জমিতে যখন বছরে একবার বা দু বছরে একবার, কমপক্ষে দু বছরে একবার বা বছরে একবার একটা সিজনে আপনি এক বিঘা জমিতে 3.5 থেকে 4 কেজি ধনচে বীজ একটু হালকা চাষ দিয়ে ছড়িয়ে দিন। ধনচে বীজ আছে, কলাইয়ের বীজ আছে, শনের বীজ আছে, ঠিক আছে? তো এগুলো অনেক রকমের, যাদের মানে রাইজোবিয়াম ফিক্সেশনের একটা আবদ্ধকরণের একটা প্রবণতা থাকবে শিকড়ের মধ্যে, যাদের পাতার পরিমাণ বেশি, সবুজ বেশি, সেই সব গাছকে আমরা এখানে গ্রিন ম্যানুয়ারিংয়ের জন্য ব্যবহার করি সবুজ সার হিসাবে। তো সেইটার যখন মোটামুটি এক মাস থেকে 40 দিন বয়স হবে, শিকড়ের মধ্যে যখন গুটি চলে আসবে রাইজোবিয়ামের, সেই সময় আমি জমিতে জল ঢুকিয়ে সেটাকে রোটোভেটারের মাধ্যমে যদি মাটির সঙ্গে মিশিয়ে দিই আমি, খুব ভালো জৈব সার তৈরি হয়, মাটির আপনার জৈব পদার্থের পরিমাণ বেড়ে যায়, কার্বনের পরিমাণ।
1: আপনি বলছিলেন যে সবুজ সার বা গ্রিন ম্যানিওর, আর একটা হচ্ছে যে অনুজীব সার, এই দুটো মানে সার আমরা কিভাবে মাটির উর্বরতাকে বাড়াতে পারি?
0: দেখেন, যেটা গ্রিন ম্যানুয়ারিং বা আপনার আমরা হচ্ছে সবুজ সার বলছি সেটা তো বলেই দিলাম, কিন্তু অনুজীব সার যেটা, যেটা আমাদের বলা হয় মানে বায়ো ফার্টিলাইজার বাজারে কিনতে পাওয়া যায়, যদি বাজারে কিনতে পাওয়া যায় খুব ভালো। তাছাড়াও আমরা সবসময় বলি যে এই যে যেটা হচ্ছে বায়ো ফার্টিলাইজার বাজারে যদি কিনতে পারেন সেখান থেকে কিনে আপনি মাটিতে দেন, আপনার পিএসবি ফসফেট সলুবিলাইজিং ব্যাকটেরিয়া আছে, আপনার অ্যাজোটোব্যাক্টার আছে, আপনার রাইজোবিয়াম আছে, সেইগুলো আপনি কি বীজ শোধনের মাধ্যমে বীজের সঙ্গে মিশিয়ে আপনি জমিতে ছড়ান, সেটা করতে পারেন। এছাড়াও আপনি গোবর সারের সঙ্গে মিশিয়ে 1 সপ্তাহ 10 দিন রেখে দিলেন ছায়া জায়গায়, শেষ চাষের সময় সেই 10 দিন বা 1 সপ্তাহ রাখার পরে সেটা আপনি জমিতে ছড়িয়ে দিলেন, দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন। এতে কি হচ্ছে, আমাদের জীবাণুর পরিমাণ, উপকারী জীবাণুর পরিমাণ যেটা গাছকে, হ্যাঁ, অনেক বেড়ে যাবে, এটা করতে পারেন। তাছাড়াও আপনারা করতে পারেন, কৃষকদেরকে বলবো সবসময় যে এখন নতুন আমাদের ভারতবর্ষে একটা নতুন কনসেপ্ট এসেছে, সেটা হচ্ছে ন্যাচারাল ফার্মিং, প্রাকৃতিক কৃষি, যেখানে মেইন হচ্ছে প্রাকৃতিক কৃষির মেইন উদ্দেশ্য হচ্ছে যে কাল্টিভেশন অফ মাইক্রোবস, এটাকে বলা হয়, মানে জীবাণুর আমাকে চাষ করতে হবে এখানে, কারণ মাটির মধ্যে যতই আমি উপকারী জীবাণু ঢুকাবো ততই গাছ বেশি করে খাদ্য গ্রহণ করতে পারবে। কারণ আমি যে ইউরিয়া ফসফেট পটাশ যাই বলেন না কেন, 10 চাবি যাই দিচ্ছি বা জৈব সার দিচ্ছি, সেটা গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে আসতে আমার এই মাটিতে অবস্থানকারী উপকারী জীবাণুগুলি কাজ দিবে। তার জন্য আমি বিভিন্ন রকমের প্রাকৃতিক কৃষির মাধ্যমে জীবামৃত, ঘন জীবামৃত, এইসব আমরা কৃষকদেরকে ট্রেনিং দিচ্ছি, বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে ওরা জমিতে

0: দিচ্ছে এখন এবং লাভবান, এই ঘন জীবামৃত, জীবামৃত গোবর, আপনার গোমূত্র, তারপর হচ্ছে আপনার জায়গা মানে গুড় এইসব দিয়ে, এবং আপনার বেসন এইসব দিয়ে আমরা বানাচ্ছি জীবামৃত। আবার সেম আমরা যখন এটা লিকুইড আর সলিড ফর্মে যখন দিচ্ছি আমরা, তখন ঘন জীবামৃত কাঁচা গোবরের সঙ্গে মিশিয়ে, গুড় আমার বেসন আমার এইসব মিশিয়ে, এবং পুরনো গাছের মাটি, কোনো গাছের নিচের মাটি, আমি এক মুঠ মাটি এর সঙ্গে টোটাল মিক্স করে যখন সেটাকে আমি হালকা শুকিয়ে, রোদের মধ্যে নয় ছায়ের মধ্যে শুকিয়ে, ওটাকে আমি কনজার্ভ করে রেখে দিচ্ছি, আমি বস্তার মধ্যে ভরে রেখে দিচ্ছি, বা ডাইরেক্ট আপনি এক সপ্তাহ দশ দিন রাখার পরে ডাইরেক্ট আমি ওটা জমিতে ব্যবহার করছি ঘন জীবামৃত। এতে দেখা যাচ্ছে যে মাটির মধ্যে জৈব কার্বন যেমন বাড়ছে, সঙ্গে সঙ্গে উপকারী জীবাণুর সংখ্যা প্রচুর বাড়ছে। তাতে মাটিতে অবস্থানকারী যে আমার খাদ্যগুলো আছে, যেগুলো গাছের এখন গ্রহণযোগ্য অবস্থায় নেই, সেগুলো গাছ বেশি করে খেতে পারছে মাটি থেকে। তার জন্য আমরা এখন কৃষকদেরকে বলছি আপনি প্রাকৃতিক কৃষিতে চলে যান, সঙ্গে হচ্ছে আপনি শস্য পর্যায়ে অবলম্বন করুন। শস্য পর্যায়ে আপনি অবলম্বন করলে কী হবে, আমাদের ধরেন অনেক কৃষক আছে যে একই জমিতে শুধু ধান গম ভুট্টা করে চলে যাচ্ছে। এবার এরা কী করে, একটা লেয়ার থেকে খাদ্য সংগ্রহ করে, একটা লেয়ার, তাহলে একটা লেয়ার মাটির একটা লেয়ার থেকে যখন খাদ্য টানছে, ওই লেয়ারটা কিন্তু অনেকটাই খাদ্যে উদ্ভিদ খাদ্যের পরিমাণ কমে যাচ্ছে। তাতে কী হচ্ছে, আমরা বলছি আপনি বছরে একবার ডাল শস্য চাষ করুন। সেখানে ডাল শস্যে কী হচ্ছে, সে নাইট্রোজেন ফিক্সেশন করবে, নাইট্রোজেন বাতাস থেকে নাইট্রোজেন ঢুকিয়ে দিচ্ছে, নাইট্রোজেন পরিমাণ বাড়াচ্ছে। সঙ্গে আপনার ডাল জাতীয় শস্য করলে যে এই যে একই জায়গা থেকে একটা লেয়ার থেকে যে খাওয়ারটা নিচ্ছে গাছ, সেটা হচ্ছে না। কারণ সেখানে ধরুন কলাই যখন আমি করছি, মুসুরি করছি, মুগ করছি, তাহলে ওরা উপরের লেয়ার থেকে খাওয়ারটা নিচ্ছে। তাহলে কী হচ্ছে, কিছু গাছ নিচ্ছে নিচের লেয়ার থেকে, কিছু গাছ উপরের লেয়ার থেকে, তাহলে খাদ্যের সম বন্টনটা হচ্ছে মাটির মধ্যে। এটা একটা সুবিধা। এই জন্য আমরা বলছি আপনি শস্য পর্যায়ে অবলম্বন করুন, একই ফসল বারবার করবেন না, মাঝখানে ডাল শস্য করুন, চেঞ্জ করুন, বা অন্য কোনো ফসল করেন, আপনাকে চেঞ্জ করতে হবে মাঝখানে শস্য পর্যায়ের মধ্যে।
1: একই জমিতে বারবার একই ফসল না করে জমির শস্য পর্যায়ে আপনি ওটাকে চেঞ্জ করুন, মানে অন্য কিছু এবছর করুন, পরের বছর আবার অন্য কিছু সেখানে চাষ করবেন। এই যে অভিযান আমাদের চলছে, মানে ক্ষেত বাঁচাও অভিযান, তো একজন সাধারণ কৃষক এই অভিযান থেকে কিভাবে উপকৃত হতে পারে?
0: প্রথমত এই অভিযানের মাধ্যমে আমরা কৃষকদের গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছি। কিছু কিছু হাতে কলমে আমাদের ট্রেনিং করানোর জন্য বিভিন্ন কৃষি, আমাদের রাজ্য সরকারের কৃষি দপ্তর হোক বা আমরা হই, আমরা আমাদের অফিসে ডেকে নিচ্ছি, সেভাবে ওনাদেরকে ট্রেনিং দেওয়া, আমাদের প্রশিক্ষণ দিচ্ছি আমরা খুব ভালো করে। এছাড়াও আমরা কী করছি, বিনামূল্যে মাটি পরীক্ষার একটা ব্যবস্থা করে দিচ্ছি, বিনামূল্যে মাটি পরীক্ষা করাতে পারে। এছাড়াও হচ্ছে ড্রোন প্রযুক্তির মাধ্যমে কী করে, মানে ক্ষেত বাঁচাও অভিযানের মাধ্যমে আমরা এটা ব্যবহার করছি যে ড্রোন প্রযুক্তিটা ব্যবহার করে কী করে একজন কৃষক খুব কম খরচে আপনার বিভিন্ন রকমের সার হোক, কীটনাশক হোক ব্যবহার করতে পারে জমিতে, এবং সেখানে একসঙ্গে এক একর জমি আমার 20-30 মিনিটে কী করে একর স্প্রে করতে পারে, বা কীটনাশক হোক বা সার স্প্রে করতে পারে, সেসব সম্বন্ধে আমরা জাগ্রত,
1: খুব কম সময়
0: সেসব বিষয়ে কৃষকদেরকে জাগ্রত করছি। এবং আমরা এই ক্ষেত বাঁচাও অভিযানের মাধ্যমেই যে কী করে সারের ব্যবহার, যে রাসায়নিক সার কম করে আপনি জৈব সারের ব্যবহার বাড়াচ্ছেন, সেই সব নিয়ে আমরা কৃষকদেরকে আরও জাগ্রত করার চেষ্টা করছি। রাসায়নিক সারের কী কুপ্রভাব, এবং জৈব সার বা জৈব পদার্থ যখন মাটিতে দিচ্ছি তার কী ভালো প্রভাব, সেই বিষয়ে আমরা কৃষকদেরকে জানাচ্ছি। সেটা আমাদের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রামে জানানো হচ্ছে। সঙ্গে আমরা এটাও বলছি যে আপনি রাসায়নিক থেকে কীভাবে বেরিয়ে আসবেন, আপনি কীভাবে জৈবর দিকে যাবেন, সেই সব বিষয়ে আমাদের হাতে কলমে এখানে ন্যাচারাল ফার্মিংয়ের বিভিন্ন কৃষি বিজ্ঞান কেন্দ্র, বা কিছুদিন আগে গত সপ্তাহেই আমাদের 12 তারিখ এবং 13 তারিখে গত শনি এবং রবিবার ছিল, সেখানে গোটা পশ্চিমবঙ্গে একসঙ্গে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে প্রাকৃতিক কৃষি, এই প্রাকৃতিক কৃষির মাধ্যমে ক্ষেত বাঁচাও অভিযান একটা আমরা চালু করেছিলাম আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, আমাদের কেন্দ্র সরকারের তরফে যৌথভাবে এটা, এবং গোটা জেলাতে একসঙ্গে এই প্রোগ্রামটা আমরা করেছি এবং অনেক কৃষককে আমরা এটাতে জাগ্রত করতে পেরেছি আমরা।
1: তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে ক্ষেত বাঁচাও অভিযান মানে আমাদের যে জমি, সেই জমির উর্বরা শক্তিকে আমাকে বাড়াতে হবে। আমরা অনেক রাসায়নিক সার ব্যবহার করেছি যার জন্য আমাদের যে জমি, সেই জমির কিন্তু স্বাস্থ্যটা খারাপ হয়েছে, উর্বরতা নষ্ট হয়েছে।

0: অপরদিকে কিন্তু আমরা জৈব সার কিন্তু একদম যে ক্ষেতের যে পরিস্থিতি এখন হয়েছে, যেভাবে আমরা ফলন পাচ্ছি এটা কিন্তু খুব কম পাচ্ছি, এর থেকে আরো বেশি আমরা ফলন পেতে পারি। এই বিষয়ে আমরা তো আলোচনা করলাম, এর বাইরে যদি আপনাদেরকে আরো বিশদভাবে জানতে হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র বা রাজ্য সরকারের যে কৃষি দপ্তর আছে সেখানে গিয়ে আরো বিস্তারিতভাবে আপনারা জানবেন। তবে একটা বিষয়, যাই করবেন এখন কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে আপনাকে চাষবাস করতে হবে, বিশেষ করে মাটি পরীক্ষার মাধ্যমে আপনাকে সার প্রয়োগ করতে হবে। একদম বেশি সার প্রয়োগ করব না, ঠিক টাইমে সার ব্যবহার করব, ঠিক পরিমাণে আমরা ব্যবহার করব নানান এবং সঠিক। কোথায় দেবো সে বিষয়টাও আমাদেরকে জানতে হবে। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আপনারা যারা বিশেষজ্ঞ রয়েছে, কৃষি বিশেষজ্ঞ রয়েছে বা কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, সেখানে গিয়ে কিন্তু আপনারা আপনাদের বিষয়গুলো জেনে নিতে পারবেন। এতক্ষণ এই বিষয়ে আমরা আলোচনা করলাম, আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম মুর্শিদাবাদ কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ আবু তালেবকে। তালেবদা, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: হরে জ।

0: प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित।
0: 55 रुपए से 200 रुपए की मासिक किस्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान।
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान।
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं।
0: प्रधानमंत्री किसान मानधन योजना, अन्नदाता के परिश्रम को संबल, पेंशन से सुरक्षित उनका कर।
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी।
3: किशनगंज अनुष्ठान शेष होने आगे আমরা জানব চাষি ভাইদের জন্য আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে চাষি ভাইদের জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আগামীকাল মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সম্ভাবনা রয়েছে 28 জুন পর্যন্ত 29 জুন 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। সতর্ক বার্তায় জানানো যাচ্ছে যে আগামী দুদিন মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সঙ্গে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে।
4: কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার পূর্বাভাস শেষ হল আর এর সঙ্গে শেষ হল ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ এফ এম প্রচার তরঙ্গে একই যোগে নিউজ অন এআইআর অ্যাপে। আজ রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানের বিষয় রাতের আকাশ দেখা। এই বিষয়ে আপনারা কথা এবং বার্তায় আসুন এই দুই নম্বরে 9434921300 এবং 03482252948।

এতক্ষণ লোকগীতির আসরে শিল্পীরা ছিলেন লোপামুদ্রা মিত্র, সুরজিৎ চট্টোপাধ্যায়, মিঠু মন ফকিরা, অভিজিৎ বসু এবং সোহানী ঝর্ণা। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন আপনাদের জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। আর কিছুক্ষণ পরেই শুনবেন জীবিকার জন্য আনুষ্ঠানিক কর্মসংস্থানের খবর। 6:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে গ্রামীণ সংবাদ। 6:40 থেকে আপনারা দুভাগে অনুষ্ঠান শুনবেন। 102.2 MHz শুনবেন মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপের হিন্দি এবং ইংরেজি ধারা বিবরণী। আজ এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে, ম্যানচেস্টারে। আজ খেলা আছে ভারত বনাম বাংলাদেশের। এই খেলার হিন্দি এবং ইংরেজি ধারা বিবরণী শুনবেন সন্ধ্যে 6:40 থেকে, রাত 8:40 থেকে এবং রাত 9:15 থেকে শেষ পর্যন্ত। তবে একযোগে প্রচারিত হবে সংবাদ এবং বিজ্ঞাপনী অনুষ্ঠান। সন্ধ্যে 7:35 খবর এবং 7:50 খবর একযোগে শুনবেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। রাত 8:05 হিন্দি এবং ইংরেজি সংবাদ শুনবেন একযোগে 7:30, রাত 8:10 এবং 8:25 বিজ্ঞাপনী অনুষ্ঠান শুনবেন একযোগে 102.2 MHz FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এছাড়াও রাত 9:00 ইংরেজি খবর শুনবেন একযোগে। ছটা বেজে 40 মিনিটে আপনারা নিউজ অন AIR অ্যাপে শুনবেন ভক্তিগীতি। 7:10 আজ সন্ধ্যায় শুনবেন রাত 8:40 বাংলা আধুনিক গান। 8:50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বিধানসভা পর্যালোচনা। 9:15 বিবিধ ভারতীর অনুষ্ঠান। রাত 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা খবর এবং রাত 10:10 লাইভ ফোন ইন কথা ও গানে বিষয় রাতের আকাশ দেখা। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

এখন আপনাদের জানিয়ে দিই আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আগামীকাল থেকে অর্থাৎ 27 জুন থেকে 26 জুন থেকে 30 জুন পর্যন্ত মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে আগামীকাল থেকে 28 জুন পর্যন্ত মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী 29 জুন মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এখন জীবিকার জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদন আহ্বান করছে। শূন্য পদের সংখ্যা 420টি। বয়সসীমা, প্রার্থীদের বয়স সর্বোচ্চ 35 বছরের বেশি হওয়া চলবে না, তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে ছাড় প্রযোজ্য। শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল, মেকানিক্যাল, সায়েন্স, ইনফরমেশন, কম্পিউটার টেকনোলজি, অ্যারোনটিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি উত্তীর্ণ হতে হবে এবং সাথে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বেতনক্রম পে লেভেল 10। আবেদনের শেষ তারিখ 3রা জুলাই। আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে https://upsc.gov.in। বিস্তারিত জানতে দেখে নিতে পারেন 13 জুন থেকে 19 জুন এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকা। শুনলেন জীবিকার জন্য অনুষ্ঠানে কর্মসংস্থানের খবর। আকাশবাণী মুর্শিদাবাদ।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি বর্ণালী সিংহ। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে আজ দুপুরের পর দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। কলকাতা 224 পরগনা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলা থেকে প্রবল বৃষ্টির খবর মিলেছে, সঙ্গে ছিল মুহুর্মুহু বজ্রপাত। কলকাতা সহ 2 পরগনার বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে। কলকাতায় বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিল 84.6 মিলিমিটার। উত্তরবঙ্গে আগামীকাল থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করেছে। এর ফলে সেখানকার বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধি পেতে পারে, থাকছে ভূমিধসের সতর্কতাও। হুগলি জেলায় আজ হালকা বৃষ্টি হয়েছে। কৃষকরা জানিয়েছেন এই বৃষ্টি সবজি চাষের ক্ষেত্রে উপযোগী। রাজ্য সরকার সাধারণের সুরক্ষায় উত্তরবঙ্গের তোর্ষা নদীর পাশে ক্ষতিগ্রস্ত বাঁধ তৈরি করতে প্রায় 14.5 কোটি টাকা বরাদ্দ করেছে। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামা জানিয়েছেন, 2.2 কিলোমিটার দীর্ঘ, 10 ফুট উচ্চতার এই বাঁধটি আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগান এলাকায় লাগোয়া এলাকায় তৈরি করা হবে। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের পালিশ গ্রামে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগে গ্রামবাসীরা আজ সেই কাজ বন্ধ করে দেন। বিধানসভা নির্বাচনের আগে জেলা পরিষদের উদ্যোগে পালিশ গ্রাম থেকে মাঝিগ্রাম পর্যন্ত 5 কিলোমিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয়। আদর্শ আচরণবিধি বলবৎ হওয়ায় রাস্তা তৈরির কাজ বন্ধ রাখা হয়। ফের আজ রাস্তার কাজ শুরু করতে গেলে গ্রামবাসীরা তা বন্ধ করে দেন। পূর্ব মেদিনীপুরের দীঘার বিখ্যাত নায়েকালী মন্দিরের টাকা নয়ছয়ের অভিযোগে রামনগর 1 নম্বর

0: ব্লকের পদিমা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সুজিত করকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মন্দির কমিটির কোষাধ্যক্ষ সুবল সাউকে। উভয়কেই কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। আসন্ন জনগণনার কাজের জন্য আধিকারিক এবং কারিগরি কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয় হাওড়ার নতুন কালেক্টরেট ভবনের পথের দাবি সভাকক্ষে। এই প্রশিক্ষণ কর্মসূচিতে হাওড়ার প্রিন্সিপাল সেন্সাস অফিসার ও জেলা ম্যাজিস্ট্রেট পি দীপা প্রিয়া, জেলা সেন্সাস অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পঞ্চায়েত, অতিরিক্ত জেলা সেন্সাস অফিসার ও ডিপি অ্যান্ড আরডিও সহ আধিকারিকরা উপস্থিত ছিলেন। কেন্দ্রের গ্রামোন্নয়ন দপ্তর নতুন দিল্লিতে আজ গ্রামীণ উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সংক্রান্ত একদিনের জাতীয় কর্মশালার আয়োজন করে। গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে গ্রামীণ ভারতের প্রাথমিক স্তরের বিভিন্ন বিষয়ে উন্নয়ন নিয়ে এই কর্মশালায় আলোচনা হয়। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের ছৌচিয়া এলাকার বেশ কয়েকটি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল বিদ্যুৎ দপ্তর। জানা গেছে, দীর্ঘদিন ধরে বেশ কয়েকটি বাড়ি বিদ্যুৎ বিল সময়মতো দিত না, ফলে লক্ষ লক্ষ টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল। এদিন প্রায় 30-35টি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বিদ্যুৎ দপ্তর। মুর্শিদাবাদের পূর্ব দেবীদাসপুর থেকে বেআইনি আধার কার্ড তৈরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। ধৃত শামীম আক্তার পূর্ব দেবীদাসপুরের গ্রামেরই বাসিন্দা। গতকাল তাঁকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজত হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলো, এর পরের খবর 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে এবং নিউজ অন AIR অ্যাপে। এখন থেকে আপনারা অনুষ্ঠান শুনবেন, মানে এই মুহূর্ত থেকে 6:40 থেকে অনুষ্ঠান শুনবেন দুভাগে 102.2 মেগাহার্জে। আর কিছুক্ষণ পরে প্রচারিত হবে ICC মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপ, এই ম্যাচের হিন্দি এবং ইংরেজি ধারা বিবরণী। আজ ইংল্যান্ডের ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের। এই ম্যাচের হিন্দি এবং ইংরেজি ধারা বিবরণী সরাসরি প্রচার করে শোনানো হবে দিল্লি কেন্দ্র থেকে, শুনবেন 102.2 মেগাহার্জে এবং একই যোগে 102 নিউজ অন AIR অ্যাপ থেকে আপনারা শুনবেন 6:40 ভক্তিগীতি। এখন মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপের হিন্দি এবং ইংরেজি ধারা বিবরণী রিলে করে শোনানো হচ্ছে দিল্লি কেন্দ্র থেকে।

0: ভক্তিগীতির আসরে শিল্পীরা ছিলেন চন্দ্রাবলী রুদ্রদত্ত, হেমন্ত মুখোপাধ্যায়, শ্রাবণী সেন, অর্ঘ্য সেন, মিতা হক, অনুপ ঘোষাল এবং সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদ। একটু পরেই শুনবেন আজ সন্ধ্যায়। আপনারা শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে। একটু পরেই আজ সন্ধ্যায়।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

রয়েছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের আজ সন্ধ্যায়, সঙ্গে অর্চিতা।

হৃদয় আমার নাচে রে আজিকে, ময়ূরেরও মতো নাচে রে, হৃদয় নাচে রে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ঋতু ছিল বর্ষা, আর সে কারণেই তাঁর কলমে আমরা বর্ষার বহু গান কবিতা পাই, উপন্যাস ছোট গল্পে পাই বর্ষার অনুষঙ্গ। কবি কাজী নজরুল ইসলামের গান কবিতায় বর্ষা এসেছে বারবার। আমাদের এই বাংলার শিল্পী কবি সাহিত্যিক বৃন্দের অনেকেরই বর্ষা প্রিয়। একদিকে যেমন বর্ষার স্নিগ্ধ নস্টালজিক রূপ বাংলা সাহিত্য সঙ্গীতকে সমৃদ্ধ করেছে, অপরদিকে বহু মানুষ আছেন যাদের ইট কাঠ পাথরে জীবনে বর্ষা আনন্দের নয়, বিড়ম্বনার, উৎপাতের, বিরক্তিকর। অথচ আমার মতো অনেক মানুষ আছেন যারা রিমঝিম বর্ষার দিনে খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। সন্ধেবেলায় ঝিঁঝির ডাক আর একঘেয়ে বৃষ্টিতে চা পেঁয়াজি মুড়ির সঙ্গে জমাটি ভূতের গল্প দিয়ে আসর মাতান। এইভাবে, হ্যাঁ বন্ধু, এইভাবে বহুজন বহুভাবে বর্ষাকে উপভোগ করেন। আচ্ছা, আপনার কাছে বর্ষা কি আনন্দের না বিরক্তির? আপনার বর্ষা অনুভবের কথা শোনান আমাদের আজ সন্ধ্যার দপ্তরে, বিষয় অনুভবে বর্ষা। আজ সন্ধ্যায় প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, পোস্ট বহরমপুর, জেলা মুর্শিদাবাদ, সূচক সংখ্যা 7421-01।

0: নজরুল গীতিটি শুনলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
2: সাবধান
3: আরবিআই কথা বলে
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: আজকের প্রথম পত্রবন্ধু গোপাল মজুমদার লিখছেন দুর্গাপুর জেলা পশ্চিম বর্ধমান থেকে। লিখছেন, ঋতু বৈচিত্র্যময়। বাংলায় প্রত্যেক ঋতুর আলাদা আলাদা রূপ ও বৈচিত্র্য আছে। গ্রীষ্মের কঠোর দাবদাহের পর আসে বর্ষা। বর্ষার একটা নিজস্ব রূপ ও বৈচিত্র্য আছে। বর্ষা মানেই আকাশে কালো ধূসর রঙের মেঘের আনাগোনা, তার সাথে রিমঝিম শব্দে বৃষ্টি। এই বৃষ্টি কখনো বাড়ে আবার কখনো কমে, সেই সঙ্গে গুড়গুড় মেঘের গর্জন। বর্ষার জলে প্রকৃতি তার প্রাণ ফিরে পায়, চারিদিক সবুজ ও বর্ণময় হয়ে ওঠে। আমার কাছে বর্ষার অনুভব আলাদা, কারণ আমার বাড়ির কাছে দামোদর নদ। বর্ষায় তার ভয়াল ভয়ঙ্কর রূপ। শত হাতির গর্জনে ছুটে চলে জলরাশি। জলের মধ্যে অসংখ্য ঘূর্ণি দেখে মনে হয় শত মত্ত হাতি জড়াজড়ি করে ছুটছে। বর্ষা ছাতি মাথায় দিয়ে নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে সেই দৃশ্য দেখে মন ভরে ওঠে। বর্ষার আরও অনুভব হল দামোদর নদের মাছ। অসংখ্য ছোট বড় মাছ ওঠে, প্রতিদিন পাতে থাকে নদের মাছ। নদের পাশে সারি সারি কদম ফুলের গাছগুলি বর্ষার পাগল হাওয়ায় ছন্দবদ্ধ হয়ে দুলতে থাকে। বর্ষারই ভয়ঙ্কর সুন্দর রূপ প্রত্যক্ষ করি প্রতি বছর। ভয়ঙ্করের মধ্যে সৃষ্টির আগমন প্রতি বছর ধরা দেয় আমার কাছে। শুভেচ্ছা ভালোবাসায় এইভাবেই চিঠিটি শেষ করেছেন গোপাল মজুমদার, দুর্গাপুর জেলা পশ্চিম বর্ধমান থেকে। গোপালবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই সঙ্গে থাকুন।
1: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।
0: আপনি শুনছেন নিউজ অন এআইআর অ্যাপে আজ সন্ধ্যার অনুষ্ঠান। আমাদের এই জুন মাসের ভরা বর্ষায় আমাদের আজ সন্ধ্যার বিষয় অনুভবে বর্ষা। এবারের পত্রবন্ধু, আজকের শেষ পত্রবন্ধু, লিখছেন যাদবচন্দ্র রায়, গ্রাম কাদিহাট, জেলা দক্ষিণ দিনাজপুর, পোস্ট অফিস বেলবাড়ি। লিখছেন, আজ সন্ধ্যায় যখন ঘরের কোণটিতে বসে অ্যাপের মাধ্যমে আকাশবাণী মুর্শিদাবাদ শুন

করছি। ঠিক তখনই ঝমঝমিয়ে টিনের চারের উপর বড় বড় ফোঁটায় বৃষ্টিপাত। রেডিওর আওয়াজ ক্ষীণ হয়ে এলো, জোরালো হয়ে এলো মনের বর্ষার বিনা। আমার জন্মভূমি, যাকে অনেকে বলতো দ্বীপ গ্রাম, চারদিক জলভাগ দ্বীপ অঞ্চল, সামনে 1.5 কিলোমিটার, পেছনে 3 কিলোমিটার। সেখানে কি এখন বৃষ্টি হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে। জলের ওপর বৃষ্টির ফোঁটা আলাদা একটা রাগ সঙ্গীত গোটা উপত্যকাকে মুখরিত করছে। জল আর জল, গরু বর্ষায় মাঠে যায় না, টিলার ওপর গোহালে তারা শুকনো খাবার খায়, কখনো কাটা ঘাস মুখে দিয়ে খেতে থাকে। মা হয়তো বলবে, বর্ষা চলে এলো, দেখতো তাল পড়েছে কিনা, তাল পেলে দুটো বড়া পিঠা বানিয়ে দিতাম। ঠাকুমা ও ঘর থেকে চিঁচিয়ে বলবে, তোরা আমাকে একটু বাইরে নিয়ে যা, আমি বাথরুম যাব। বাবা হাঁটে গেছে, সন্ধ্যার দিকে ফিরবে। সেই 1.5 কিলোমিটার দূর থেকে দাঁড়িয়ে চিৎকার করবে, আমায় তোরা নিয়ে যা রে। এইরকম বর্ষার অনুভূতি নিয়ে চিঠি লিখেছেন যাদব চন্দ্র রায়, গ্রাম কাদিহাট, জেলা দক্ষিণ দিনাজপুর, পোস্ট অফিস বেলবাড়ি। যাদববাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

আজকে আমাদের পত্রবন্ধুরা ছিলেন গোপাল মজুমদার দুর্গাপুর পশ্চিম বর্ধমান থেকে, ছিলেন যাদবচন্দ্র রায় কাদিহাট বেলবাড়ি দক্ষিণ দিনাজপুর থেকে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকবার জন্য। আজকের আজ সন্ধ্যার আসর এখানেই শেষ করব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুন্দর থাকুন, আর চিঠি লিখুন আমাদের দপ্তরে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্চিতা, নমস্কার।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন একযোগে শুনবেন বিজ্ঞাপনী অনুষ্ঠান।
1: শুরু করছি অনুষ্ঠান ভকত আই কেয়ার। নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
2: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
3: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরো একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কি কি, এর চিকিৎসা কি আছে।
4: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ। এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসছে, 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 আসি, আপনার প্রেশার আছে যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200 প্রেশার আছে। এ প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রোগী

0: বুঝতে পারে না। যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চান্স হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেনড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে তারা নিজেই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ তো কী করে বুঝবে গ্লুকোমা হয়েছে কি হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে দেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবা গ্লুকোমা ছিল সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসমায়াপিক গ্লাস মানে 40 বছরের পরে যে চর্চাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসমায়াপিক গ্লাস ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রক দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয় ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা করিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণটা ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো, সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না লোক আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়লো মেশিন আছে যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা মূলত আপনার গ্লুকোমা নেই আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার না, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: আপনারা শুনলেন ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকুল সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
2: এখন শুনবেন বাংলা খবর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সব থেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ একাদশতম ব্রিকস বৈঠকে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খট্টার বলেছেন, মানব সভ্যতার বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ভিত জ্বালানি ক্ষেত্রে নিহিত আছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করেছেন। দিনটি আজ সংবিধান হত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন পশ্চিমবঙ্গের কলকাতায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। এদিকে ব্যাপক বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা সহ সংশ্লিষ্ট এলাকা। সরকার পাসপোর্টের নতুন আবেদন বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। আসি বিস্তারিত খবরে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সব থেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে আজ ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ আইজিএফ এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশ ছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক

বাণিজ্য চুক্তি সেটার অগ্রগতি খতিয়ে দেখতে তিন দিনের সফরে মন্ত্রী ব্রিটেন পৌঁছন। সেটার অধীনে বার্ষিক প্রায় $48 বিলিয়ন দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও বাড়াতে এই সুযোগকে কাজে লাগানোর জন্য দুই দেশের ব্যবসায়ীদের প্রতি শ্রী গোয়েল আহ্বান জানান। তিনি বলেন, একাধিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়ে চলেছে।

0: ব্রিক সভাপতিত্বের অধীনে হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ একাদশতম ব্রিক শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী, উপমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জের মূল দিকগুলি নিয়ে আলোচনা করেছেন। এ বিষয়ে সহযোগিতা বাড়িয়ে তোলার ক্ষেত্রেও তাদের মধ্যে কথা হয়েছে। বৈঠকে কেন্দ্রীয় শক্তিমন্ত্রী মনোহরলাল খাট্টার বলেন, মানব সভ্যতার বিকাশের পাশাপাশি অর্থনৈতিক বৃদ্ধি ও সামাজিক উন্নয়নের ভিত জ্বালানি ক্ষেত্রে নিহিত রয়েছে।
1: Excellencies, energy remains fundamental to economic growth, social progress and human development. Affordable, reliable and sustainable energy is indispensable for achieving our developmental aspirations and the sustainable development goals. India assumes the BRICS leadership at a time when the global energy landscape is undergoing a profound transformation.
0: পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী আজ হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী জানান, বৈঠকে দুই নেতা শক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বিষয়ে কথা বলেছেন। আলোচনা, অংশীদারিত্ব এবং পারস্পরিক লাভজনক আদান প্রদান বাড়িয়ে তুলতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেছেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ সংসদ ভবনে 10 জন নবনির্বাচিত ও পুনর্নির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এদের মধ্যে রয়েছেন তেলেগু দেশম পার্টির সানা সতীশ বাবু, বিজয় চিন্তাকালায়া, বাসাম রামকৃষ্ণ এবং জনসেনা পার্টির লিঙ্গমানিনি রমেশ। এরা সকলেই অন্ধ্রপ্রদেশ থেকে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে আজ অরুণাচল প্রদেশের বিজেপি সদস্য তাই তাগাগ ও ওড়িশার বিজেপি সদস্য দেবাশিষ সামন্ত রায় শপথ বাক্য পাঠ করেন। আজ সংবিধান হত্যা দিবস। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ সংবিধানের 352 নম্বর অনুচ্ছেদকে কাজে লাগিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংবিধান হত্যা দিবসের উপর লেখা প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটি কবিতার লাইন পাঠ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেছেন, ভারতের জরুরি অবস্থার সময় গণতন্ত্রের উপর যে বাধা নিষেধ আরোপ ও দমবন্ধ করার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল তারই বহিঃপ্রকাশ এই কবিতা।
2: जब आपातकाल को 1 वर्ष हो गया तो अटल जी ने एक कविता लिखी और उन्होंने उस समय की मनस्थिति का वर्णन अपनी कविता में किया है। झुलसाता जेठ मास शरद चांदनी उदार, झुलसाता जेठ मास शरद चांदनी उदार, सिसकी भरते सावन का अंतर्गत रीत गया, एक वर्ष बीत गया।
3: सीख चौ में सिमटा जब किंतु विकल प्राण बेहद, धरती से अंबर तक बुझा मुक्ति गीत गया, एक वर्ष बीत गया, एक वर्ष।
0: প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনী সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামী 27 থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। এই উদযাপনী ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ ভারতীয় রেলকে বিভিন্ন ধরনের পণ্য পরিবহনের পছন্দের মাধ্যম হিসেবে গড়ে তুলতে দপ্তরের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। সিমেন্ট এবং লবণের মতো পণ্য পরিবহনে সাম্প্রতিক সময় বিশেষভাবে তৈরি ওয়াগনের কার্যকারিতা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কলকাতার তালাতলায় নির্মীয়মাণ গুদামে শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি এই মর্মান্তিক ঘটনায় শোকসন্তপ্ত।

0: পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছিলেন। উল্লেখ্য, কলকাতা তারাতলায় নির্মীয়মান গোডাউনে শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। গতকাল দুপুরের পর থেকে একটানা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ বিকেলে ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হচ্ছে। মুহুর্মুহু বজ্রপাত এবং প্রবল বৃষ্টির মধ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে উদ্ধার কাজ চালু রাখার। এখনও বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা। এদিকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে আজ দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। দুই চব্বিশ পরগনা এবং কলকাতার বিস্তীর্ণ এলাকা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে। ভেনেজুয়েলার শক্তিশালী জোড়া ভূমিকম্পে সরকারি হিসেব অনুযায়ী এখনও পর্যন্ত 164 জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় 1000। যদিও বেসরকারি মতে প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে গেছে। সেদেশে কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডলসি রড্রিগেজ বলেছেন, গত রাতে 7.2 এবং 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে একাধিক আবাসন ও বহুতল মুহূর্তে ভেঙে পড়েছে। রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জাতির উদ্দেশ্যে এক ভাষণে তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পঠন পাঠন এবং জরুরি নয় এমন কার্যকলাপ বন্ধ রাখার কথা জানান। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্প, ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমের এক বার্তায় ভেনেজুয়েলার সরকার ও সেদেশের বাসিন্দাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। শোক ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যান্তেজ, মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া শেইনবাম সহ অন্যরা। সরকার 36 পাতার নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2500 টাকা করেছে। আগামী 1 জুন থেকে সংবিধান সংশোধন নীতি কার্যকর হতে চলেছে। আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রিইস্যু করার জন্য 5000 টাকা মূল্য ধার্য করা হবে। 60 পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে দিতে হবে 3500 টাকা। এ ধরনের পাসপোর্ট তৎকাল পরিষেবায় পেতে হলে 6000 টাকা লাগবে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ 9 ওভার 1 বলে 2 উইকেটে 60 রান করেছে। ফুটবল বিশ্বকাপে আজ ফিলাডেলফিয়া স্টেডিয়ামে কুরাসাও আইভরি কোস্টের বিরুদ্ধে ও ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে জার্মানি ইকুয়েডরের বিরুদ্ধে খেলবে। গ্রুপ ইর দুটি খেলাই শুরু হবে ভারতীয় সময় রাত 1:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কলকাতায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে পড়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরে রাত 8:00 অনুরোধের আসর, 8:30 অগ্নিশা বিজ্ঞানের খবর, এরপর IISER এ গবেষণা কর্ম এ বিষয়ে অধ্যাপক অনিন্দিতা ভদ্রের সাক্ষাৎকার, 8:50 বিধানসভা পর্যালোচনা, 9:00 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী অনিন্দিতা দেব, 9:30 নিচুল গীতে শিল্পী পল্টু বিশ্বাস, 9:45 ভজন তৃষা পাড়ুই, রাত 10:00 শ্রবণীয় স্বাস্থ্য, প্রথমে শুনবেন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে অনুষ্ঠান, এরপর বর্ষাকালের অসুখ বিসুখ সংকলন রূপময় করলে, 10:30 লোকগীতি শিল্পী অনিতা পাল, 10:40 অতুল প্রসাদের গান শিল্পী অসীম কুমার ঘোষ, রাত 11:00 হাওয়াইয়ান গিটার শিল্পী চিরঞ্জীব চৌধুরী, রাত 11:10 পরম্পরা শিল্পী হৈমন্তী শুক্লার সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন রত্নবলী সাহা। সঞ্চিত প্রচার তরঙ্গে রাত 8:00 হিন্দি ছায়াছবিকায় 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, রাত 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় দীপা চন্দ, 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনুন আজকে পরবর্তী কিছু অনুষ্ঠান প্রসঙ্গে
2: মন কি বাত।

জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃ সম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, আহত আরো 19 জনের এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে, গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। এই ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। রাজ্য সরকার ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে হতাহতদের আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে। পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন দপ্তরে হওয়া অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার খতিয়ান প্রকাশ্যে আনতে প্রতিটি দপ্তরে শ্বেতপত্র প্রকাশ করা হবে বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত আজ বিধানসভায় জানিয়েছেন। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে কলকাতা সহ বিস্তীর্ণ এলাকায় দুপুরের পর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। পশ্চিমবঙ্গ সরকার জরুরি অবস্থার সময়কালে সত্যাগ্রহীদের রাজ্য সচিবালয়ে যথাযথ সম্বর্ধনা প্রদান করবে। আসছে বিস্তারিত খবরে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11। মৃতরা হলেন জগদ্দলের কৃষ্ণ চৌধুরী ও পাপ্পু কুমার রজক, গাজীপুরের রোহিত চৌধুরী, নদিয়ার কোতোয়ালির চন্দ্রমা চৌধুরী ও রাহুল চৌধুরী, কলকাতার ইকবালপুরের আজগর হোসেন ও গার্ডেন রিচের হাসান ইমাম, দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর সাহিল সরকার ও রানীগঞ্জের নবীন সিং, এছাড়া ঝাড়খণ্ডের ধানবাদের গণেশ কালান্দি ও বিহারের মুঙ্গেরের ঘি কুমারও এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। আহতের সংখ্যা 19, এসএসকেএম হাসপাতালে তাদের চিকিৎসা চলেছে। গতকাল দুপুরে এই দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ দুপুরের ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হয়। বজ্রপাতের জন্য দীর্ঘক্ষণ হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা সম্ভব হয়নি। ওই গুদামে কতজন কাজ করছিলেন পুলিশ তার কোনো সঠিক হিসেব এখনো পায়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

0: যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পান্ডে কমিটির নেতৃত্ব দেবেন। এছাড়াও আছেন অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা, পুর প্রশাসক স্মিতা পান্ডে সহ আরও 11 জন। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট পেশ করবে। এদিকে তারাতলার ঘটনায় পুলিশ গতকালই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। মোট 5 জনের নাম ছিল এফআইআরে। তাদের মধ্যে প্রধান ঠিকাদার আসগর হোসেনের মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়। এছাড়াও আরও 5 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এদের মধ্যে আছে অয়ন ট্রেডার্সের বিল্ডিং সুপারভাইজার মোহাম্মদ গুলজার, এরা গুদামের ছাদ তৈরি করছিল। এছাড়া কলকাতা বন্দরের ওই জমি লিজ নিয়ে যে সংস্থা সেখানে গুদাম তৈরি করছিল সেই বেহেরা ব্রাদার্সের মালিক শম্ভুনাথ বেহেরাকেও গ্রেপ্তার করা হয়েছে। সংস্থার অন্যতম অংশীদার তার স্ত্রীর খোঁজেও তল্লাশি চলেছে। এছাড়া লোহার কাঠামো প্রস্তুতকারক কমল সামন্ত, শ্রমিক সরবরাহকারী দিবাকর ভান্ডারী এবং কলকাতা পুরসভার নকশা অনুমোদনের দালাল আব্দুল হামিদকেও পুলিশ গ্রেপ্তার করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তারাতলার ঘটনায় বিধানসভায় আজ বিবৃতি দেন। তিনি মৃতদের পরিবার পিছু 10 লক্ষ এবং আহত প্রত্যেককে 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন।
1: এখন অব্দি মোট 29 জনকে উদ্ধার করা গেছে, যার মধ্যে 9 জনকে মৃত ঘোষণা করা হয়েছে। 5 জনের পোস্টমর্টম করে দেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে, বাকি 4টি আন্ডার প্রসেস। 20 জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে স্টেবল রয়েছেন 15, গুরুতর রয়েছেন 4, একটু আশঙ্কাজনক আছেন আরো 1। মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা করে আমরা আর্থিক সাহায্য, আহতদের সকলকে 1 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করছি।
0: তৃণমূল কংগ্রেস পরিচালিত কলকাতা পুর বোর্ডকে দায়ী করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, সংশ্লিষ্ট ভবনের নকশা অনুমোদনের ক্ষেত্রে গুরুতর অনিয়ম হয়েছে। তার দাবি, কাঠামোগত ত্রুটি থাকা সত্ত্বেও নির্মাণ পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন শ্রী মোদী। তারাতলায় নির্মীয়মান গুদাম ভেঙে পড়ার ঘটনায় সরকার হতাহতদের পাশে দাঁড়াবে বলে বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য আশ্বাস দিয়েছেন। তিনি আজ বারাসাতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এই নির্মাণ কাজে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরও গ্রেপ্তার করা হবে। পূর্ববর্তী সরকারের আমলে বিভিন্ন দপ্তরে হওয়া অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতার খতিয়ান প্রকাশ্যে আনতে আগামী দিনে প্রতিটি দপ্তরের শ্বেতপত্র প্রকাশ করা হবে। বিধানসভায় আজ রাজ্য বাজেটের উপর 2 দিনের আলোচনা শেষে জবাবি ভাষণে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত একথা জানান। তিনি বলেন, শুধু রাজনৈতিক অভিযোগ নয়, প্রতিটি দপ্তরের নথি সহ জানাবে কোথায় কি অনিয়ম এবং তার জেরে রাজ্যের কি ক্ষতি হয়েছে।

0: বাজেট নিয়ে আলোচনার জবাবি ভাষণে অর্থমন্ত্রী নতুন কিছু প্রকল্পের কথাও জানান। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন,
1: বিভিন্ন পক্ষের বিধায়কদের দাবি মেনে স্টেট এডেড কলেজ শিক্ষকদের মাসিক পারিশ্রমিক 2000 টাকা বাড়ানোর কথা ঘোষণা করল রাজ্য সরকার। একইভাবে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্কের আওতায় কর্মরত ভোকেশনাল শিক্ষকদের রাজ্য সরকারের দেওয়া সাম্মানিকও 2000 টাকা করে বাড়ানো হয়েছে। এছাড়া কালিয়াগঞ্জে একটি সাধারণ ডিগ্রি কলেজ এবং একটি মহিলা কলেজ স্থাপনের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তারাতলার দুর্ঘটনার প্রেক্ষিতে রাজ্যে 200 সদস্যের একটি বিশেষ প্রশিক্ষিত দুর্যোগ মোকাবিলা বাহিনীর কথাও

0: ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। শিল্প ও বিনিয়োগ বাড়াতে আগামী তিন মাসের মধ্যে নতুন শিল্প প্রণোদনা নীতি, স্টার্ট আপ নীতি, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার নীতি, ক্লাউড কিচেন নীতি, টি ট্যুরিজম নীতি, ক্রীড়াবিদদের চাকরি সংক্রান্ত নীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মিশন নীতি প্রকাশ করা হবে বলেও ঘোষণা করেন তিনি। তার বক্তব্যে এই নীতিগুলির মাধ্যমে রাজ্যে নতুন বিনিয়োগ এবং কর্মসংস্থানের পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য বলে জানানো হয়েছে। সুমনদের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: উল্লেখ্য, দুদিনে 70 জনেরও বেশি বিধায়ক বাজেট বিতর্কে অংশ নেন। আলোচনা শেষে 8 মাসের বাজেট প্রস্তাব বিধানসভায় গৃহীত হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে আজ দুপুরের পর দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। একটি প্রতিবেদন,
2: ভারী বৃষ্টি হয় কলকাতা এবং তার আশপাশের এলাকাতেও। বৃষ্টি হয়ে জনজীবন বিপর্যস্ত। মাত্র 2 ঘন্টাতেই আলিপুরে 70 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস।
3: আলিপুরে দমকা হাওয়া 63 কিলোমিটার পর্যন্ত উঠেছে, খুব কম সময় উঠেছিল। আর বৃষ্টিপাত হয়েছে আমাদের দুপুরের পর থেকে এখনো পর্যন্ত যেটা রেকর্ড হয়েছে সেটা 78 মিলিমিটার। আর এখনো পর্যন্ত আমাদের কোন নিম্নচাপও তৈরি হয়নি। এই বৃষ্টিপাতের কারণ হচ্ছে এখন আমাদের মৌসুমি বায়ু রয়েছে, তার জন্য বাতাসের নিম্ন স্তরে জলীয় বাষ্প আছে প্রচুর পরিমাণে। তাছাড়া এবং বাতাসের মুক্ত স্তরে এরকম যখন আমাদের জলীয় বাষ্পের তারতম্য হয় এবং তার সঙ্গে সঙ্গে সকালের দিক থেকে কিছুটা গরম এবং সূর্যপূরণ ছিল, তার ফলে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে এই ধরনের বৃষ্টিপাত বা তীব্র বজ্রপাত হয়েছে।
2: অন্যদিকে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টিতে বিভিন্ন নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। আগামীকাল থেকে এই বৃষ্টি আরো বাড়ার সতর্কতা দেওয়া হয়েছে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবী ও স্থানীয় বাসিন্দাদের সুরক্ষায় আজ মন্দারমণিতে ভারতীয় নৌবাহিনী ও উপকূলরক্ষী বাহিনীর তরফে বিশেষ কমিউনিটি সংযোগ কর্মসূচির আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গ সরকার জরুরি অবস্থার সময়কালে সত্যাগ্রহীদের রাজ্য সচিবালয়ে যথাযোগ্য সম্বর্ধনা প্রদান করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ একথা জানিয়েছেন ভারতীয় জনতা পার্টির আয়োজনে কলকাতার জোড়াসাঁকোয় রথীন্দ্র মঞ্চে গণতন্ত্র হত্যা দিবস উদযাপনকালে। এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, তিনি বাম আমলের অত্যাচার দেখেছেন এবং সাম্প্রতিককালে গণতন্ত্র পুনরুদ্ধার করে রাজ্যের জনগণ স্বৈরতান্ত্রিক সরকারের পতন ঘটিয়েছে। অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য গণতন্ত্র রক্ষার জন্য সেই সময় জয়প্রকাশ নারায়ণ, জর্জ ফার্নান্ডেজ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অবদানের কথা মনে করিয়ে দেন। উল্লেখ্য, 1975 সালের আজকে দিনে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পরামর্শে রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।
4: लंदन में इंडिया ग्लोबल फोरम के यूके इंडिया वीक कार्यक्रम में श्री गोयल ने कहा कि इस समझौते से दोनों देशों को मिलने वाले आर्थिक लाभों की संभावनाएं बहुत अधिक हैं। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज भारत में अमेजोन के 48 अरब डॉलर का रिकॉर्ड निवेश का स्वागत किया। श्री मोदी ने नई दिल्ली में अमेजोन के CEO एंडी जेसी से मुलाकात की। प्रधानमंत्री ने सोशल मीडिया पोस्ट में कहा कि इस निवेश से युवाओं के लिए नए अवसर पैदा होंगे। उन्होंने कहा कि भारत में निवेश करने के लिए दुनिया भर में बढ़ती रुचि को दर्शाता है। भारत ने आज हरियाणा के गुरुग्राम में 2026 के ब्रिक्स अध्यक्षता के अंतर्गत 11वीं ब्रिक्स ऊर्जा मंत्रियों की बैठक की मेजबानी की। विद्युत मंत्रालय ने बताया कि इस बैठक में ब्रिक्स सदस्य देशों के ऊर्जा मंत्रियों, उपमंत्रियों और वरिष्ठ अधिकारियों ने भाग लिया। बैठक में प्रमुख वैश्विक ऊर्जा चुनौतियों और ऊर्जा क्षेत्र में सहयोग को मजबूत करने पर भी चर्चा की गई। उपराष्ट्रपति और राज्यसभा के सभापति CP राधाकृष्णन ने आज संसद भवन में राज्यसभा के 10 नवनिर्वाचित और पुनर्निर्वाचित सदस्यों को शपथ दिलाई। शपथ लेने वालों में आंध्र प्रदेश से तेलुगुदेशम पार्टी के सना सतीश बाबू, विजय चिंता कयाला और बश्यम रामाकृष्ण तथा जनसेना पार्टी के लिंगमनेनी रमेश शामिल हैं। इसके अलावा अरुणाचल प्रदेश में भाजपा के ताई तागक, ओडिशा से भाजपा के देवशीष सामंत राय, तमिलनाडु से कांग्रेस के प्रवीण चक्रवर्ती और गुजरात से भाजपा के राजेश परमानंद शुक्ल ने भी शपथ ली। झारखंड से झारखंड मुक्ति मोर्चा के बैद्यनाथ राम और निर्दलीय सदस्य परिमल नथवानी ने भी राज्यसभा सदस्य के रूप में शपथ ग्रहण की। वित्त मंत्री निर्मला सीतारामन ने तमिलनाडु के मुख्यमंत्री C. जोसेफ विजय के केंद्र राज्य संबंधों से जुड़े बयान का स्वागत किया है। श्रीमती सीतारामन ने चेन्नई के निकट कांजीपुरम में मीडिया को बताया कि प्रधानमंत्री

0: মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। নিবেদনের মনোবীক্ষণ, রানীবাগান, বহরমপুর।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় এবং পরিচিত অনুষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। মনোবীক্ষণ রানীবাগান বহরমপুরে গড়ে ওঠা একটি আন্তর্জাতিক মানের স্নায়ু ও মানসিক চিকিৎসা কেন্দ্র। এখানে আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞরা নিয়োজিত রয়েছেন প্রতিদিন মৃগী, নেশা, মানসিক অসুখ, স্নায়ুর অসুখ ও যৌন রোগের চিকিৎসাতে। এছাড়াও এখানে এখন মনোবীক্ষণ পলিক্লিনিকে সব বিষয়ের ডাক্তারবাবুরা প্রতিদিন এক ছাদের তলায় রয়েছেন। মনোবীক্ষণ প্যাথোলজি এতদ অঞ্চলের একটি বৃহৎ প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টার, যা এনএবিএল, এইমস নিউ দিল্লি এবং সিএমসি ভেলোর দ্বারা স্বীকৃত। মনোবীক্ষণ সুস্থ মনের ঠিকানা অনুষ্ঠানে আমরা প্রতি সপ্তাহে আলোচনা করি বিভিন্ন স্বাস্থ্য সমস্যা নিয়ে, বিশেষত মানসিক ও স্নায়বিক স্বাস্থ্য সমস্যা নিয়ে জনমানসে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে। আজকে এরকমই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনার জন্য উপস্থিত রয়েছি আমি, ডক্টর রুদ্রপ্রসাদ চক্রবর্তী, মনোবীক্ষণের স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা কোনো অসুখ নয়, বা বলা ভালো একটি চিকিৎসা পদ্ধতি, একটি বিশেষ চিকিৎসা পদ্ধতি, যে চিকিৎসা পদ্ধতির সম্বন্ধে এখনও আমাদের এতদ অঞ্চলের অনেক মানুষের মনে সেভাবে সচেতনতা নেই। যদিও পশ্চিমী দুনিয়াতে এবং ভারতবর্ষের মেট্রো শহরগুলিতে যেমন কলকাতাতেও এই চিকিৎসা পদ্ধতিটি এখন যথেষ্ট জনপ্রিয়, তার কারণ সঠিকভাবে এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করলে এর অনেকগুলো উপকারিতা রয়েছে, যা আমরা যত আলোচনায় এগোব তত সহজেই জানতে পারব। হ্যাঁ, যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে কাউন্সেলিং, কাউন্সেলিং বা সাইকোথেরাপি। আমাদের অনেকেই হয়তো কথাটা শুনেছি কাউন্সেলিং বা সাইকোথেরাপি, কিন্তু এক্স্যাক্টলি কাউন্সেলিং বা সাইকোথেরাপি কি এটা নিয়ে আমাদের অনেকের মনে স্বচ্ছ ধারণা নেই। অনেকে আমরা মনে করি কাউন্সেলিং হচ্ছে গল্প করা।

0: কথা বলা। হ্যাঁ, কথা বলা অবশ্যই, কিন্তু সেই কথা বলার মধ্যে কিছু বিশেষ প্রক্রিয়া বা বিশেষ ধরনের কথা বলা বা বিশেষ স্ট্র্যাটেজি বা বিশেষ টেকনিক ব্যবহার করা হয়। আসুন আমরা একটি বিস্তারিত জানি কাউন্সেলিং বা সাইকোথেরাপি সম্বন্ধে।
1: মনোবীক্ষণ সাইকোলজি বিশদ জানতে ফোন করুন 7477799516। আবার বলছি 7477799516 এই নাম্বারে।
0: আসল কথাটা হচ্ছে সাইকোথেরাপি বা সাইকোলজিক্যালি ট্রিটমেন্ট করা, যেখানে ওষুধপত্র না দিয়ে রোগীর সাথে কথা বলে আলোচনার মাধ্যমে তার স্বাস্থ্য সমস্যার, বিশেষ করে মানসিক স্বাস্থ্য সমস্যার একটা সমাধান খোঁজা হয়। কাউন্সেলিং কথাটা বহুল প্রচলিত হলেও সত্যি কথা বলতে কাউন্সেলিং বা সাইকোথেরাপি একেবারে সমর্থক কিন্তু নয়। কাউন্সেলিং একটা সাধারণ কথাবার্তা বলা, অনেকটাই সচেতনতা দেওয়া, আর সাইকোথেরাপি একটা বিশেষ চিকিৎসা। সুতরাং প্রথমেই বলা যেতে পারে যে কাউন্সেলিং হয়তো অনেকেই করতে পারেন, কিন্তু সাইকোথেরাপি বিশেষ এক ধরনের বিশেষজ্ঞ ছাড়া করতে পারেন না। সাইকোথেরাপি যারা করতে পারেন বা করেন তাদেরকে সাইকোথেরাপিস্ট বলা হয়। বাংলায় সাইকোথেরাপিস্ট কথাটির মানে হচ্ছে মনস্তত্ত্ববিদ। তার মানে এনারা যে বিষয়ের উপর ভিত্তি করে চিকিৎসা করেন সেই বিষয়টিকে আমরা বলি মনস্তত্ত্ব। তো আসুন জেনে নিই মনস্তত্ত্ব ব্যাপারটা ঠিক কি। মনস্তত্ত্ব কথাটির অর্থ সাইকোলজি হলেও মূলত সাইকোথেরাপি যারা করেন তাদেরকে বলা হয় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। মানে এরা সাইকোলজি বা মনস্তত্ত্বের যে ধারার উপর এরা বিশেষজ্ঞ হয়ে ওঠেন সেটাকে বলা হয় ক্লিনিক্যাল সাইকোলজি, যা মূলত মানুষের মানসিক রোগ বা মানসিক সমস্যা সৃষ্টিতে বা সেই মানসিক সমস্যার চিকিৎসাতে একটা বড় ভূমিকা গ্রহণ করে। ক্লিনিক্যাল সাইকোলজি মনে করে যে কোনো মানুষের মানসিক সমস্যা বা তার যে মানসিক অসুখ সেটা সৃষ্টির পেছনে তার দীর্ঘকালীন চিন্তা ভাবনার অভ্যাস, তার ছোটবেলা থেকে গড়ে ওঠা কিছু বিশ্বাস বা তার চিন্তাভাবনার কিছু ধরন ধারণের কিছু বা বলতে পারেন কিছুটা বিকলাঙ্গতা, সেটাই তাকে কিন্তু এই মানসিক অসুখ মানসিক সমস্যা তার দিকে ঠেলে দেয়। একটা উদাহরণ দিলে ব্যাপারটা বোঝা যাবে। ধরুন একটি ছেলে বা একটি মেয়ে, সে পড়াশোনায় খুব ভালো, কিন্তু সে সারা বছর হয়তো পড়াশোনাও খুব ভালো করে, কিন্তু পরীক্ষা হলে গিয়ে তার ভীষণ টেনশন হয়। পরীক্ষা হলে গিয়ে তার এতটাই টেনশন হয় যে সে কিছুই লিখতে পারে না। তার প্রশ্ন দেখে হঠাৎ কি যে হয়ে যায়, মাথার মধ্যে সব ধোঁয়া ধোঁয়া, এবং তারপর কোনো প্রশ্নই যেন সে কিছু করে উঠতে পারছে না, এবং তারপর সমস্ত কিছু জড়িয়ে পেঁচিয়ে এক গুবলেট হয়ে পরীক্ষায় যাতা নম্বর পেয়ে একদম যাচ্ছে তাই একটা অবস্থা। এবং তারপরে তার পরীক্ষা নিয়ে এমন ভীতি শুরু হয় বা হলো যে সে আর কোনো দিন সেভাবে পরীক্ষা মুখই আর হতে চাইল না। অথচ এই ছাত্র বা ছাত্রীটি হয়তো টিউশনে ভীষণ ভালো রেজাল্ট করছে, প্রত্যেক মাস্টারমশাই দিদিমণির কাছে ভীষণ প্রিয় ছাত্র বা ছাত্রী। তো এক্ষেত্রে হচ্ছেটা কি, এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটাকে আমরা বলি এক্সাম ফোবিয়া, এক্সাম ফোবিয়া বা পরীক্ষা ভীতি। এখন পরীক্ষা ভীতি তো রোগের নাম, কিন্তু রোগটা হচ্ছে কেন, এই মানুষটির পরীক্ষা ভীতির কারণ কি, সেটা নিয়ে তার সাথে কথা বলে তার কথার ভেতরে ঢুকে তার পরীক্ষা ভীতির মূল কারণটি বের করা কিন্তু সাইকোথেরাপির একটা বড় কাজ। যেমন ধরুন একজন সাইকোথেরাপিস্ট এই ছেলেটির সাথে কথা বলে হয়তো জানতে পারলেন যে এই ছেলেটির আসলে মনে হয় যে পরীক্ষাতে তাকে সবথেকে ভালো পেতেই হবে। কেন সবথেকে ভালো পেতে হবে, সবথেকে ভালো করতে হবে বা ভীষণ ভালো করতে হবে, কারণ তার মনে হয় যে সেটা যদি সে না পারে তাহলে তার জীবন বৃথা। কেন তার জীবন বৃথা, না ছোটবেলা থেকে তাকে হয়তো বোঝানো হয়েছে, পড়ানো হয়েছে, শেখানো হয়েছে যে জীবনের সমস্ত পরীক্ষা বা জীবনের সব কিছুই হচ্ছে আসলে একটা প্রতিযোগিতা, এবং এই প্রতিযোগিতায় বেস্ট না হতে পারলে পরে তার কোনো দাম নেই। এখন এই যে তাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে জীবনের সব কিছুই একটা প্রতিযোগিতা এবং তাতে বেস্ট না হতে পারলে তার কোনো দাম নেই, তার পেছনে গেলে হয়তো দেখা যাবে যে তার মা বা বাবা বা যার কাছ থেকে এই জিনিসটি সে শিখেছে

0: উনিও এই রকম একটা ভীষণ সব ব্যাপারে পারফেকশনিস্ট বা বেস্ট হওয়ার একটা মানসিকতা পোষণ করতেন। তার মানে ছোটবেলা থেকে তার বাবা বা মায়ের কাছ থেকে সে এটাই শিখেছে যে সব ব্যাপারে তাকে সেরা হতে হবে। কিন্তু সব ব্যাপারে সেরা আর সব ব্যাপারে নিকৃষ্টর মাঝখানে যে একটা বিরাট রেঞ্জ রয়েছে এইটা কিন্তু কোনোদিনও তার ধারণাতে নেই। মানে পরীক্ষাতে যদি 10টা প্রশ্ন আসে 10টার 10টাই একদম নিখুঁত উত্তর না লিখতে পারলেও যদি 10টায় 8টা লেখা যায় তাহলেও যে একটা খুব ভালো মার্কস পাওয়া যায় এটা তার ধারণাতে কিন্তু নেই। এর ফলে যেটা হয় সে পরীক্ষা হলে গিয়ে প্রত্যেকটা কোয়েশ্চেনে একদম নিখুঁত করে করবার এবং বেস্ট করবার সে ধারণা নিয়ে হয়তো বসে, কিন্তু সেটা যখনই হয় না হয়তো প্রথম প্রশ্নটা দেখে বা সবকিছু দেখে বা দেখার আগেই তার এই প্রত্যাশা তাকে এত বেশি উত্তেজিত করে দেয় যে সে প্রশ্নটাই হয়তো ভালো করে পড়ে উঠতে পারে না। এবং প্রশ্নটা ভালো করে পড়ে ওঠার সময়ে বা পড়ে ওঠার আগে তার সেই যে প্রচণ্ড অ্যাংজাইটি বা দুশ্চিন্তা বা টেনশন তাকে এতটা উত্তেজিত করে তোলে যে সেই উত্তেজিত করার ফলে তার সমস্ত চিন্তা ভাবনাগুলো আটকে যায়। কারণ পরীক্ষায় প্রমাণিত যে আমরা যত বেশি উত্তেজিত হয়ে উঠব, আমরা যত বেশি খুব বেশি দুশ্চিন্তা করব, তত কিন্তু আমাদের স্বাভাবিক চিন্তাগুলো বাধাপ্রাপ্ত হবে, আমাদের কোনো কিছুতে অ্যাটেনশন দেওয়া ফোকাস পাওয়া সেগুলো কমে যাবে এবং তার ফলে এক্স্যাক্টলি কী কী বলতে চাইছে সেই জিনিসটার প্রতি আমরা নজর দিতে পারবো না। এই কথাটা কিন্তু একটা বিজ্ঞানসম্মত সত্য। তাহলে এই ছেলেটিকে যদি পরীক্ষা হলে ঢোকার সময় তার এই প্রচণ্ড উত্তেজনাটাকে কম করবার কোনো পদ্ধতি শিখিয়ে দেওয়া হতো তাহলে সেখানে বসেই নিজেকে সে কন্ট্রোল করে কুল ডাউন করে মাথা ঠান্ডা করে আস্তে আস্তে সে পরীক্ষাটাকে দিতে পারত এবং দিয়ে হয়তো একটা সময় যখন সে একটা কোয়েশ্চেন পারছে তখন দ্বিতীয় কোয়েশ্চেনটা পারবার উৎসাহ বাড়ছে, দ্বিতীয় থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, এই করে করে হয়তো দেখা যেত তার পরীক্ষাটা খুব ভালো হতো।
1: মনোবিজ্ঞানে আসতে ফোন করুন 7477799519। আবার বলছি 7477799519 এই নাম্বারে।
0: তো এই যে গোটা পদ্ধতি, অর্থাৎ তার কেন পরীক্ষা হলে গিয়ে তার প্রবলেম হচ্ছে সেটাকে বিশ্লেষণ করা এবং বিশ্লেষণ করে তারপর সেই পরীক্ষা হলে গিয়ে তার প্রচণ্ড উত্তেজনা প্রশমনের জন্য তার মনের মধ্যে চিন্তাভাবনার গতি প্রকৃতিকে পরিবর্তন করবার যে কিছু টেকনিক তাকে শেখানো, এই গোটা প্রসেসটাই কিন্তু একটা সাইকোথেরাপি বা কাউন্সেলিং, যেটা করেন একজন সাইকোথেরাপিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। মজার কথা হচ্ছে এই গোটা জিনিসটাই কিন্তু একদিনে সম্ভব না। রোগীকে বারে বারে আসতে হয়, বারে বারে সেই ক্লিনিক্যাল সাইকোলজিস্টের সঙ্গে কথা বলতে হয় এবং সবথেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা করতে হয় সেটা হচ্ছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যে জিনিসগুলো বলছেন, যে সাজেশনগুলো দিচ্ছেন, সেই জিনিসগুলো তাকে বাড়িতে বসে নিয়মিত প্র্যাকটিস করতে হয়। এই বাড়িতে বসে নিয়মিত প্র্যাকটিসের ব্যাপারটাকে বলা হয় হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট। আমাদের কাছে বহু রোগী এসে বলেন যে আমার খুব এই ব্যাপারে টেনশন হয়, ওই ব্যাপারে টেনশন হয়, এই ব্যাপারে ভাবি, ওই ব্যাপারে ভাবি, আমি চেষ্টা করি টেনশন না আনার কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে প্রচণ্ড টেনশন আসতে থাকে। কারণ ঘটনাটা কি ঘটে যে তিনি চেষ্টা করছেন তো ঠিক, কিন্তু চেষ্টাটা যেভাবে করছেন সেটা হয়তো সঠিক পদ্ধতিতে হচ্ছে না। সঠিক যে পদ্ধতিতে চেষ্টা করা দরকার সেটা একজন গাইডের আন্ডারেই তিনি করতে পারেন এবং গাইড তাকে শিখিয়ে দিলে সঠিকভাবে চেষ্টা করলে তবেই তিনি তার এই প্রচণ্ড দুশ্চিন্তা, টেনশন, অ্যাংজাইটি যাই হোক সেটাকে কন্ট্রোলে আনতে পারবেন। এখন এই গাইড যদি সঠিক না হন, তিনি যদি ভুল শেখান, তাহলে ভুল শেখা কিন্তু কিছু না শেখার চাইতেও বেশি ভয়ঙ্কর। সেই জন্য সবসময় কে শেখাচ্ছেন সেটা খুব গুরুত্বপূর্ণ এবং এই ধরনের ট্রিটমেন্ট সেই জন্য যে কোনো লোকের কাছে যে কোনো কিছু একটা সাজেশন নিয়ে চেষ্টা না করে একজন এক্সপার্টের কাছে সবসময় এই ট্রিটমেন্ট নেওয়া উচিত। এবং এই ক্ষেত্রে একজন এক্সপার্ট সবসময় একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যিনি ক্লিনিক্যাল সাইকোলজিতে এমফিল করেছেন। এখন আমাদের জানা মতে এই জেলাতে এবং তার পার্শ্ববর্তী জেলাতে ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট একমাত্র মনোবিজ্ঞানেই রয়েছে এবং একাধিক ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এমফিল ইন ক্লিনিক্যাল সাইকোলজি এখানে রয়েছেন, যারা বিভিন্ন এই ধরনের মানসিক সমস্যা, বিশেষ করে টেনশনের সমস্যাগুলোতে তারা খুব ভালো কাজ করছেন, প্রচুর রোগীকে তারা প্রতিদিন সুস্থ করে তুলছেন। সুতরাং আপনার চারপাশে, আপনার পরিবারে, বন্ধু বান্ধবের মধ্যে কেউ যদি এরকম টেনশনের রোগী হন, সব ব্যাপারে টেনশন করেন বা কোনো ব্যাপারে টেনশন করেন,

0: সূচিবায়ুগ্রস্ত বা বিভিন্ন রকম ব্যাপারে দুশ্চিন্তায় আক্রান্ত, তাহলে অবশ্যই তাকে এই কাউন্সিলিং বা সাইকোথেরাপির জন্য মনোবিক্ষণে নিয়ে আসুন। আমরা প্রতিদিন আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের পাশে রয়েছি বছরের 365 দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাউন্সিলিং বা সাইকোথেরাপির এই যে চিকিৎসার একটা খুব বড় সুবিধা হচ্ছে, এতে যেহেতু ওষুধ ব্যবহৃত হয় না তাই ওষুধের সাইড এফেক্টের কোনো ভয় নেই। সুতরাং কাউন্সিলিং বা সাইকোথেরাপির সুবিধা নিতে মনোবিক্ষণে আপনারা সবসময় আসতে পারবেন বা আসবেন কোনো সংকোচ ছাড়া। এই আশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার, শুভরাত্রি।
1: মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। আরো বিশদ জানতে ফোন করুন 7477799517। আবার বলছি 7477799517। মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। শুনুন প্রতি রবি এবং বৃহস্পতিবার ঠিক রাত 8টায়। শুনছিলেন মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষামূলক অনুষ্ঠান মনোবিক্ষণ, সুস্থ মনের ঠিকানা। অনুষ্ঠানটি প্রযোজিত হল মনোবিক্ষণ রানীবাগান বহরমপুরের সৌজন্যে। শুরু হচ্ছে অনুষ্ঠান মুক্তধারা, নিবেদনী এ কে কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9609977275, 9434640048, ওয়েবসাইট www.akachemicalspvtltd.com।
2: মুক্তধারা, আঘাত লাগা, ব্যথা বেদনা, মাথা ধরা, আতকপালি, মাইগ্রেনের যন্ত্রণা, মৃগী ও মূর্ছায় দুফোঁটা তুলোয় ভিজিয়ে নাকে টানুন, যন্ত্রণার স্থানে মালিশ করুন এবং 5 ফোঁটা করে দিনে 2 বার খান।
1: মুক্তধারা, কান পাকা, কান গলা, কানের ভিতরে ফুসকুড়ি ও ঝাঁপ লাগা হলে রাত্রে শোয়ার আগে কাঠিতে তুলো একটুখানি জড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলেন আগে, তারপরে 2 ফোঁটা মুক্তধারা কানের ভিতর দিয়ে দিলেন, ব্যাস একদম সেরে যাবেন।
2: মুক্তধারা নাকের ভিতর ফুসকুড়ি ও নাসা ভাঙায় 1 চামচ ঠান্ডা জলে 2 ফোঁটা মুক্তধারা মিশিয়ে নাক দিয়ে আস্তে আস্তে টানুন এবং অতিরিক্ত হাঁচি হলে 5 ফোঁটা করে দিনে 2 বার সেবন করুন।
1: মুক্তধারা, চোখ চুলকানো, চোখ খচখচ করা, চোখ দিয়ে জল পড়া এবং চোখের আঞ্জলিতে কিন্তু আশ্চর্য রকমের ভালো ফল দেয় মুক্তধারা। সাবান দিয়ে প্রথমে হাত মুখ ধুয়ে নিলেন, দিয়ে মুক্তধারা দিনে 2 বার করে 8 ফোঁটা আঙুলে নিয়ে চোখ বন্ধ করে চোখের পাতার উপর বুলিয়ে নিন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন।
2: মুক্তধারা দন্তশূল, মাড়ি ফোলা, দাঁত নড়া, ক্ষত বা দাঁত দিয়ে রক্ত পড়া, দাঁত কনকনে, শিরশির করা, টক বা আঠা আঠা ভাব, মুখগহ্বরের যাবতীয় অসুখ ও মুখের দুর্গন্ধে 3 ফোঁটা মুক্তধারা দিনে 2 বার ঈষৎ উষ্ণ গরম জলে দিয়ে কুলকুচি করুন। এছাড়া দাঁত তোলার পর ক্ষতস্থানে দিনে 2 বার 2-3 ফোঁটা দিলে দ্রুত দাঁত তোলার ঘা শুকিয়ে যায় এবং ফোলা, ব্যথা, রক্ত পড়ার কোনো সমস্যা থাকে না, এবং রাত্রে শোয়ার আগে 2-3 ফোঁটা মুক্তধারা 1 কাপ জলে দিয়ে কুলকুচি করলে কোনো প্রকার ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটতে দেয় না। নিয়মিত ব্যবহারে দাঁতের এনামেল ভালো থাকে, দাঁত শক্তিশালী হয় ও মুখে সুগন্ধ থাকে। এছাড়াও গৃহপালিত প্রাণী, পশু পাখির ক্ষেত্রে মুক্তধারা সমান কার্যকরী এক আশ্চর্য ঔষধ। আরও অন্যান্য বহুবিধি রোগে মুক্তধারা ব্যবহারে সুফল পাওয়া যায়। পরীক্ষা প্রার্থনীয়।
3: শুভ সন্ধ্যা বন্ধুরা, গরমকাল তো তার বেশ ভালো রকমেরই রূপ আমাদের সামনে তুলে ধরছেন। এবার ব্যাপার হচ্ছে এই রকম একটা গরমের মধ্যে আমাদের কিন্তু যেহেতু বাইরে কাজে বেরোতে হচ্ছে, কাউকে পড়াশুনো, কাউকে কাজ, কাউকে ঘরের কাজ সামলাতে হচ্ছে, সবকিছু করতে গিয়ে যেটা হচ্ছে এই গরমের মধ্যে যতই হালকা খাওয়া হোক না কেন আমাদের কিন্তু একটু পেটের প্রবলেম কিন্তু দেখা যাচ্ছে। আর সেইখানে যাতে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এই গরমের মধ্যে সুস্থ থাকা এটাই সব থেকে কিন্তু একটা বেশ বড় চ্যালেঞ্জ। তো সেইটার জন্য তাহলে কিন্তু হাত ধরতেই হবে সেই মহৌষধের। নানান রোগী ভোগেন যারা, সঙ্গে রাখুন মুক্তধারা। হ্যাঁ বন্ধুরা, মুক্তধারা কিন্তু আমাদেরকে এই সমস্ত অসুবিধে থেকে আমাদেরকে রক্ষা করতে পারে, অসুবিধে হওয়ার আগে থেকেই। অসুবিধে হলে আপনি একটা মেডিসিন নিচ্ছেন সেটা একরকম, আর আপনি আগে থেকেই মুক্তধারা নিচ্ছেন, জানেনই তো কোনো সাইড এফেক্টের ব্যাপার নেই, তাহলে কি সুস্থ থাকবেন, এই সুস্থতাটাই কাম্য, যাতে সবাই সুস্থ থাকি আমরা। আর তাহলে চলুন এই সুস্থতার চাবিকাঠি যিনি এনে দিয়েছেন আমাদের হাতটাতে।

0: ভূতার কথা।
1: ইউনানি অবদান মুক্তধারা, নানান রোগে ভোগেন যারা সঙ্গে রাখুন হার্বাল ড্রপ মুক্তধারা, একাধিক রোগের প্রাথমিক চিকিৎসায় ফলদায়ক ঔষধ মুক্তধারা। নির্মাতা এ কে কেমিক্যালস প্রাইভেট লিমিটেড।
2: আমরা পেয়েছি আমাদের প্রিয় বন্ধু হাকিম আবুল কালাম আজাদকে।
3: আমরা মোটামুটি একটা জায়গায় এখন পর্যন্ত এসে গেছি। আমাদের যে সাংবাদিক হাতিমুল ইসলাম, ওনার অনেক প্রচেষ্টায় আমাদের এই ক্ষুদ্র কোম্পানি উনি ভালোবাসেন এবং আমাদের প্রোডাক্ট নিয়ে উনিও ভাবেন অনেক কিছু। তো যাই হোক, আমরা সাধারণ মানুষের মধ্যে এটাই বলতে চাইছি যে আমাদের তো কাজের শেষ নাই, তো রোগ ছাড়বে কখন? নানান রকম রোগে আমরা জর্জরিত, বাড়ি যাচ্ছে ও দেখা যাচ্ছে যে অ্যালার্জি ফর্ম করেছে, করে তার কষ্ট হচ্ছে, কারো কাশি, কারো ব্যথা, হ্যাঁ, কারো লেগে গেছে, ছিঁড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি আপনাদের এই সবগুলো আকস্মিক যে অসুখগুলো হয়ে থাকে, ফার্স্ট এড বক্স হিসাবে আমাদের এটা আপনারা রাখুন। আজকে আমরা ঈদুজ্জোহায় চলে এসেছি, ঈদুজ্জোহা আমাদের হচ্ছে বা হলো বা হবে দিনের পর দিন, আমরা কিন্তু ওই শেষ নাই, আমরা সারা বছরই আপনাদের পাশে আছি। এই ক্ষেত্রে আমি একটু বলবো, সেটা হচ্ছে যে আমাদের কোরবানি মানে একটা মাংস খাওয়ার প্রবণতা থাকে, তো এইখানে যদি আমাদের পেটে কোনো গোলমাল হয় বা অস্বস্তি হয় তাহলে কষ্টকর ব্যাপার। তাই এই জায়গাতে আজকে বলবো, আপনি একটা ছোট ফাইল 110 টাকা দিয়ে বা 150 টাকা দিয়ে মাঝারিটা নিয়ে রাখুন, খাওয়ান আপনি যা খুশি, কিন্তু আপনি 5 ফোঁটা মুক্ত দ্বারা খেয়ে শোবেন, আপনার কোনো ডিস্টার্ব নাই পেটের, সব ভালো হয়ে যাবে। মুক্তধারা পেট সম্পর্কে যত রকম অসুখ আছে না কেন, আপনার আলাদা আলাদা করে আমাদের আয়ুর্বেদিক বা ইউনানি বা অ্যালোপ্যাথিক যাই বলেন না কেন দিতে হয়। এটা পেট ডাকার জন্য আলাদা দিতে হবে, পাতলা পায়খানার জন্য আলাদা দিতে হবে, শক্ত পায়খানার জন্য আলাদা দিতে হবে, কিন্তু ওই সব না, আমাদের একটা দিলে যথেষ্ট। মুক্তধারা 5 ফোঁটা খাওয়ান, আপনার সেই সব রোগগুলো আপনার আপনি থেকে পালিয়ে যাবে। তা আজকের আমাদের যে কাজটা এসেছে, যে ঠান্ডা কিছুটা গরম, এতে আমাদের সর্দি কাশি, হ্যাঁ, গলা খুশখুশ করা, নিমদে এগুলো যেন হয়েই আসছে, তো এগুলোর জন্য আমরা কষ্ট করে একটা মুক্তধারা বাড়িতে রাখি। কাটা ছিঁড়া পোড়া মাথা ধরা, হ্যাঁ, তেল পুড়ে পুড়ে গেল, আপনার জ্বলন করছে, আপনি ওখানে একটু লাগিয়ে দেন, ফুসকা নেবে না, জ্বালা থাকবে না, ভালো হয়ে যাবে। এত কাছের বন্ধু আপনি কোথায় পাবেন? আপনি যেখানে যান না কেন, ওদের আলাদা দিক, সেভাবে তারা ব্যবহার করবে। আর আমরা বলবো এটা আপনি ফার্স্ট এড বক্স হিসাবে আপনি এটা ব্যবহার করুন। আমরা কাটা ছিঁড়া হলে কী করতাম, কেচকোচের ডাঁটা ছিলে ওখানে একটু রসটা দিয়ে দিতাম বা দুবড়া খাঁচা দিতাম, এটা তো আমরা খবরাজি করেছি, আর এখন তো আমাদের এটা সরকার স্বীকৃত বাড়ানো সুদ, তাহলে এই জায়গাটাতে আমরা পিছিয়ে থাকবো কেন? শতরোগের কাজ করে, নানান রোগে ভোগেন যারা ব্যবহার করবেন মুক্তধারা। আপনার 1 থেকে 2 বার লাগালে যথেষ্ট, আবার আপনি খাওয়ার ব্যাপারটা কথাটা বললাম যদিও, লাগানোর ব্যাপারটা হলো 1 ফোঁটা 2 ফোঁটা, আর কোনো রোগ নাই। আপনি কাজের মানুষ, ভালো মানুষ, বাড়িতে আসলেন, খাওয়া দাওয়া করলেন, বিছানায় শুয়ে আপনি 2 ফোঁটা জিভে দিয়ে গিলে নেন, দিয়ে শুয়ে যান, আপনার শ্বাস প্রশ্বাস ভালো চলবে, আপনার কোনো চিন্তা থাকবে না, শরীরে যে আপনার ক্লান্ত ভাব সেটাও কেটে যাবে, এর এত পাওয়ার আছে। তাই আপনি এইসব মেডিসিন সবসময় পাওয়া যায় না, আজকে আমার 100টা প্রোডাক্ট আছে বলেই এই মেডিসিনটা আমি বের করতে পেরেছি, কারণ এই মেডিসিনটা ওইভাবে বের করা যাবে না। এসব সব আপনার দারুচিনি, এলাচ, লবঙ্গ, এইসবের তেল আছে হিসাব করা, এইসব তেলের প্রচুর দাম, যাই আপনারা অল্প ছোটোখাটো কোম্পানি নিয়ে এটা করতে পারবেন। আপনি একটা ব্যবহার করুন, দেখবেন যে আপনার বাড়ি ছাড়ছে না। মুক্তধারা এমনই জিনিস, আমাদের পাড়ার যত বাচ্চা কাচ্চা আছে কথা ফুটে নেই, তারাও বলবে মুক্তধারা আছে গো,
4: ঠিক।
3: তো এই জায়গাটা তো আপনার বাড়ি তো তৈরি হয়ে যাবে 3 দিনের মধ্যে। আপনি একটা বাড়িতে রাখুন, দেখবেন আপনার ছেলে হোক মেয়ে হোক ভালো থাকুন, কিন্তু ওই আপনার মুক্তধারা আপনাকেই চাইবে, আমার ওখানে মুক্তধারা লাগিয়ে দাও, হ্যাঁ, আলতো আলতো কথা ভালো লাগছে খুব। তো আমরা বরাবরই দেখে আসছি এই জিনিসটা আছে, এবং এটা পাড়া প্রতিবেশীর

0: উপকার হয়, সবাই কিনতে পারে না, আবার পয়সা থাকলেও সবসময় কাছে থাকে না। তা আপনার বাড়িতে রাখুন, আচ্ছা লোকেরও উপকার হবে আপনারও হবে। আর মুক্তধারার নিয়ে গল্প কিচ্ছু নাই, 140টা হিসাবে আমরা রোগের কাজ করাই, অতগুলো বলা তো সম্ভব হয় না। আপনার আমার ভিতরে একটা কাগজ আছে, ওটা পড়ে নেবেন, আর যেটাতে আপনার দরকার একমাত্র চোখের ভেতরে দিবেন না, বাদ বাকি সব জায়গায় ব্যবহার করেন। দাড়ি কাটলেন আপনারা এক ফোঁটা হাতে নিয়ে একটু জল দিয়ে হাতটাকে মুলে আপনি গালে লাগিয়ে দিন, আপনার সেফটি হবে না, ব্যথা থাকবে না। আপনার আমাদের যেগুলো এখন বর্তমান খাদ্য, সে খাওয়ার আমরা তো বাড়ির কম খাই, বাজারের কেনা খাওয়ার খাই, রুটি বলুন আর বিরিয়ানি বলুন আর যাই বলুন, তো এইগুলো মুখরোচক না হলে তো ওরা বাজার করতে পারবে না। আর মুখরোচক আমি সহ্য করতে পারবো কি সেটা আমাকে ভাবতে হবে। তো সেই জায়গাটা আপনি যদি মনে করেন, খান যা খুশি, আপনি পাঁচ ফোঁটা মুক্তিধারা খেয়ে নেবেন, আপনার সবটাই হয়ে যাবে। অতএব মুক্তিধারা বাড়িতে না, ব্যাগে না, পকেটে রাখার জিনিস, আপনারা একটা ব্যবহার করুন, মেলা পয়সা খরচা করেছেন, আরও করবেন যতদিন বাঁচবেন, শরীর তো কাউকে অসুখ বলে আসবে না, আর কার কাছে ভালো হবে তাও বলা যাবে না, আর আপনিও চুপ করে বসে থাকতে পারবেন না। তো তার মধ্যে দিয়ে একটা মুক্তধারা পাকেটে রাখুন, নিয়মগুলো পড়ুন, সেই নিয়ম অনুসারে ব্যবহার করুন, তারপরে আপনার সাথে আমার কথা হবে। তবে আমি আর আজকে বেশি বাড়াচ্ছি না, আমি ওই আপনার নাম্বারটা একটু লিখে নেন তাহলে সুবিধে হয়, 9609977275, দেখুন মিলিয়ে নেন, 9609977275, এই নাম্বারে আপনি অনুষ্ঠান চলাকালীন ফোনটা করবেন না, তারপরে করবেন বা তার পরের দিন করবেন, সারাদিনই খোলা থাকে। আমাদের পুরনো নতুন যত চিকিৎসা হয় সব আমাদের এই হরিহর পাড়া চেম্বার থেকেই হয়। আমাদের ওষুধের মধ্যে সব রকমই ওষুধ আছে, চিকিৎসা পুরনো রোগের নতুন রোগের চিকিৎসা করা হয়। আপনারা সুবিধা মতো ফোনে যোগাযোগ করে নেবেন, নিয়ে আসবেন, দেখবেন, তাহলে আপনার আস্তে আস্তে একটা সাহস চলে আসবে যে এই কেমিক্যালসের এক মুক্ত ধারা সমস্ত রকম কাজ করে, আর আমাদের অন্য কিছু দরকার নেই। তাই আমরা মুক্ত ধারা সবসময়ের জন্য মুক্ত মনে আমরা একটা কাছে রাখি। আর আজকে এই পর্যন্তই রাখলাম, আগামী বৃহস্পতিবার আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকুন। আমাদের ওষুধপত্র আপনারা একটু একটু করে ব্যবহার করে এর গুণগত মানটা বুঝিয়ে দেন। আজকের মতো এখানেই শেষ, খোদা হাফেজ।
1: মুক্তধারা, আঘাত লাগা, ব্যথা বেদনা, মাথা ধরা, আতকপালি, মাইগ্রেনের যন্ত্রণা, মৃগি ও মূর্ছায় দুফোঁটা তুলোয় ভিজিয়ে নাকে টানুন, যন্ত্রণার স্থানে মালিশ করুন এবং পাঁচ ফোঁটা করে দিনে দুবার খান।
2: মুক্তধারা, কান পাকা, কান গলা, কানের ভিতরে ফুসকুড়ি ও ঝাঁপ লাগা হলে রাত্রে শোয়ার আগে কাঠিতে তুলো একটুখানি জড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলেন আগে, তারপরে দুফোঁটা মুক্তধারা কানের ভিতর দিয়ে দিলেন, ব্যাস একদম সেরে যাবেন।
1: মুক্তধারা নাকের ভিতর ফুসকুড়ি ও নাসা ভাঙায় এক চামচ ঠান্ডা জলে দুফোঁটা মুক্তধারা মিশিয়ে নাক দিয়ে আস্তে আস্তে টানুন এবং অতিরিক্ত হাঁচি হলে পাঁচ ফোঁটা করে দিনে দুবার সেবন করুন।
2: মুক্তধারা, চোখ চুলকানো, চোখ খচখচ করা, চোখ দিয়ে জল পড়া এবং চোখের আঞ্জলিতে কিন্তু আশ্চর্য রকমের ভালো ফল দেয় মুক্তধারা। সাবান দিয়ে প্রথমে হাত মুখ ধুয়ে নিলেন, দিয়ে মুক্তধারা দিনে দুবার করে আধ ফোঁটা আঙুলে নিয়ে চোখ বন্ধ করে চোখের পাতার উপর গুলিয়ে নিন, দেখবেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। অনুষ্ঠান মুক্তধারা, নিবেদনে এ কেমিক্যালস প্রাইভেট লিমিটেড, ফোন নাম্বার 9609977275,
3: 9434640048,
2: ওয়েবসাইট www.akechemicalsprivateltd.com, উপস্থাপনা সাদাফুল নাজমি, প্রযোজনা হাতিমুল ইসলাম, সম্পাদনা সুখময় ব্যানার্জি।

শুনলেন বিজ্ঞাপনী অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। এখন 102.2 মেগাহার্জে শুনবেন মহিলা টি-20 ক্রিকেট বিশ্বকাপের হিন্দি এবং ইংরেজিতে ধারা বিবরণী, এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা আধুনিক গান।

এতক্ষণ বাংলা ধ্বনিকানিরা সুরে শিল্পীরা ছিলেন হৈমন্তী শুক্লা এবং অগ্নিভূ বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদ, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বিধানসভা পর্যালোচনা।

0: প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ।
1: আকাশবাণী কলকাতা, এখন বিধানসভা পর্যালোচনা।
2: অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন আজ সাময়িকভাবে শেষ হল। নবনির্বাচিত বিজেপি সরকারের উপর বাংলার মানুষের আস্থা ও বিশ্বাস আছে। এনডিএ পরিচালিত সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার মাটিতে দাঁড়িয়ে আবেদন করেছিলেন, বাংলার মানুষ দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রীকে ফিরিয়ে দেননি। ব্যাপকভাবে বিজেপি সরকারকে ভোট দিয়েছেন গৌরবময় বাংলার উন্নয়নের জন্য। কলকাতা শহরের বুকে একটি মানবিক ঘটনা ঘটল গতকাল 24 জুন দুপুর বেলায়। এ পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে, গুরুতরভাবে জখম হয়ে বেশ কিছু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। একটি নির্মীয়মান শেড আকস্মিকভাবে ভেঙে পড়ে। এই শোচনীয় দুর্ঘটনা কলকাতা পোর্ট ট্রাস্টের জমির উপর দীর্ঘমেয়াদী লিজের ভিত্তিতে বেসরকারি উদ্যোগে কাজ চলছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘটনাস্থলে গিয়েছিলেন, একাধিক দক্ষ মন্ত্রীরাও ঘটনাস্থল পরিদর্শন করেন, একাধিক উচ্চ আমলা এবং কলকাতা পৌরসভার প্রশাসক দক্ষ আইএস অফিসার শ্রীমতী স্মিতা পাণ্ডেও ঘটনাস্থলে ছুটে যান। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে উদ্ধার কাজে সামিল হন বিপর্যয় অবস্থা সামাল দেওয়ার জন্য। এখন বাজেট অধিবেশন চলছিল বিধানসভায়। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের পেশ করা বাজেটের উপর আলোচনা সরকার ও বিরোধী পক্ষ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করলেন। মুখ্যমন্ত্রী বিধানসভার শুরুতেই এই ঘটনার উপর বেদনাদায়ক মন্তব্য করে জানান তিনি মর্মাহত। বিধানসভায় তিনি তার বিবৃতি পেশ করলেন। মুখ্যমন্ত্রী অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানান, পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার অর্থের বিনিময়ে গৌরবময় কলকাতা শহরকে মৃত্যুপুরী বানিয়ে রেখেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু পরে জানান, দুঃখজনক ঘটনাটির পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ অভিজ্ঞ মানুষদের নিয়ে একটি শক্তিশালী কমিটি নিরপেক্ষ তদন্তের জন্য গড়া হয়েছে। অধ্যক্ষ রতীন্দ্র বসুর আবেদন সদস্যদের প্রতি, বিধানসভা চলাকালীন কেউ মোবাইল ফোন ব্যবহার করবেন না। তৃণমূল বিধায়ক সুরজিৎ মিত্র বসিরহাট দক্ষিণ থেকে নির্বাচিত, তিনি জানান বসিরহাট দক্ষিণ ও টাকি পৌরসভা এলাকার পরিশুদ্ধ পানীয় জল অত্যন্ত অভাব। 157 বছরের পুরনো পৌরসভা বসিরহাট, ফুটবল জগতে মানুষের বাস এই এলাকায়, জাতীয় দলে খেলেছেন এরা, একটি উন্নয়নমূলক স্টেডিয়াম গড়ে তোলা হোক, একই সঙ্গে এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করা হোক। তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় জানান, কালীগঞ্জে 4 লক্ষ মানুষ বসবাস করেন, একটি মাত্র হাসপাতাল, বিশেষজ্ঞের ঘাটতি। স্বাস্থ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আধুনিকরণের দাবি জানালেন। তৃণমূল বিধায়ক সৌরভ মণ্ডল দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জ বিধানসভা এলাকায় পরিশুদ্ধ পানীয় জলের জন্য আবেদন রাখলেন। বিজেপি বিধায়ক তাপস কুমার দত্ত তার ক্ষোভ, রাস্তাঘাটের অবস্থা শোচনীয়, মেরামতির জন্য আবেদন করলেন। বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী তার বিধানসভা এলাকায় হাসপাতালে পরিকাঠামো উন্নয়নের জন্য আবেদন রাখলেন বিধানসভায়। সাধক কামাখ্যা শিষ্য তারাকাপা জন্মদিন এই বসিরহাটে। পুনরায় বিবৃতিতে বিধায়ক সুরজিৎ মিত্র জানান, এখানে ঐতিহ্যবাহী মন্দির আছে, অবিলম্বে সংস্কার করার প্রয়োজন আছে। পূর্ব রেলওয়ে শিয়ালদা ডিভিশনের ভ্যাবলা রেলগেটের উপর একটি ওভারব্রিজ অত্যন্ত জরুরি, বিধায়ক আবেদন রাখলেন। বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ জানান, হাওড়া জেলার রাস্তাঘাট নিকাশি অবস্থা অত্যন্ত শোচনীয়, বর্তমান বিজেপি সরকার এলাকাগুলি উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞ, একই সঙ্গে রাজ্যের উন্নয়নে শিল্প ও সংস্কৃতি একান্তভাবে দরকার। তার অভিযোগ যে অত্যাচার টলিউড এলাকায় শিল্পীদের উপর ঘটেছিল। সিপিএম বিধায়ক মুস্তাফিজুর রহমান রাজ্যের অর্থনৈতিক সংকট চলছে বলে অভিযোগ করেন, এর থেকে মুক্তি পেতে গেলে বর্তমান বিজেপি সরকারকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ অবশ্যই করতে হবে। তিনি পরামর্শ দিলেন, রাজ্যের আর্থিক সংকট কাটানোর জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে উন্নয়নমূলক কাজের জন্য প্রস্তাব দেওয়া হোক। বিজেপি বিধায়ক সুশান্ত বিশ্বাস ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার কৃষ্ণগঞ্জ থেকে নির্বাচিত, এলাকার একমাত্র হাসপাতালকে উন্নত মানের হওয়ার জন্য আবেদন রাখলেন। প্রায় 2 লক্ষ মানুষ এই এলাকায় বাস করেন। বাটকুলা এলাকায় একটি ডিগ্রি কলেজ অত্যন্ত জরুরি, তার আবেদন।
3: বিজেপি বিধায়ক সুমন্ত মণ্ডল জানান, সুন্দরবন উন্নয়ন পর্ষদের নামে যেভাবে লজ্জাজনক ও দুঃখজনক দুর্নীতি হয়েছে, অবিলম্বে সঠিকভাবে তদন্ত হওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন। চাকুলিয়া বিধানসভা থেকে নির্বাচিত তৃণমূল বিধায়ক মিরাজুল আরফিন আজাদ সরকারের ইতিবাচক দিকগুলির দৃষ্টি আকর্ষণ করে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য তুলে ধরেন। হুগলি জেলার তারকেশ্বর থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক সন্তু পান বাজেটকে উন্নয়নমুখী বর্ণনা করে তার বক্তব্য শুরু করলেন বিধানসভায়। তারকেশ্বরের শ্রাবণী মেলাকে জাতীয় মেলা হিসেবে বর্তমান বিজেপি সরকার ঘোষণা করেছেন তার দাবি। তারকেশ্বর বিধানসভা এলাকায় হাসপাতালটি আধুনিকরণ করা হোক। মুর্শিদাবাদ জেলার লালগোলা থেকে নির্বাচিত রাজ্যের গ্রামীণ হাসপাতালগুলির পরিকাঠামো ভালো নয়, চিকিৎসক নার্স কর্মী নিয়োগের ক্ষেত্রে রাজ্য সরকারের দৃষ্টি রাখা উচিত, হাসপাতালগুলোতে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী রাখা দরকার নিরাপত্তার স্বার্থে, পদ্মার ভাঙন রোধে প্রতিরোধ করার জন্য আরো অর্থ বরাদ্দ করা হোক। বিজেপি বিধায়ক উৎপল ব্রহ্মচারী সংস্কৃতির শ্লোক উচ্চারণ করে তার বিবৃতি শুরু করলেন বিধানসভায়। বাজেট আলোচনার উপর মন্তব্য করতে গিয়ে কর্ম প্রকল্পের প্রস্তুতি নেওয়া রাজ্য সরকারের পদক্ষেপকে যুগান্তকারী বলে বর্ণনা করলেন। বিজেপি বিধায়ক তপন কুমার দত্ত দাসপুরে বিধানসভা থেকে নির্বাচিত, তার বিধানসভার অন্তর্গত সোনাখালীতে একটি পুলিশ স্টেশন অত্যন্ত জরুরি। তৃণমূল বিধায়ক শ্রীমতী আলিফা আহমেদ তার অভিমত, স্বাস্থ্যের জন্য ব্যয় এখন মানুষের কাছে আতঙ্ক, তাই আয়ুষ্মান প্রকল্পটি সকলের জন্য গ্রহণযোগ্য করা হোক রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন। বিজেপি বিধায়ক সুভাষের সোম জানান, ধৈর্য ধরুন, পশ্চিমবঙ্গের উন্নয়ন আসবেই। বিরোধী দলে তৃণমূল কংগ্রেস বিধায়ক সন্দীপন সাহা বিজেপি সরকারের উন্নয়নমুখী বাজেটের সমালোচনামূলক মন্তব্য করলেন। তার পরামর্শ, কর্মসংস্থান বাড়ানোর জন্য বেসরকারি উদ্যোগকে আরো বেশি করে আহ্বান জানাতে হবে। জলের অপচয় রুখতে গেলে তার পরামর্শ, সাধারণ মানুষকে সচেতন করার জন্য অবিলম্বে জলের উপর ট্যাক্স চালানো উচিত। বাজারে দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি হওয়ায় বিধায়ক গভীরভাবে উদ্বেগ প্রকাশ করলেন। তিনি জানান, বিধায়ক হিসেবে তার প্রথম বক্তব্য এই বিধানসভায়। বিজেপি বিধায়ক শ্রীমতী সর্বরী মুখার্জি, শহরে জলস্তর কমেছে, জলের সমস্যা দিনের পর দিন বাড়ছে। যাদবপুর বিধানসভা এলাকায় ক্রীড়াক্ষেত্রের জন্য স্টেডিয়ামটি প্রকৃতপক্ষে শুধু ক্রীড়ার জন্য গড়ে উঠবে। উত্তর চব্বিশ পরগনা হারোয়া বিধানসভা থেকে নির্বাচিত তৃণমূল বিধায়ক আব্দুল মতিনের আবেদন, তার এলাকায় একটি অডিটোরিয়াম গড়ে তোলা হোক। তার আবেদন, আমরা সব ধর্মের মানুষকে নিয়ে সুস্থভাবে বাঁচতে চাই। রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তার জবাবি ভাষণে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী সদস্যদের প্রতি। অর্থমন্ত্রী আশ্বস্ত করলেন, আগামী পাঁচ বছরে বিজেপি পরিচালিত রাজ্য সরকার চেষ্টা করবেন যতটা সম্ভব বিরোধী দলের প্রস্তাব বা আবেদনগুলি সফল করার জন্য। এই প্রসঙ্গে অর্থমন্ত্রী জানালেন, সুন্দরবনের মেয়েদের উপরে নানা রকম অসম্মানজনক অত্যাচার হয়ে থাকে। এই সরকার সিদ্ধান্ত নিয়েছেন সন্দেশখালীতে একটি মহিলা পরিচালিত পুলিশ স্টেশন শীঘ্রই গড়ে তোলা হবে।
2: অষ্টাদশ বিধানসভার প্রথম অধিবেশন আজ সাময়িকভাবে শেষ হল।
1: বিধানসভা পর্যালোচনা শেষ হল। পর্যালোচনা করলেন সাংবাদিক প্রণব কুমার দাস, আকাশবাণী কলকাতা।
4: শুনলেন বিধানসভা পর্যালোচনা আকাশবাণী মুর্শিদাবাদ। আর কিছুক্ষণ পরেই একযোগে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে নিউজ @9।

0: সব রেডিও সখী মমতা সিংকা
1: বাংলাদেশ আসলে গানের অনুষ্ঠানটি এখানেই শেষ।
0: প্রস্তুতকর্তা
1: আকাশবাণী গোখলে। একটু পরে শুনবেন বাংলা সংবাদ।
0: নমস্কার।
2: আকাশবাণী কলকাতা খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে 164 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ এই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। ভারত বাংলাদেশী নাগরিকদের জন্য সাধারণ ভিসা আবার চালু করার কথা ঘোষণা করেছে। সরকার পাসপোর্টের নতুন আবেদন বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়েছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, আহত আরও 19 জনের SSKM হাসপাতালে চিকিৎসা চলেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। গ্রেপ্তার করা হয়েছে 5 জনকে। এই ঘটনায় রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে জরুরি অবস্থাকে ভারতীয় ইতিহাসের অন্যতম অন্ধকার অধ্যায় বলে বর্ণনা করেছেন। দিনটি আজ সংবিধান হত্যা দিবস হিসেবে পালিত হচ্ছে। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভারতের সামনে জয়ের জন্য 137 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এখনও পর্যন্ত ভারতের কাছে সবথেকে ব্যাপক ও সর্বাঙ্গীন চুক্তি হতে চলেছে। লন্ডনে আজ ব্রিটেন ভারত সপ্তাহের ভারত আন্তর্জাতিক মঞ্চ IGF এর ভাষণে শ্রী গোয়েল বলেন, এই চুক্তি থেকে প্রাপ্ত অর্থনৈতিক সুবিধার পরিমাণ হবে আকাশছোঁয়া। উল্লেখ্য, আগামী 15 জুলাই স্বাক্ষরিত হতে চলা ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি CETA এর অগ্রগতি খতিয়ে দেখতে 3 দিনের সফরে মন্ত্রী ব্রিটেন পৌঁছেছেন। CETA এর অধীনে বার্ষিক প্রায় 48 বিলিয়ন পাউন্ডের দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদারিত্বকে আরও বাড়াতে এবং এই সুযোগকে কাজে লাগাতে দুদেশের ব্যবসায়ীদের প্রতি শ্রী গোয়েল আহ্বান জানান। তিনি বলেন, একাধিক ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বেড়ে চলেছে।
3: The United Kingdom Free Trade Agreement is helping our industry also evolve, go up the ladder, compete with businesses in the United Kingdom, complement businesses in the United Kingdom where we can work together in global value chains, supporting each other's economy and together becoming a force multiplier.
2: ব্রিক্স সভাপতিত্বের অধীনে হরিয়ানার গুরুগ্রামে ভারত আজ 11তম ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠক আয়োজন করে। মন্ত্রক জানিয়েছে, এই বৈঠকে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির শক্তি ও জ্বালানি বিষয়ক মন্ত্রী, উপমন্ত্রী এবং বরিষ্ঠ আধিকারিকরা আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জের মূল দিকগুলি নিয়ে আলোচনা করেন। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস

স্বরাষ্ট্রমন্ত্রী হরদীপ সিং পুরী আজ হরিয়ানার গুরুগ্রামে ব্রিক্স শক্তিমন্ত্রীদের বৈঠকের ফাঁকে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী পুরী জানান, বৈঠকে দুই নেতা শক্তিক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার বিষয়ে

0: রড্রিগেজ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। উল্লেখ্য, ভেনেজুয়েলার বিস্তীর্ণ অংশে গতরাতে 7.2 এবং 7.5 মাত্রার জোড়া ভূমিকম্পে একাধিক আবাসন ও বহুতল মুহূর্তে ভেঙে পড়ে। দেশের 100 বছরের বেশি সময়ের মধ্যে এই প্রথম এত শক্তিশালী ভূমিকম্প অনুভূত হল। এদিকে বিভিন্ন এলাকায় যুদ্ধকালীন তৎপরতায় চলেছে উদ্ধারকাজ, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনায় শোক ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় ভেনেজুয়েলার সরকার ও সেদেশের বাসিন্দাদের প্রতি গভীর শোক প্রকাশ করেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ভূমিকম্পের ঘটনায় ওয়াশিংটনের তৎপরতার কথা জানিয়ে বলেছেন, ইতিমধ্যে ত্রাণ সামগ্রী পাঠানোর জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ভেনেজুয়েলার কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সহমর্মিতার জন্য শ্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। মেক্সিকোর রাষ্ট্রপতি ক্লডিয়া সেইনবাম ভেনেজুয়েলার জনগণের প্রতি সমবেদনা ব্যক্ত করে মানবিক ত্রাণ সহায়তার কথা ঘোষণা করেছেন। তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন আজ ওয়াশিংটনে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট জেকব এস হেলবার্গের সঙ্গে প্রযুক্তি ক্ষেত্রে দুদেশের পারস্পরিক সহযোগিতা আরও নিবিড় করার বিষয়ে মত বিনিময় করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিরল খনিজ সহ একাধিক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ এবং নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল গড়ে তোলার পন্থা পদ্ধতি নিয়েও তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। শিল্প ও বাণিজ্যিক উপভোক্তাদের স্বস্তি দিয়ে সরকার গৃহস্থালির কাজে ব্যবহার হয় না এমন এলপিজি সরবরাহের ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির উন্নতি হওয়াতেই এই সিদ্ধান্ত। ভারত বাংলাদেশী নাগরিকদের জন্য সাধারণ ভিসা আবার চালু করার কথা ঘোষণা করেছে। বাংলাদেশের নবনির্বাচিত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ ঢাকায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আইভিএসি পরিদর্শন করে একথা জানান।
1: I'm very happy to announce that we are resuming our normal visa applications for tourist visas, which can be submitted from 28th of June 2026. We will continue to facilitate medical visas in urgent cases on humanitarian consideration and grounds.
0: সরকার 36 পাতার নতুন পাসপোর্ট বা পুনর্নবীকরণের জন্য অর্থমূল্যের পরিমাণ বাড়িয়ে 2,500 টাকা করেছে। আগামী 1 জুলাই থেকে পাসপোর্ট সংশোধন নীতি 2026 কার্যকর হতে চলেছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন ফি কাঠামোর অধীনে তৎকাল পরিষেবায় নতুন পাসপোর্ট করা বা রিইস্যু করার জন্য 5,000 টাকা মূল্য ধার্য করা হবে। 60 পাতার সাধারণ পাসপোর্টের ক্ষেত্রে দিতে হবে 3,500 টাকা। এ ধরনের পাসপোর্ট তৎকাল পরিষেবায় পেতে হলে 6,000 টাকা লাগবে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কলকাতার তারাতলায় গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, আহতের সংখ্যা 19। SSKM হাসপাতালে তাদের চিকিৎসা চলেছে। গতকাল দুপুরে এই দুর্ঘটনার পর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চললেও আজ দুপুরের ঝড় বৃষ্টিতে তা ব্যাহত হয়। বজ্রপাতের জন্য দীর্ঘক্ষণ হাইড্রোলিক ক্রেন ব্যবহার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। এদিকে তারাতলার ঘটনায় শীত বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের কন্ট্রোলিং অফিসার কালীচরণ ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে, তাকে আগামীকাল আদালতে তোলা হবে। কলকাতা পুরসভার কাছ থেকে তারাতলার ঘটনায় তথ্য এবং নথি চেয়েছে লালবাজার। পুর আধিকারিকদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের নিকটাত্মীয়দের পরিবার পিছু 2,00,000 টাকা এবং আহতদের 50,000 টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন শ্রী মোদী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও মৃতদের পরিবার পিছু 10,00,000 এবং আহত প্রত্যেককে 1,00,000 টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন। তিনি আজ তারাতলার ঘটনায় বিধানসভায় বিবৃতি দেন। উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দিরের অনুদান সংক্রান্ত অসঙ্গতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এডিজি লখনৌ প্রবীণ কুমার আকাশবাণী সংবাদ।

0: আজকে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সদস্য কৃষ্ণমোহন প্রথমে অযোধ্যা পুলিশ থানায় এই সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, প্রতারণা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ নথিভুক্ত হয়েছে। আজ সংবিধান হত্যা দিবস। 1975 সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ এর সংবিধানে 352 নম্বর অনুচ্ছেদকে কাজে লাগিয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার এর কারণ হিসেবে অভ্যন্তরীণ অশান্তির ফলে দেশে সংকটজনক পরিস্থিতিকে দায়ী করেন। মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশ ও এমনকি চলাফেরা স্বাধীনতার উপরেও আরোপ করা হয় বিধিনিষেধ। জরুরি অবস্থা ঘোষণার 50 বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। নতুন দিল্লিতে আজ সমাপ্তি উপলক্ষে সংবিধান হত্যা দিবস ও গণতন্ত্র দীর্ঘজীবী হোক শীর্ষক দুটি প্রদর্শনীর পাশাপাশি সংবিধান হত্যা দিবস নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ ভারতের সামনে জয়ের জন্য 137 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে আজ টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে তারা 8 উইকেটে 136 রান করে। জবাবে ভারত শেষ খবর পাওয়া পর্যন্ত 16 ওভারে 5 উইকেটে 130 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে 164 জনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। একটু পরেই লাইভ ফোন ইন কথা ও গানে।
2: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।
1: কাছে দূরে সমস্ত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা আর এক আকাশ ভালোবাসা জানিয়ে শুরু করি আজকের লাইভ ফোন ইন কথা ও গানে।

ঘড়িতে এখন সময় রাত 10:11:50। বাইরে বেশ অন্ধকার। এই অন্ধকারে আমরা বাইরে বেরোলেই আমাদের মাথার উপর যে ক্যানভাস, সে হচ্ছে আকাশ। অনুষ্ঠানের শুরুতেই আপনাদের কাছে অনুরোধ, আপনারা হয়তো কেউ এখন শুয়ে শুয়ে অনুষ্ঠান শুনছেন বা কেউ বসে অনুষ্ঠান শুনছেন, তবে আপনাদেরকে বলি এই লাইভ অনুষ্ঠান আপনারা শুনতে পাবেন 102.2 MHz FM অর্থাৎ রেডিওতে এবং অ্যাপে, দুই মাধ্যমেই আপনারা শুনতে পাবেন, কারণ মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ ফুটবল কিন্তু শেষ হয়ে গেছে, তাই আপনারা রেডিও এবং অ্যাপে শুনতে পাবেন আমাদের এই লাইভ ফোন ইন কথা ও গানে। তো যেটা বলছিলাম যে আপনারা একটু বাইরে গিয়ে দাঁড়ান তো, একটু ঘর থেকে বেরিয়ে উঠোনে বা বারান্দায় গিয়ে একটু আকাশের দিকে একবার তাকান, আপনাদের কাছে অনুরোধ করি এবং আপনারা সবাই আমার এই অনুরোধকে প্রশ্রয় দেন, সেই জন্যই অনুরোধ করবার সাহস করি। তারপর আজকে কথায় প্রসঙ্গে আসব, আজকের প্রসঙ্গ রাতের আকাশ দেখা।

আজকে আপনাদের বন্ধু আমি অর্চিতা আপনাদের সকলের সাথে একসাথে মিলে আমরা চলুন রাতের আকাশকে একটু ভালোভাবে দেখি। হ্যাঁ বন্ধু, দিনের ব্যস্ততা, মানুষের কোলাহল এবং জীবনের অগণিত চিন্তার ভিড়ে আমরা প্রায়ই এই অপরূপ সৌন্দর্যকে উপেক্ষা করি। অথচ রাত নামার সঙ্গে সঙ্গে পৃথিবীর ওপরে যে বিশাল আকাশ তার রহস্যময় রূপ মেলে ধরে, তা আমাদের মনে এক অনন্য অনুভূতির জন্ম দেয়। রাতের আকাশ দেখা শুধু একটি বিনোদন নয়, এটি মানুষের কল্পনা, চিন্তা এবং আত্মজিজ্ঞাসার এক গভীর অভিজ্ঞতা। রাতের আকাশের দিকে তাকালে প্রথমেই চোখে পড়ে অসংখ্য তারা। ছোটবেলা থেকেই তারাগুলো মানুষের কৌতূহলের বিষয়। অন্ধকার আকাশের গায়ে ছড়িয়ে থাকা এই আলোকবিন্দুগুলো যেন অসীম মহাবিশ্বের বার্তা বহন করে। শহরের কৃত্রিম আলো থেকে দূরে কোনো গ্রামাঞ্চলে গেলে তারার সংখ্যা আরও স্পষ্টভাবে দেখা যায়। মনে হয় যেন আকাশ জুড়ে অসংখ্য অসংখ্য হীরার কণা ছড়িয়ে ছড়িয়ে রয়েছে। এই দৃশ্য মানুষের মনকে শান্ত করে এবং এক ধরনের বিস্ময়ে ভরিয়ে তোলে। রাতের আকাশ মানুষের মনে নানা ধরনের প্রশ্ন জাগায়। জানেন, এই মহাবিশ্ব কত বড়, তারার উপরে কি আছে, আমরা কি একা নাকি অন্য কোথাও প্রাণীর অস্তিত্ব রয়েছে। এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই জ্যোতির্বিজ্ঞানের জন্ম হয়েছে। আকাশ পর্যবেক্ষণ করতে করতে মানুষ গ্রহ, নক্ষত্র, ধূমকেতু এবং ছায়াপথ সম্পর্কে জ্ঞান অর্জন করেছে। তাই রাতের আকাশ শুধু সৌন্দর্যের উৎস নয়, জ্ঞানেরও এক বিশাল ক্ষেত্র। রাতের আকাশ মানুষের মানুষ

0: মানসিক স্বাস্থ্যের ওপরেও এক সুন্দর ইতিবাচক প্রভাব কিন্তু ফেলে। হ্যাঁ বন্ধু, তারা ভরা আকাশের নিচে দাঁড়িয়ে আজকে আমরা কথা বলবো একে অপরের সঙ্গে। কথা এবং বার্তায় আসুন এই দুই নম্বরে 9434921300 এবং 0348225948। কোন বন্ধু রয়েছেন 0348225948-এ?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: আব্দুল হাদি, বেলাইদা, মুর্শিদাবাদ থেকে।
0: হ্যাঁ বলুন।
1: অতি সুন্দর এবং রোমান্টিকতায় ভরা বিষয়। সত্যি রাতের আকাশ পরিষ্কার, পূর্ণিমার চাঁদ যখন আকাশ নেই, তারাদের মেলা বসে, সত্যি তাদের উপরে একাই কিংবা প্রিয়তমাকে সঙ্গে নিয়ে সেই সন্ধ্যা মেঘ মধুর হাওয়ার মধ্যে দেখতে অপূর্ব।
0: আচ্ছা, কতদিন আপনার আকাশ দেখা হয়নি?
1: আমি প্রতিদিনই আকাশ দেখি।
0: বাহ,
1: প্রতিদিন। এখনো আকাশের তলায়, ছাদের উপরে আকাশের তলায় আমি বসে আছি।
0: বাহ বাহ বাহ, এটাই মানে এই অনুভূতিটাই চাইছিলাম।
1: যেগুলো মাঝে মাঝে দেখা যায়, সেই সবগুলো দেখা আরো যেন রোমান্টিকতায় ভরা। তার সঙ্গে নাতি নাতনি যদি পাশে থাকে, তাদের যে চিমুটি আরো সুন্দর লাগে। একই ভাবে রাতের আকাশে তারা দেখা অত্যন্ত মধুর, মধুরতায় ভরা,
0: এবং তার ব্যাপ্তি এবং সেই আকাশের নিচে নিজেকে কত ছোট, কত ক্ষুদ্র মনে হয়।
1: বিশাল, একদিকে যেমন ক্ষুদ্র মনে হয়, অপরদিকে কোথায় যেন আছি।
0: বিশাল, একদম একদম। সঙ্গে থাকুন, ভালো থাকুন।
1: খুব ভালো লাগলো আপনার সঙ্গে আজ কথা বলে।
0: ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, কি বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। একটু জোরে বলুন, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ বলুন।
2: খুব সুন্দর বিষয় রেখেছেন, যেটা আমরা বিজ্ঞান নিয়ে পড়তাম।
0: আচ্ছা, আপনার নামটা একবার শুনি।
2: অভিজিৎ দাস, লালবাগ।
0: আচ্ছা, লালবাগ থেকে। হ্যাঁ বলুন।
2: যেটা হলো আমরা পড়াশোনা করেছি বিজ্ঞান নিয়ে, তো আমরা তিনটে স্তরে বাস করি। তার মধ্যে টোপোস্ফিয়ার আছে, ট্রপোস্ফিয়ার আছে, ঠিক আছে। এই যে আমাদের স্তর, মাটির তলাতেও তিনটে স্তর আছে। যাই হোক, আমরা তারা দেখি, তারা কিন্তু অনেক দূরে থেকে, তারা থেকে বড় নক্ষত্র। নক্ষত্র যা মানে ওর তীক্ষ্ণতা আছে সূর্যের কিন্তু নেই, যেটা আমরা পড়াশোনা করে বুঝেছি। আচ্ছা কি দিদি, কেন ওরা অনেক দূরে থাকে?
0: একদম একদম, কাজের ভিড়ে এই সুন্দর জিনিসটা দেখতেই মনে হয় ভুলে গেছি।
2: এবং আমরা প্রথমে কিন্তু সন্ধ্যা তারা দেখি,
0: একদম। এবং
2: সন্ধ্যা তারা থাকে অনেক কাছে,
0: সপ্তর্ষিমণ্ডলের সেই সপ্তর্ষিমণ্ডল, সাতটা ঋষি, এগুলো যে একটা ছবির মতো এগুলো আবিষ্কার করা,
2: এবং
0: হ্যাঁ মানে মনে হতো যে আমার মাথার উপরে যেন একটা বিশাল একটা কিছুর নিচে আমি শুয়ে আছি।
2: আমরা

0: বয়স্ক লোকরা বলে একটা দেখতে নেই, চোখ দেখা।
1: বেশ, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।
0: ভালো করে যা,
1: হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। 0348225964 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
2: নমস্কার, জি আকাশ থেকে মিন্টু দাস বলছি।
1: হ্যাঁ মিন্টু দা, কবে কবে শেষ ভালোভাবে আকাশ দেখা হয়েছিল?
2: আচ্ছা আকাশ, আমি এখনই বলছি, আমি তো আমাদের বাড়িতে খোলা মেলা।
1: আচ্ছা, আচ্ছা আকাশটা আজ কি কি খুব মেঘলা হয়ে আছে, তারা দেখা যাচ্ছে কি?
2: হালকা হালকা মেঘ আছে আকাশে,
1: তারা দেখা যাচ্ছে, তারা চাঁদ
2: অল্প একটু আগে চাঁদ দেখা দিল, এখন একটু অল্প অল্প তারা দেখা যাচ্ছে। হ্যাঁ
1: আচ্ছা,
2: হালকা। আর তাহলে কথা বলি, আকাশ কখনই ভালো লাগবে দেখতে যখন আপনার নির্ঝুম অমাবস্যার রাতে দেখবেন চাঁদ থাকবে না, কিন্তু তখন জল জল জল করবে আপনার এই গুলা, আপনার তারা গুলা। আর একটা কথা বলি, নদীর ধারে যদি বসে থাকেন তখন নদীতে যখন ছাওয়া পড়ে না চাঁদ এবং এই আকাশের ছাওয়াটা, রাত্রিবেলা দারুণ লাগে দেখতে। আপনি দেখবেন জিনিস লাইট একদম জগজগ করে লাইট। আচ্ছা আর একটা কথা বলি, যখন প্রথম যখন আপনার বিয়ে হয় তখন তো বিয়ের টাইমে কিন্তু তারা দেখার জন্য কিন্তু কনেকে এবং বরকে নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, এটা কিন্তু একটা ভালো কিন্তু জায়গা কিন্তু দেখার দিক।
1: সঙ্গে থাকুন, ভালো থাকুন। হ্যাঁ ভালো থাকুন। 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
3: হ্যাঁ দিদি ভাই নমস্কার।
1: হ্যাঁ মধুমঙ্গলদা বলুন।
3: হ্যাঁ দিদি ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি, বলুন। আজকের বিষয় রেখেছি রাতের আকাশ দেখা।
3: আকাশ দেখা দিদি, আমার সব থেকে ভালো লেগেছে অমাবস্যার দিন যখন আপনার এই দীপাবলি হয়, দীপাবলির দিনকে অন্ধকার থাকে এবং ওই তারাগুলো দেখতে খুবই ভালো লাগে। আর দিদি আপনি দেখেছেন ওই যে তারা খসে পড়ে যায়, ওটাকে তো মনে হয় উল্কা বলে, আমরা তো উল্কাই বলি গ্রামে। দেখেছেন আপনি কোনদিন?
1: আমি দেখেছি, দেখেছি,
3: হ্যাঁ খুব ভালো লাগে দেখুন, তখন দেখতেও খুব ভালো লাগে। আর সব থেকে আরো ভালো লাগে যখন ফুটফুটে জ্যোৎস্না রাত্রিতে ছাদে সবাই মিলে বসে থাকি আনন্দ।
1: ঠিক ঠিক, এবং আকাশের নিচে আকাশটাকে, এবং আকাশের নিচে তাকালে, আকাশের দিকে তাকিয়ে থাকলে একটা অদ্ভুত যেন উপলব্ধি তৈরি হয় ভেতরে, তাই না?
3: একদম, হ্যাঁ প্রকৃতিটা এত সুন্দর তখন হয়ে যায়, খুবই ভালো লাগে তখন। এ গল্প সে গল্প সবাই মিলে যখন আনন্দ করি, শুধু আমি একলা বা আপনার বৌদি একলা না, ওখানে বৌমা থাকে, নাতি থাকে, সবাই মিলে যখন আনন্দ করি না, খুব খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে।
1: বেশ, সঙ্গে থাকুন মধুমঙ্গলদা, পরের বন্ধুর কাছে যাব। তারা ভরা আকাশের নিচে দাঁড়িয়ে মানুষ নিজের ক্ষুদ্রতা উপলব্ধি করতে পারে, জীবনের নানা সমস্যা তখন তুলনামূলকভাবে ছোট বলে মনে হয়। এই উপলব্ধি মানুষকে বিনয়ী এবং চিন্তাশীল করে তোলে। বর্তমান যুগে প্রযুক্তির অগ্রগতির ফলে মানুষ আগের চেয়ে অনেক বেশি তথ্য জানতে পারছে। টেলিস্কোপের মাধ্যমে দূরবর্তী গ্রহ ও নক্ষত্র পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। কিন্তু প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, খালি চোখে রাতের আকাশ দেখার আনন্দের কোনো বিকল্প নেই, কারণ এটি কেবল বৈজ্ঞানিক পর্যবেক্ষণ নয়, বরং প্রকৃতির সঙ্গে মানুষের এক অন্তরঙ্গ সংযোগ।

0: যারা একটু দেরি করে রেডিওটা খুলেছেন তাদের বলি আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানের বিষয় রাতের আকাশ দেখা। এই বিষয়ে আপনারা কথা এবং বার্তায় আসুন এই দুই নম্বরে 0348225968 এবং 9434921300।
1: তোমার গায়ে লাগে না ধুলো, আমার দুমুঠো চাল ছুলো।

যাব বার্তায়। বার্তাটি পাঠিয়েছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে। শুভ সন্ধ্যা দিদিভাই, রাতের আকাশ কি যে শান্ত আকাশ, তারা ভর্তি এক ফালি বা আধখানা চাঁদ, চাঁদের স্নিগ্ধ আলো কি যে লাগে দেখতে বলে ব্যাখ্যা করা যাবে না। একটু আগেই ছাদে গিয়ে খোলা আকাশ আর রাতের আকাশের শোভা দেখে আসলাম, এসে অ্যাপ আকাশবাণী মুর্শিদাবাদ শুনতে বসেছি, মনটা হালকা হয়ে গেল। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়, দারুণ অনুষ্ঠান হচ্ছে দিদিভাই, ধন্যবাদ আপনাকে সুমিতা দিয়ে ভাবি। আমাদের সঙ্গে থাকুন, আসুন আমরা একসঙ্গে আকাশ দেখি আজ।

বন্ধুরা, হাজার বছর আগে মানুষ রাতের আকাশ দেখে দিক নির্ণয় করত। নাবিকরা সমুদ্রযাত্রায় নক্ষত্রকে পথপ্রদর্শক হিসেবে ব্যবহার করতেন। আজও জ্যোতির্বিজ্ঞানীরা রাতের আকাশ পর্যবেক্ষণ করে মহাবিশ্বের নানা রহস্য উন্মোচনের চেষ্টা করছেন। রাতের আকাশ আমাদের শুধু জ্ঞান দেয় না, দেয় প্রশান্তিও। যখন আমরা তারার দিকে তাকাই, তখন জীবনের অনেক দুশ্চিন্তা যেন ছোট হয়ে যায়। মনে হয় এই বিশাল মহাবিশ্বের মাঝে আমরা সবাই একে অপরের সঙ্গে অদৃশ্য বন্ধনে যুক্ত হয়ে আছি। কালো চাদরে ঢাকা নীলিমা, জ্বলে ওঠে কোটি তারার সীমারেখা, মেঘের আড়ালে লুকিয়ে চাঁদ, যেন স্বপ্নপূরণের এক মায়াবী রেখা। নিস্তব্ধ রাতে ঝরে যায় এক তারা, জানিয়ে যায় কোনো না বলা কথা। আঁধারের বুকে লুকানো সৌন্দর্য জড়িয়ে দেয় একাকী হৃদয়ের নীরবতা। সীমাহীন নীলাকাশ শিখিয়ে যায় আপন মহিমায় হাসতে, নিঃসঙ্গ রাতের তারারা যেন বলে, আলোর পথ ধরে অবিরাম।

0: জ্বলতে। কোন বন্ধু রয়েছেন? হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, কে বলছেন, কোথা থেকে?
1: আমি নওদা থানায় গোঘাটা হালদারবা থেকে নর্থ হালদারবাজি দিদি ভাই।
0: হ্যাঁ বলুন।
1: ভাদ্র মাসে রাত্রি জ্যোৎস্না রাত্রি সুন্দর, আকাশে কুয়াশা থাকে না, তারপরে আপনার মেঘলা থাকে না, তখন খুব সুন্দর লাগে সেসব রাত্রি গুলা। আর শিশির পরে আমরা ছাদের উপর থেকে দেখি রাত্রে। এইবারে গরম পড়িতে আমি কোন কোন ছাদ নিচে থেকে কথা বলছি, তাই এই রাত্রের আকাশ আমাদের যখন নৌকায় মাছ টাছ ধরতাম নদীতে, তখন আপনার এই অল্প অল্প হাওয়া হতো আর ঢেউ হতো নদীতে, বুঝলেন? আর সেই আকাশের চাঁদের ফটোটা পড়তো জলের উপরে, বুঝলেন? আর এত সুন্দর লাগতো নৌকাতে, কি বলবো দিদি, সেসব দিনগুনা এখন হারিয়ে গেছে। আর মানে ওসব ব্যবসা তো করি না, এখন অন্য ব্যবসা করি, দেখাতে ব্যবসা করি, মানে মাছের কারবার, বুঝলেন?
0: ভালো থাকুন, সঙ্গে থাকুন। হ্যাঁ, দারুণ একটা অনুভূতির কথা আপনি বললেন, খুব ভালো লাগলো। সঙ্গে থাকুন, ভালো থাকুন, কেমন?
1: ঠিক আছে, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার। 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো হ্যালো, কোন বন্ধু রয়েছেন? হ্যালো, যাব বার্তায়। বার্তাটি পাঠিয়েছেন তালবাগান পাড়া থেকে আমিনুল হক সরকার। আজকের বিষয় দিয়েছেন রাতের আকাশ। আপনার নির্দেশ মতো আমি ঘরের বাইরে দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়ে থাকলাম, হাতে আছে রেডিও, আর সেটা থেকে আপনার কথা শুনছি, খুব ভালো লাগছে। রাতের আকাশ দেখতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে আকাশ যখন মেঘ মুক্ত থাকে, চাঁদ তারা নক্ষত্র খুব সুন্দরভাবে দেখা যায়, এক কথায় অসাধারণ দৃশ্য পরিলক্ষিত হয়। আর রাতের আকাশে যখন কালো মেঘে আবৃত থাকে, তখন আমার খুব ভয় লাগে, মনে হয় এই বুঝি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি নামবে। এই কথাগুলো বললাম দিদি, ভালো থাকবেন, আপনিও খুব খুব ভালো থাকবেন আমিনুল্লাহ, সঙ্গে থাকুন, এভাবেই ভালো থাকুন। 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো
2: নমস্কার।
0: নমস্কার,
2: বীরভূম থেকে চন্দ্রমোহন সিংহ।
0: হ্যাঁ বলুন।
2: রাতে আকাশ দেখায় অমাবস্যা এবং পূর্ণিমা রয়েছে, তবে কোজাগুড়ি এবং দোল পূর্ণিমা বছরের সেরা। অমাবস্যা সেবা পূজার এবং জন্মাষ্টমীর রাত, আর জ্যোৎস্না আলোকিত পৃথিবী দিনের মতো, তবু অন্ধকারকেও অন্ধকারেরও রূপ আছে। সাদা কালোর বিচারে কোনো পার্থক্য নেই, গুণের তারতম্য রয়েছে, সর্বোত্তম গুণ সব থেকে বিচার্য।
0: বেশ, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন। গভীর হাওয়ায় রাত ছিল কাল, অসংখ্য নক্ষত্রের রাত, সারা রাত বিস্তীর্ণ হাওয়া আমার মশারিতে খেলেছে, মশারিটা ফুলে উঠেছে কখনো মৌসুমি সমুদ্রের পেটের মতো, কখনো বিছানা ছেড়ে নক্ষত্রের দিকে উড়ে যেতে চেয়েছে। এক একবার মনে হচ্ছিল আমার আধো ঘুমের ভিতর হয়তো মাথার উপরে মশারি নেই আমার, সাতি তারার কোল ঘেঁষে নীল হাওয়ায় সমুদ্রে সাদা বকের মতো উঠছে সে। কাল এমন চমৎকার রাত ছিল। 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো।
3: হ্যাঁ, আমি বহরমপুর থেকে বলছি।
0: হ্যাঁ, কে বলছেন?
3: আমি বহরমপুর থেকে রিয়া খাতুন বলছি।
0: আচ্ছা রিয়া দি, বলুন।
3: আমি আপনাদের প্রোগ্রাম এবং ভিডিওটা আমি প্রতিদিনই শুনি, আমার খুবই ভালো লাগে শুনতে।
0: আজকে কি প্রথম কথা বলছি?

0: আমি আজকে প্রথম কথা বলছি, আমি কখনো ট্রাই করিনি,
1: খুব ভালো,
0: আজকে ট্রাই করলাম।
1: খুব ভালো
0: এখানে
1: লাগছে।
0: বিজেপি পাশে চলছে, আপনার আমার কথাটাও শোনা যাচ্ছে, এখানে আমার খুব ভালো লাগছে।
1: আচ্ছা, আজকে আজকে রাতের আকাশটা কি দেখা হলো?
0: রাতের আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, আমি এখন বহরমপুর স্কয়ার ফিল্ডে বসে আছি।
1: ও হো, তাহলে তো আকাশটাকে আরো কাছ থেকে যেন মাঠে এসে মিশে গেছে আকাশ, তাই না?
0: খুব সুন্দর লাগছে,
1: সেই মানে মাঠে বসে আকাশটাকে মনে হচ্ছে এত বড় আকাশটাকে ভরলে জোছনায় আর কি, এরকম
0: সুন্দর লাগছে।
1: বেশ, ধন্যবাদ।
0: প্রতিনিয়ত রেডিও শুনি, আমার খুবই ভালো লাগে রেডিও শুনতে। এখনকার জেনারেশনে, এখনকার যুগের ছেলেমেয়েরা তো এগুলো শোনে না, আমার ভালো লাগে শুনতে।
1: বেশ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন, আপনার সঙ্গে বসেই,
0: আপনিও ভালো থাকবেন,
1: আপনিও ভালো থাকবেন, আপনার সঙ্গে একসঙ্গে বসে আমরা আকাশ দেখি, কেমন? ভালো থাকুন,
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
1: ভালো থাকুন,
0: হ্যাঁ ঠিক আছে।

0: যদিও আকাশে মেঘ, কিন্তু কোথাও কোথাও কিন্তু চাঁদ উকি দিচ্ছে। সেই যাব ফোনে, 0348225948 কোন বন্ধু রয়েছে?
1: হ্যাঁ, আমি খায়রুল বাসার কুনিয়া মুর্শিদাবাদে কথা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: রাতের আকাশ এই মুহূর্তে আপনার খুব ক্লিয়ার আছে আমাদের কুনিয়া গ্রামে, এবং আমি আমার বাড়ি থেকে 500 মিটার দূরে আছি, সেখানে বসে আমি আপনাকে ফোন করছি। রাতের আকাশ এই মুহূর্তে আমাদের

0: জেলার বাইরে কলকাতাতে প্রচন্ড বৃষ্টি হয়ে গেল এবং রাতের আকাশে আমরা যারা লেখালেখি করি রাতের আকাশটা আলাদা ধরনের আমরা অন্যভাবে জরিপ করি। আসল কথা হচ্ছে মেঘলা আকাশে কবিরা বেশিরভাগ যারা সাহিত্যিক কবি বলবো সাহিত্যিক নয় তারা সুন্দর সুন্দর কবিতা রচনা করেন এই মরশুমে।
1: এই যে আমি কিছুক্ষণ আগে একটি কবিতা পড়ছিলাম জীবনানন্দ দাশের লেখা,
0: খুবই ভালো বিষয় দিয়েছেন আপনি এবং আপনি যখন আসেন স্টুডিওতে এক একটা অন্য আঙ্গিকে বিষয়গুলো তুলে ধরেন, তো খুবই ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে গরম ছিল তারপরে সন্ধ্যের দিকে কিন্তু ভালো একটা ওয়েদার, সেই ওয়েদারে আমি আপনাকে অনেক
1: আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। আপনি রাতের আকাশ দেখুন এবং অনুভব করুন। যাব বার্তায়। বার্তা পাঠিয়েছেন খড়িকাডাঙ্গা থেকে এসরাফিল, পাঁচ গ্রাম খড়িকাডাঙ্গা থেকে। আজকের বিষয় আকাশের তারা, না আজকের বিষয় রাতের আকাশ দেখা। আকাশের দিকে তাকিয়ে থাকলে আমরা অনেক কিছু দেখতে পাই, নটা গ্রহ, চাঁদ, সূর্য, হীরার মতো অনেক অনেক তারা। কিন্তু মনে হয় কি আকাশে কিভাবে আছে, কিন্তু দিদি ঘুম থেকে আকাশ অনেক পরিষ্কার। আমি এরোপ্লেনে কেরালায় গেছিলাম, দুটো প্লেনে চড়েছি নেমেছি, কিন্তু আকাশ নিচের থেকে বেশি পরিষ্কার, অনেক তারায় আলোকিত হয় এবং দেখতে ভালো লাগে। রাতের আকাশ অনেকটাই দেখতে ভালো। এইটুকুই বললাম। বার্তাটি পাঠিয়েছেন পাঁচ গ্রাম খড়িকাডাঙ্গা থেকে এসরাফিল। এসরাফিল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। পরের বার্তা লিখেছেন এস এম ছাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। রাতের আকাশ দেখা নিয়ে অনুষ্ঠান শুনছি, ভালো লাগছে, ভালো লাগছে আকাশকে নিয়ে সুন্দর কাব্যিক কথামালা। আজও রাতের আকাশ দেখি, আমার আকাশ দেখতে ভালো লাগে। বেশ, ধন্যবাদ আপনাকে। সেই এটা একটা ব্যাপার, আকাশ দেখতে দেখতে মনে হয় যে আমি যে আকাশ দেখছি আমার শ্রোতা বন্ধুরাও আজ সেই আকাশই দেখছেন, আমার কোনো প্রিয় মানুষ সেই একই আকাশের দিকে তাকিয়ে দেখছেন, কিছু ভাবছেন, কাউকে খুঁজছেন। তাই তো, সবাই যেন এক আকাশের নিচে আমরা কেমন একসঙ্গে বেঁধে বেঁধে থাকার চেষ্টা করি। সমস্ত মৃত নক্ষত্রেরা কাল জেগে উঠেছিল, আকাশে এক তিল ফাঁক ছিল না। পৃথিবীর সমস্ত ধূসর প্রিয় মৃতদের মুখ সেই নক্ষত্রের ভিতর দেখেছি আমি। অন্ধকার রাতে অশ্বত্থের চূড়ায় প্রেমিক চিল পুরুষের শিশির ভেজা চোখের মতো ঝলমল করছিল সমস্ত নক্ষত্রেরা। জ্যোৎস্না রাতে ব্যাবিলনের রানীর ঘাড়ের উপর চিতার উজ্জ্বল চামড়ায় শালির মতো জলজল করছিল বিশাল আকাশ। কাল এমন আশ্চর্য রাত ছিল। কে রয়েছেন ফোনে? 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
2: নমস্কার দিদি ভাই, চক্রবর্তী কথা বলছি, মানিকনগর।
1: হ্যাঁ মিল্টন্দ, বলুন।
2: নিউজ আনে অনুষ্ঠানটি শুনছি, অনেক দূরে রয়েছি। আসলে দিদি দেখুন, একটু আগে বাসাটা বলছিল খুব সুন্দর করে যে সত্যি আপনি যখন থাকেন তখন কি বলবো, মানে অনুষ্ঠানটি এত সমৃদ্ধ, আজকে ভালো লাগছে। বিশেষ করে একটা মনে যেন একটু বলি, পূর্ণ আকাশের কাছে আমি আপনি যেন একটা নক্ষত্র হয়ে চলছেন, সুরের কল্লোলিত আর ভাষার ব্যবহারে অসাধারণ ভাবে। বিষয়টা কিন্তু একেবারে দিয়ে নেওয়ার মতো আমার কাছে। আপনি কোনো প্রশ্ন করবেন, আমি বলবো। বলুন দিদি,
1: আমি একটা প্রশ্ন করি যে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন আপনার আকাশ কেমন, মেঘে ঢাকা না আপনার আকাশ আজকে পরিষ্কার, চাঁদ দেখা যাচ্ছে, তারা দেখা যাচ্ছে?
2: প্রশ্ন আপনি করেছেন, আমি কিছুক্ষণ আগেই ওখানে গিয়েছি আকাশের ওখানে, যে নিচে বা ঘরে বা এলাম, তো আমি ছাদে গিয়ে দেখলাম যে ভাঙা ভাঙা মেঘে চন্দ্র লুকায়,

0: জীবনে যে ক্ষীণ ভাবে হালকা হালকা চাঁদটা দেখা যাচ্ছে, এবং এই চাঁদের গল্প কিন্তু অনেকটি দিক। এই মুহূর্তে আকাশটা খুব একটা যে পরিষ্কার তা নয়, ভাঙা ভাঙা মেঘে চন্দ্র লুকায়, দিগন্ত বিস্তৃত আকাশের দিকে সত্যি তাকিয়ে মনে হয় যে বিশালতার মধ্যেও যেন আমি অনেক বেশি ক্ষুদ্র। আর সেখানে আকাশ যেন আমাদের শিখিয়ে যায় যামিনীর সাথে প্রেম নিবেদন। তাই তো পূর্ণিমার আকাশের চাঁদটা মনে হয় একটা ফুলদানি রূপে সেই চন্দ্রিমা আমার মনের মাঝে যেন শব্দ জড়িতে পৃষ্ঠা খুলে দেয়। নিশীথের কালো গহ্বরে চন্দ্রিমার আলো যখন মনকে লারিমা করে তোলে, তখন মন খারাপের গর্তগুলি দূর করে দেয় আমার ভাবনার শব্দ পৃষ্ঠা। আমি যখন গভীর রাতে মাঝে মাঝে জোনাকিরা পিট পিট করে জ্বলে আর গবাক্ষটা খুলে স্নিগ্ধ আকাশে তাকিয়ে দেখি, তখন মনকে যেন পূর্ণিমার দোল খায়। আষাঢ়ের ঘন শ্রাবণ দুই মাসের মধ্যে টুপ টুপ করে যখন ঝরে পড়ে বর্ষা, তখন সে আকাশ যেন আমাকে বলে দেয় সৃষ্টির রহস্যের অগ্নিময় মিথুন রাশি। তাই তোমার অসীমে প্রাণ মন রয়ে যত দূর আমি যাই।
1: আজকে আপনাদের চোখ দিয়ে এত সুন্দর আকাশ দেখলাম, ধন্যবাদ আপনাদের।
0: ধন্যবাদ, ধন্যবাদ দিদি, ধন্যবাদ,
1: ধন্যবাদ। সঙ্গে থাকুন, হ্যাঁ সঙ্গে থাকুন, ভালো থাকুন। 9434921300 কোন বন্ধু রয়েছেন? হ্যালো, হ্যালো, রাতের আকাশে অসংখ্য মিটমিটে তারা বা নক্ষত্র দেখা যায়, সে তো আমরা জানি। কাল্পনিক রেখা দিয়ে যুক্ত হয়ে এগুলো বিভিন্ন নক্ষত্রপুঞ্জ যেমন কালপুরুষ, সপ্তর্ষিমণ্ডল, ক্যাসিওপিয়া তৈরি করে। খালি চোখে রাতের আকাশে শুক্র, মঙ্গল, বৃহস্পতি, বুধ ও শনি এই পাঁচটি উজ্জ্বল গ্রহ স্পষ্টভাবে দেখা যায়। রাতের আকাশে প্রকৃতির আলোর প্রধান উৎস হল চাঁদ ও তারার আলো। মাঝে মাঝে আকাশে ধূমকেতু দেখা যায়। এছাড়াও বায়ুমণ্ডলে ছোট ছোট পাথর ও কণা প্রবেশ করে পুড়ে গিয়ে আলোর রেখা তৈরি করে, যা সাধারণত তারা খসা বা উল্কাপাত নামে কিন্তু পরিচিত। 03482259648 কোন বন্ধু রয়েছেন? হ্যালো,
2: হ্যালো, নমস্কার অর্পিতাদি।
1: হ্যাঁ অর্পিতাদি বলুন।
2: দেখুন, রাতের আকাশে এই মুহূর্তে আমাদের এখানে আকাশ কিন্তু পরিষ্কার,
1: আচ্ছা
2: দেখতে পাচ্ছি।
1: তোর
2: মানে অর্ধচন্দ্র এখন মানে আকাশে দেখা দিয়েছে, আর চাঁদের যে স্নিগ্ধতা সেটা সত্যি রাতের আকাশে মনকে একদম মুগ্ধ করে তোলে। হ্যাঁ, যদি চুপচাপ মানে ছাদে বা উঠানে এই রাতের আকাশ দেখা হয় না, তাহলে সত্যি মনটা খুব ভরে যায়। তত তারা, নক্ষত্র, হ্যাঁ সমস্ত কিছু, ছোটবেলায় অনেক কিছু দেখতাম আর মনে মনে অনেক কল্পনা করতাম। হ্যাঁ, এখন সপ্তর্ষি দেখা যায়, হ্যাঁ ছোটবেলাতেও দেখতাম, তো সেইগুলো সেই যে স্মৃতি, সেই স্মৃতি হ্যাঁ নতুন করে যখন আবার এই রাতের আকাশকে দেখি, তখন সেই ছেলেবেলার দিনগুলোই আবার মনে
1: পড়ে। বেশ অম্বিকাদি, ধন্যবাদ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। প্রাচীনকাল থেকেই মানুষ রাতের আকাশকে রহস্যের প্রতীক হিসেবে দেখেছে। চাঁদ, তারা, নক্ষত্রপুঞ্জ সব কিছুই মানুষের কল্পনাকে উস্কে দিয়েছে। সেই কল্পনা থেকেই জন্ম দিয়েছে অসংখ্য গান, কবিতা এবং সুর। প্রেমের গান হোক কিংবা বিচ্ছেদের, আশা কিংবা বিষাদের, রাতের আকাশ বারবার ফিরে এসেছে শিল্পীদের সৃষ্টিতে। অনেক দার্শনিক ও সঙ্গীতজ্ঞ বিশ্বাস করতেন যে মহাবিশ্ব নিজেই এক ধরনের সঙ্গীত সৃষ্টি করে। গ্রিক দার্শনিক পিথাগোরাস মিউজিক অব দ্য স্ফিয়ার্স বা গোলকের সঙ্গীতের ধারণা দিয়েছিলেন। তার মতে গ্রহ নক্ষত্রের গতির মধ্যেও এক ধরনের সুরেলা সামঞ্জস্য রয়েছে। যদিও সেই সঙ্গীত মানুষের কানে শোনা যায় না, কিন্তু মহাজাগতিক শৃঙ্খলার মধ্যে তার অস্তিত্ব অনুভব করা যায়। রাতের আকাশের দিকে

তাকালে সেই ধারণা আরো বাস্তব বলে মনে হয়। অসংখ্য তারা নির্দিষ্ট নিয়মে জ্বলছে, গ্রহগুলো নিজ নিজ কক্ষপথে ঘুরছে, সব কিছু যেন এক মহাজাগতিক সিম্ফনির অংশ। রাতের আকাশ মানুষের সৃজনশীলতাকেও গভীরভাবে নাড়িয়ে দেয়। আবার কত মানুষের চেহারাটা ভুলে গেছি, মানুষের চুপচাপ ধীরে ধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না। যার সঙ্গে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে, সে ততটুকু রাস্তাই আমার সঙ্গে হাঁটবে। মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না, কারণ চিরবাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই। কে চলে গেল, কেন চলে গেল, এসব কারণ আর খোঁজা হয় না। আমার সঙ্গে তার এতটুকুই পথ চলা ছিল, আমি এটাই বিশ্বাস করি, মেনে নিই। সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক, আমি কারো শেষ গন্তব্য হব এটা জরুরি নয়। আকাশের দিকে তাকিয়ে, আকাশের নিচে দাঁড়িয়ে খুঁজতে থাকি সেই সব তারাদের, যেসব তারা আমার খুব কাছের, আমার প্রিয়জন। তারা হয়তো বলছে চলতে হবে, হ্যাঁ আরো দূর এগিয়ে যেতে হবে। এই নক্ষত্রেরা জেগে আছে রাতের অন্ধকারে আমার খুব কাছে, যাদের স্পর্শে বেঁচে আছি আজও। বেঁচে থাকতে হবে আমাদের সকলকে।

আজকের কথা ও গানে অনুষ্ঠান এখানেই শেষ করব। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু অর্চিতা, আমার সঙ্গে কারিগরি সহায়তায় ছিলেন সাধন চন্দ্র সর্দার। সকলের জন্য শুভনিদ্রা।

এখন আপনাদের জানিয়ে দেই আগামীকালের বিশেষ কিছু অনুষ্ঠান। আগামীকাল সকাল 8টায় শুভ সকালের বিষয় শান্তি করবরিশন, উপস্থাপনায় থাকবেন দেবী সরকার মুখোপাধ্যায়, এবং রাত 10:10 মজলিশের বিষয় আর ডি বর্মনের সুরে বাংলা গান, উপস্থাপনায় ফেরদৌস আরা বেগম। এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে আগামী 3 দিন মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং তারপরের 2 দিন অর্থাৎ 29 তারিখ এবং 30 তারিখ মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অংশে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। এর সঙ্গে শেষ হলো আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:05। জয় হিন্দ।